কারো রিকশা চালাচ্ছে, আকাশে ঘুড়ির ঝাঁক ছেলেটাকে ডাকছে। বয়স বারো কি তার বড় জোর চোদ্দ, রিকশা চালাতে শিখে নিয়েছে সে সত্য। ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ওই তো লেগেছে প্যাঁচ ছাঁদিয়ালে বগ্গায়। সান্দে আমান যায় বগ্গা ভোগাত।

বাবুর খেকানি শুনে সম্বিত ফিরে পায়, ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে।

0: মুড়ি তাকে খবর পাঠাচ্ছে। পেটকাটি চাঁদিয়াল মোমবাতি বজ্ঞা, আকাশে কুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। পেটকাটি চাঁদিয়াল মোমবাতি বজ্ঞা,
1: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী। শুনছেন 107 FM রেইনবোতে, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
2: শুনছিলাম সুমন চট্টোপাধ্যায়ের গলায় এ গানটি। চলে যাই গল্পে। অনেকদিন পর রাহুল আবার স্কুলে ভর্তি হলো। প্রথম দিন নতুন খাতা হাতে নিয়ে ও কেঁদে ফেলল। মেঘনা ম্যাডাম জিজ্ঞেস করলেন, কাঁদছ কেন রাহুল? রাহুল বলল, আনন্দে ম্যাডাম, আমার এত দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে, আর তা শুধু আপনার জন্য। বলেই সে মেঘনা ম্যাডামকে পায়ে হাত দিয়ে প্রণাম করল। ক্লাসে বসে মন দিয়ে পড়তে লাগল। যে ছেলেটা একসময় চায়ের কাপ গুনত, সে এখন অঙ্কের সংখ্যা গোনে। যে হাত সারাদিন বাসন মাজত, সেই হাত এখন কলম ধরেছে। একটার পর একটা বছর পেরিয়ে যাচ্ছে, আর একটার পর একটা ডিগ্রিতে এগোচ্ছে রাহুল। মাধ্যমিক পেরোল, উচ্চ মাধ্যমিক পেরোল, তারপর কলেজে ভর্তি হলো। পড়াশুনোর পাশাপাশি সে ওই সমাজসেবী সংস্থার সাথে শিশু অধিকার নিয়ে কাজও শুরু করে দিল। কারণ সে জানত শিশু শ্রম কাকে বলে, জানত ছোট্ট ছোট্ট শিশুদের ছোট্ট ছোট্ট হাতগুলো আসলে খেলনা ধরার জন্য, বই ধরার জন্য, ইঁট পাথর কিংবা বাসন মাজার জন্য নয়। এরপর কেটে গিয়েছে দীর্ঘ 20টা বছর। সময়ের পরিবর্তন ঘটেছে সর্বত্র। একদিন সেই পুরনো স্কুলে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এসেছেন একজন সমাজকর্মী, তার নাম শ্রী রাহুল।

মঞ্চে উঠে তিনি উপস্থিত শিশুদের দিকে তাকালেন। তার চোখে জল এসে গেল। বললেন, আমি একসময় তোমাদের মতোই একটি শিশু ছিলাম, কিন্তু বইয়ের বদলে হাতে ছিল কাজের বোঝা। যদি সেদিন একজন শিক্ষিকা আমার পাশে না দাঁড়াতেন, তাহলে আজ আমি এখানে দাঁড়াতে পারতাম না। সামনের সারিতে বসে থাকা মেঘনা ম্যাডামের চোখও তখন ভিজে এসেছে উঠেছে জলে। রাহুল মঞ্চ থেকে নেমে এসে তার পায়ে হাত দিয়ে প্রণাম করল, বলল, আপনি আমাকে কাজ থেকে মুক্ত করেননি।

আসলে আপনি আমায় অন্ধকার থেকে আলো এনেছেন ম্যাডাম। এই অবধি গল্প। আসলে শিশুশ্রম শুধু একটি সামাজিক সমস্যার নাম নয়, এটা একটি শিশুর স্বপ্ন, শিক্ষা আর ভবিষ্যৎ ধ্বংস করার নাম। প্রত্যেকটা শিশুর হাতে বই থাকা উচিত, কাজের বোঝা নয়। প্রতিটি শিশুর মুখে হাসি থাকা উচিত, ক্লান্তির ছাপ নয়। কারণ শিশুরাই যে দেশের ভবিষ্যৎ, আর যে সমাজ তার শিশুদের শৈশব রক্ষা করতে পারে না, সে সমাজ কখনোই সত্যিকারের উন্নত হতে পারে না। তাই আমরা যেন মনে রাখি, শিশুর হাতে কলম মানায় শ্রমের বোঝা নয়। ভবিষ্যৎ সমাজ স্বপ্ন শিশুর হাতেই রয়। আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে জানাবেন আপনার মতামত হোয়াটসঅ্যাপ আর মেসেজে। অপেক্ষায় রইলাম 9903653992 এই নম্বরে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম অমল মুখোপাধ্যায়ের গলায় এই গানটি। চলে আসি প্রথম লেখায়। ঠিক 5টা বাজে, কিছু বলতে ইচ্ছে করছে। খুব ছোটবেলা থেকেই রেডিও শুনছি, শুনতেই আমার বেশি ভালো লাগে। আমার বাবা বলতেন, শুনবি বেশি বলবি কম। তোমাদের কথা আমি খুব মন দিয়ে শুনি, রেডিও আমার প্রিয় বন্ধু। আমার প্রতিটি শ্বাসের সঙ্গে রেডিও। সকলের জন্য শুভকামনা রইল। আমি অময় কুমার দাস, 68 বছরের যুবক, বনগা, উত্তর 24 পরগনা। বেশ, আপনি এমন যুবকই থাকুন এবং প্রতিদিন আমাদের সঙ্গে থাকুন। আচিরন্তনীতে আপনার মতামত অবশ্যই জানান। এবার কে লিখছেন? আচ্ছা, গুড মর্নিং চিরন্তনী, সকল শ্রোতাবৃন্দ, উপস্থাপিকা দিদিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শিশুশ্রম নিয়ে একটা মনের জিজ্ঞাসা করতে চাই। বিজ্ঞাপন জগতে

যে শিশু দেখতে পাই তারা কি শিশু শ্রমিক, এটা কি সঙ্গত? ভালো একটা প্রশ্ন করেছেন জয়ন্ত রায় বাদুরিয়া থেকে। এটা বেশ একটা মুশকিলের ব্যাপার। আমরা তো সবসময় কষ্টের দিকটা, দারিদ্রের দিকটা দেখি। আমরা দেখেছি ছোট্ট প্রথম ওই বাচ্চাদের যে বেবি ফুড, তাতে কিন্তু আমরা দেখেছি

হাই ইন্দ্রাণীদি, আজ শুনছি রাহুলের গল্প। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী অনুষ্ঠানে তুমি এগিয়ে চলো, সঙ্গে আছি রাধে রাধে, উৎপল মাইতি বেহালা। বেশ, গুড মর্নিং আপনাকে। সাথে আছি শুনছি শুভ সকাল দিদিভাই, তোমার মতো আমার গলার অবস্থা একদম কতজনের যেই অবস্থা, অ্যাকচুয়ালি এত লেভেলের একটা এয়ার পলিউশন না, মানে চেষ্টা করেও ঠিক রাখা যাচ্ছে না গলা। আমি তো দেখছি ঠিক হয়ে যাচ্ছে, আবার নতুন করে শুরু হচ্ছে। যাই হোক, লিখেছে শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে। একদম তোমাকেও আমি নিজে ওই অবস্থায়, তবুও তোমাকে বলি গলার যত্ন নিও, সাবধানে থেকো। আর এরপরে কে লিখছেন, সুপ্রভা দিদিভাই, আরও নতুন করে পাওয়া চিরন্তনীর ভোর, আরও এক নতুন ভোর শিশুশ্রম বিরোধী দিবস। রাহুলের মতো শত শত রাহুলের অবস্থার পরিস্থিতি অনেকের, করোনার পর সব কিছু এলোমেলো হয়ে গেছে, স্কুলগুলোতে ছাত্রছাত্রীদের সংখ্যা খুব কম, আমাদের সকলের মধ্যে যে শিশু মনোভাব আছে তাকে নষ্ট করা যায় না। দিদিভাই, আজ আমার বিশেষ দিন, আজ আমার 34তম জন্মদিন, গল্পটি ভালো লাগলো, অর্জুন সিং তামিলনাড়ু। বাহ, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, আর এভাবেই চিরন্তনীর সঙ্গে থাকুন, কেমন? এবার লিখছেন নিবেদিতা সেন শ্যামড়াফুলি থেকে, গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজ শুক্রবারে চিরন্তনীতে গান ও নতুন গল্প শুনছি, ছোট্ট শিশুর স্বপ্ন, কিন্তু অভাবে অনেক শিশু তাদের ছেলেবেলা হারিয়ে ফেলে, তাদের বাবা মায়েরা এই ছেলেদের কাজে পাঠিয়ে দেয়, কারণ তাদের আয়ে যে সংসার চলে না। আমার দেখা এক 14-15 বছরের ছেলের রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করে, আর মাঠে ওরই মতো বাচ্চারা ফুটবল খেলে, ও সেই দিকে অপলক চেয়ে থাকে, দেখে আমার ভীষণ কষ্ট হয়। লিখেছেন নিবেদিতা সেন, সত্যি কষ্ট করে এই দৃশ্যগুলো। চাই, আমরা সবাই চাই এই শিশুদের জীবনটা শৈশব দিয়েই ভরা থাকুক। শুভ সকাল শ্রবণ বন্ধু ইন্দ্রাণীদি, গল্প শুরু করার আগে বললেন আজ একটা হৃদয় ছোঁয়া গল্প বলবো, সত্যি বলছি গল্প শোনার পর হৃদয় মন ছুঁয়ে গেছে, আর গানগুলো খুব ভালো, সকলে ভালো থাকবেন। অজিত কুমার আদক, উত্তর বাওয়ালি আদকপাড়া, আপনাকেও জানাই শুভ সকাল। লিখছেন সুপ্রভাত চিরন্তনী ইন্দ্রাণীদি, মনে হলো আজকের গল্প খুব বাস্তব, এমন অনেক রাহুলকে দেখতে পাই সমাজে, শিশুশ্রম বন্ধ হোক। সুন্দর উপস্থাপনা, ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে, সুপ্রভাত আপনাকেও, ভালো থাকবেন। এরপর লিখছেন হেলেন কেলার, যেন স্মৃত হলেন, ও আচ্ছা, ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে। সত্যি তাই, এই আরেকজন মানুষ যিনি আমাদের সব কিছুকে অতিক্রম করে স্বপ্নের পথ দেখান। কমলেন্দু দাস, বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি, সুপ্রভাত দিদিভাই, ভালো উপস্থাপনা, গল্প, গান, ধন্যবাদ, ভালো সুস্থ থাকবেন, আপনিও ভালো থাকবেন, সুপ্রভাত। এরপর লিখছেন, অনেকে লিখেছেন, গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজকে চিরন্তনীতে রাহুলের গল্পটা মন ছুঁয়ে গেল। মোহাম্মদ আকবর মোল্লা, ভুসওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র, অনেক ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য, গুড মর্নিং, প্রতিদিন মানে প্রত্যেক শুক্র শনি রবি সঙ্গে থাকবেন। এবার লিখছেন সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী শিশু শ্রমিক রাহুলের গল্প মন ছুঁয়ে গেল, সাথে সুন্দর সুন্দর গান, ভালো থাকবেন। মাধবী শীল, রহিমপুর, হুগলি, আপনিও ভালো থাকবেন, সুপ্রভাত। শিশু শ্রম দিবসে রাহুলের মতো আমাদের পূর্ব রাঙাপানি বাবা মা হারা ছোট শিশু মোটর গ্যারেজের কাজ করে এখন বড় মাপের ফিটার হয়েছে। আমাদের তরাই সমতলে ঠান্ডা পরিবেশ, ঘুমোতে অসুবিধে হচ্ছে না। দিদিভাই দণ্ডবাদ, প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং, অনেক ধন্যবাদ। আপনার লেখাটা পড়ে হঠাৎ গুলজার সাহেবের কথা মনে পড়ে গেল। শুনেছিলাম অল্প বয়সে আমাদের আজকের বিখ্যাত লিরিসিস্ট ডিরেক্টর গুলজার সাহেব, উনি ছোট্টবেলায় এরকম একটা

গ্যারাজে কাজ করতেন আর গুনগুন করে গান করতেন, অবসরে গান লিখতেন। আজকে তিনি আমাদের সকলের প্রিয় গুলজার। এবারে কে লিখছেন? শ্রবণসাথী ইন্দ্রাণী সুপ্রভাত। কিছু গল্প কিছু গান চিরন্তনীর অবদান, তাই শুক্র শনি রবির ভোরে রেডিওতে পাথি গান। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে অনেক ধন্যবাদ আপনাকে, সুপ্রভাত। তপতিদি হিন্দ মোটর থেকে, আজকে চিরন্তনীতে খুব সুন্দর একটা গল্প শুনলাম, গলার যত্ন নাও, সবাই সাবধানে থাকবেন। এক্স্যাক্টলি, সবাই সবাইকে বলছি কথা, কারণ একদম প্রায় নিজের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, বাইরে বেরোলেই গলা আবার চোখট হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। সুপ্রভাত দিদি, আজ চিরন্তনীর গল্প অসাধারণ ছিল, অনেক কিছু শিখলাম। এখন ট্রেনে দার্জিলিং থেকে কলকাতার পথে, সৌভিক ঢাকুরিয়া। বাহ, দার্জিলিং থেকে ঠান্ডা বয়ে আনছেন। খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। সুপ্রভাত আপনাকেও, সাবধানে ফিরে আসুন। এবার লিখছেন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, শুভ সকাল কার্তিক দাস নবদ্বীপ। একদম নবদ্বীপ থেকে লিখলে হরে কৃষ্ণ থাকবে না, তা কি হয়? আপনাকেও অনেক ধন্যবাদ, শুভ সকাল। এবার কে লিখছেন? সুপ্রভাতী চিরন্তনী, স্নেহের বোন ইন্দ্রাণী। ভোর চারটে উঠে পদচারণায় বেরিয়ে পড়েছি, গাছে কাঁঠাল পেকে গেছে, একটু দূরে দেখি কয়েকটা আম পড়ে আছে, তাই আম কাঁঠালের ঘ্রাণ শুভেচ্ছা জানাই। বাহ, নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা, অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রভাত ইন্দ্রাণীদি, কেমন আছো? গল্পটা আজকে খুব সুন্দর হয়েছে। আগামী 14 জুন বিশ্ব রক্তদাতা দিবসে সকলকে আহ্বান করছি স্বেচ্ছায় রক্তদান করতে। প্রতিবারের মতো সকলে ভালো থাকুন। পরিতোষ বন্দ্যোপাধ্যায়, অনেক ধন্যবাদ আপনাকে। এবারকে লিখছেন? সুপ্রভাত দিদি, খুব সুন্দর গল্প, মন ছুঁয়ে গেল। চন্দন কুমার মাল, দমদম কলকাতা। আপনাকেও জানাই সুপ্রভাত, অনেক ধন্যবাদ। এবারে চটপট করে দেখে নিই একটু মেসেজ কে কী পাঠিয়েছেন। ইন্দ্রাণীদি, আজ শিশুশ্রম দিবসে চিরন্তনীতে তোমার বলা রাহুলের এত সুন্দর গল্প শুনতে শুনতে আমারও মনে হচ্ছিল যে শিশুদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, ওরা সবাই এক। তাই সরকার ও স্বেচ্ছাসেবী সংগঠনের উচিত সব বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করা, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করা। আমার প্রার্থনা সব শিশুর সব ভালো হোক। মৌলি ঢাকুরিয়া থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ মৌলি, এমনটা হোক আমরা সবাই প্রার্থনা করি। গল্পটা খুব ভালো। কি বুঝতে পারলাম না লেখাটা কি? স্বস্তি থাকলে শান্তি পেতাম। ও, মেঘনা ম্যাডামের মতো কেউ সত্যি থাকলে শান্তি পেতাম। আমার দুই বেবি পড়াশুনো করতো, ইয়াসমিন। ও আচ্ছা আচ্ছা, সাউথ চব্বিশ পরগনা জয়নগর। আশা করব কেউ আপনার এভাবে পাশে এসে দাঁড়াক, ইয়াসমিন। এরপর লিখছেন 53:55 সময় খুব কম। স্টোরিটা আমার খুব ভালো লাগলো, রঞ্জিত বানু, ঠাকুরপুকুর কলকাতা। থ্যাংক ইউ, গুড মর্নিং। প্রেরণাদাত্রী চিরন্তনী, প্রতি পর্বের মতো আজও বৃষ্টি ভেজা সকালে বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবসে ছাতা মাথায় হাঁটতে হাঁটতে রাহুল ও মেঘনা ম্যাডামের প্রেরণাদায়ক গল্প শুনছি তোমার চিকন কণ্ঠে। হ্যাঁ, চিকনই বটে। সাথে আমি একটি অনুগল্প পাঠালাম, সত্যি বোকাকে। কালবৈশাখী ঝড়ে বহু গাছ পড়েছে, অনেকেই রাস্তা পরিষ্কারের নামে দাঁড়িয়ে থাকা গাছও কেটে নিয়ে যাচ্ছে। খোকা, ওখানটায় কি করছিস? দেখো না বাবা, বড় গাতটা উপলে দেখেছে, ছোটো গাতগুলোকে একা পালছি না, তুমি বড় গাতটাকে দলিয়ে দিলেই বেঁতে দাবে। বাহ, ছোট্টদের কথায় লিখেছেন। খোকা, তুই লম্বাতে বড় হলেও বুদ্ধিতে বোকা রয়ে গেলি, সবাই গাছ কেটে নিয়ে যাচ্ছে, তুই কিনা গাছগুলোকে বাঁচাতে চাইছিস? অভিজিৎ মণ্ডল, শশাপোতা, খানাকুল, হুগলি থেকে লিখেছেন। থ্যাংক ইউ।

আপনাকেও জানাই শুভ সকাল। 5:54 আর খুব সামান্য পড়তে পারবো, কেমন? আগামীকাল উজ্জ্বল ভট্টাচার্য আপনাদের সঙ্গে থাকবেন, তিনি আপনাদের লেখাগুলো পড়বেন। এবার লিখছেন কে? আচ্ছা, দুবার করে পাঠিয়েছেন, এই রে অনেকটা সময় চলে গেল। শুক্রবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র। চিরন্তনী সকল বন্ধুকে জানাই প্রভাতী শুভেচ্ছা। আপনাকেও জানাই প্রভাতী শুভেচ্ছা। গলা একদম শুকিয়ে আসছে। শিশুর হাসি ফুটল আজি ভোরের ঘাসের কোলে, চোখ তাদের রঙিন আলো হৃদয়ে নিরে তোলে। লিখেছেন অলোক ও পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে। পায়েল অনেক ধন্যবাদ, সুন্দর লিখেছেন, আবারও সঙ্গে থাকবেন। আর লিখেছেন গুড মর্নিং ইন্দ্রানিধি, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ চাইল্ড লেবার বাই ইউর গুড প্রেজেন্টেশন রাজবন্ধু সরসনা থেকে। গুড মর্নিং। বেশ, মনে হলো সবার লেখাই পড়েছি। 56 প্রায়। ও কে লিখছেন? অরিজিৎ দাস অধিকারী বলছেন পড়া হয়নি। শিশুশ্রম দিবসের আজকে মধুর প্রাতে ছোট হাতে বড় স্বপ্ন শুনি, সুধাকণ্ঠী সা।

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:01 হয়ে 24 সেকেন্ড, বাংলাদেশের সময় সকাল 6:31 হয়ে 34 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

আকাশবাণী মৈত্রী, একটি ঘোষণা। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। ঘোষণাটি শেষ হলো।

0: 70-75 বছর আগে বাংলার যে চেহারা আমার চোখে পড়েছে আজ তার অনেক পরিবর্তন হয়েছে। তখন বাঙালির ছিল গোলাভরা ধান, দেহ জোড়া স্বাস্থ্য, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, কামার কুমার ধোপা নাপিত সব ছিল বাঙালি। জাতিগত বৃত্তি মেনে তারা সুখে না হলেও স্বচ্ছন্দে দিন কাটাত। গ্রামে গ্রামে ছোটখাটো মুদির দোকান ছিল তিলি সম্প্রদায়ের একচেটিয়া। একেবারে আলাদা মণিহারি দোকানেরও সৃষ্টি তখন হয়নি। সত্যি কথা বলতে কি, তখন লোকের এত মণিহারি জিনিসের দরকারও হতো না। লোকের আয় ছিল কম, ব্যয়ও ছিল কম। অল্প আয় নিয়েই তখনকার লোকেরা ছোট বড় সবাই 12 মাসে 13 পর্ব করত। দিনের যে কোনো সময় অতিথি অভ্যাগত আসুক না কেন, অপরিচিত লোকের বাড়িতেও 2-4টে ডাল ভাত মিলত। ছোট বড় সবাই ভিক্ষুককে 2 মুঠো চাল অন্তত দিত, খালি হাতে তাদের ফিরিয়ে দিত না। সারাদিন নিজের নিজের কাজকর্ম করে সন্ধ্যাবেলা তারা কেউ কেউ তাদের সংসারের ছোট ছোট দরকারি কাজগুলো করত, কেউ বা বসে দড়ি পাকাত, কেউ বা বৃষ্টির দিনে কাজে লাগতে পারে বলে গোলপাতার টোকা অর্থাৎ একেবারে ভারতীয় ছাতা বানাত, কেউ কেউ আবার সুতা কাটতে আরম্ভ করত। এগুলি ঠিক কাজ হিসেবে করা হতো না, এগুলি অবসর কাটানোর উপায় ছিল। যারা বুড়ো তারা হয়তো রামায়ণ মহাভারত পড়ত কিংবা গান বাজনা করত। গ্রামে গ্রামে বারোয়ারি উৎসব ছিল কত, যাত্রা, কথকতা, পাঁচালী, রামায়ণ, কবি, জারি এইসব গান তখন গ্রামে গ্রামে হতো। খোলা জায়গায় এইসব গান হতো, আশেপাশের গ্রাম থেকে অনেক লোক এসে এগুলো শুনত। যারা শুনত তারা এগুলো সত্যি সত্যি বিশ্বাস করত এবং দরকার মতো এইগুলোর সঙ্গে মানিয়ে নিজেদের জীবন চালাত। বিপদে আপদে একজনকে আরেকজন সান্ত্বনা দিত, সহানুভূতি দিয়ে, উপদেশ দিয়ে, কায়িক পরিশ্রম দিয়ে লোকে অন্যকে বিপদ থেকে বাঁচাতে চেষ্টা করত। জীবনে তাদের বিলাস ছিল না কিন্তু সৌন্দর্য ছিল, প্রাচুর্য না থাকলেও অভাব ছিল না, ধর্ম নিয়ে বিরোধ করত না। বাইরে অনেক রকম তফাত থাকলেও তারা কেউ কাকেও হিংসা করত না। কিন্তু আজকের দিনে অবস্থা গেছে একদম বদলে। আজ যদি পিছনের দিকে ফিরে তাকাই তবে বেশ বুঝতে পারি তফাত কতটা হয়েছে। নিজের চোখে না দেখলে কেউ বুঝতে পারবে না এই পরিবর্তন সত্যি সত্যি কতটা। পেটে ভাত নেই, পরনে ছেঁড়া কাপড়, চোখে নিরাশা নিয়ে হাজার হাজার ছেলে কলকাতা শহরের একদিক থেকে আরেক দিক হা চাকরি হা চাকরি করে ঘুরে বেড়াচ্ছে। এ দেখলে কার না দুঃখ হয়। ভাগ্য বলে 2-4 জন যারা চাকরি পেয়েছেন বা ব্যবসায় নাম করেছেন তাদের সংখ্যা এত কম যে আমার মনে হয় সে কয়টাকে বাদ দিয়েই দেশের অবস্থা আলোচনা করা ভালো। পাড়াগাঁয়ের অবস্থা আরও ভয়ানক। বৃত্তিজীবী যারা ছিল তারা আজ নিজের নিজের পৈতৃক ব্যবসা ছেড়ে ধুঁকছে। 40 বছর হল জীবনযুদ্ধে আমার দেশবাসীর এই পরাজয়ের কথা আমি বলে আসছি। যদি কোনো দিন আমার এই রূঢ় কথায় কারো দৃষ্টি ফেরে তবেই সার্থক হবে আমার এই সমস্ত সাধনা। শেষ বয়সের শেষের কথায় আমার দেশবাসীর কাছে এই আমার একমাত্র আবেদন।
1: সুচিন্তার অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের রচনা থেকে পাঠ।

আকাশবাণী মৈত্রী প্রথম আলোয় সুবুদ্ধ সঙ্গীত ধ্রুপদ পরিবেশন করবেন পণ্ডিত ফাল্গুনী মিত্র, রাগ ভৈরব এবং যোগিয়া।

0: প্রথম আলোয় সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। পরিবেশন করলেন পণ্ডিত ফাল্গুনী মিত্র, রাগ ভৈরব এবং যোগিয়া। এখন শুনবেন বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ি বলেছেন, সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী দেশের সাফল্যের চাবিকাঠি। অসম নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে একটি ত্রিপাক্ষিক মৌ স্বাক্ষর করেছে কেন্দ্রীয় সরকার। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দুদিনের সফরে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। এজবাস্টনে আজ মহিলাদের টি-20 বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের 11তম পরিচালন পর্ষদের বৈঠকে সভাপতিত্ব করে গতকাল প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে যখন দেশ এগিয়ে চলেছে, তখন কেন্দ্র ও রাজ্যের যৌথ দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সহযোগিতা এবং আলোচনার মধ্যে দিয়ে কল্যাণমূলক কাজে অগ্রগতি প্রয়োজন। রাজ্যগুলি যাতে নিজেদের ভাবনা চিন্তা এবং মতামত একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারে, সেজন্য নীতি আয়োগের বিশেষ ভূমিকা রয়েছে বলে তিনি অভিমত প্রকাশ করেন। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ি বলেছেন, সভায় মুখ্যমন্ত্রীদের মতামত এবং তাদের নিজের নিজের রাজ্যের সম্পন্ন হওয়া কাজের অভিজ্ঞতা থেকে নীতি আয়োগ উপকৃত হয়েছে। নতুন দিল্লিতে আয়োগের পরিচালন পর্ষদের বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে বিবৃতি দিয়ে তিনি জানান, সভার আলোচ্য বিষয় ছিল বিকশিত ভারত @2047, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান সহ অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন এবং জীবনের সকল দিক এর মধ্যে রয়েছে। সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী দেশের সাফল্যের চাবিকাঠি বলে তিনি অভিমত প্রকাশ করেছেন। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত ওই সভায় 28টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা অংশগ্রহণ করেন। আসাম নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে কেন্দ্র এবং আসাম ও নাগাল্যান্ডের মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিওর উপস্থিতিতে এই চুক্তি হয়। অনুষ্ঠানে শ্রী শাহ এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, এর ফলে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের সম্ভাবনা যেমন বাড়বে, তেমনি খনিজ সম্পদ উত্তোলনের সুযোগও তৈরি হবে। এই চুক্তির একদিকে যেমন দেশই প্রথম নীতিকে তুলে ধরে, অপরদিকে তেমন যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর দৃষ্টিভঙ্গিকেও প্রতিফলিত করে। মন্ত্রী জানান, বর্তমানে ওই অঞ্চলে তেল উত্তোলনের দৈনিক ক্ষমতা 1,000 থেকে 1,500 ব্যারেলের মধ্যে থাকলেও এই চুক্তির ফলে তা 10 গুণ বৃদ্ধি পাবে। শুধুমাত্র একটি ক্ষেত্র থেকেই 15,000 কোটি টাকারও বেশি সম্পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
2: से ऑयल और नेचुरल गैस की एक्सप्लोरेशन की संभावनाएं बढ़ेगी, मिनरल की भी खनन की संभावना खड़ी होती है। दोनों राज्यों ने ये निर्णय किया 50-50% कर भारत के तेल के उत्खनन में बाधा न बने, क्योंकि ये राष्ट्रीय संपदा है और मुझे लगता है कि ये भाव बहुत महत्वपूर्ण है।
1: এই চুক্তি ভারতের জ্বালানি নিরাপত্তাকে নিরাপদ করার পাশাপাশি আমদানির উপরেও নির্ভরতা কমাবে। স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে কৃতিত্ব দেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দুদিনের উত্তরাখণ্ড সফর আজ শুরু হচ্ছে। এই সফরকালে রাষ্ট্রপতি দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে 158তম রেগুলার কোর্স এবং 141তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের পাসিং আউট প্যারেডে উপস্থিত থাকবেন। ভারতে খরিফ শস্য চাষের মরশুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অয়েল সিডস কিষাণ মিত্র নামে হোয়াটসঅ্যাপ ভিত্তিক একটি এআই পরামর্শ পরিষেবা অত্যন্ত কার্যকরী মাধ্যম হয়ে উঠেছে। এর মাধ্যমে তৈলবীজ চাষ সংক্রান্ত গবেষণালব্ধ তথ্য সরাসরি কৃষকদের মোবাইল ফোনে যে কোনো সময় তাদের নিজস্ব ভাষায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। কৃষকরা 40245981800 নম্বরে হোয়াটসঅ্যাপ করে চীনাবাদাম, সর্ষে, তিল, সূর্যমুখী, সয়াবিন, নাইজার ও অন্যান্য তৈলবীজ ফসল সংক্রান্ত যে কোনো প্রশ্ন যে কোনো ভারতীয় ভাষায় করতে পারেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, এর ফলে ভারতের যে কোনো তৈলবীজ চাষি শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমেই ফসল সংক্রান্ত নির্ভরযোগ্য পরামর্শ বিনামূল্যে পেতে পারেন। অন্ধ্রপ্রদেশ থেকে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স NDA চারজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন তেলুগু দেশম পার্টির বাসিয়াম রামকৃষ্ণ, সানা সতীশবাবু এবং চিন্ত কয়ালা বিজয় এবং জনসেনা পার্টির লিঙ্গা মেনেনি রমেশ। মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবং অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রিটার্নিং অফিসার আর বনিথা রানী তাদের নির্বাচিত হিসেবে ঘোষণা করেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় সই জালকাণ্ডে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে CID গতকাল 5.5 ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছে। CID সূত্রের খবর, বেশ কিছু প্রশ্নের সদুত্তর না পাওয়ায় তাকে আগামী রবিবার দুপুর 12টার মধ্যে ফের ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে। আগে 3 বার হাজিরা এড়ালেও হাইকোর্টের নির্দেশে গতকাল সন্ধে 6টা নাগাদ CID দপ্তরে যান অভিষেক। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দুদিনের সফরে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন। এই সফরে তিনি সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন ও অর্থনীতি বিষয়ক স্টেট সেক্রেটারি হোলেন বুডলিগার আরটিএডার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের ওষুধ শিল্পের শীর্ষস্থানীয় প্রতিনিধিদের সঙ্গেও মত বিনিময় করবেন তিনি। বাণিজ্য ও শিল্পমন্ত্রক সূত্রে জানানো হয়েছে যে গোয়েলের এই সফর ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। ভারত ও ইউরোপীয় মুক্ত বাণিজ্য সংগঠনের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বাস্তবায়নের বিষয়ে আলোচনার পথ সুগম করবে বলেও মন্ত্রক আশা প্রকাশ করেছে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি তথা অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনার জন্য সুইস কোম্পানি এবং বিনিয়োগকারীদের সঙ্গেও বৈঠক করবেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। ওমান উপকূলের কাছে একটি জাহাজে সাম্প্রতিক হামলায় 3 জন ভারতীয় নাগরিকের প্রাণহানির বিষয়টি ভারত কঠোরভাবে নিন্দা করেছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এ বিষয়ে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দি অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। তিনি উল্লেখ করেন যে ওই অঞ্চলে জাহাজ চলাচলের ওপর লাগাতার হামলা অত্যন্ত উদ্বেগজনক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন কোনো সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত বাতিল করেছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনার বিষয়ে ইতিবাচক সংকেত পাওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পারস্পরিক হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আশঙ্কা দেখা দেয়। সরকার ইথানল মিশ্রিত পেট্রোলের নির্দিষ্ট কিছু প্রকারের ওপর আবগারি শুল্ক তুলে নিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 22%, 25%, 27% এবং 30% ইথানল মিশ্রিত পেট্রোলকে কেন্দ্রীয় আবগারি শুল্কের আওতামুক্ত করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এখন এই 4টি গ্রেডের জ্বালানির ওপর আবগারি শুল্কের হার 0 হবে। এই পদক্ষেপের লক্ষ্য হল দেশে ইথানল মিশ্রণ কর্মসূচিকে আরও শক্তিশালী করা। এই কর্মসূচির ফলে আমদানিকৃত অপরিশোধিত তেলের ওপর নির্ভরতা কমবে, কার্বন নিঃসরণ হ্রাস পাবে এবং দেশে উৎপাদিত ইথানলের চাহিদা বাড়বে বলে মনে করা হচ্ছে। মেক্সিকো সিটিতে গতরাতে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফুটবল বিশ্বকাপ 2026 শুরু হয়েছে। আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে। ম্যাচের 9 মিনিটের মাথায় জুলিয়ান কুইনোনস মেক্সিকোর হয়ে প্রথম গোলটি করেন। 67 মিনিটের মাথায় রাউল হিমেনেজের গোলে মেক্সিকো 2-0 এগিয়ে যায়। ম্যাচে 3 জন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়, ফলে মেক্সিকোর 10 জনের এবং দক্ষিণ আফ্রিকার দল 9 জন খেলোয়াড় নিয়ে ম্যাচ খেলে। মেক্সিকোর মেন্টেস মাঠ ছাড়ার আগেই দক্ষিণ আফ্রিকার সিথোলে এবং জোয়ানে সরাসরি লাল কার্ড দেখেন। উল্লেখ্য, কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে 48টি দল 104টি ম্যাচে এই বিশ্বকাপে অংশ নিচ্ছে, যা বিশ্বকাপের ইতিহাসে বৃহত্তম। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11টায়। ভারত আগামী রবিবার একই মাঠে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে ভারতের PV সিন্ধু এবং তানভি শর্মা কোয়ার্টার ফাইনালে উঠেছেন।

0: অনুষ্ঠিত এই খেলায় কোয়ার্টার ফাইনালে দুবারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু তার প্রতিদ্বন্দ্বী ইশারানী বড়ুয়াকে 22-20, 21-12 সেটে হারিয়ে দেন। অন্য এক ম্যাচে তানভি শর্মা মালবিকা বানসরকে 21-13, 21-15 হারিয়ে দেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ী বলেছেন, সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী দেশের সাফল্যের চাবিকাঠি। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল দুদিনের সফরে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো 2-0 দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনবেন সকাল 7:25।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন এই মহাজীবন, আজ শুনবেন গগনেন্দ্রনাথ ঠাকুরের জীবন কথা।
2: কাকা রবীন্দ্রনাথের চেয়ে ভাইপো গগনেন্দ্রনাথের বয়স 6 বছর কম। গগনেন্দ্রনাথের জন্ম 1867। তাঁর পিতা গুণেন্দ্রনাথ ঠাকুরের বাসনা ছিল যে বড় ছেলে গগনেন্দ্রকে তিনি বিলেতে পাঠাবেন ব্যারিস্টারি পড়াতে, কিন্তু মাত্র 34 বছর বয়সে মৃত্যু হয় গুণেন্দ্রনাথের। পিতার মৃত্যুর সময় গগনেন্দ্রনাথের বয়স ছিল মাত্র 14। তখন তিনি সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র। ব্যারিস্টার হওয়া হল না তাঁর। চিত্রকর হিসেবে গগনেন্দ্রনাথ ভারত শিল্পের ইতিহাসে স্থান পেলেন অতি গুরুত্বের সঙ্গে। গগনেন্দ্রনাথের মা সৌদামিনী দেবীর স্বদেশ চেতনা ছিল প্রবল। সৌদামিনী বিলেতি ডিজাইনের গয়নার বদলে ঠাকুরবাড়িতে দেশীয় কারিগরদের ডেকে আনতেন গয়না করাতে। যখন ব্রিটিশদের কড়াকড়িতে অনেক বাড়িতেই চরকা কাটা ভয়ে বন্ধ হয়ে যায়, বন্ধ করেননি সৌদামিনী। মার স্বদেশপ্রীতি সঞ্চারিত হয়ে যায় বড় ছেলের চেতনায়। ব্রিটিশ বিরোধী ব্যঙ্গচিত্র গগনেন্দ্রনাথ অনেক এঁকেছেন। বলা যায় যে ভারতবর্ষে কার্টুনের তিনি হচ্ছেন পথিকৃৎ। তবে তার কার্টুন তিক্ত নয়, তা সবসময় ছিল হাস্যকরোজ্জ্বল। যেমন রবীন্দ্রনাথ প্লেনে করে যাচ্ছেন, হাওয়ায় তার দাড়ি উঠছে, এটাও তার একটা কার্টুনের বিষয় ছিল। বাড়ির প্রেসেতে ব্রিটিশ ডিটেকটিভ পুলিশদের তল্লাশি হয়ে গেছে। তারা দেখে গেছে প্রেসে কী ছাপা হয়, কী আঁকছেন গগনেন্দ্রনাথ, কিন্তু তিনি ভয় থেমে যাননি। চিত্তরঞ্জন দাস যখন অরবিন্দ ঘোষের সপক্ষে মানিকতলা বোমার মামলা লড়ছেন, নেপথ্য থেকে তার খরচ জুগিয়েছেন গগনেন্দ্রনাথ ঠাকুর। লাট, লর্ড কারমাইকেল এবং লেডি কারমাইকেল চিত্রকর গগনেন্দ্রনাথের গুণগ্রাহী বলে সেই সময়ের পুলিশকর্তা চার্লস ট্রেগার্ট গগনেন্দ্রনাথকে অভিযুক্ত করতে পারেননি। বঙ্গভঙ্গের উত্তাল দিনে ভাই অবনীন্দ্রনাথের মতন তিনিও রাস্তায় নেমেছেন কাকা রবীন্দ্রনাথের পাশে। খানিক বয়স হতে শিল্পচর্চার চেয়ে দেশের উন্নয়নমূলক নানা কাজে তার মন বেশি গেল। বিভিন্ন স্বদেশী সমিতি, ফান্ড তোলা, সামাজিক কাজ এসবে ব্যস্ত হয়ে থাকতেন। শিল্পচর্চা অনেকটা হয়ে দাঁড়ায় তার শখের কাজের মতন। ভাই অবনের নাম চারদিকে ছড়াক, সবাই তাকে চিনুক, এটাতেই তার বেশি আনন্দ। অবনীন্দ্রনাথের সঙ্গে তার একটা তফাত ছিল, তিনি অত বড় সাহিত্যিকও ছিলেন না। জীবনে একটিমাত্র বই লিখেছিলেন ছোটদের জন্য, ভোঁদর বাহাদুর। গগনেন্দ্রনাথ ভারতীয় চিত্রকলার নবযুগের যারা দিশারি তাদের একজন। তিনি অবনীন্দ্রনাথের মতন কলকাতায় আর্ট স্কুলে কোনো ইতালীয় মাস্টারের কাছে চিত্রচর্চা শেখেননি। কম বয়সে বাবার বন্ধু হরিনারায়ণ বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছুদিন শিখেছিলেন। তারপর একজন জাপানি শিল্পীর কাছে জল রঙের টেকনিক শিখেছিলেন। 1920 পরেতে আধুনিক ও সমকালীন ফরাসি ছবির নানা উপাদান তাঁর মাথায় ঘুরেছে এবং বেঙ্গল স্কুলের ধারার বাইরে গিয়ে তিনি একক স্বাধীন পথে চিত্রচর্চা করেছেন। ফটোগ্রাফি, প্রিজিমের আলো ছায়া, ক্যালাইডোস্কোপ এসব নিয়ে খুব মেতে থাকতেন। ফলে এমন সব ছবি করেছেন যার সঙ্গে বহু কলা সমালোচক পিকাসো বা জর্জ ব্রাক প্রবর্তিত কিউবিজমের কম বেশি মিল খুঁজে পেতে উৎসাহী হয়েছেন। নানান রকম পরীক্ষা নিরীক্ষা করতে তিনি ভালোবাসতেন। একসময় সিলিউট এঁকেছেন যা অনবদ্য। কিছু করেছেন রহস্য লোকের ছবি, সাদা কালো সেই সব ছবিতে অবগুণ্ঠিতা রমণীরা বয়ে আনে অচেনা জগতের বারতা। মনুষ্যক্ষুর মাধ্যমে তিনি পরলোকের অনন্ত অন্ধকারের সন্ধান করেছেন। রবীন্দ্রনাথের জীবন স্মৃতির ছবি রক্তকরবীর প্রচ্ছদ তাঁরই করা। দার্জিলিং, পুরী, চৈতন্যলীলার সিরিজ আমাদের সাংস্কৃতিক সম্পদ। চিত্রকলা চর্চায় গগনেন্দ্রনাথের কোনো পূর্বসূরি যেমন নেই, উত্তরসূরিও নেই। তিনি একক এবং অনন্য। জীবনের শেষ আট বছর তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। তাঁর কোনো বাকশক্তি ছিল না, তাকিয়ে থাকতেন, চোখ দিয়ে জল পড়ত, মন সজীব দেহ পঙ্গু। 1938 তাঁর দেহান্ত হল। কাকা রবীন্দ্রনাথ তখন লিখলেন, রঙের রেখার তীর হতে তীরে ফিরেছিল তব মন, রূপের গভীরে হয়েছিল নিমগন, গেল চলি তব জীবনের তরি রেখার সীমার পার, অরূপ ছবির রহস্য মাঝে অমল শুভ্রতার।
1: এই মহাজীবন অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন গগনেন্দ্রনাথ ঠাকুরের জীবন কথা।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা। 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।

রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ সঙ্গীত পরিবেশন করলেন অনন্যা মজুমদার, বাগচি, আকাশবাণী মৈত্রী। পরবর্তী অনুষ্ঠান শুনবেন একটু পরেই।

0: বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। এখন শুনবেন বর্ষাতি পেঁয়াজের বীজতলা তৈরি। এ নিয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যান পালন অনুষদের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর তপন কুমার মাইতি।
1: আমাদের রাজ্যে বিগত কয়েক বছরে বর্ষাতি পেঁয়াজের চাষ শুরু হয়েছে এবং এই চাষ শুরুর ক্ষেত্রে আমরা অনেকটা সাফল্য পেয়েছি, কিন্তু এখনও এই বিষয়ে বর্ষাতি পেঁয়াজ বিষয়ে আরও সাধারণকে অবহিত করার দরকার আছে। এই বর্ষাতি পেঁয়াজটা আমরা করব এমন জায়গায় যেখানে জল দাঁড়াবে না, উঁচু অথবা মাঝারি জায়গা সেরকম জায়গায় আমরা বেছে নেব সেখানে জল দাঁড়াবে না। প্রথমে চারা তৈরি করে না হয়, চারা তৈরি করে বীজটা চারাটাকে লাগানো হয়। এক্ষেত্রে আমরা যখনই বীজ পাব, হয়তো দেখা যাচ্ছে যখন আমরা বীজটা পাচ্ছি তখন হয়তো দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে, তখন তো করা যাবে না। সেই জন্য আমরা যখন বৃষ্টি আসার আগে আমরা জমিটাকে বীজতলাটাকে রেডি করে নেব, পলিথিন দিয়ে ঢাকা দিয়ে রাখব। এইবার যখন আমরা বীজ পাব তখন হচ্ছে দু তিন দিনের মধ্যে বীজটাকে ফেলতে হবে। বীজতলার চওড়াটা সবসময় 3 ফুটের বেশি যেন না হয়, লম্বাটা আপনার প্রয়োজন অনুযায়ী করতে পারেন, 10 ফুট করুন, 12 ফুট করুন, কারণ আপত্তি নেই, কিন্তু ঢাল হিসেবে থাকবে না, এরকম যেন এ হয়। তাতে গোবর সার প্রথমে দিতে হবে, কিন্তু গোবর সারের একটা সমস্যা হয়, হাতের কাছে যদিও আমরা গোবর সার পাই কিন্তু গোবর সারের একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে গোবর সার দিলে বীজতলাতে ঘাস বেশি হবে, সুতরাং সেক্ষেত্রে জৈব সার হিসেবে যদি দিতে হয় তাহলে আমরা বলবো যে ভার্মি কম্পোস্টিং বা পাতা পচা সার আছে বা ফার্মিয়র ম্যানিউর আছে, এগুলোকে দিন। এবং ভার্মি কম্পোস্ট এমন কিছু, মানে বীজতলার জন্য যে পরিমাণ খরচ হবে সেটা কিন্তু বিরাট কিছু নয়, কিন্তু আপনার বীজতলাতে ঘাস হলে যে সমস্যাটা হবে সেটা থেকে অনেক মুক্ত হবেন। তারপরে আসি আমরা বীজ শোধনের ব্যাপার আছে, বীজ শোধনটা যদি করতে হয় তাহলে আমরা সাধারণভাবে এখন যেটা দেখা যায় যে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন প্রতিষ্ঠানে বীজ শোধন করে বীজ বিক্রি হয়, তা সেক্ষেত্রে যদি শোধিত বীজ হয় তাহলে একটা পরামর্শ যে আপনারা কোনো বীজকে ভেজাবেন না, না ভিজিয়ে জমিতে মানে বীজতলাতে রস আছে এইরকম অবস্থায় বীজটাকে ফেলবেন। আর যদি বীজ শোধন করা না থাকে তাহলে যেটা করতে হবে সেটাকে আমাদের ব্যাডিস্টিন 1 গ্রাম থেকে 2 গ্রাম দিয়ে প্রতি কেজি বীজের সঙ্গে ভালো করে মিশিয়ে টাইট করে কন্টেনারটাকে বা পাত্রটাকে টাইট করে রেখে দেওয়া, তারপরে ওই বীজটাকে বের করে আমরা লাইনে ফেলব। লাইনে না করলে যেটা হয় অসুবিধা হয়, একসঙ্গে আমরা ছিটিয়ে দিতে পারি সময়টা বাঁচানোর জন্য, কিন্তু সময়টা বাঁচাতে গেলে যেটা দেখা যায় যে আভ্যন্তরীণ যে পরিচর্যা থাকে বীজতলার মধ্যে সেটা কিন্তু করা যায় না। একসঙ্গে দেখা যাচ্ছে যে 4 থেকে 5টা গাছ হয়ে গেছে, সেখানে প্রত্যেকেই খাদ্য এবং জলের জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু হবে, কিন্তু কোনোটাই ভালো হবে না। সেই জন্য আমরা লাইনে যদি বীজগুলো ফেলি তাহলে কিন্তু ভালো হবে। এবং কিছুটা রাসায়নিক সার দেওয়ার দরকার আছে, সেই রাসায়নিক সারটাকে আমরা নাইট্রোজেনটাকে দিতে বারণ করি, কেননা নাইট্রোজেন দিলে গাছটা বেড়ে যাবে কিন্তু গাছটা মানে চারাটা কিন্তু পুষ্ট হবে না বা ভালো শক্ত সমর্থ হবে না। এইভাবে বীজতলা লাগানো হয়, এবং বর্ষাতে যেহেতু হচ্ছে তারপরে উপরে একটা ঢাকার ব্যবস্থা করা হয়, এবং ঢাকাটা এমনভাবে দিতে হবে যে চারদিক থেকে যেন হাওয়া বাতাসটা খেলতে পারে, কিন্তু বর্ষার সময় বৃষ্টির জলটা যেন এতে না পড়ে বা একবারে সোজাসুজি সূর্যের আলোটা যেন না আসে। মোটামুটি বর্ষার বীজ থেকে চারা 1 থেকে 1.5 মাসের মধ্যে চারা রেডি হয়ে যায়, এবং চারা রেডি হয়ে গেলে সেই চারাকে বর্ষা মানে বিকেলের দিকে আপনারা লাগান। লাগানোর ক্ষেত্রে যেটা হয় 15 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার মানে 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি দূরত্বে সারিতে করে লাগান। এক্ষেত্রেও আমি বলবো যে বর্ষাতি পেঁয়াজ যখন লাগাবেন উঁচু জমিতে মানে বেড করে নিন, সেই জমিতে আপনারা ওইভাবে নির্দিষ্ট দূরত্বে রাখুন এবং দুটো বেডের মাঝে একটু ফাঁক রাখবেন, যাতে হচ্ছে দুটো মানে জমিতে দুটো বেডে আভ্যন্তরীণ পরিচর্যা করতে সুবিধা হয়।
0: এতক্ষণ শুনলেন বর্ষাতি পেঁয়াজের বীজতলা তৈরি। এ নিয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যান পালন অনুষদের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর তপন কুমার মাইতি।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। এখন জানিয়ে দেব মৈত্রী প্রচার তরঙ্গে আজ 12 জুন 2026 শুক্রবারে সারাদিন

এর অনুষ্ঠান পরিচিতি। একটু পরেই ভারতীয় সময় সকাল 7:05 শুনবেন লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, গন্তব্য সিকিম রাজ্যের গ্যাংটক, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য। 8:30 কলকাতার ডায়েরি, মহিলা ক্রিকেট দলের কোচ মিঠু মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন ডক্টর মানুষ প্রতিম দাস। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, পরিবেশন করবেন শিল্পী দাস বিশ্বাস, রাগ বৈরাগী, তবলায় অনির্বাণ দাশগুপ্ত, হারমোনিয়ামে হিরণময় মিত্র। সকাল 9:30 মনের মতো গান, উপস্থাপনায় তর্পণা ভট্টাচার্য। 10:30 রামধনু অনুষ্ঠানে প্রথমে শুনবেন নজরুল গীতি, শিল্পী অনির্বাণ দাস, এবং তারপর অমিত কুমার গঙ্গোপাধ্যায়ের পরিবেশনায় আধুনিক গান। সকাল 11:00 বিকাশ পথ, 11:15 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনুপ্রিয়া সেন। 11:30 রম্যগীতি, 12:00 শুনবেন যুববাড়ির অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা। ১২:30 সাঁওতালি গান, দুপুর 1:00 শুনবেন নাটক প্রীতিভোজ, রচনা শ্যামাপ্রসাদ ঘোষ, প্রযোজনা শোভন পাঠক। 1:40 বাংলা ব্যান্ডের গান, ২:30 অনুরোধের আসর। ভারতীয় সময় ২:00 মৈত্রী প্রচার তরঙ্গে প্রথম অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা ভারতীয় সময় বিকেল ৫:00। ৫:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় বৃষ্টিদেব। ৫:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। ৬:২০ ক্ষেত খামারের কথা, অপ্রচলিত সবজি চাষ এ বিষয়ে সাক্ষাৎকার বাপি শেখের, সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। ৬:৫০ আপনার স্বাস্থ্য গরমে ফোঁড়া, বলবেন ডাক্তার অবন্তী সাহা। ৭:00 শুনবেন নাটক প্রীতিভোজের পুনঃপ্রচার, রচনা শ্যামাপ্রসাদ ঘোষ, প্রযোজনা শোভন পাঠক। ৭:45 হাউসফুল, বিখ্যাত চিত্র পরিচালক, লেখক এবং প্রযোজক শৌকর্য ঘোষালের সাক্ষাৎকার নিয়েছেন বৃষ্টিদেব, প্রযোজনা দূরবাদে। ৮:15 মহিলাদের আসর অর্ধেক আকাশ, বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস বিষয়ক অনুষ্ঠান, অতিথি সাংবাদিক নিবেদিতা দেব, উপস্থাপনায় জয়শ্রী ভৌমিক। ৯:00 শুনবেন কথায় গানে, উপস্থাপনায় শ্রীজিতা রায়। ৯:১৫ বিশ্ব পরিক্রমা, ৯:৪৫ সঙ্গীত শিক্ষার আসর রবীন্দ্রসঙ্গীত শিক্ষা, পরিচালনায় প্রমিতা মল্লিক। ১০:১৫ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে মিশ্র পিলুরাগে ঠুমরি এবং মিশ্র গারা রাগে দাদরা পরিবেশন করবেন শিল্পী দাস বিশ্বাস, তাকে তবলায় সহযোগিতা করবেন অনির্বাণ দাশগুপ্ত এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। ১০:৪৫ উপমহাদেশের খবর, ১১:00 হারানো দিনের গান, উপস্থাপনায় শ্রীজিতা রায়। ১২:00 শুনবেন আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন লোকগীতি। এবারের শিল্পী স্বপন, মাফ করবেন, স্বপ্না চক্রবর্তী।

স্বপ্না চক্রবর্তীর গানে গানেই শেষ হল আজকের লোকগীতির অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান শুনবেন একটু পরেই।

শ্রোতা বন্ধু সুপ্রভাত, এবং আসুন বেরিয়ে যান ভারতে। এই অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা শ্রোতা বন্ধু, বলুন তো আপনি কোথায় বেড়াতে ভালোবাসেন, পাহাড় নাকি সমুদ্র? যদি আপনার শীত গ্রীষ্ম বর্ষা পাহাড়ি ভরসা হয়, তবে সুদীর্ঘ হিমালয়ান রেঞ্জের হাতছানিতে আজ আরও একবার আপনাকে সাড়া দিতে হবে। তাই বেড়ানোর ঠিকানা যখন খোঁজ করছি, তখন ভাবলাম আজকের গন্তব্য হিসেবে বেছে নিই সেই শহরটি যেটি জনপ্রিয়তার নিরিখে দার্জিলিংয়ের পরেই। এই ভ্রমণ ঠিকানা আজকে যার কথা বলবো সেটি বেশ পরিচিত, হয়তো যারা শুনছেন তাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে ঘুরে এসেছেন, তবে যারা এখনও ঘুরে আসতে পারেননি হয়তো অনেকবার ভেবেছেন এবার ঘুরে আসব, তাদের জন্য আজকে আমাদের প্রতিবেশী রাজ্য সিকিমের একটি বিশেষ গন্তব্যের কথা বলবো। যদিও সিকিম হাজারো রহস্য নিয়ে আমাদের কাছে বারবার হাজির হয় বা হাতছানি দিয়ে ডাকে আমাদের, তবে আজকের আসুন বেরিয়ে যান ভারতে এই অনুষ্ঠানে পূর্ব সিকিমের সেই রোমাঞ্চকর শহরটির কথা আপনাদের বলবো, যেখানে একদিন নাকি পা পড়েছিল স্বয়ং ফেলুদার। চলুন তবে তল্পি তল্পা গুছিয়ে একেবারে বেরিয়ে পড়ি গ্যাংটকের রহস্য খুঁজতে। গ্যাংটক এই শহরটিতে বেড়াতে এলে প্রথমেই মাথায় ঘোরে আমাদের যে ঠিক কোন সময় বেড়াতে আসব। সেক্ষেত্রে অক্টোবর থেকে মার্চ এই সময়টা সেরা সময় নিঃসন্দেহে, তবে গরমের হাত থেকে বাঁচতে যদি এখন মনে করেন যে এই গ্রীষ্মকালে ঘুরে আসবেন, অবশ্যই করতে পারেন, বর্ষাতেও আসতে পারেন। তবে কি বলুন তো, বর্ষায় ভূমিধসের যে সম্ভাবনা রয়েছে তাতে একটু অসুবিধে হয়ে যায়। জীবন সংশয়েরও অনেক রকম সম্ভাবনা আমরা দেখেছি বা অনেক দুর্ঘটনাও ঘটেছে, তাই পাহাড়ে বেড়াতে এলে একটা কথাই সবসময় আমাদের মাথায় রাখতে হবে, পাহাড় ভ্রমণ নিঃসন্দেহে আমরা আনন্দের সঙ্গে করব, তবে সাবধানতা অবলম্বন করে। তাই সেই মতো পরিকল্পনা করে বেরিয়ে পড়তে হবে। তবে একটা কথা, গ্যাংটক যদি ভালো করে ঘুরে দেখতে হয় চার থেকে পাঁচ দিনের পরিকল্পনা করে তবে বেরোতে হবে। এবার গ্যাংটকে আপনি কি কি দেখবেন সেটি একটু বলি। প্রথমেই গ্যাংটকের একেবারে শুরুতে, মানে গ্যাংটকে এসে প্রথম যে গন্তব্যটিতে যাবেন আমার মনে হয় সেটি রুমটেক মনাস্ট্রি হলে ভালো হয়। ষোড়শ শতকে স্থাপিত এই মনাস্ট্রিটি সিকিমের সবচেয়ে বড় বৌদ্ধ মঠ এবং শহর থেকে 23 কিলোমিটার দূরে, উচ্চতাও বেশ অনেকটাই, 4,900 ফুট। বিশাল ব্যাপ্তি নিয়ে চোখ জোড়ানো সবুজ পাহাড়ের মাঝে তাকে বলে প্রহরীর মতো জেগে রয়েছে রুমটেক মনাস্ট্রি। একদিকে তার স্থাপত্যের গাম্ভীর্য এবং অন্যদিকে পরিবেশের পবিত্রতা আপনার যাত্রার শুরুটাই একদম অন্য সুরে বেঁধে দেবে। এবার গ্যাংটকের কথা যখন বলছি, সেখানে তো পাহাড় আছেই আর তার সঙ্গে আছে প্রকৃতির অপরূপ শোভা, আর সেই শোভা পেতে আপনাকে শহর থেকে 14 কিলোমিটার দূরের ইপেকাক বা সামারসা গার্ডেনে ঘুরে আসতে হবে। চেনা গাছের ভিড় তো রয়েছে, তার মাঝখানে অসংখ্য অচেনা গাছ আপনাকে একেবারে অবাক করে দেবে, গ্রিন হাউস থেকে বিচিত্র অর্কিডের মেলা। আবার এত ফুল আপনি দেখবেন আপনি ভুলেই যাবেন এটি ফুলের ঢেউ নাকি প্রজাপতির ভিড়। এক কথায় চোখ জোড়ানো এবং মন ভোলানো। জানা যায় ব্রিটিশ রাজপরিবারের ফলের বাগান ছিল এটি, তবে এখন তার নেই, এখন ফুলের বাগান অবসর যাপনের এক প্রিয় গন্তব্য, আর তার সঙ্গে বনভোজনেরও ব্যবস্থা রয়েছে এখানে। এখানে উদ্ভিদ সংরক্ষণ কেন্দ্র হিসেবে একটি খুব সুন্দর জায়গা রয়েছে, 2015 সালে যার স্থাপনা হয়েছে। বিরল প্রজাতি

পুরনো এই মঠও অবশ্যই গ্যাংটক সফরের অন্যতম পছন্দের জায়গা। 3 কিলোমিটার দূরে, খুব বেশি দূরে নয়, আর এখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা দেখতে পাবেন। এরপর আপনি প্রকৃতির মধ্যে ঘুরতে ঘুরতে যদি মনে হয় জলপ্রপাত আপনাকে হাতছানি দিয়ে ডাকছে, তবে অবশ্যই পূর্ব সিকিমের রাংকা মনাস্ট্রির কাছে থাকা জলপ্রপাত বনঝাঁকড়ি ওয়াটারফল, এটি পার্কের মধ্যে রয়েছে, আপনাকে অবশ্যই আনন্দ দেবে। তবে কি বলুন তো, বর্ষাকালে এই জলপ্রপাতের যে জলের শোভা তা তো অন্য ঋতুতে পাওয়া যায় না, তবে তাতে কি, প্রকৃতির মাঝখানে কিছুটা সময় কাটাতে পারলেই তো আমাদের মন খুশিতে ভরে যায়। এখানে আবার একটি মনুষ্যসৃষ্ট হ্রদও রয়েছে যেখানে সুইমিং করারও ব্যবস্থা রয়েছে। সবের পাশাপাশি এবার বলি গণেশ টোকার হনুমান টোকের কথা। গণেশকে উৎসর্গ করে তৈরি এই মন্দির, সারা বছর বহু মানুষের ভিড় থাকে, আর এর ভিউইং লাউঞ্জে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার রূপ দেখার আনন্দই আলাদা। আর এখান থেকে 11 কিলোমিটার দূরে রয়েছে হনুমান মন্দির, এবং সেটিও একই রকমভাবে গ্যাংটককে প্যানোরামিক ভিউতে দেখার আনন্দ দেয়। এবার এই গ্যাংটককে যেমন প্যানোরামিক ভিউতে দেখার আনন্দের কথা বলছিলাম, তার পাশাপাশি কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য চোখে দেখা ক্যামেরায় বন্দি করার জন্য আপনাকে তাশি ভিউ পয়েন্ট থেকে ঘুরে আসতে হবে। তবে গ্যাংটকের এই সব আশেপাশের জায়গার পাশাপাশি গ্যাংটকের যে বিশেষ আকর্ষণ ছাঙ্গু, এবার তার কথা বলি। গ্যাংটক থেকে 40 কিলোমিটার দুর্গম পাহাড়ি পাকদণ্ডী পেরিয়ে আপনাকে উঠতে হবে 12,313 ফুট, সেখানেই আপনার জন্য অপেক্ষা ছাঙ্গু লেক। শীত ছাড়া অন্য ঋতুতে এর জল থাকে একেবারে আকাশের মতো নীল, তবে প্রকৃতির বা আকাশের রং যেভাবে বদলায় সেভাবে ছাঙ্গু তার রূপ বদল করে। আর এর আশেপাশে প্রহরীর মতো ঘুরে বেড়াচ্ছে একদল চমরিকাই। এবার ছাঙ্গুর কথা বললে বাবা মন্দিরের কথা তো বলতেই হবে। ওখান থেকে 12 কিলোমিটার উপরে উঠলেই দেখা মিলবে বাবা হরভজন সিং এর মন্দির, যিনি নাকি একসময় কর্তব্যরত সৈনিক ছিলেন এবং নিখোঁজ হয়ে যান, তারপর তাকে নিয়ে নানান কিংবদন্তি। তারপরে তার সহকর্মীরা তাকে শ্রদ্ধা জানাতে এই মন্দিরটি তৈরি করেন। তবে দুটো মন্দির রয়েছে, পুরনো সিল্ক রুটে একটা এবং অন্যটা নাথুলায়। আর এই নাথুলার কথা যখন বললাম, গ্যাংটক থেকে 14,140 ফুট উঁচুতে হিমালয়ান ডংকি রেঞ্জের এই পার্বত্য পাসটির সৌন্দর্য তো মানে যাকে বলে অবর্ণনীয়। ভারত এবং তিব্বতের মাঝে এক অদৃশ্য সেতু হিসেবে রয়েছে, ঐতিহাসিক গুরুত্বের দিক থেকেও এর কথা বলতেই হয়। তুষারে ঢাকা চূড়া রুক্ষ ভূখণ্ডের প্যানোরামিক দৃশ্য চোখ ভরে মন ভরে ক্যামেরায় মোবাইলে বন্দি করে কিছুতেই যেন আশ মিটবে না। তবে এখানে ঘুরে আসতে গেলে আগের দিন কিন্তু পারমিট করে নিতে হবে। গ্যাংটকের আনাচ কানাচ তো ভালোই ঘোরার সন্ধান আপনারা পেলেন, তবে এবার কিভাবে যাবেন সেটি একটু বলি। যদি ট্রেনে করে যেতে চান, হাওড়া শিয়ালদা থেকে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি হয়ে যেতে পারেন। সেখানে নেমে 112 কিলোমিটার পাহাড়ি পথ গাড়ি করে সিকিম হয়ে গ্যাংটক। আর যদি ফ্লাইটে আসেন তাহলেও কলকাতা থেকে বাগডোগরা এয়ারপোর্ট এবং তারপর সেই একইভাবে 3 ঘন্টা গাড়ি করে আপনারা পৌঁছে যেতে পারেন গ্যাংটক। আর যদি নাইট সার্ভিসের বাসে করে যান সেক্ষেত্রেও ওই একই রকমভাবে ধর্মতলা থেকে শিলিগুড়ি, সেখান থেকে গাড়ি বুক করে আপনাদেরকে পৌঁছতে হবে গ্যাংটক। এবার চটপট জানিয়ে দিই, গ্যাংটকে থাকার জায়গা প্রচুর জায়গা রয়েছে, যেখানে খুশি আপনার পকেট যেমন চাইবে তেমনভাবে থাকতে পারবেন, আর খাওয়া দাওয়ারও কোনো অসুবিধে নেই। তবে বলবো যে থুপকা মোমো সেল রুটি ইত্যাদি স্ট্রিট ফুড চেখে দেখবেন। আর জামাকাপড় কেনার জন্য, বাড়ির আত্মীয়দের জন্য, নিজের জন্য গিফট কিনতে গেলেও রয়েছে এমজি মার্ক। তাই শ্রোতা বন্ধু, এবার যদি এখনও পর্যন্ত না গ্যাংটক ঘুরে যান, তাহলে সামনের শীতে বা এই গরমের মধ্যেও যদি প্ল্যান করেন তাহলে সবাই মিলে এসে ঘুরে যান সিকিমের গ্যাংটক। আসুন বেরিয়ে যান ভারতে আজ এ পর্যন্তই। এবার শুনবেন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ি বলেছেন, সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী দেশের সাফল্যের চাবিকাঠি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, চলতি সংঘাতগুলি সংশ্লিষ্ট অঞ্চলের সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত প্রভাব ফেলছে। উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সুরক্ষার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সরকার ভারতীয় নাবিকদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল দুদিনের সফরে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। এজবাস্টানে আজ মহিলাদের টি-20 বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের 11তম পরিচালন পর্ষদের বৈঠকে সভাপতিত্ব করে গতকাল প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে যখন দেশ এগিয়ে চলেছে, তখন কেন্দ্র ও রাজ্যের যৌথ দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সহযোগিতা এবং আলোচনার মধ্যে দিয়ে কল্যাণমূলক কাজের অগ্রগতি প্রয়োজন। তিনি বলেন, রাজ্যগুলি যাতে নিজেদের ভাবনাচিন্তা এবং মতামত একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারে, সেজন্য নীতি আয়োগের বিশেষ ভূমিকা রয়েছে। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ি বলেছেন, সভায় মুখ্যমন্ত্রীদের মতামত এবং তাদের নিজের নিজের রাজ্যের সম্পন্ন হওয়া কাজের অভিজ্ঞতা থেকে নীতি আয়োগ উপকৃত হয়েছে। নতুন দিল্লিতে আয়োগের পরিচালন পর্ষদের বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে বিবৃতি দিয়ে তিনি জানান, সভার আলোচ্য বিষয় ছিল বিকশিত ভারত অ্যাট 2047, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন এবং জীবনের সকল দিকের মধ্যে রয়েছে। সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী দেশের সাফল্যের চাবিকাঠি বলে তিনি অভিমত প্রকাশ করেছেন।
1: The topic for the Governing Council meeting was Inclusive Human Development for Vikasit Bharat 2047. And it was about details. The states talked about what they are doing. Inclusive Human Development covers all the four stages of life, from childhood to youth to working life to old age. A skilled population is the key to success.
0: নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এই সভায় 28টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা অংশগ্রহণ করেন। অসম নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে কেন্দ্র এবং অসম ও নাগাল্যান্ডের মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিওর উপস্থিতিতে এই চুক্তি হয়। অনুষ্ঠানে শ্রী শাহ এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, এর ফলে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের সম্ভাবনা যেমন বাড়বে, তেমনি খনিজ সম্পদ উত্তোলনের সুযোগও তৈরি হবে। এই চুক্তির একদিকে যেমন দেশি প্রথম নীতিকে তুলে ধরে, অপরদিকে তেমন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দৃষ্টিভঙ্গিকেও প্রতিফলিত করে। মন্ত্রী জানান, বর্তমানে ওই অঞ্চলে তেল উত্তোলনের দৈনিক ক্ষমতা 1,000 থেকে 1,500 ব্যারেলের মধ্যে থাকলেও এই চুক্তির ফলে তা 10 গুণ বৃদ্ধি পাবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দুদিনের উত্তরাখণ্ড সফর আজ শুরু হচ্ছে। এই সফরকালে রাষ্ট্রপতি দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে 158তম রেগুলার কোর্স এবং 141তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের পাসিং আউট প্যারেডে উপস্থিত থাকবেন। অন্ধ্রপ্রদেশ থেকে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ 4 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন তেলুগু দেশম পার্টির বাসিয়াম রামাকৃষ্ণ, সানা সতীশবাবু এবং চিন্তাকয়ালা বিজয়া এবং জনসেনা পার্টির লিঙ্গমেনেনি রমেশ। মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবং অন্য কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রিটার্নিং অফিসার আর বনিতা রানী তাঁদের নির্বাচিত হিসেবে ঘোষণা করেন। ভারতে খরিফ শস্য চাষের মরশুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অয়েল সিডস কিষাণ মিত্র নামে হোয়াটসঅ্যাপ ভিত্তিক একটি এআই পরামর্শ পরিষেবা অত্যন্ত কার্যকরী মাধ্যম হয়ে উঠেছে। এর মাধ্যমে তৈলবীজ চাষ সংক্রান্ত গবেষণালব্ধ তথ্য সরাসরি কৃষকদের মোবাইল ফোনে যে কোনো সময় তাদের নিজস্ব ভাষায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। কৃষকরা 4024598180 নম্বরে হোয়াটসঅ্যাপ করে চীনাবাদাম, সর্ষে, তিল, সূর্যমুখী, সয়াবিন, নাইজার এবং অন্যান্য তৈলবীজ ফসল সংক্রান্ত যে কোনো প্রশ্ন ভারতীয় যে কোনো ভাষায় করতে পারবেন। IDFC ব্যাংক জালিয়াতি সংক্রান্ত তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি হরিয়ানার উন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের মহানির্দেশকের কার্যালয়ের প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট নরেশ কুমারকে

0: প্রত্যাহার করেছে। অর্থচর্চ প্রতিরোধ আইন পিএমএলএ 2002 এর বিধান অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে জানা গেছে যে আইডিএফসি ফার্স্ট ব্যাংকে থাকা হরিয়ানা সরকার, চণ্ডীগড় প্রশাসন এবং দুটি বেসরকারি স্কুলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট 645 কোটি টাকার সরকারি অর্থ আত্মসাত করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে চলতি সংঘাতগুলি সংশ্লিষ্ট অঞ্চলের সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত প্রভাব ফেলছে এবং বিভিন্ন পরিবর্তনের সূচনা করছে। ফিনল্যান্ডে আয়োজিত কুলতারান্তা টক্সে উদীয়মান শক্তি ও নতুন ভূ রাজনৈতিক প্রতিযোগিতা বিষয়ক আলোচনায় ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী এলিনা ভালতোনেনের এবং সংযুক্ত আরব আমিরশাহীর সহকারী বিদেশমন্ত্রী লানা নুসেইবের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন। ডক্টর জয়শঙ্কর আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংঘাতের ফলাফল প্রশমন এবং কূটনৈতিক অনুকূল পরিবেশ তৈরির প্রচেষ্টা অব্যাহত রাখার উপর জোর দেন। ভারতের জ্বালানি সংক্রান্ত সিদ্ধান্তগুলি জাতীয় স্বার্থ দ্বারা পরিচালিত হয় এবং সাশ্রয়ী মূল্য ও সহজলভ্যতার বিষয়টি বিবেচনা করেই জ্বালানি কেনা হয়ে থাকে বলে ডক্টর জয়শঙ্কর মন্তব্য করেছেন। ক্রমবর্ধমান অস্থিতিশীল বিশ্বে সরবরাহ শৃঙ্খলের ঝুঁকি কমানো এবং বৈচিত্র্য আনা এবং অধিকতর সক্ষমতা ও বিকল্প ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বের উপর তিনি আলোকপাত করেন। মন্ত্রী উপসাগরীয় অঞ্চলের সঙ্গে ভারতের সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরে বলেন, এই সম্পর্কের ভিত্তি হল জনগণের মধ্যে দৃঢ় যোগাযোগ, জ্বালানি সহযোগিতা এবং ক্রমবর্ধমান কৌশলগত ও প্রতিরক্ষা অংশীদারিত্ব। তিনি উল্লেখ করেন, শুধুমাত্র এবছরেই ভারত ও ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা সম্পন্ন করেছে এবং কৌশলগত ও প্রতিরক্ষা অংশীদারিত্ব এবং সামগ্রিক গতিশীলতা সহযোগিতা কাঠামোর মতো গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সুরক্ষার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ভারতীয় নাবিকদের নিরাপত্তায় সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং সংঘর্ষপূর্ণ জলসীমা দিয়ে চলাচলকারী ভারতীয় এবং বিদেশী পতাকাবাহী জাহাজে কর্মরত সকল ভারতীয় নাবিককে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। জাহাজ চলাচলকারী সংস্থাগুলিকে সামুদ্রিক নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার পাশাপাশি পরিস্থিতির উপর বিশেষ নজর রাখতে এবং সরকার ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক কর্তৃপক্ষের জারি করা নির্দেশিকাগুলি নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, সিফেয়ারার্স ওয়েলফেয়ার ফান্ড সোসাইটি ক্ষতিগ্রস্ত নাবিক ও তাদের পরিবারের প্রয়োজনে আর্থিক সহায়তা এবং অন্যান্য উপযুক্ত সুবিধা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ওমান উপকূলের কাছে একটি জাহাজে সাম্প্রতিক হামলায় তিনজন ভারতীয় নাগরিকের প্রাণহানির বিষয়টি ভারত কঠোরভাবে নিন্দা করেছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এ বিষয়ে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সার্চ দি অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে।
1: We attach high importance to the welfare and well-being of our seafarers community. Yesterday we condemned the attack on a ship off the coast of Oman, in which unfortunately we lost 3 Indian nationals. We had summoned the US CDA here to register a strong protest. The continuing incidents of attacks on shipping in the region are deeply worrisome. These attacks must cease and end, and we also call for dialogue and diplomacy so that we can have an early return to peace and stability in the region.
0: বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দুদিনের সফরে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন। এই সফরে তিনি সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন এবং অর্থনীতি বিষয়ক স্টেট সেক্রেটারি হেলেন বুডলিগার আটিয়েডার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের ওষুধ শিল্পের শীর্ষস্থানীয় প্রতিনিধিদের সঙ্গেও মত বিনিময় করবেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন কোন সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত বাতিল করেছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনার বিষয়ে ইতিবাচক সংকেত পাওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গতকালই ট্রাম্প ইরানের ওপর বড়সড় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছিলেন। মেক্সিকো সিটিতে গতরাতে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফুটবল বিশ্বকাপ 2026 শুরু হয়েছে। আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে। ম্যাচের 9 মিনিটের মাথায় জুলিয়ান কুইনোনস মেক্সিকোর হয়ে প্রথম গোলটি করেন। 67 মিনিটের মাথায় রাউল হিমেনেজের গোলে মেক্সিকো 2-0 এগিয়ে যায়। ম্যাচে 3 জন খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11টায়। ভারত আগামী রবিবার একই মাঠে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ি বলেছেন, সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী দেশের সাফল্যের চাবিকাঠি। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় প্রিয়াঙ্কা ভট্টাচার্য।

টুপটাপ ঝরে ঘাম বৃষ্টির মতো, সন্ধে সকাল হয়ে বেলা বাড়ে যত, চাইছি বৃষ্টি শুধু, রোদ নয় আর। সেই আশা নিয়ে নাকি আসছে আষাঢ়, মৌসুমি মনে সুর দোলা দিয়ে যায়, সকালটা ভরে থাক গানে আড্ডায়। প্রিয় শ্রোতা বন্ধুদের সুপ্রভাত জানিয়ে শুরু করে দিলাম আজকের সকালের আড্ডা। আজকের এই আড্ডায় কি শুনবেন আপনারা? আজ থাকছে অনেক রকম গল্প, যেমন শুরুতেই বিশিষ্ট মানুষের কথা, আশপাশের কিছু আকর্ষণীয় ঘটনা, থাকবে ফুটবল বিশ্বকাপের খবর, সুস্থ থাকার টিপ, সচেতনতার বার্তা, এছাড়াও জানা অজানা এবং দৃষ্টিকোণে তো আমাদের প্রত্যেক দিনের সকালের আড্ডার অন্যতম আকর্ষণ। তবে শ্রোতা বন্ধু, এই সব কিছুর বাইরে সকালের আড্ডা ভরে থাকে মন ভালো করা কিছু গানে, তাই শুরুতে একটু বৃষ্টিকে ডাক পাঠাই।

কবি নজরুল ইসলামের প্রিয় ঋতু বর্ষা, আর ফিরোজা বেগমের কণ্ঠে এই গান শুনতে শুনতে আমাদের মনও তো চাতকের মতো বৃষ্টি চাইছে। দেখুন, বৃষ্টি এক্ষুনি নামবে কি না সেই কথা তো আমি বলতে পারবো না, তবে আগামী একটা ঘন্টা

গল্পে আর গানে জমিয়ে দেব, এ কথা বলতেই পারি। আর শুরুতেই যেমনটা বলেছি, একজন বিশিষ্ট মানুষকে স্মরণ করব, যিনি এই বাংলার কৃতি সন্তান। একদিকে তিনি বাঙালি ব্যারিস্টার, সম্পাদক, সমাজকর্মী এবং স্বাধীনতা সংগ্রামী, তিনি স্যার আশুতোষ চৌধুরী। 1860 খ্রিস্টাব্দের 12 জুন আজকের দিনে জন্মানো এই মহান মানুষটি সারা জীবন ধরে দেশের কল্যাণমূলক অনেক কাজে নিজেকে যুক্ত রেখেছেন। শিল্প বিস্তারের চেষ্টায় বেঙ্গল টেকনিক্যাল কলেজ স্থাপন করেছেন, বঙ্গলক্ষ্মী কটন মিলসের প্রতিষ্ঠায় তিনি ছিলেন অগ্রণী, বেঙ্গল ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে তিনি কাজ করেছেন, এবং তারপর বঙ্গভঙ্গ বিরোধী যে আন্দোলন হয়েছিল, রাখি বন্ধন উৎসব হয়েছিল, সক্রিয়ভাবে সেখানে অংশগ্রহণ করেছেন। দেশ তো তখন পরাধীন, দেশের মানুষ কী করে দেশীয় জিনিস নিয়ে, দেশীয় সম্পদ নিয়ে উন্নতি করতে পারে, সেই চেষ্টা তাঁর সবসময় থেকেছে। এইসবের পাশাপাশি ভারতীর মতো এত বড় একটি পত্রিকায় সম্পাদক হিসেবে তিনি কাজ করেছেন, আর সেখানেই রবীন্দ্রনাথের সঙ্গে একযোগে বাংলা সাহিত্যের অগ্রগতির বহু নতুন চিন্তা এবং রচনার বিকাশ তিনি ঘটিয়েছেন। এই মহান মানুষটি বিখ্যাত সাহিত্যিক প্রমথনাথ চৌধুরীর দাদা। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার প্রাণের যোগ, আর এই যোগ ঘটেছিল যখন রবি দ্বিতীয়বার বিলেত যাচ্ছেন। তখন কলকাতা থেকে মাদ্রাজ যাওয়ার পথের কয়েকটা দিনে এই আশুতোষ চৌধুরী, যাকে কবি আশু বলে ডেকেছেন, তার সঙ্গে কয়েকদিনের আলাপ যে তার জীবনের শেষ দিন পর্যন্ত থেকে যাবে, এ কথা তিনি তখন ভাবেননি। তবে পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্রী প্রতিভা দেবীর সঙ্গে তার বিয়ে হওয়ায় রবি ঠাকুরের সঙ্গে তার আত্মার এবং পরিবারের যোগ তৈরি হয়। আজ এই মহান মানুষটির জন্মদিন, তাকে সকালের আড্ডায় যেমন স্মরণ করলাম, আর এই স্মরণের সঙ্গে রবি ঠাকুরের একটা গান যদি না মিশে যায় তবে বোধহয় মৃত্যু সম্পূর্ণ হয় না। তাই এখন দেবব্রত বিশ্বাস।

ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটির অধীনে 2025 সালে শুরু হয়েছে এক প্রকল্প যার সংক্ষিপ্ত নাম ডন। পুরো কথা ড্রাগ অ্যাওয়ারনেস অ্যান্ড ওয়েলনেস নেভিগেশন ফর আ ড্রাগ ফ্রি ইন্ডিয়া। নেশার কুফল সম্পর্কে সমাজে সচেতন

সচেতনতা তৈরি করা এবং সহায়তা দেয়া এর মূল লক্ষ্য। প্রতিটি সচেতন নাগরিক হয়ে উঠুন এই প্রকল্পের বার্তাবাহক। সুস্থ হোক সমাজ, নেশামুক্ত হোক দেশ। বাল্যবিবাহ দেশের আইনের চোখে অপরাধ।

কম কোনো ছেলে বা মেয়েকে তার স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের সুযোগ থেকে বঞ্চিত করে অল্প বয়স থেকে তাকে শ্রমিক বানিয়ে ফেলাও কিন্তু সমান অপরাধ। তাই আন্তর্জাতিক শ্রম সংস্থা 2002 সাল থেকে বিশ্বজুড়ে শিশু শ্রমের ভয়ানক ছবি সামনে আনতে শুরু করেন এবং এই শিশু শ্রমকে সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্যে 12 জুন তারিখটি অর্থাৎ আজকের দিনটিকে বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস হিসেবে পালন করা হয়ে আসছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী এখনও লক্ষ লক্ষ শিশু এই ব্যাধির শিকার, যাদের মধ্যে একটা বড় অংশ খুব ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত। অথচ নিয়ম বলছে 14 বছরের কম এই ধরনের ছেলে মেয়েদের তাদের কাজের বদলে শিক্ষার সুযোগ করে দিতে হবে, তাদের জন্য সুস্থ স্বাভাবিক জীবন ব্যবস্থা করতে হবে। তাই আজকের দিনে আমরা প্রত্যেকে নিজেদের কাছে এটুকু অঙ্গীকার তো করতেই পারি যে শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল করার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। কেউ যেন তাদের স্বপ্ন ছিনিয়ে নিতে না পারে। বস্তা, হাতুড়ি, চায়ের কাপ, ডিশ এঁটো বাসন নয়, বরং তাদের হাতে আমরা যদি বই, খাতা, পেন, পেন্সিল তুলে দিতে পারি, তাদের কাছে যদি শিক্ষার গুরুত্বটা পৌঁছে দিতে পারি, তাহলেই বোধহয় এই 12 জুন তারিখটি সার্থকতা পাবে। তাই আমাদের মানসিকতার সচেতনতা আসুক, আমাদের চারপাশের শিশুরা সুস্থ জীবন ফিরে পাক। আজকের সকালের আড্ডায় এইটুকু আমরা প্রত্যেকে আমাদের নিজেদের জন্য বলতে পারি।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: সকালের আড্ডা আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে চলেছে তার গতি মেনে। এবার জানিয়ে দিই আমাদের আকাশবাণী মৈত্রীর অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান রাতের হারানো দিনের গানের বিষয়টি। গল্পের আলপথ ধরে কল্প কল্পান্ত পেরিয়ে নিয়ে যান তিনি, পাঠকের সঙ্গে আলাপ

বিস্তারে আজীবনের রসিক, নির্মোহ এক কথক বলাই চাঁদ মুখোপাধ্যায়, গীতিকবির মমতা সহানুভূতি তাঁর কাহিনীর সোপ্রানো। সেই নিছক সরল বেঁচে থাকায় স্বাভাবিক মিলমিশ বাংলা সিনেমার, সেই গল্পে গুনগুন করে যাওয়া গান কথনে সৃজিতা রায়, বনফুল ও বাংলা সিনেমা। আমন্ত্রণ গান শোনার জন আজ ঠিক রাত 11টায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে।

শুরু হয়ে গেল ফুটবল বিশ্বের মহারণ। ফিফা বিশ্বকাপ 2026-এর উদ্বোধনী ম্যাচ হয়ে গিয়েছে গত রাতে। ভারতীয় সময় রাত 12টায় মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা এবং মেক্সিকো। এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করেছে 48 দলের মোট 1248 জন ফুটবলার, তার মধ্যে 891 জন ফুটবলার প্রথমবারের মতো ফুটবলের সবচেয়ে বড় আসরে অংশ নিয়েছে। বাছাই পর্বে দুর্দান্ত পারফরমেন্স করে প্রথমবার যে চারটি দেশ অংশগ্রহণ করছে তাদের মধ্যে রয়েছে কেপ ভার্দে, কুরাসাও, জর্ডন এবং উজবেকিস্তান। সব মিলিয়ে এবারের বিশ্বকাপ একদিকে যেমন অভিজ্ঞতার মঞ্চ, তেমনই নতুন তারকাদের আত্মপ্রকাশের ক্ষেত্র হতে চলেছে এবারের ফুটবল বিশ্বকাপ।

এই যে ফুটবল বিশ্বকাপ, সেই মহারণে সাময়িক আকাশবাণী মৈত্রীও, তাই আকাশবাণীর মৈত্রীর প্রিয় শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা, কেমন লাগছে আপনাদের প্রত্যেক দিনের ম্যাচ, সেটি আমাদের সংশ্লিষ্ট ফেসবুক পেজে কমেন্ট করে জানান। পারলে চিঠিও লিখুন, সেই মন্তব্য, সেই চিঠি আমরা আমাদের অনুষ্ঠান সকালের আড্ডায় এবং আজ সন্ধ্যায় পড়ে শোনাব। ঠিক যেমন করে আজকে আমরা যে দুটো কমেন্ট পেয়েছি আমাদের ফেসবুক পেজে, সেই দুটোতে পরপর চলে যাই। প্রথমটি এসেছে সুভাষগ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, জানিয়েছেন অভিক ঘোষ। তিনি কি লিখেছেন গত রাতের ম্যাচ নিয়ে? লিখেছেন, দুর্দান্ত শুরু মেক্সিকোর। খেলা দেখতে বসে 1986 মেক্সিকো বিশ্বকাপ ফাইনালের কথা মনে পড়ছিল বারবার। এখন ঘরে বসে টিভিতে দেখছি, সেবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখতে রাতে 1 কিলোমিটার হেঁটে স্কুলের এক স্যারের বাড়িতে গিয়েছিলাম। রাতে জেগে সবাই মিলে খেলা দেখার দিনগুলো দারুণ আনন্দের ছিল। এবার মেক্সিকো অন্যতম আয়োজক দেশ, 2-0 জয় দিয়ে শুরু করল তারা, প্রথমবার এতগুলো দেশ খেলছে, আগামীতে দারুণ সব খেলা দেখার অপেক্ষায় রয়েছি। এই যে কমেন্টটি এসেছে, এটি সুভাষগ্রাম থেকে নয়, এটি এসেছে কালিকাপুর থেকে, এবং এই কমেন্টটি আমাদের পাঠিয়েছেন আমাদের আকাশবাণী মৈত্রীর একজন উপস্থাপিকা অর্পিতা পোদ্দার, অনেক ধন্যবাদ। এরপর চলে যাব পরের কমেন্টে।

এবার চলে যাই পরবর্তী যে মন্তব্যটি এসেছে আমাদের ফেসবুক পোস্টে, সেখানে এটি এসেছে সুভাষগ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, লিখেছেন অভি ঘোষ। তিনি লিখছেন, শুরু হয়ে গেল বিশ্বের সমস্ত ফুটবল প্রেমীদের অন্যতম উৎসব ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। জমজমার উদ্বোধনী অনুষ্ঠান আর তারপরে মেক্সিকো সাউথ আফ্রিকার ম্যাচ। প্রথম ম্যাচ বেশ টানটান উত্তেজনায় ছিল, 2-0 গোলে জিতে ম্যাচে শেষ হাসি হাসল এই ওয়ার্ল্ড কাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকো। অনেক ধন্যবাদ অভিক বাবুকে এবং অর্পিতা পোদ্দার আপনাকে। তবে শুধু এই দুজনই নন, আমরা চাই আগামী প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ম্যাচ দেখে আপনারা আপনাদের মন্তব্য আমাদের কাছে পৌঁছে দিন। সংশ্লিষ্ট পোস্টে গিয়ে আপনাদের মতামত লিখুন, পারলে আমাদের চিঠি লিখেও জানান, মেল করেও জানাতে পারেন। রইলাম আপনাদের সেই কমেন্টের অপেক্ষায়।

0: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন সকালের আড্ডা।
1: সকালের আড্ডায় এখন ছোট্ট করে একটা বেশ আকর্ষণীয় খবর দিই আপনাদের। রিল আর শর্টসের এই যুগে যখন আমাদের মন সারাক্ষণ মোবাইল স্ক্রিনে, যখন নোটিফিকেশনের টুংটাং শব্দে আমাদের চিত্ত চাঞ্চল্য বিভ্রান্ত করে দিচ্ছে, ঠিক এরকম একটা সময় লাইব্রেরির মতো পিন ড্রপ সাইলেন্স আমরা লাইব্রেরিতে দেখছি না। আমরা কোথায় দেখছি? কফি শপ, পার্ক অথবা বাড়ির ড্রয়িং রুমে। সেখানে কিছু মানুষ জড়ো হচ্ছেন, কফি খাচ্ছেন, গল্প করছেন, তার পাশাপাশি হঠাৎই এক ঘন্টা একদম চুপ। তারা প্রত্যেকে ডুবে যাচ্ছেন পড়ার বইয়ের মধ্যে। এখন এই সাইলেন্ট রিডিং ক্লাব খুবই চর্চিত একটা বিষয়, যার মূল উদ্দেশ্য সপ্তাহের কোলাহল থেকে নিজেদেরকে একটু সরিয়ে পড়ার মুখী করে তোলা, এমন পাঠক কমিউনিটি আরও তৈরি হোক, সেই ইচ্ছা নিয়ে এগিয়ে যাব আজকের সকালের আড্ডায়। ঘড়ির কাঁটা বলছে এখন দৃষ্টিকোণ। এই দৃষ্টিকোণে আজ অভিনেতা ছবি বিশ্বাসের স্মরণে একটি প্রতিবেদন শুনবেন আপনারা।

0: 1936 থেকে 41 সাল পর্যন্ত টানা নায়কের ভূমিকায় অভিনয় করে হঠাৎই নর্তকী ছবির রোমান্টিক চরিত্র ছেড়ে তিনি স্বামীজির ভূমিকায় অবতীর্ণ হলেন। সে ছবি মুক্তি পাবার পর ঘোষণা করলেন, এবার থেকে তিনি শুধুই চরিত্রাভিনেতা। একথা শুনে উত্তম কুমার বলেছিলেন, এমন সিদ্ধান্ত শুধু ওই অভিনেতার পক্ষেই নেওয়া সম্ভব। পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায় তাঁকে ভারতবর্ষের বেস্ট স্ক্রিন অ্যাক্টর শিরোপা দিয়ে বলেছেন, অভিনয় জগতে তিনি একটা যুগ।
1: আমার কোন দোষ নেই মিস্টার দত্ত, এই ওরাই আমাকে ধরে রেখেছে। পড়াশোনায় ভারী শখ, স্কুল কলেজে যাওয়া তো ভাগ্যে ঘটেনি। আমি ভাবলাম অফিসের ছুটির পর হাতে তো কোনো কাজ নেই, যাই ওদের একটু দেখে শুনিয়ে দিই। লেখাপড়াটা শিখলে তো হতভাগা গোয়ারদের সবার চরিত্রটা একটু ভালো হবে, শুধু সেই জন্যেই তোমাদের আপনাদের ব্যাংকের সুনামের জন্যেই। দেখো বাবা নিরুপম, কথাটা যেন ম্যানেজিং ডাইরেক্টরের কানে না যায়, তাহলে চাকরিটা নিয়ে টানাটানি পড়বে।
0: সপ্তপদী, কাবুলিওয়ালা, সবার উপরে, জলসাঘর, কাঞ্চনজঙ্ঘা, দাদা ঠাকুর, বাঙালির মনে এমন আরো বহু ছবির সংলাপ স্পষ্ট হয়ে রয়েছে শুধু ছবি বিশ্বাসের অভিনয়ের গুণে।
2: আমার জীবন যৌবন, আমার আশা আকাঙ্ক্ষা, আমার সব স্বপ্ন আর সাদের কবর হয়ে গেছে এই বিচার চালার দেওয়াল চাপা পড়ে। শুধু যদি সেই বারোটা বছর আমাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে
0: জলসাঘরে একদিকে বিশ্বম্ভর রায়ের দম্ভ ও অবিমৃষ্যকারিতা, অন্যদিকে তার পুত্র বাৎসল্য ও সঙ্গীত প্রিয়তা, এবং সবশেষে পতনের ট্র্যাজেডি, এক অসামান্য অভিনয়।
3: ঘূর্ণিতে পড়েছিল হুজুর।
4: কি বললে? ঘূর্ণিতে পড়েছে? কে বললে তোমার?
3: কালি ফিরেছিল।
4: কালি? আর কেউ? আর কেউ? চুপ করে আছো কেন? বলো না আর কেউ ফিরেছে কিনা।
3: ছোট কুমার,
4: খোকা, খোকা ফিরেছে? খোকা,
0: রাজা শশাঙ্ক দেবের উত্তর পুরুষ শচীন্দ্রনাথ দেবিশ্বাস জন্মেছিলেন 1902। কাত্যায়নী দেবী ও ভূপতিনাথের এই পুত্র দেখতে সুন্দর বলে মা তাকে ছবি বলে ডাকতেন, সেই নামটি ছবির জগতে সুপরিচিত হয়ে উঠল। 10 মাস বয়সে মায়ের মৃত্যু হয়। অসময়ে মা চলে যাওয়ায় মানুষ হন জ্যাঠাইমার কাছে। বাবা ভূপতিনাথের পাটের ব্যবসায় জড়িত মরেন অ্যান্ড কোম্পানির বিভাগীয় কর্তা জি এস আলেকজান্ডার প্রায় তাঁদের বাড়িতে আসতেন। নিঃসন্তান এই দম্পতি ছবিকে দত্তক নিতে চাইলে বাবার অমত ছিল না, কিন্তু বাদশা দেন মাতামহী, কাজেই আলেকজান্ডার পরিবারে আর যাওয়া হয়নি ছবির। বাংলা সিনেমা সমৃদ্ধ হয় এক রাজকীয় মানুষের অভিনয় গুণে। লাস্ট অব দ্য অ্যারিস্টোক্র্যাটস কি অভিনয়ে, কি চালচলনী!

এখানেই শেষ হল প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ। আকাশবাণী মৈত্রীতে সকালের আড্ডা শুনছেন, আর আড্ডা মানে তো অবশ্যই কথার পাশাপাশি মনের মতো কিছু গান। তাই এখন মান্নাদের কণ্ঠে একটি গান শুনতে শুনতে আবারও ফিরব আজকের আড্ডায়।

মান্নাদের গানে গ্রীষ্মের এক ভয়ঙ্কর ছবির দৃশ্য আমরা তো দেখতে পেলাম, তবে সে শুধু গানেই নয়, আজকালের বাজারের যা অবস্থা তাতেও সেই একই কথাই আমাদের বলতে হয়। বিশেষ করে পেট্রোল ডিজেলের দাম যেভাবে আগুনের মতো বেড়ে চলেছে, তাই আমাদের দেশের সরকার তেলের বিদেশি নির্ভরতা কমাতে এবং বিকল্প জ্বালানির দিশা দেখাতে নতুন উদ্যোগ নিয়েছে। কি সেই উদ্যোগ? দেশের বাজারে প্রথম সরকারিভাবে পা রাখল ইথানল 85 এই জ্বালানি, যেখানে পেট্রোলের পরিমাণ প্রায় 14-19% আর 80-85% থাকছে ইথানল, এবং দামও রাখা হয়েছে বেশ অনেকটাই কম, প্রতি লিটার 82.12 টাকা। ফলে এক ধাক্কায় কমে যাচ্ছে যাতায়াতের খরচ। যদিও দেশের সিংহভাগ গাড়ি এই অতিমাত্রার ইথানল মিশ্রিত তেল ব্যবহারের উপযোগী নয়, তবে আশা যে বেশ কয়েক মাসের মধ্যেই নামী সংস্থা এই প্রযুক্তির গাড়ি বাজার

আনবেন এবং ইতিমধ্যেই তেমন ঘোষণা হয়েছে। প্রাথমিকভাবে দেশের 85টি সরকারি পেট্রোল পাম্পে এই তেল পাওয়া যাচ্ছে এবং এরপর সেটি 500 এবং তারপর 5000-এ নিয়ে যাওয়ারও পরিকল্পনা রয়েছে সরকারের। তাই শ্রোতা বন্ধু, পরিস্থিতি যতই বিরূপ হোক না কেন, বিকল্প পথ তো আমাদের বেছে নিতেই হবে, আর সেই পথেই আমাদের স্বপ্নের গাড়িও তার নিজের গতিতে এগিয়ে যাবে।

গ্রীষ্মে ঘন ঘন জল পান করুন। লস্যি, লেবু জল ইত্যাদি পান করেও শরীরে জলের উপযুক্ত মাত্রা বজায় রাখা যায়। দীর্ঘ সময় জল পান না করে থাকবেন না। তেষ্টা না পেলেও জল পান করুন সময়ের নিয়মিত ব্যবধানে।

0: রোদে দাঁড় করিয়ে রাখা গাড়ির মধ্যে শিশুদের রাখবেন না, এতে তাদের শরীরে সমস্যা দেখা দিতে পারে। কিছু সময় অন্তর অন্তর শিশুদের জল পান করাতে ভুলবেন না।
1: মৈত্রীর সচেতনতার বার্তা রইল প্রিয় শ্রোতা বন্ধুদের জন্য। আর এবার চোখ রাখি আবহাওয়ার খবরে। আবহাওয়া বলছে আজ কলকাতা ও তার আশপাশের আকাশ প্রধানত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 34 ডিগ্রি ও 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.2 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে সর্বোচ্চ 95% এবং সর্বনিম্ন 67%।

এবার একটু বিজ্ঞানের খবর দিই আপনাদের। শ্রোতা বন্ধু, আমাদের এই পৃথিবীতে প্রাণীর সৃষ্টি কবে হয়েছে বলুন তো? 380 থেকে 410 কোটি বছর আগে। কিন্তু জানেন কি, আমাদের এই নীল গ্রহে প্রাণীর জন্মই হতো না যদি বৃহস্পতি না থাকত। না, এ কথা আমি বলছি না, বলছে নাসা। তাদের সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে যে তথ্য, সেখানে বলা হচ্ছে বৃহস্পতির অসীম শক্তিশালী মহাকর্ষ বল সৌরজগৎ গঠনের শুরুর দিকে তার দিকে আসা প্রত্যেকটি বস্তুকে নিজের দিকে টেনে নিচ্ছিল। ধুলো, শিলা, রাসায়নিক উপাদানগুলোকে সে পাঠিয়ে দিচ্ছিল সৌরজগতের ভেতরে, আর সেখানেই ছিল পৃথিবী। তবে শুধু কি তাই, ফসফরাস এবং নাইট্রোজেনের মতো যৌগকে পৃথিবীর নাগালে কে পাঠালো? বৃহস্পতি তো। বন্ধু, শুধু এইটুকুই নয়, আরও অনেক কাজ নীরবে করে চলে বৃহস্পতি। কিরকম না, বৃহস্পতি তৈরি করেছিল গ্রহাণুবলয়, পৃথিবীর কক্ষপথ এবং লক্ষ লক্ষ বছর ধরে বিস্তৃত জলবায়ু চক্রের উপর দীর্ঘ প্রভাবও রয়েছে এই বৃহস্পতির। বিশাল আকারের গ্রহাণুরা যখন আমাদের এই পৃথিবীর দিকে তেড়ে আসে, আমরা মাঝে মধ্যেই সেমন সংবাদ পাই, আর তখন বৃহস্পতি কি করে? বৃহস্পতি তাদেরকে ছিটকে সরিয়ে দেয় পৃথিবীর কাছ থেকে। আর সেজন্যই বোধ হয় বৃহস্পতিকে আমরা গ্রহরাজ বলে থাকি। সত্যি পৃথিবীর অভিভাবকই বটে।

0: সকালের আড্ডায় এবার ছোট্ট করে জানিয়ে দিই একটা মুখশুদ্ধির কথা। আমরা খাবারের শেষে মৌরি খাই, মানে খাবার আমাদের লাঞ্চের পরে আমরা অনেকেই মৌরি খাই, মৌরি খাওয়ার অভ্যেস রয়েছে। তবে শুধুই যে এটি মুখশুদ্ধি নয়, এর যে অনেক গুণাগুণ রয়েছে তা বলছেন পুষ্টিবিদেরা। কীরকম? তারা বলছেন যে মৌরিতে নাকি অনেক ফাইবার আছে, অ্যানেথোল নামে এক ধরনের প্রদাহনাশী উপাদানও রয়েছে, তার ফলে হজম তো হয়ই, তার পাশাপাশি কোষ্ঠকাঠিন্যের সম্ভাবনাও নাকি দূর হয়, মেটাবলিজমে সাহায্য করে, মুখের দুর্গন্ধ দূর করে আর শরীরে অ্যান্টি অক্সিডেন্ট প্রোভাইড করে। তবে মৌরি কাঁচা নয়, খেতে হবে শুকনো খোলায় রোস্ট করে। তাহলে এবার থেকে শুধুই মুখশুদ্ধি নয়, মৌরি খান তার নিজের গুণেই। আর শুনতে থাকুন আকাশবাণী মৈত্রীর সকালের আড্ডা, যেখানে এখন ঘড়ির কাঁটা বলছে বিজ্ঞানের কথিকা জানা অজানা আপনাদের শোনাতে হবে।
1: জানা অজানা
2: দূষণ রোধে গ্রিন কেমিস্ট্রি শুনছেন জানা অজানায়। আজ

0: তৃতীয় ও শেষ পর্ব, বলছেন অধ্যাপক অর্ণব হালদার।
1: দৈনন্দিন জীবনে সবুজ রসায়নের ব্যবহার অসংখ্য, যার মধ্যে রয়েছে খাদ্যশিল্পে সবুজ উপাদানের ব্যবহার, নির্মাণ ও প্যাকেজিংয়ের জন্য নতুন উপকরণ, কৃষি ও ওষুধে রাসায়নিকের নিরাপদ ব্যবহার। সবুজ রসায়ন যদিও এখনও সম্পূর্ণ বিকশিত হয়নি, তবুও ভবিষ্যতে আমাদের সুস্থতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 1998 সালে পল অ্যানাস্টাস এবং জন ওয়ার্নার সবুজ রসায়ন তত্ত্ব প্রয়োগ নামে একটা বই লেখেন। এই বইতেই সবুজ রসায়নের 12টি নীতির কথা বলা হয়। এক, প্রতিরোধ। বর্জ্য তৈরি হওয়ার পরে শোধন বা পরিষ্কার করার চেয়ে বর্জ্য প্রতিরোধ করা অনেক ভালো। পরমাণু অর্থনীতি, সংশ্লেষণ পদ্ধতিগুলোতে চূড়ান্ত পণ্য তৈরিতে ব্যবহৃত সমস্ত উপকরণকে সর্বাধিক অন্তর্ভুক্ত করার জন্য ডিজাইন করা উচিত। কম বিপজ্জনক রাসায়নিকের সংশ্লেষণ, ব্যবহারযোগ্য কৃত্রিম পদ্ধতিগুলো এমন পদার্থ ব্যবহার করা এবং তৈরি করার জন্য ডিজাইন করা উচিত যা মানব স্বাস্থ্য এবং পরিবেশের জন্য সামান্য কোনো বিষাক্ততা রাখে না। নিরাপদ কেমিক্যাল ডিজাইন করা, রাসায়নিক পণ্যগুলো বিষাক্ততা হ্রাস করার জন্য ফাংশনের কার্যকারিতা সংরক্ষণের জন্য ডিজাইন করা উচিত। নিরাপদ দ্রাবক এবং সহায়ক পদার্থ, সহায়ক পদার্থের ব্যবহার যেমন দ্রাবক, পৃথকীকরণ এজেন্ট ইত্যাদি যেখানেই সম্ভব অপ্রয়োজনীয় এবং ব্যবহার করার সময় বন্ধ করা উচিত। শক্তি দক্ষতার জন্য ডিজাইন, শক্তির প্রয়োজনীয়তাগুলো তাদের পরিবেশগত এবং অর্থনৈতিক প্রভাবগুলোর জন্য স্বীকৃত হওয়া উচিত এবং হ্রাস করা উচিত। নবীকরণযোগ্য কাঁচামালের ব্যবহার, একটি কাঁচামাল যখনই প্রযুক্তিগত এবং অর্থনৈতিকভাবে ব্যবহারযোগ্য হয় তখন হ্রাস না করে পুনর্নবীকরণযোগ্য হওয়া উচিত। ডেরিভেটিভস হ্রাস, অপ্রয়োজনীয় ডেরিভেটাইজেশনের কম করা উচিত বা সম্ভব হলে এড়ানো উচিত, কারণ এই ধরনের পদক্ষেপগুলোর জন্য অতিরিক্ত বিকারক প্রয়োজন এবং বর্জ্য তৈরি হতে পারে। অনুঘটন, অনুঘটক যতটা সম্ভব স্টয়চিমেট্রিক বিকারকগুলোর থেকে উচ্চতর হতে হবে। অবক্ষয়ের জন্য ডিজাইন, রাসায়নিক পণ্যগুলো এমনভাবে ডিজাইন করা উচিত যাতে তাদের কার্যকারিতা শেষে তারা নিরীহ ক্ষয়কারী পণ্যগুলোতে ভেঙে যায় এবং পরিবেশে স্থায়ী না হয়। দূষণ প্রতিরোধের জন্য রিয়েল টাইম বিশ্লেষণ, বিপজ্জনক পদার্থ গঠনের পূর্বে রিয়েল টাইম ইন প্রসেসিং মনিটর এবং নিয়ন্ত্রণের অনুমতি দেওয়ার জন্য বিশ্লেষণাত্মক পদ্ধতি আরও বিকাশ হওয়া দরকার। দুর্ঘটনা প্রতিরোধের জন্য সহজাতভাবে নিরাপদ রসায়ন, বিস্ফোরণ এবং আগুন সহ রাসায়নিক দুর্ঘটনার সম্ভাবনা কমানোর জন্য পদার্থ এবং একটি রাসায়নিক প্রক্রিয়া ব্যবহৃত পদার্থকে বেছে নেওয়া উচিত। সবুজ রসায়ন নীতি ব্যবহার করে গবেষক এবং রসায়নবিদরা রাসায়নিক যৌগগুলোর সংশ্লেষণে বিপুল সংখ্যক জৈব ক্যাটালিস্ট এবং সবুজ অনুঘটক ব্যবহার করেছেন। সবুজ রসায়নের নীতিগুলো ব্যবহারের ফলে 2004 থেকে 2013 সালের মধ্যে আমেরিকাতে রাসায়নিক বর্জ্যের পরিমাণ 7% কমে গেছে। ন্যানোমেটেরিয়ালের সমস্ত শাখা জুড়ে সবুজ রসায়নের প্রয়োগ রয়েছে। ন্যানোফিল্ট্রেশন কৌশল ব্যবহার করে বর্জ্যর জলশোধনের জন্য যান্ত্রিক এবং রাসায়নিক পদ্ধতির পাশাপাশি বায়ু পরিশোধন করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে পদার্থের সংশ্লেষণের জন্য একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হল সবুজ রাসায়নিক পদ্ধতি। অনেক রাসায়নিক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য প্রচুর পরিমাণে রাসায়নিক দ্রাবকের প্রয়োজন হয়। এই ধরনের উদ্দেশ্যে ব্যবহৃত অনেক ঐতিহ্যবাহী দ্রাবক মানুষের জন্য বিষাক্ত বলে পরিচিত। সবুজ রসায়নের অগ্রগতি এই বিষাক্ত দ্রাবকের অনেক বিকল্প নিয়ে এসেছে। সবুজ দ্রাবকগুলো যেগুলো বিকল্প হিসেবে আসছে তা পুনর্নবীকরণযোগ্য উৎস থেকে প্রাপ্ত বলে পরিচিত এবং এটি বায়োডিগ্রেডেবল বলেও পরিচিত। এইভাবে সবুজ রসায়নের নিরাপদ বিকল্প বিকাশের মাধ্যমে পরিবেশের বিষাক্ততা কমানোর প্রভূত সম্ভাবনা রয়েছে। পরিবেশ সমস্যা সমাধানের কথা মাথায় রেখে সবুজ রসায়নে আগ্রহ ক্রমশ বাড়ছে। ফলস্বরূপ এই ধরনের গবেষণায় বিনিয়োগও বাড়ছে, একই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে কাজের সম্ভাবনা। বায়োফুয়েল, এনার্জি স্টোরেজ, মেডিসিনাল কেমিস্ট্রি, রিসাইক্লিং, ন্যানোটেকনোলজি, ক্যাটালিস্ট ডিজাইন প্রভৃতি ক্ষেত্রের অভিমুখ হয়ে দাঁড়াচ্ছে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন।
0: দূষণ রোধে গ্রিন কেমিস্ট্রি তৃতীয় ও শেষ পর্ব শুনলেন জানা অজানায়, বললেন অধ্যাপক অর্ণব হালদার।
2: দেখতে দেখতে ঘড়ির কাঁটা বলছে সময় প্রায় শেষের দিকে। যেটুকু সময় আছে যেতে যেতে একটা কথাই বলে যাই, যে সকালের আড্ডা প্রত্যেক দিন আপনারা শোনেন মৈত্রী প্রচার তরঙ্গে, কেমন লাগছে সেটি জানাতে হবে। কিভাবে জানাবেন? আমাদের মেল করতে পারেন maitribondhu23@gmail.com-এ। আবারও বলছি মৈত্রীবন্ধু MAITRWBANDHU23@gmail.com।

এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে আকাশ বাণী মৈত্রী, মাঝখানে কিন্তু ভি নয়, রয়েছে বি। সেইখানে গিয়ে শ্রোতা বন্ধু আকাশবাণী মৈত্রীর যে একমাত্র ফেসবুক পেজ, সেই পেজের সংশ্লিষ্ট পোস্টে আপনার মতামত জানান। আর সেই সঙ্গে শুনতে থাকুন সকাল থেকে রাত ১২টা পর্যন্ত আকাশবাণী মৈত্রীর নানা রঙের অনুষ্ঠান। আজ সকালের আড্ডায় নানান রকম গল্প নিয়ে, গান নিয়ে ছিলাম আমি প্রিয়াঙ্কা। সেই আড্ডা আজ এখানেই শেষ করতে হবে, আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় আপনাদের সঙ্গে গানে গল্পে থাকব। সকলে ভালো থাকুন, গানে গানে শেষ করছি আজকের সকালের আড্ডা।

0: এখন শুনবেন কলকাতার ডায়েরি। আজকের অতিথি মহিলা ক্রিকেট দলের জাতীয় নির্বাচক মিঠু মুখোপাধ্যায়। তার সঙ্গে কথা বলেছেন ডক্টর মানুষ প্রতিম দাস, সম্পাদনা শিরোপা রায়। আজ দ্বিতীয় তথা শেষ পর্ব।
1: আমি ফিরে যাই আবার আপনার সময়ে, আপনার খেলার সময়, আপনার উত্থানের সময়। আমি একটা প্রশ্ন করেছিলাম, তার একটা অংশ আপনি উত্তর দিয়েছেন, সেটা হচ্ছে যে

0: আর্থিক জায়গাটা কিভাবে সামলাতো পরিবার বা মেয়েরা সেটা আপনি বুঝিয়েছেন। কিন্তু আবারও অন্য একটা দিকে যাচ্ছি, এখন তো জেন্ডার স্টাডিজ হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, মেয়েরা কিভাবে বিভিন্ন জিনিসে অংশগ্রহণ করছে, বিভিন্ন কাজে তারা এগিয়ে আসছে, এবং সামাজিক বাধা কোথায় কোথায় কতটা ছিল। দেখুন, বলতে তো শহর কলকাতা, কিন্তু সত্যি সত্যি খুব উন্মুক্ত, কোনো রকম কোনো বিধিবাধন নেই এমন তো হতে পারে না। খেলাধুলোর ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ সেখানেও হয়তো বেশ কিছু বাধা ছিল, সব অংশে হয়তো একই রকম নয়। তো এই যে ক্রিকেট খেলতে আসা, ধরুন বাসে করে একটি মেয়ে একটি ব্যাট বা ওই রকম জামা কাপড় পরে আসছে, এটাও তো অনেকে মানে
1: একটু টেরা চোখে তাকাতো। একবার একটা ঘটনা হয়েছিল, তখন সকালে প্র্যাকটিস হচ্ছে আমাদের ময়দানে, তো আমাদের 7টা থেকে প্র্যাকটিস, তার আগে মোটামুটি 6টায় সবাই ঢোকে, তো ওইখান থেকে বাসে নেমে হেঁটে আসছে মেয়েটি ফটুলে ওই দিক থেকে কোন থেকে, তো তার পিছনে ওই একজন বিরক্ত করতে করতে আসছে করতে করতে আসছে, সে কাছাকাছি এসে আমাকে দেখতে পেয়েছে, মিঠু দেখ আমাকে কিরকম করছে। ধরে আমি গিয়ে, তারপরে একটা খাল আছে, একটা জলের ব্যারিকেড আছে ওই YMCA মাঠের ওইখানটায়, ওইখান থেকে সেই তাড়া করে তাকে আবার বাঁচালাম মেয়েটাকে। তো এই ধরনের কিছু ঘটনা ঘটেছে। তবে আমাদের এখন যে মেয়েরা এখানে থাকে, ফুল সিকিউরিটি দিয়ে রাখা হয়, খেলা হলেও সিকিউরিটি আর থাকলেও সিকিউরিটি। উইদাউট সিকিউরিটি কিন্তু আমাদের মোটামুটি দিনের বেলা তো না বলে বেরোনো বারণ, দিনের বেলাতে কেউ বেরোতে গেলে সিবি ক্যাম্পাস থেকে বাইরে, ধরুন ময়দান মার্কেটে জুতো সেলাই করতে যাচ্ছে কি গ্লাভস সেলাই করতে যাচ্ছে, সেটা পারমিশন নিয়ে তবে বেরোতে হয়, এমনি বেরোতে পারে না। সমাজটা যেহেতু এখনো পর্যন্ত পুরুষতান্ত্রিক পুরুষ শাসিত তারা মনে করে, কিন্তু আদতে ঘটনাটা যদি আপনি সঠিক অ্যানালিসিস করেন ঠিক উল্টো, পুরোটাই কিন্তু মেয়েরা চালায়, ছেলেরা একটু শৌখিনতা, একটু নিজেদের, যেহেতু মেয়েদের থেকে শক্তি, তাদের বল বেশি, পাওয়ারটা বেশি, তাই জন্য তারা ভাবে এটা তাদের। কিন্তু আদতে কলকাতা শহর বলুন, গ্রামাঞ্চল বলুন, পার্বত্য এলাকা বলুন, সব জায়গাটাই মেয়েরা চালায়, দে আর দ্য লিডার। পার্বত্য অঞ্চলে তো আপনি দেখতেই পাবেন, আপনি ছেলেগুলো লোকগুলো সব ছাং খেয়ে পড়ে থাকে, মেয়েরা সমস্ত কাঠ কুড়াচ্ছে, ব্যবসা করছে, টাকা আনছে, বোঝ বইছে, রান্নাবান্না করে খাওয়াচ্ছে, ছেলে মেয়েও দেখছে। কলকাতা শহরও খানিকটা আপনি বলতে পারেন তাই। এবার এমন কোনো ঘর নেই যেখানে মেয়েরা কাজ করে না, মানে ধরুন চাকরি যদি নাও করে, লোকের বাড়ি কাজ করে, কেউ গেঞ্জি সেলাই করছে, কেউ প্লাস্টিকের কারখানায় কাজ করছে, কেউ পেরেকের কারখানায় কাজ করছে, কোনো মেয়ে কিন্তু বসে নেই, কোনো মেয়ে কোনো বাড়িতে দেখবেন না বসে আছে। দে আর দ্য লিডার, অ্যাকচুয়ালি সমাজের লিডিং পার্টটা কিন্তু মহিলারাই নেয়, কিন্তু এটা একটা হয়ে আসছে যে পুরুষ শাসিত সমাজ, তারা জোর করে আধিপত্যটা নিচ্ছে, কিন্তু মেয়েরা কোনো অংশ কম নয়, বাস চালানো, ট্যাক্সি চালানো, অটো চালানো, প্লেন চালানো, জাহাজ চালানো, নেভিতে, আর্মিতে, এভরিওয়্যার।
0: একটা তুলনা আনতে চাইবো দর্শকদের বিচারে, যে যখন আপনারা খেলছেন, সে 70-এর দশক হোক বা 80-এর দশকে যখন আপনি জাতীয় দলেও খেলছেন, তখন দর্শক সংখ্যা আর আজকে দর্শক সংখ্যা তো আকাশ পাতাল পার্থক্য, কেমন লাগে ব্যাপারটা ভাবতে?
1: খুব ভালো লাগে যখন দেখি যে অফিসে সবাই ম্যাচ দেখেছে, বা স্কুল কলেজে সবাই ম্যাচ দেখেছে, বা আত্মীয় স্বজনরা সবাই ম্যাচ দেখছে। এই ম্যাচ দেখাটা, আগে এই ছেলেদের ক্রিকেটটা এই যে বলে না মেয়েদের রান্নাঘর অব্দি পৌঁছে গেছে, এখন মেয়েদের ক্রিকেটটা কিন্তু রান্নাঘর পৌঁছে গেছে, সমস্ত ছেলেরা সমস্ত মেয়েরা সবাই কিন্তু এই ম্যাচগুলো দেখেছে, পাকিস্তানের ম্যাচ বলুন, ফাইনাল বলুন, অস্ট্রেলিয়ান এগেনস্ট ম্যাচ বলুন। এবং আমি রীতিমতো দুঃখ পেতে দেখেছি যখন তারা 3টে ম্যাচ পরপর হারলো ওয়ার্ল্ড কাপে, প্রচুর ছেলে প্রচণ্ড দুঃখ পেয়েছে, তারা সবাই ক্রিকেটার তা নয় কিন্তু সাধারণ মানুষ, ইস মেয়েরা এই ম্যাচগুলো হারছে, কি করে চারে উঠতে পারবে, তো মানে প্রত্যেকেই কিন্তু ভেরি ইগার, তারা কিন্তু সবাই যায় যে এই আজকে জয় কিন্তু স্মৃতি মান্দানা হারমনপ্রীতের শুধু জয় না, আমাদের যে 100 কোটি মানুষের একটা চাওয়া, সবাই যদি আমরা একসাথে একটা জিনিস চাই সেটা কিন্তু হতে বাধ্য, সেটা আমাদের উইল পাওয়ার, এই উইল পাওয়ারটা কিন্তু কাজ করেছে, এই সবার চাওয়া ভালো চাওয়াতে কিন্তু ভালো হয়েছে, এটা কিন্তু আমরা দেখলাম, একদম চোখের সামনে দেখেছি। তো উই আর ভেরি প্রাউড অ্যাজ এ ইন্ডিয়ান, মানে শুধু ক্রিকেট খেলি, ওমেন্স ক্রিকেটের পার্ট বলে আমি বলছি না,

0: প্রত্যেকেই আমরা কিন্তু আজকে এই সাফল্যটার ভাগিদার।
1: আচ্ছা, এইখানে একটা সাফল্যের প্রসঙ্গে এসে যায় যে সাফল্য নতুন কিছু জন্ম দেয়, নতুন পরিকাঠামো তৈরি করে। ধরুন ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জিতলো 2025 সালে, সারা ভারতেই কিছু না কিছু পরিমাণে টুর্নামেন্ট বাড়বে, পরিকাঠামো বাড়বে। কলকাতার ক্ষেত্রে কোনো নতুন উদ্যোগ হবে বা হচ্ছে, সেরকম কিছু বলার মতো আছে?
0: কলকাতায় তো আমাদের ভেরি লাস্ট ইয়ার আমরা স্কুল ক্রিকেট আরম্ভ করে দিয়েছি, মেয়েদের ইন্টার স্কুল ক্রিকেট, আর আন্ডার 14 আমি বললাম আপনার ইন্টার ডিস্ট্রিক্ট হচ্ছে, আর এছাড়া T20 ম্যাচেসগুলো হয় আমাদের। মজার ব্যাপার, ইন্টার ক্লাব আমরা আরম্ভ করে দিয়েছি লাস্ট ইয়ার থেকে, মানে যেসব ক্লাব অ্যাফিলিয়েটেড, লাইক বড় ক্লাব মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মার স্পোর্টিং, এছাড়া এরিয়ান্স, হ্যাঁ টাউন, এই ক্লাবগুলো এরা সবাই পার্টিসিপেট করেছে লাস্ট ইয়ার। এটা একটা বিশাল ব্যাপার, ক্লাব পার্টিসিপেট করা মানে ওখানে ফাইন্যান্সিয়ালি আপনার বিরাট সাপোর্ট পাওয়া যায় ক্লাবের থেকে। এছাড়া আমরা এখানে বেঙ্গল প্রো লীগ করেছি, 2 বছর ধরে ওটা এখানে হচ্ছে, সেই প্রো লীগে অকশন হয়, সেখানেও একটা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট পায় মেয়েরা, প্লেয়াররা অ্যাজ ওয়েল অ্যাজ কোচ, মেন্টর, ম্যানেজার সবাই পায়। আমি বলবো এখন এটা খানিকটা বাণিজ্যিক ব্যাপারও আছে, স্পন্সরশিপ আছে, তো সেই ক্ষেত্রে পয়সা খুব একটা প্লেয়ারদের খুব অভাব হয় না, ভালো খেললে কিন্তু পয়সা পাবে, এটা কনফার্ম।
1: আপনি তো নিজে একজন প্রশিক্ষক, এবং আপনার কাছেই শুনেছি যে আপনি বিনা পারিশ্রমিকে প্রশিক্ষণ দিয়েছেন বহুদিন ধরে দিয়েছেন।
0: আমি এখনো দিয়ে থাকি, আমার ক্লাব হচ্ছে BWCC, তো এই
1: পুরো নামটা যদি বলে দেন,
0: বার্ডিং ওমেন্স ক্রিকেট ক্লাব। এখন প্র্যাকটিস করি আমি কাঁকুড়গাছি ওই ESI মাঠটায়, ইস্ট ক্যালকাটা ডিস্ট্রিক্ট স্পোর্টসের মাঠে এখনো আমি ক্লাব চালাই। এখন আমার প্রায় 80-90টা স্টুডেন্ট আছে, 4 জন কোচ আছে, প্লাস আমি আছি। সবসময় আমি পেরে উঠি না বলে আরও 4 জন কোচকে রেখেছি, তো সেখানে নিয়মিত প্র্যাকটিস হয়।
1: এই যে প্রশিক্ষণের জায়গাটাই চলে আসছে, যে এখন আমরা বুঝছি যে ছেলেদের ক্রিকেটে একজন খেলোয়াড় যে অর্থ পাবেন, মেয়েদের ক্রিকেটেও একজন খেলোয়াড় একই অর্থ পাবেন, কিন্তু তাতেও প্রশ্ন আসছে কোচিংয়ের যে পরিকাঠামো, সেগুলো কি একরকম আছে?
0: কোচিংয়ে আপনাকে বলি সত্যি কথা, আগে যে ক্রিকেট ক্যাম্পগুলো থাকতো ছেলেদের, বহু ছেলেদের ক্রিকেট কোচিং ক্যাম্প অনেক দিন ধরে, তারা মেয়েদের নিত না, মানে মেয়ে হলে বলতো না আমাদের এখানে মেয়েদের শেখানোর কোনো ব্যবস্থা, পরিকাঠামো নেই, ব্যবস্থা নেই। এখন লাস্ট 2 বছর ধরে, আপনাকে আমি ফ্র্যাঙ্কলি বলছি, সব ক্রিকেট কোচিং সেন্টার বসে আছে মেয়েরা কখন আসবে আমরা অ্যাডমিশন নেবো বলে।
1: কেন, পার্থক্যের কারণটা?
0: কারণ এদের প্রসপেক্টস আছে, এরা খেলতে চায়, এদের ভালো খেলার ক্ষমতা আছে, এদের শেখালে আমাদের নাম হবে। একটা রিচার সাথে রিচার কোচের ছবি, সে তো এটা বাঁধিয়ে রাখবে, অ্যালবাম হয়ে যাবে, রিলস হবে,
1: বিজ্ঞাপন তৈরি হবে,
0: বিজ্ঞাপন তৈরি হবে, তো সবাই চাইবে, সব কোচই চাইবে আমার স্টুডেন্ট ভালো খেলুক, আমার স্টুডেন্ট নাম করে খেলুক।
1: না, সেটা কি শুধু 2025 এর জয়ের জন্য বলছেন নাকি?
0: না, লাস্ট 2 ইয়ার্স, গত 2 বছর ধরে এই সিস্টেমটা আছে, ছেলেদের সাথে মেয়েদের একইভাবে একই জায়গায়, হ্যাঁ এট পার অ্যাডমিশন, কিন্তু আর কেউ কোনো কোচিং সেন্টার না করে না, আগে একদম ডাইরেক্ট না করে দিত, না আমাদের এখানে মেয়েদের ভর্তির কোনো ব্যবস্থা নেই, মেয়েদের খেলার কোনো ব্যবস্থা নেই, সরি অন্য কোথাও দেখো, এখন কিন্তু না, মোস্ট ওয়েলকাম।
1: আপনি উল্লেখ করেছেন যে মেয়েরা বাংলায় জেলা থেকে বেশি উঠে এসেছে কলকাতার তুলনায়, হতেই পারে ফুটবলেও তাই, কেননা একটা এতগুলো জেলা, এত মানুষ সেখান থেকেই উঠে আসবেন, আর কলকাতা সমৃদ্ধ হয় তাদের দ্বারা, এটা তো স্বাভাবিক। আমাদের প্রশ্ন, বাংলার মেয়েদের যে শারীরিক কাঠামো, বাংলার মেয়েরা অ্যাথলেটিক্সে দারুণ দারুণ ফল করছে, এশিয়াডে অলিম্পিকে ভালো ফল করছে,
0: তাও আপনি যদি গোড়াটা দেখেন দেখবেন ডিস্ট্রিক্ট,
1: সেইটাই জানতে চাইছি,
0: দুটি পাল আপনি দেখবেন ডিস্ট্রিক্টের মেয়েরা অনেক বেশি ডেডিকেটেড, এখন দেখবেন পড়াশোনাতেও ডিস্ট্রিক্ট লেভেলে ভালো ফল করছে, সেখানে কিন্তু অনেকটা ভালো ফল করছে, এবং স্কুল কলেজে তারা রীতিমতো স্ট্যান্ড করছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, সেই জায়গা থেকে অসুবিধা হওয়ার কথা নয়, তো ডিস্ট্রিক্ট লেভেল আমি চাইছি আরো উঠে আসুক। আর একটু বলবো কি, এইসব খেলাধুলোর ওপরে থাকতে গেলে, এই খেলা তো সারা জীবন থাকবে না, তারপরে নিজের কাজ করতে হবে, এই কাজ করতে গেলে একটু পড়াশোনার দরকার, একটু পড়াশোনাটা সাইমেন্টেনিয়াসলি একসাথে করতে হবে, অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশন অবধি তোমাকে একটু করতে হবে, তার কারণ এরপর আম্পায়ার হতে পারবে তুমি, এরপর তুমি স্কোরার হতে পারবে, এরপর তুমি লেভেল কোচ হতে পারবে, এরপর তুমি ট্রেনার হতে পারবে, এরপর

0: তুমি ফিজিও হতে পারবে, এই কাজগুলো করতে গেলে আপনার একটু পেটে বিদ্যে দরকার হয়। শুধু ব্যাট চালিয়ে বা বল ছুঁড়ে হবে না, তাহলে কি হবে, খেলা শেষ মানে আমিও শেষ, আমি পরবর্তী কোনো কাজ করতে পারবো না, পড়াশোনা করতে হবে। তো
1: খেলা শেষটা 35-36 বছরের পরে সাধারণভাবে আর
0: হয় না,
1: হয় না।
0: তো তাই জন্য আমি সব আমার সমস্ত স্টুডেন্টদের বলি মিনিমাম 12 গ্রাজুয়েশন হলে খুব ভালো হয়, এই পড়াশোনাটা করতেই হবে, এবং চাকরি বাকরিও যদি পরবর্তীকালে করতে হয় তাহলে এই বেসিক এডুকেশনটা ভীষণ জরুরি।
1: মিঠু মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলছি আমরা মহিলাদের ক্রিকেট নিয়ে, নানা প্রসঙ্গ, কলকাতায় মহিলাদের ক্রিকেটের সুযোগ সুবিধা, কোচিং, মেয়েদের এসে এখানে থাকা, তাদের নানা রকম সুযোগ সুবিধা দেওয়া, অনেক কিছু উঠে আসছে। কিন্তু আমরা যদি শেষে জানতে চাই যে একজন ক্রিকেটার, একজন প্রশিক্ষক, একজন নির্বাচক, তিনি যখন নিজের জীবনটাকে ফিরে দেখেন, কোন জায়গায় তিনি মনে করেন যে নিজের সাফল্য সব থেকে বেশি, কিভাবে তাকাবেন?
0: শুরু থেকেই বলছি, মহিলা ক্রিকেটে প্রথম 7 বছর যে খেলেছে চ্যাম্পিয়নশিপ পেয়েছে, তার অধিনায়িকা ছিলেন শিরুপা বোস। তার প্রায় বছর দশেক বাদে আমি 16 বছর ধরে একটা টুর্নামেন্ট করাই, কাদের নিয়ে করাই, যারা বেঙ্গল খেলে না তাদের নিয়ে করাই। অনেকেই প্রশিক্ষণ নিতে আসে কিন্তু সুযোগ পায় না 11 জনে খেলা, কারণ আমরা যখন কম্পিটিটিভ ক্রিকেট খেলি তখন বেস্ট 11 জনকে বাছি, তো কিন্তু আমার এই যে 50টা মেয়ে আছে তাদের নিয়ে আমি করবোটা কি, তাদের তো খেলাতে হবে। তাই জন্য আমি একটা টুর্নামেন্ট করি, তো সেই টুর্নামেন্টে এখন বয়স হচ্ছে 16 বছর, বার্ডিং উমেন্স ক্রিকেট টুর্নামেন্ট সেটা হয়ে থাকে। এবং এই টুর্নামেন্টের প্রায় 3rd ইয়ারে শিরুপাদি ছিলেন 1 বছর আমাদের চিফ গেস্ট, তখন বাবলু গাঙ্গুলি ছিলেন আমাদের জয়েন্ট সেক্রেটারি। শিরুপাদি বলেছিল আমাকে দেখিয়ে যে বাবলুদা, সব থেকে ভালো মেয়েটাকে তুমি নিয়ে নিয়েছ, সব থেকে কাজের মেয়েটাকেই তুমি নিয়েছ, যে সমস্ত ব্যাপারটাই বোঝে। তো এইটা আমার জীবনে বড় পাওনা। আজকে শিরুপাদি এই যে প্রেস করলো, উনি একজন ব্রাহ্ম সমাজের মেয়ে, লোরেটোয় পড়া মেয়ে, হ্যাঁ পরবর্তীকালে ক্যালকাটা গার্লসে পড়তেন উনি, তো যুগ্ম আধিকারিকের পোস্টে চাকরি করতেন সাইতে। তো শিরুপাদির এই যে আমার প্রতি কনফিডেন্স, এই যে আমার প্রতি ভালোবাসা, আমার প্রতি বিশ্বাস, এটা আমি কোনোদিন ভুলবো না। একটা ভালো মানুষ, একটা কৃতি মানুষের, আমি অ্যাওয়ার্ড অনেক পেয়েছি, আমি প্রাইজ অনেক পেয়েছি, আমি স্টেট অ্যাওয়ার্ড পেয়েছি 2 বার, সুভাষদার সময় পেয়েছি, তারপরে অরূপদার সময় পেয়েছি, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে ছোটো ছোটো কতগুলো কথা বা প্রেজ, এই প্রশংসাগুলো আমি জীবনে কোনোদিন ভুলবো না।
1: একজনের কথা আনতে চাই, আপনি হয়তো দেখেছেন বা আপনি জানেন, যিনি ক্রিকেটের বাইরে আসলে একজন বিজ্ঞানী, কিন্তু তিনি একসময় ক্রিকেটার ছিলেন, ধারাভাষ্যকার ছিলেন, চন্দ্রিমা সাহা।
0: হ্যাঁ, চন্দ্রিমাদি শুরুপাদি ভীষণ মন্দ ছিল। চন্দ্রিমাদি তো হাই এডুকেটেড মহিলা, উনি এখন বোধহয় লেক টাউনে এখানে কোথাও থাকেন। চন্দ্রিমাদি ভীষণ ভালো জানি, বিদেশ থেকে পড়াশুনো করে এসেছে চন্দ্রিমাদি, আমাদের
1: ভারতের শীর্ষ প্রতিষ্ঠানের একদম শীর্ষে ছিলেন।
0: হ্যাঁ, আমার 1975 ক্যালকাটা ন্যাশনালসে চন্দ্রিমাদি খেলেছে, এবং চন্দ্রিমাদি আছে এখনো, 2-1 বার আমাদের সাথে মিটও করা হয়, এরকম হয়েছে।
1: ওনার বাবা ছিলেন ফটোগ্রাফার। যাই হোক, চন্দ্রিমা সাহার প্রসঙ্গ এই কারণে এসে গেল যেহেতু আপনি অন্য প্রফেশনের কথাও বলছিলেন, যে ক্রিকেটটা খেলছো খেলো, তার সঙ্গে পড়াশোনাটাও করো।
0: হিউজ লেডি, মানে এডুকেশনের কোনো আদি অন্ত নেই চন্দ্রিমাদি।
1: কলকাতায় আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে শিরুপা বোসের কথা যেহেতু আপনি বারবার বলছেন, এই যে ধারাভাষ্য, রেডিও কমেন্ট্রি বলি বা টিভি কমেন্ট্রি, এইটা আমরা পরিচিত হয়েছি যে মেয়েদের কণ্ঠে এত সুন্দর ধারাভাষ্য, তার মাধ্যমে পরিচিত হয়েছি, তো এইটাও বোধহয় আরেকটু উঠে আসা দরকার।
0: আমি এই জন্যই তো বেসিক এডুকেশনটার উপর সবসময় জোর দিই, যদি পড়াশুনোটা করে থাকো তাহলে তোমার কোনো দিকে কোনো জায়গায় তোমাকে কেউ হারাতে পারবে না, তুমি যে কোনো পর্যায়ে তুমি অ্যাডাপ্ট নিতে পারবে, যে কোনো কাজই কোনো অসুবিধা হবে না।
1: আজকে আপনি যখন এখানে এসেছেন, মানে আমাদের এইটা একটা খুব ভাবতে ভালো লাগছে যে আপনার আশা আগেও হয়েছে অনেকবার, কিন্তু 2025-এর বিশ্বজয়ের পর এই যে আপনার সঙ্গে কলকাতার ক্রিকেটে মেয়েদের অংশগ্রহণ,

0: কি করবে তারা?
1: না, মন দিয়ে খেলতে হবে খেলাটাকে। ঠিক যদি প্রফেশন হিসেবে নিতে হয় তাহলে ডেডিকেটেডলি অনেক সময় দিতে হবে, অ্যাটলিস্ট দিনে 5-6 আওয়ার্স ক্রিকেটের পেছনে সময় দিতে হবে। এবং এখন ক্রিকেট তো আর সাবেকিয়ানা নেই, এখন ক্রিকেট হচ্ছে পাওয়ার গেম, এখন হচ্ছে শারীরিকভাবে যে সক্ষম, কারণ এখন T20 ক্রিকেট এসে গেছে। T20 ক্রিকেটে সবল যারা, যাদের গায়ের জোর আছে, তারাই কিন্তু সফল হতে পারবে, কারণ এখন স্কিলফুল ব্যাপারটা খুব কমে গেছে, মিনিমাম জায়গায় চলে গেছে। তো সেই ক্ষেত্রে আপনার জিম করা, শারীরিক কসরত অনেক জরুরি, এবং ট্রেনারের কাছে অনেক সময় দিতে হবে, এবং চোট আঘাত আসবে সেগুলোকে সারানো, সেগুলো রিকভারি টাইম দিতে হবে। এখন সাইন্টিফিক এসে গেছে ব্যাপারগুলো। ভালো যদি সত্যি খেলতে চাও তাহলে সময় দিতে হবে। তুমি টিভি দেখে বা অন্য কোনো রকম মুঠোফোনে সময় দিলে তোমার আসল সময়টা নষ্ট হয়ে যাবে। তোমাকে নিজে কসরত করতে হবে, হয় পড়াশুনো করতে হবে, নাহলে মাঠে গিয়ে তোমার পরিশ্রম করতে হবে, এবং সঠিক পদ্ধতিতে পরিশ্রম করতে হবে, সঠিকভাবে পরিশ্রম করতে হবে। শুধু পরিশ্রম করে গেলাম, ব্যাগ নিয়ে গেলাম আর এলাম, না, সেইভাবে হবে না। তার সাথে ডায়েটিশিয়ানের একটা ব্যাপার আছে, ডায়েট ঠিক মতো করতে হবে, দুধ ফল ডিম মাংস এগুলো খেতে হবে, শুধুমাত্র জাঙ্ক ফুড খেলে হবে না, লাইক চাউমিন পাস্তা ইত্যাদি প্রভৃতি। কোনো কিছুই খারাপ খাবার না, কিন্তু প্লেয়ারদের জন্য এগুলো না, কোল্ড ড্রিঙ্ক সন্দেশ রসগোল্লা আইসক্রিম ক্যাডবেরি এগুলো প্লেয়ারদের জন্য না। তোমাকে বাংলা ভাত রুটি ডাল এক বাটি খেতে হবে, সবজি খেতে হবে, তারপরে ডিম খেতে হবে, দুধ খেতে হবে, ফ্রুটস খেতে হবে, যে কোনো ফ্রুটসই। তো এইভাবে নিজেদের দিকে নজর দিয়ে এগো, ঠিক সফলতা পাবে।
2: এই বার্তাই থাক আজকে অনুষ্ঠানের শেষে। মিঠু মুখোপাধ্যায় এতক্ষণ আমাদের সঙ্গে আলোচনা করলেন, মহিলাদের ক্রিকেটের নানা দিক উঠে এলো তার আলোচনায়, তার নিজের জীবন খুব সুন্দরভাবে এলো, তার সম্পর্ক অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে বারবার বেরিয়ে এলো। তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আপনারা মতামত অবশ্যই জানাবেন, কেমন লাগলো। আপনারা জানেন আকাশবাণী মৈত্রী যে ইমেল maitribondhu@gmail.com maitribondhu maitribondhu@gmail.com, এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে আকাশবাণী মৈত্রী, সেখানেও আপনারা জানতে পারবেন কবে অনুষ্ঠান হচ্ছে, এবং সেখানেও আপনারা কমেন্ট লিখে জানাতে পারেন কেমন লাগছে, কেমন শুনতে মনে হয়েছে। আজকে এই অনুষ্ঠান এখানেই শেষ করছি, নমস্কার।
3: শুনলেন কলকাতার ডায়েরি। আজকের অতিথি মহিলা ক্রিকেট দলের জাতীয় নির্বাচক মিঠু মুখোপাধ্যায়, তার সঙ্গে কথা বললেন ডক্টর মানস প্রতিম দাস, সম্পাদনা শিরোপা রায়। শুনলেন দ্বিতীয় তথা শেষ পর্ব।

0: পরপর দুটি গান শুনলেন, প্রথমে অনুপম রায় এবং শ্রেয়া ঘোষাল এবং তারপর শ্যামল মিত্র, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের এক পাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrwkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজ শুনবেন বৈরাগী ডাকে খেয়াল পরিবেশন। পরিবেশন করবেন শিল্পী দাস বিশ্বাস। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন অনির্বাণ দাশগুপ্ত এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র।

রাগ বৈরাগীতে শুনলেন খেয়াল, শিল্পী দাস বিশ্বাসের কণ্ঠে। তবলা সহযোগিতায় ছিলেন অনির্বাণ দাশগুপ্ত এবং হারমোনিয়ামে হিরণময় মিত্র। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, দুই বাংলার শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের

আজই ঝড়ো ঝড়ো মুখরো বাদরো দিনে, যেন এক ঝলক ঠান্ডা বাতাস আদরের প্রলেপ বুলিয়ে গেল মনে, তাই না? রবি ঠাকুর বলেছিলেন, সঙ্গীতের পাড়ায় ভোট লইলে বর্ষার হয় জিত। সত্যি, রবীন্দ্রসঙ্গীত হোক বা নজরুল গীতি, ছায়াছবির গানই হোক বা আধুনিক, গানের জগতের বেশিরভাগটাই কিন্তু বর্ষণ মুখর। ঠিক ধরেছেন, আজ মনের মতো গানের আসর শিখতে হবে বর্ষার গান, গল্প আর আড্ডায়। সঙ্গে থাকবো আমি তর্পণা ভট্টাচার্য, সফর সঙ্গী হয়ে একসাথে আমিও ভিজব আজ গানের শ্রাবণ ধারায়।

0: গ্রীষ্মের তীব্র দাবদাহের পর বর্ষা এলেই প্রকৃতি যেন নতুন করে সেজে ওঠে, ঠিক যেমন নতুন বউ এলে নতুন করে সেজে ওঠে ঘর। কবির কলমে ফুটে ওঠে একের পর এক নতুন নতুন কবিতা গান। আমাদের কবিগুরুর রচনাও তার ব্যতিক্রম নয়, তাই তার কথায়।
1: এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘ সরে বাদল ঝরো ঝরে তপনহীন ঘন তমসায়, সে কথা শুনিবে না কি হওয়ার, নিভৃত নির্জন চারিধার, দুজনে মুখোমুখি গভীর দুঃখী দুঃখী, আকাশে জল ঝরে অনিবার, জগতে কেহ যেন নাহি আর।

তীর হৃদি অনুভব, আধারে মিশে গেছে আর সব। বলিতে বেঁথিবে না নিজ কান, চমকে উঠিবে না নিজ প্রাণ, সে কথা আঁখি নেড়ে মিশিয়া যাবে ধীরে, বাদল বাই তার অবসান। সে কথা ছেয়ে দেবে দুটি প্রাণ, তাহাতে জগতে ক্ষতিকার, নামাতে পারি যদি মনোভার। শ্রাবণ বরিশনে একদা গৃহকোণে দু কথা বলি যদি কাছে তার, তাহাতে আসি যাবে কিবাকার। আছে তো তার পরে বারো মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক কত না দুঃখ শোক, সে কথা কোনখানে পাবে নাশ। জগৎ চলে যাবে বারো মাস, ব্যাকুল বেগে আজি বহেবায়, বিজুলি থেকে থেকে চমকায়, যে কথা এ জীবনে রহিয়া গেল মনে, সে কথা আজই যায়।

আবহাওয়ার পারদ যত চড়তে থাকে, চাতকেই মন চায় স্বস্তির বাড়িধারা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে চলবে দিনভর বৃষ্টি, এই একটা পূর্বাভাস বৃষ্টির থেকেও যেন বেশি আনন্দ দেয় মনকে। বৃষ্টি শেখায় নিরাশা ধুয়ে আশাবাদী হতে। রোজ নামোচার ধরন পাল্টে যাচ্ছে ক্রমশ, পাল্টাচ্ছে প্রকৃতি, প্রেম, দিনকাল। কিন্তু সেই 70-এর দশক থেকে আজও পুরনো হয়নি যে গান, মেঘলা দিনের সেই গান রইল এবার হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

সত্তরের দশক হোক বা এই দু হাজার ২৬ সাল, গানের সিংহভাগ জুড়ে বর্ষা। হেডফোনে বর্ষার গান আর মন জুড়ে নস্টালজিয়া। গানের ধারার সাথে সাথে বর্ষাও আর আগের মতো নেই। ছেলেবেলায় পড়া ভূগোল বইয়ের নিয়ম মেনে আর আষাঢ়ে সে আসে না, সে আসে তার নিজের খেয়াল খুশি মতো। আর তার আগমনে বৃষ্টি প্রিয় মনও গুনগুনিয়ে গেয়ে ওঠে নিজের প্রিয় গান।

ঝরে পড়া বৃষ্টির শব্দ যেন ফুটিয়ে তোলা রাগ রাগিনী। প্রথম বর্ষণে মাটি থেকে উঠে আসা তীব্র ভাব, তার টাপুর টুপুর শব্দ, মনের স্বস্তি আর প্রকৃতির প্রশান্তি সব যেন মিশে যায় বর্ষার রাগে। তেমনই একটি গান রইল এবার দেশ ও ভূপালী রাগের মিশ্রণে, শিল্পী মান্না দের কণ্ঠে।

বৃষ্টি পড়ছে, চলো রাস্তায় নামি। তোমার শার্ট কি বৃষ্টির চেয়েও দামি? সত্যি বড় হয়ে আমরা বৃষ্টিতে ভিজতে ভুলে যাই। বৃষ্টি চায় মন, কিন্তু বৃষ্টিতে ভিজতে চায় না, আর তাই নস্টালজিয়া বড় বেশি করে ঘিরে ধরে আমাদের। ছেলেবেলায় অঝোর ধারে বৃষ্টির জন্য স্কুলের রেইনি ডে ঘোষণার পর বৃষ্টিতে ভিজে কাক হয়ে বাড়ি ফেরা, রাস্তার জমা জলে ছোট্ট খোকার ঝুপঝুপ লাফ, আর আমাদের সেসব কিছু নিয়ে যায় নিজেদের শৈশবে, যে শৈশব আমরা পিছনে ফেলে এসেছি। সেই কবে, সেই স্মৃতি জানলার ভেজা

গান, সিনেমা, কবিতা মিলেমিশে একাকার হয়ে থই থই করে বর্ষায়। গল্প জমে ওঠে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, আর ঘরের ভেতরে বাটি ভর্তি ঝালমুড়ি সঙ্গে তুমুল আড্ডা, অথবা জমে ওঠে লুডো বা ক্যারাম খেলা। বৃষ্টি মিশে যায় আমাদের নিত্যদিনের জীবনে, আমাদের আনন্দে দুঃখে। কখনো সে প্রেমের বার্তা বয়ে আনে, আবার কখনো সে আবার প্রিয়তমার অভিসারের পথে বাধা হয়ে আসে।

বর্ষা মানেই যেন ময়ূরের পেখম মেলে ধরা। কবির ভাষায় শতবরণের ভাব উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ, আবার বর্ষা মানেই বিরহী যক্ষের আকুলতা। ছোট্ট হাতে জলে কাগজের নৌকো ভাসানো, স্কুল কলেজ অফিসের ছুটি, দুপুরে জমিয়ে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা, বর্ষা মানেই যেন প্রিয়ের আগমন বার্তা।

বাংলা ছায়াছবি ও গানে বর্ষা এসেছে ঘুরে ফিরে নানা রূপে। পরিচালকের নিজস্ব দক্ষতায় সেই বৃষ্টি স্থাপন করেছে চরিত্রের অবস্থান। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক থেকে শুরু করে পরিচালক অপর্ণা সেন বা অনিরুদ্ধ রায়চৌধুরী অবধি সকলের ছবিতে বর্ষা ধরা দিয়েছে যেমন যখন চিত্রনাট্য চেয়েছে।

বৃষ্টিতে শুধু জল ঝরে না, বৃষ্টি রং ছড়ায় স্মৃতির ক্যানভাসে। মনের গহীনে লুকিয়ে থাকা কথাগুলো আঙিনায় জমা জলে খেলা করে, আর জানলার পাশে ধোয়া ওঠা কাপ, বাইরে বৃষ্টি টুপটাপ, ঠিক সিনেমার মতো। কেউ ভেজে রাস্তায়, কেউ বা ছাতার নিচে নিজের প্রিয়জনের হাত ধরে, কেউ বা এমন সময় ডুব দেয় নিজের পছন্দের বইতে। প্রতিটি দৃশ্য যেন এক একটি ছবির ফ্রেম। বৃষ্টির অনুভূতি বদলায় না কোনোদিন, কখনো বৃষ্টি মধুর দানা, কখনো বা কান্না।

মনের মতো গান অনুষ্ঠানে আজ ছিল গানে গানে বর্ষা। সঙ্গে ছিলাম মৈত্রীবন্ধু তর্পণা ভট্টাচার্য। অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের একপাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-এর মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrwkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে

0: সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
2: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 kHz অথবা নিউজ অন AIR অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা, 594 kHz ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, শুনতে ভুলবেন না।
3: গল্পের আলপথে হাত ধরে কল্প কল্পান্ত পেরিয়ে নিয়ে যান তিনি পাঠকের সঙ্গে আলাপ বিস্তারে, আজীবনের রসিক, নির্মোহ এক কথক বলাইচাঁদ মুখোপাধ্যায়। গীতিকবির মমতা সহানুভূতি থেকে তার কাহিনী সোপ্রানো, সেই নিছক সরল বেঁচে থাকায় স্বাভাবিক মিলমিশ বাংলা সিনেমার। সেই গল্পে গুনগুন করে যাওয়া গান, কথনে সৃজিতা রায়, বনফুল ও বাংলা সিনেমা। আমন্ত্রণ গান শোনার জন্য আজ হারানো দিনের গান অনুষ্ঠানে 12 জুন ঠিক রাত 11:00 আকাশবাণী মৈত্রী।

বোঝাতে চেয়েছি কতবার, সে তো কিছু হাসি আর কিছু বেদনা।

আধুনিক শুনলেন শিল্পী অমিত কুমার গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে। রামধনু অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আজ বিকাশ পথ অনুষ্ঠানে শুনবেন শিশু সুরক্ষা বিষয়ক নানান কেন্দ্রীয় প্রকল্প নিয়ে একটি আলোচনা। আলোচনায় অংশগ্রহণ করছেন গড়ফা ধীরেন্দ্রনাথ মেমোরিয়াল হাই স্কুলের অর্থনীতির শিক্ষক দেবাশিস মিথিয়া, ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কলেজের অর্থনীতির অধ্যাপিকা ডক্টর শ্রীমন্তী বন্দ্যোপাধ্যায়।
1: আমাদের আজকের আলোচনার বিষয় শিশু সুরক্ষায় বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প। আমি আপনার কাছে জানতে চাইব যে শিশু সুরক্ষা কথাটির অর্থ কি?
2: শিশু সুরক্ষা হল শিশুদের অবহেলা, শোষণ এবং অন্যান্য সম্ভাব্য ক্ষতির হাত থেকে শিশুদের নিরাপত্তা দেয়া।
1: নিরাপত্তা তো সকলেরই প্রয়োজন, তাহলে আলাদা করে শিশু সুরক্ষায় আমরা কেন গুরুত্ব দিচ্ছি?
2: তার কারণ হচ্ছে শিশুরা শারীরিক এবং মানসিকভাবে সম্পূর্ণ বিকশিত নয়, তাই সমাজের প্রাপ্তবয়স্কদের তুলনায় তাদের ঝুঁকি অনেক বেশি। শিশুদের শারীরিক নির্যাতন, যৌন নিপীড়ন, মানসিক নির্যাতন, শোষণ, এমনকি সামাজিক অবহেলা এবং চিকিৎসায় অবহেলা তাদের স্বাভাবিক জীবনকে বিঘ্নিত করে। তাই শিশুদের সামগ্রিক নিরাপত্তার জন্য বিভিন্ন শিশু সুরক্ষা প্রকল্প অত্যন্ত জরুরি, সে সরকারি বা বেসরকারি যে কোনো ক্ষেত্রে।
1: শিশু সুরক্ষা আপনি বলছেন যে সামগ্রিকভাবে জরুরি, একটু যদি আলাদা করে আমাকে ভেঙে বলেন যে শিশুরা কেন এবং কিভাবে ঝুঁকিপ্রবণ?
2: দেখুন, শিশুরা শারীরিক এবং মানসিকভাবে দুর্বল, তাদের দেহের বিকাশ ঘটছে কিন্তু সেইভাবে তাদের মানসিক বিকাশ ততটা ঘটে না, ফলে তারা খুব দ্রুত ঝুঁকির সম্মুখীন হতে পারে। সেটা পরিবারের ভেতরে হতে পারে, পরিবারের বাইরেও হতে পারে। যেমন ধরুন, একটা উদাহরণ দিলে বোঝা যাবে। ধরুন দুটো বাচ্চা একসাথে বসে লেখাপড়া করছে, আপনি একটা বাচ্চাকে বললে যে তোর দ্বারা কিছু হবে না, এই যে কথাটা তার মনে যে আঘাত ঘটাতে পারে সেই

0: এটা আমাদের খেয়াল রাখতে পারে, এইটা হচ্ছে মানসিক আঘাত। এছাড়া রয়েছে দেখুন অন্যান্য অনেকগুলো ঝুঁকি শিশুদের জন্য রয়েছে, যেমন শিশু পাচার। এটা এমনও হতে পারে সদ্যজাত শিশুও এক্ষেত্রে অসুরক্ষিত। এর বাইরে রয়েছে শিশুশ্রম, অপ্রাপ্তবয়স্ক শিশুদের স্কুলমুখী না করে তাদের কাজে পাঠানোটা, এটা শিশুদের পক্ষে একটা ঝুঁকির কারণ। তাছাড়া বাল্যবিবাহ, প্রাপ্তবয়স্ক না হওয়ার আগেই তাদের গর্ভধারণ, এগুলো শিশুদের ক্ষেত্রে ঝুঁকির অন্যতম কারণ। এছাড়া আধুনিক প্রযুক্তির দুনিয়ায় শিশুরা সাইবার অপরাধেরও শিকার। এই সমস্ত ঝুঁকিগুলোর আমাদের নজর রাখা উচিত। এই জায়গাগুলো, এই ঝুঁকিগুলো থেকে তাদের সুরক্ষিত করা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে।
1: আপনি যা বললেন তার অর্থ হচ্ছে যে শিশুরা শারীরিক মানসিকভাবে দুর্বল, তারা নানাভাবে অসুরক্ষিত। সদ্যজাত শিশু থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তারা নানা পর্যায়ে নানা বিপদের সম্মুখীন হয়, যার মধ্যে বাল্যবিবাহ এমনকি অপরিণত অবস্থায় গর্ভধারণও রয়েছে। আর আজকের আধুনিক প্রযুক্তির যুগে শিশুরা সাইবার অপরাধেরও শিকার, ফলে শিশুদেরকে সুরক্ষিত রাখা অত্যন্ত প্রয়োজন এবং তাদেরকে নিরাপত্তা দেওয়া সমাজ এবং সরকারের অবশ্য কর্তব্য। এবার আমায় একটু বলুন ডক্টর মিথিয়া, যে কেন্দ্রীয় সরকার শিশুদের কথা মাথায় রেখে বিশেষ কি কি কর্মসূচি নিয়েছেন?
0: কেন্দ্রীয় সরকারের অসংখ্য কর্মসূচি রয়েছে। আমি এই কর্মসূচিগুলোকে একটু আলাদা করে রাখার চেষ্টা করছি, যাতে আমাদের বন্ধুদের বুঝতে সুবিধে হয়। আলাদা মানে হচ্ছে দপ্তর ওয়াইজ। যেমন ধরুন নারী এবং শিশু উন্নয়ন মন্ত্রণালয়, তাদের ছটা শিশু সুরক্ষা কর্মসূচি রয়েছে। প্রথমত হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, যাকে আমরা সবাই জানি ICDS বলে। এছাড়া আছে মিশন বাৎসল্য, চাইল্ড লাইন ইন্ডিয়া ফাউন্ডেশন 1098, জাতীয় শিশু সম্প্রকল্প বা NCLP, বেটি বাঁচাও বেটি পড়াও বা BBBP, সুকন্যা সমৃদ্ধি যোজনা বা SSY।
1: আমি প্রথমেই আসি ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস বা ICDS প্রসঙ্গে। আমরা জানি ICDS হলো ভারত সরকারের একটা অন্যতম ফ্ল্যাগশিপ কর্মসূচি, যার লক্ষ্য হলো শিশু, গর্ভবতী মহিলা এবং সদ্যজাত সন্তান এর মা, যারা পুষ্টি এবং স্বাস্থ্যের অবস্থা তাদের সামগ্রিক উন্নয়ন প্রয়োজন এবং সেই জন্য তাদের পরিষেবা প্রয়োজন। আপনি একটু বলুন ডক্টর মিথিয়া, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসে শিশু এবং মায়েদের কি কি পরিষেবা পাওয়ার কথা?
0: জন্ম থেকে 6 বছর বয়স্ক বাচ্চা, সেই সমস্ত বাচ্চাদের পুষ্টি এবং পাক বিদ্যালয় শিক্ষা এখানে পাওয়ার কথা। বাচ্চারা এবং মা যারা গর্ভধারণ করেছেন, গর্ভবতী মহিলা, তাদের টিকাদান, তাদের স্বাস্থ্যের চেক আপ এবং তারা যাতে সুস্থ সন্তান জন্ম দিতে পারে, সেই জন্ম দেওয়ার জন্য ওই মায়েদের পুষ্টি এবং তাদের স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা তারা এইখানে পেতে পারে।
1: এবার আসা যাক মিশন বাৎসল্য প্রসঙ্গে। মিশন বাৎসল্য হল ভারত সরকারের মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রকের আরেকটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, যার মূল লক্ষ্য হচ্ছে ICDS কে শক্তিশালী করা এবং শিশুদের সামগ্রিক বিকাশ নিশ্চিত করা। আচ্ছা, আপনি আমাকে একটু বলুন আমাদের শ্রোতা বন্ধুদের জানানোর জন্য যে এই মিশন বাৎসল্যের উদ্দেশ্য কি?
0: এর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে, বিশেষ করে ভারতবর্ষ, সেখানে অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা অনেক এবং শুধু অপুষ্টি নয়, শিশু মৃত্যুও প্রচুর। এই অপুষ্টি এবং শিশু মৃত্যু ঠেকানোটা হচ্ছে এর মূল লক্ষ্য। ওই বাচ্চাদের অপুষ্টি এবং শিশু মৃত্যু শুধু ঠেকালেই হবে না, তাকে স্কুলমুখী করে জ্ঞানের বিকাশে সাহায্য করার একটা এই প্রকল্পের লক্ষ্য। এছাড়া দরিদ্র শিশুদের জন্য প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধার বন্দোবস্ত এই প্রকল্পে রয়েছে।
1: আপনি এই যে নারী এবং শিশু উন্নয়ন মন্ত্রণালয়ের যে সমস্ত কর্মসূচিগুলোর কথা বললেন, তার মধ্যে একটি হল চাইল্ড লাইন ইন্ডিয়া ফাউন্ডেশন 1098। শুনে মনে হচ্ছে যে এটি একটি হেল্পলাইন নম্বর। এই হেল্পলাইন নম্বর অবশ্যই এটি 24/7 যাকে আমরা বলি, শিশুদের সহায়তা দেওয়ার জন্য। আপনি যদি একটু আমাদের বিশদে বলেন যে এই চাইল্ড লাইন ইন্ডিয়া ফাউন্ডেশন কি ধরনের কাজ করে থাকে?
0: এরা একটা ওই ফোন কলের মতো, আপৎকালীন পরিস্থিতিতে কোনো বিপদগ্রস্ত শিশু সে যদি এখানে ফোন করে, সেই শিশুদের প্রয়োজনে এদের সাড়া দিতে হয়। এটা একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন, মানে যাকে আমরা বলি অলাভজনক সংস্থা। তারা কি করে?
1: NGO যাকে বলে,
0: NGO টাইপের। তারা শিশু নির্যাতন, শিশুর শোষণ এবং শিশু পাচার, এই সমস্ত ইনফরমেশন ফেলে সেইগুলোকে দেনান দেন পৌঁছে গিয়ে তাকে ঠেকানো এবং মানসিকভাবে বিপন্ন শিশুদের কাউন্সিলিং এবং হারানো শিশুদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে এর লক্ষ্য। শিশুদের অধিকারের দাবিতেও এরা সোচ্চার।
1: আমাদের দেশে তো বহু শিশু হারিয়ে যায়, বাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, নিশ্চয়ই তারা চাইল্ড লাইন এই প্রকল্পটির মাধ্যমে

0: গাইডলাইন 1098 নিশ্চয়ই তারা পরিবারের কাছে ফিরে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ প্রকল্প আপনি বললেন সেটা হচ্ছে জাতীয় শিশু শ্রম প্রকল্প বা ন্যাশনাল চাইল্ড লেবার প্রজেক্ট, NCLP সংক্ষেপে। NCLP সরকারের একটি জাতীয় শিশু শ্রম প্রকল্প আমরা জানি, এবং যার লক্ষ্য হল ভারতে শিশু শ্রম দূরীকরণ এবং শিশুদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানো। অর্থাৎ এটি সরকারের একটি কর্মসূচি যার মাধ্যমে শিশু শ্রমকে ভারতবর্ষ থেকে সম্পূর্ণ দূরীভূত করার লক্ষ্য সরকার নিয়েছেন। আপনি যদি একটু আমাদের শ্রোতাদের জন্য বলেন যে এই প্রকল্পটির নির্দিষ্ট উদ্দেশ্যগুলো কি?
1: প্রথম উদ্দেশ্য হচ্ছে খুব স্বাভাবিক কারণে শিশু শ্রমকে প্রতিরোধ করা। এর মূল কাজ হচ্ছে শিশু শ্রমিকদের উদ্ধার এবং তার পুনর্বাসন, তাদের জন্য শিক্ষা, ফর্মাল শিক্ষা নয় বৃত্তিমূলক শিক্ষারও ব্যবস্থা করা, এবং তাদের যে অধিকার সেই অধিকারের দাবিকে প্রতিষ্ঠা।
0: খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ যেটা আমাদের অর্থনৈতিক সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। এবার আসা যাক বেটি বাঁচাও বেটি পড়াও প্রসঙ্গে। নাম থেকেই পরিষ্কার বেটি বাঁচাও বেটি পড়াও শিশু কন্যাদের জন্য এই প্রকল্পটি, কারণ আমাদের দেশে মেয়েদের এগিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় সরকার যে গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণ করেছেন এটি তার মধ্যে অন্যতম। এই প্রকল্প সম্পর্কে আপনি যদি আমাদের একটু বিশদে জানান।
1: আপনি তো শুরুতেই বলেছেন যে এটা কন্যা শিশুদের জন্য। এর মূল উদ্দেশ্য হচ্ছে কন্যা শিশুদের বেঁচে থাকা এবং তাদের সুরক্ষাকে নিশ্চিত করা। এর পেছনে আরেকটা যে মূল লক্ষ্য, এই যে কন্যা ভ্রূণ হত্যা তাকে প্রতিরোধ করে লিঙ্গ সমতা বাড়ানো,
0: বেশ
1: মেয়েদের শিক্ষার আলোয় এনে তাদের ক্ষমতায়ন ঘটানো। এর মধ্যে দিয়ে দেখবেন জীবনের বিভিন্ন স্তরে গিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণে তাদের অধিকারকে প্রতিষ্ঠা করছে।
0: এই মুহূর্তে গত 11ই অক্টোবর আমরা আন্তর্জাতিক শিশু কন্যা দিবস পালন করেছি, সুতরাং সেই পরিপ্রেক্ষিতে এবং সামগ্রিকভাবে মেয়েদের এগিয়ে নিয়ে আসার যে লক্ষ্য তাতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রকল্প বলে আমরা মনে করতে পারি। আরেকটা প্রকল্প যেটা মেয়েদের জন্য বিশেষ করে কন্যা সন্তানের বাবা মার জন্য যে প্রকল্প আছে বলে জানি তার নাম সুকন্যা সমৃদ্ধি যোজনা। সুকন্যা সমৃদ্ধি যোজনা একটি সঞ্চয় প্রকল্প যেটি মেয়েদের জন্য তাদের বাবা মারা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে টাকা জমা করতে পারেন তাদের কন্যা সন্তানের নামে। 2015 সালে সরকার যে প্রকল্পটি চালু করেছেন, তো এই প্রকল্পের যে মূল উদ্দেশ্য এবং এই প্রকল্পে যোগ দিতে গেলে কি কি করতে হবে সেটা যদি একটু ব্যাখ্যা করেন।
1: প্রকল্পটি খুবই একটা পপুলার প্রকল্প, এটা অনেকেই এটা জানেন, অনেকে এই প্রকল্পে যুক্ত হয়েছেন। আমি একটু বিস্তারিত এই প্রকল্পটি বলতে চাইছি, তার কারণ হচ্ছে এইখানে মেয়েদের শিক্ষা এবং ক্ষমতায়নের জন্য তার বাবা মারা অর্থ সঞ্চয় করতে পারেন। সরকারের ভূমিকা হলো এইটা একটা সেন্ট্রালাইজ ব্যাটারি, যাকে বলি আমরা কেন্দ্রীভূত কর্মসূচি। এই কর্মসূচিতে অর্থ জমালে সেটা হচ্ছে করমুক্ত এবং তার রিটার্ন হচ্ছে গ্যারান্টি যুক্ত। এতে
0: একাধিক সুবিধা আছে,
1: অনেকগুলো সুবিধা আছে। আর এর মূল লক্ষ্য যেটা পেছনে একটা বড় লক্ষ্য আছে সেটা হচ্ছে ওই আগে যেটা আমরা বেটি বাঁচাও বেটি পড়াওতে বলছিলাম, কন্যা ভ্রূণ হত্যা এবং লিঙ্গ ভারসাম্যহীনতার সমস্যা যেটা রয়েছে সেটাকে এটা অনেকটা সমাধান করবে।
0: কথা শুনে মনে হচ্ছে যে এই প্রকল্পটা শুধুমাত্র দরিদ্র শ্রেণীর মানুষের জন্যই নয়, যে কোনো আয়ভুক্ত মানুষ সুকন্যা সমৃদ্ধি যোজনায় তাদের কন্যা সন্তানের নামে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা করতে পারেন, তাই কি?
1: হ্যাঁ, এর একটা লিমিটেশন আছে। লিমিটেশন মানে যে কোনো কর্মসূচির যা থাকে কতগুলো গাইডলাইন মেনে চলতে হয়। এখানে হচ্ছে 10 বছর কম বয়সী মেয়েদের জন্য এইটা। এখানে সর্বনিম্ন যে কেউ 250 টাকা দিয়ে খুলতে পারেন।
0: বার্ষিক 250?
1: হ্যাঁ, বার্ষিক হচ্ছে 250 টাকা মিনিমাম। আর কেউ যদি মনে করেন যে তিনি সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত তিনি এখানে সঞ্চয় করতে পারেন।
0: এটা নিশ্চয়ই কর্মুক্ত বলে আরো বেশি সুবিধে
1: আছে। চক্রবৃদ্ধি হারে 7.6% হারে বার্ষিক সুদ পাবেন এখানে। আর এই অ্যাকাউন্টটি একটা সুবিধে হচ্ছে, অ্যাকাউন্ট যেদিন খুললো সেখান থেকে 21 বছর পর্যন্ত, আর যদি তার আগে কেউ বিবাহ হয় যেটি আগে হবে সেখানেই অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে। এর সুবিধে এই যে বলছিলাম করমুক্ত, এই যে
0: আয়করের কোন ধারায় এই ছাড়টা পাওয়া যাবে,
1: 80C যেটাকে আমরা 80C বলি, তা থেকে আয়কর ছাড় পাওয়া যায়। আর এই টাকাটা একটা অন্য সুবিধে আছে, 18 বছর হওয়ার ফলে শিক্ষার খরচের জন্য সঞ্চিত অর্থের 50% আপনি তুলে নিতেও পারেন।
0: আচ্ছা, এর জন্য আপনি আমাদের বন্ধুদের একটু বলুন যে কি কি প্রয়োজনীয় কাগজপত্র।
1: খুব এমন কিছু এর মধ্যে জটিলতা নেই। যে কন্যা সন্তানের নামে এই প্রকল্পে আপনি টাকা জমা রাখবেন তার জন্মের শংসাপত্র লাগবে, অভিভাবকের পরিচয়পত্র,
0: মানে আধার কার্ড,
1: মানে যাই হোক, মানে যা পরিচয় বহন করে এমন একটা পরিচয়পত্র, তার কাছে তার ড্রাইভিং লাইসেন্স হতে পারে, আরো যা যা মানে ব্যাংকের পাসবই হতে পারে।
0: আধার কার্ডটাই সবচেয়ে প্রামাণ্য ক্ষেত্রে।
1: আর ঠিকানার প্রমাণ।
0: আমরা এতক্ষণ আলোচনা করছিলাম নারী এবং শিশু কল্যাণ মন্ত্রণালয়ের দ্বারা পরিচালিত যে সমস্ত শিশু সুরক্ষা প্রকল্পগুলি আছে সে সম্পর্কে। এবার একটু বলুন যে শিশুদের যে শিক্ষা, তাদের সার্বিক শিক্ষা

0: শিক্ষা, এক্ষেত্রে তাদের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে কি শিক্ষার কোনো বিশেষ ব্যবস্থা করা হয়েছে?
1: দেখুন, শিশু সুরক্ষায় শিক্ষা মন্ত্রণালয়ে দুটো খুব পপুলার কর্মসূচি রয়েছে। আগে আমরা যেটাকে বলতাম না সর্বশিক্ষা অভিযান, এখন সেটার নাম হয়েছে সমগ্র শিক্ষা অভিযান। এইটা এক পিওরলি গার্ল চাইল্ড, যেটাকে আমরা বলি
0: মেয়েদের জন্য,
1: মেয়েদের জন্য প্রাথমিক স্তরে মেয়েদের শিক্ষার জন্য জাতীয় কর্মসূচি। তার নাম হচ্ছে ন্যাশনাল প্রোগ্রাম ফর এডুকেশন অফ গার্লস এট এলিমেন্টারি লেভেল।
0: আমাকে একটু সমগ্র শিক্ষা অভিযান, যেটাকে আগে আমরা সর্বশিক্ষা অভিযান বলে জানতাম, তার উদ্দেশ্য এবং তার লক্ষ্য যদি সম্পর্কে একটু বলেন।
1: উদ্দেশ্য এতদিনে আমরা সবাই জানি, মূল তিনটি উদ্দেশ্য। একটা হচ্ছে এই যে লিঙ্গ বৈষম্য এবং সামাজিক বৈষম্য, শুধু লিঙ্গ বৈষম্য নয়, মানে গরিব বড় লোক এই যে সামাজিক যে বৈষম্য সেইটাকে কমানো। এই যে স্কুলগুলো রয়েছে সেখানে শিক্ষকের গুণগত মান বাড়ানো, আর স্কুলের পরিকাঠামো শক্তিশালী করা, এই তিনটে হচ্ছে মূল উদ্দেশ্য।
0: মানে এটা গ্রামীণ শহর সব এলাকাতেই এই
1: একদম
0: আচ্ছা, আর এর জন্য এটাকে কিভাবে এটাকে সফল করার জন্য সরকার কি কি ব্যবস্থা গ্রহণ করে?
1: করতে গিয়ে সরকার কতকগুলো বিষয়ে জোর দিয়েছেন, সেটা হচ্ছে এই যে সিলেবাস বা কারিকুলাম যেগুলোকে সেটাকে উন্নত করা, শিক্ষক নিয়োগ, শুধু নিয়োগ করলে হবে না, তাদের সময়ে সময়ে প্রশিক্ষিত করে আধুনিক করে তোলা, সময় উপযোগী করা, তারপরে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার মানকে উন্নত করা, স্কুল পরিচালনা এবং তার পরিকাঠামো ব্যবস্থাকে শক্তিশালী করা, এবং সর্বোপরি শিক্ষায় সমস্ত সম্প্রদায়ের অংশগ্রহণকে সুনিশ্চিত করা।
0: তার মানে শিক্ষাকে একটা সামগ্রিক স্তরে ছড়িয়ে দেওয়া এই প্রকল্পের উদ্দেশ্য।
2: এতক্ষণ বিকাশপথ অনুষ্ঠানে শুনলেন শিশু সুরক্ষা বিষয়ক নানান কেন্দ্রীয় প্রকল্প নিয়ে একটি আলোচনা। অংশগ্রহণ করলেন গড়ফা ধীরেন্দ্রনাথ মেমোরিয়াল হাইস্কুলের অর্থনীতির শিক্ষক দেবাশিস মিথিয়া, ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কলেজের অর্থনীতির অধ্যাপিকা ডক্টর শ্রীমন্তী বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানটির সম্পাদনা করলেন অভিরূপ পাল, প্রযোজনা সৌর্য চৌধুরী। বিকাশপথ আজ এই পর্যন্তই।
3: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনুপ্রিয়া সেন।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন শিল্পী অনুপ্রিয়া সেনের কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

রোমগীতিতে আজকের প্রথম গানটি থাকছে শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, গীতিকার শ্যামাপ্রসাদ ঘোষ, সুরকার বাসবী গোস্বামী।

শুনছেন রম্যগীতির অনুষ্ঠান। এবারের শিল্পী উদয় বন্দ্যোপাধ্যায়, গীতিকার শ্যামল সেনগুপ্ত, সুরকার সুনীল দেব।

রম্যগীতিতে এবারের গানটি রইল শিল্পী সুস্মিতা গোস্বামীর কণ্ঠে, গীতিকার রীতা সিংহ রায়, সুরকার জয়দেব সেন।

রম্যগীতিতে এবারের গানটি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথায় ও সুরে, শিল্পী মনোময় ভট্টাচার্যের কণ্ঠে।

রম্যগীতির অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী, এখন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় কিংশুক ঘোষ।

জুন মাসের এই অলস তপ্ত দুপুরে যখন মানুষ নিজে নিজের চেনা রুটিনে ব্যস্ত, ঠিক তখনই না এই যে আজকের দিনটা, এটা আমাদের বাধ্য করে যে চারপাশের এই নির্মম বাস্তবতার মুখোমুখি হতে। ভারতীয় সময় অনুযায়ী এখন ঘড়ির কাঁটা বলছে দুপুর 12:02। আমাদের চারপাশটায় যে এই প্রচণ্ড গরম, তারপর এই পিচগলা, যে রাস্তার দিকে তাকালেই মনে হয় যে সবাই যেন একটু জিরিয়ে নিচ্ছে, মানে দুপুর মানেই তো অলস ক্লান্তি, তাই না? কিন্তু আজ মানে 12 জুন, মানে ক্যালেন্ডার কিন্তু আমাদের একটা অন্য জানলার সামনে এসে দাঁড় করিয়ে দিচ্ছে। আজ এমন একদল মানুষের দিন যারা জীবনে ছুটি পাচ্ছে না, মানে তাদের জীবনে কোনো ছুটি নেই, যাদের ডায়েরিতে কোনো অফলাইন লাঞ্চ বলে কিছু নেই, যাদের শৈশব থেকে বড় হয়ে ওঠাটাই কীরকম একটা যেন গুলিয়ে গেছে, আর তারা কোথাও গিয়ে বড় হয়ে ওঠার আগেই যেন বুড়ো হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকে বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস, বা ওয়ার্ল্ড ডে অ্যাগেনস্ট চাইল্ড লেবার। তাহলে আজ সকাল সকাল ধরুন চায়ের দোকানে আপনারা যখন আড্ডা দিচ্ছিলেন, তখন বা ট্রামে বাসে উঠে নিজের গন্তব্যের দিকে আসছিলেন, তখন একটা খুব চেনা দৃশ্য আমরা রোজই দেখি, আর কোথাও গিয়ে এটা আমাদের কাছে এখন খুবই চেনা হয়ে গেছে। সেটা হচ্ছে যে 10 বা 12 বছরের একটা ছোট্ট ছেলে বা মেয়ে যখন, মানে এই বয়সে তো তাদের একটা রঙিন খাতা বা পেন নিয়ে লেখাপড়া করার কথা বা আঁকিমুখি টানার কথা, সে হয়তো কোনো চায়ের দোকানে কোনো নোংরা

গ্লাস ধুচ্ছে বা টেবিলে পড়ে থাকা খাবার পরিষ্কার করছে কিংবা কোনো গ্যারেজে কালিঝুলি মাখা অবস্থায় তাদের নাটবল্টু টাইট করছে বা চাকার নাটবল্টু টাইট করছে বা গাড়ি পরিষ্কার করে দিচ্ছে। এই দৃশ্যটা কিন্তু আমাদের খুবই চেনা, মানে আমাদের প্রতিদিনের জীবনের সাথে এটা এত বেশি মিশে গেছে যে আমরা আর এটাকে আলাদা করে ভাবি না। আমরা চায়ের দোকানে গিয়ে মানে অনায়াসে চিৎকার করে বলে দিই যে এই ছোটো যদি দু কাপ চা দেতো, মানে আমরা কখনো ভেবে দেখি না যে এই যে ছোট ডাক্তার আড়ালে একটা ফুটফুটে শিশুর নাম, তার ইচ্ছে, তার খেলাধুলোর অধিকার কিভাবে সব সময়ের জন্য হারিয়ে যাচ্ছে। তাহলে আজকের এই অল্প অল্প গল্পকথার আসরে, এই অলস দুপুরে আমি তোমাদের যৌবনের বন্ধু কিংসুক তোমাকে নিয়ে যাব আমাদের এই সমাজের একটা অন্ধকার গলিতে যেখানে কোনো আলোর রোশনাই নেই, আছে শুধু একমুঠো ভাতের জন্যে একটা বাচ্চার হাড় ভাঙা খাটুনি। আজ আমরা কথা বলবো সেই হারিয়ে যাওয়া শৈশবগুলোর কথা নিয়ে, যাদের আমরা প্রতিদিন দেখছি অথচ মানে দেখেও না দেখার ভান করি। আড্ডা তো জমবেই কিন্তু আমরা তো সবসময় শুধু কথা বলি না, কথার সঙ্গে অবশ্যই থাকবে গানও। তাহলে একদম প্রথমেই তোমাদের সবার জন্য থাকবে মহিনের ঘোড়াগুলির কণ্ঠে এই গানটা। তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের যৌবনের বন্ধু কিংসুক, ফিরে আসছি গানের পর।

সত্যি মানে আমাদের অনেক কিছুই ভালো লাগে কিন্তু অনেক সময় সেটা হয়ে ওঠে না। আর অনেক মানুষের বাস্তবতা বা অনেক মানুষের প্রত্যেক দিনের কাজ হয়তো কোথাও গিয়ে অনেক মানুষের স্বপ্ন। যাই হোক, আজকে আমরা কথা বলছিলাম ওয়ার্ল্ড ডে আগেনস্ট চাইল্ড লেবার নিয়ে। তো আজকে আমরা যখন ডিজিটাল ইন্ডিয়ার কথা বলি বা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলি বা এই যে ধরুন স্পেশাল ইকোনমিক জোন নিয়ে কথা শুনি, সেখানে দেশের জিডিপি গ্রোথ নিয়ে অর্থনীতিবিদদের আলোচনা শুনি, তখন এই উজ্জ্বল আলোর ঠিক নিচেই একটা মস্ত বড় অন্ধকার লুকিয়ে থাকে। আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলওর এবং ইউনিসেফের একটা রিসেন্ট রিপোর্ট বলছে যে সারা পৃথিবীতে আজও প্রায় 16 কোটি শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে শ্রমিকের জীবন কাটাতে তারা বাধ্য হচ্ছে। মানে একটু একটু ভেবে দেখুন সংখ্যাটা, 16 কোটি, মানে ভাবা যায় না সত্যিকার। মানে এটা হয়তো কোথাও গিয়ে একটা দেশের গোটা জনসংখ্যার সমান শিশু আজ কোথাও গিয়ে কলকারখানায় বা খনিতে বা চায়ের দোকানে বা কারুর বাড়িতে দিনরাত খাটছে। আর সবচেয়ে দুঃখের বিষয়টা হচ্ছে যে এর মধ্যে মস্ত বড় অংশ কাজ করছে অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে, যেমন বাজি কারখানা বা রাসায়নিক যে পদার্থগুলো তৈরি সেই ল্যাবগুলোতে। এই যে কচি কচি হাড়গুলো, এইসব বিষাক্ত ধোঁয়া এবং কেমিক্যালের মধ্যে দিয়ে তারা কাজ করতে বাধ্য হচ্ছে, মানে তারা কোথাও গিয়ে 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত কাজ করছে, তারা কিন্তু নানা রকম রোগে আক্রান্ত হচ্ছে। মানে আমরা অনেক সময় ভাবি যে এদের বাবা মা এটা স্কুলে পাঠায় না কেন, বা আমাদের অনেক সময় প্রশ্ন উঠতেই পারে যে এত ছোট বয়সে কাজে পাঠিয়ে দিচ্ছে, এটা ঠিক না, এটা একদমই ঠিক হচ্ছে না। আসলে এর উত্তরটা না খুবই সহজ কিন্তু নির্মম একটা সত্য, সেটা হলো দারিদ্রতা। যে পরিবার মানে প্রত্যেক দিন রাত্রিরে তাদের উনুন চলবে কি না তার কোনো নিশ্চয়তা নেই, যেখানে বাবা হয়তো অসুস্থ আর মা হয়তো কারুর বাড়িতে পরিচারিকার কাজ করে কোনো মতে তাদের সংসার চালাচ্ছে বা সংসার টানভাবে সংসার চলছে, সেই পরিবারে এই যে ছোট ছোট বাচ্চাগুলো এরা একটা উপার্জনের হাত হয়ে দাঁড়ায়। মানে একটা 10 বছর বা 12 বছরের বাচ্চা সারাদিনের খাটার পর ওই যে 50 বা 100 টাকা তারা পায় না, সেটাই হয়তো তাদের পরিবারের রাতের যে খিদের মুখে দুমুঠো ভাত সেটা তুলে দেবে। আর এখানেই আর এই জায়গাটাতেই লুকিয়ে আছে একটা মস্ত বড় সামাজিক ট্র্যাজেডি। যে বয়সে আইনস্টাইনের সেই বিখ্যাত থিওরি অনুযায়ী খেলাধুলো আর আনন্দ পাওয়ার কথা ছিল, সেই বয়সেই এরা শিখে যায় বাজারের দরদাম আর পয়সার হিসেব। মানে প্রকৃতির এই যে বৈষম্য আমাদের প্রতিদিনের সমাজ ব্যবস্থার উপর একটা মস্ত বড় প্রশ্নচিহ্ন এঁকে দেয় যে যেটা হচ্ছে সেটা কি ঠিক হচ্ছে, মানে আমাদের কি কিছু করার নেই, আমরা কি কিছু বদলাতে পারি না। আসলে এই যে শিশুশ্রমের এই যে করুণ ইতিহাস আর আমাদের দেশের যে সংবিধানের যে আইনগুলো রয়েছে এই আইনগুলো নিয়ে আমরা আসবো, কিন্তু এই যে বাচ্চাগুলো যারা আজকে চারিদিকে খাটছে তাদের হয়তো একটা অন্য জীবন তাদের প্রাপ্য ছিল কিন্তু তারা পাচ্ছে না, তারাও কি কোথাও গিয়ে এরকম একটা জীবন কাটাতে চায়নি? গানে গানে সামন্ত মুখার্জি এবং অরুণা দাস কিছু কথা বলছে, শুনিয়ে ফিরে আস।

সত্যি মানে কিছু বাচ্চারা যাদের এই বয়সে টিফিন বক্স নিয়ে খেলার কথা বা ঘুরে বেড়ানোর কথা, মজা করার কথা, তারা কোথাও গিয়ে আমাদের প্রত্যেক দিনের জীবনের একটা অঙ্গ হয়ে যায়, যাদেরকে আমরা চেয়েও অনেক সময় সাহায্য করতে পারি না। ফিরে এলাম স্টুডিওতে তোমাদের সঙ্গে, আমি তোমাদের যুবাণীর বন্ধু কিং সুকার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস নিয়ে। আসলে আমাদের দেশ মানে ভারতবর্ষের সংবিধান কিন্তু শিশুদের সুরক্ষার জন্যে অনেক কড়া কড়া আইন আছে, ঠিক আছে? তুমি যদি আমাদের সংবিধানের 24 নম্বর অনুচ্ছেদ বা আর্টিকেল 24 দেখো, সেখানে কিন্তু স্পষ্টভাবে বলা রয়েছে যে 14 বছরের নিচে কোনো শিশুকে কোনো রকম কারখানা, খনি বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত করা সম্পূর্ণ নিষিদ্ধ। এটা কিন্তু একটা মৌলিক অধিকার। শুধু তাই নয়, 2009 সালে রাইট টু এডুকেশান অ্যাক্ট বা আরটিআই আইন অনুযায়ী 6 থেকে 14 বছরের প্রত্যেকটি শিশুর জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার দেওয়া হয়েছে। সরকার মিড ডে মিলের ব্যবস্থা করেছে, ফ্রিতে বই খাতা দিচ্ছে, মানে যারা আর্থিকভাবে সামর্থ্য নয় তারা যাতে স্কুলে আসে, তারা যাতে একদম বেসিক যে এডুকেশান তারা যেন সেই এডুকেশানটা পায়। আর তার সঙ্গেও এই যে খাবার ব্যবস্থা করার একটা প্রধান জায়গা হচ্ছে এটাই যে যে কারণে তাদেরকে আজকে খাটতে যেতে হচ্ছিল, বাইরে কাজ করতে যেতে হচ্ছিল, সেই ছোট্ট কিছু খাবার পাওয়ার জন্যে, সেই অল্প খাবারটাও তারা যদি সেই স্কুলেই পেয়ে যায় তারা হয়তো সেই

স্কুলে এসে তাদের যে বেসিক যে শিক্ষাটা তাদের প্রাপ্য তারা যেন সেটা পায়। কিন্তু এবার এখানেই বিষয়টা হচ্ছে যে আইন খাতায় কলমে যতই শক্তিশালী হোক না কেন, বাস্তবতার কঠিন মাটিতে এসে কিন্তু হট করে মুখ থুবড়ে পড়ে। চোরা শিকারীরা অর্থাৎ অসৎ যারা ব্যবসায়ী তারা খুব সহজেই আইনের ফাঁক দিয়ে গলে এই বাচ্চাদের কম পয়সায় খাটিয়ে নেয়। মানে একজন বড় শ্রমিক যদি তারা কাজ করে তাদের মানে অন্তত দিনে 300 টাকা তো দিতে হবেই, সেখানেই এই বাচ্চাগুলোকে তারা সেই পরিমাণেই খাটিয়ে নেয়, কোথাও গিয়ে মাত্র 50 বা 100 টাকা দিয়ে এই কাজগুলো তারা করিয়ে নেয়। আর এই বাচ্চারা তো প্রতিবাদ করতে পারে না, তাই না? আর এরা তো আর কোনো ইউনিয়নও করতে পারে না, তাই তাদের নিজেদের যে অধিকারের দাবি নিয়ে যে তারা মালিকের সামনে গিয়ে দাঁড়াবে সেটাও তারা পারে না। আর এই অসহায়তার সুযোগটাই কোথাও গিয়ে এই এক শ্রেণীর লোভী মানুষরা নিয়ে নেয়। আর এই পুরোটার ভিকটিম হয়েও মানে পড়েই ছোট ছোট শিশুরা। এবার একটা ছোট্ট গল্প আমার খুবই বলতে ইচ্ছা হচ্ছে, সেটা হচ্ছে যে আমারই বাড়ি খুবই চেনা একজন, তারা অর্থনৈতিকভাবে একটু দুর্বল, তো সেই জন্যে মুড়ি কারখানা হয়, অনেকেই আমরা সন্ধেবেলা এমনি টাইম পাস করার জন্যই মুড়ি খাই, বা খুব খিদে পেলে হঠাৎ করে হাতের সামনে কিছু না পেলে মুড়ি তার সঙ্গে কখনো তেলে ভাজা চানাচুর এইসব খাই। কিন্তু বিষয়টা এটা না, বিষয়টা হচ্ছে যে একটা তার ছেলে, সে স্কুলে পড়াশোনা করতে পারছিল, কিন্তু কিছুদিন পর তাদের যখন প্রচণ্ড আর্থিক অনটন আসলো তাদের বাচ্চাকে তারা স্কুল থেকে ছাড়িয়ে দিল, এবং বাচ্চাটা একটা মুড়ি কারখানায় কাজ করতো। মানে তার আগে সে অন্য কাজ করার পরে সে মুড়ি কারখানায় যায়। আমি যখন জানতে পারলাম যে সে সারা দিন কাজ করে, মানে সে সকাল 8টা বা কখনো তারও আগে তাকে যেতে হয়, আর তার ছুটি হয় কোথাও গিয়ে সন্ধে 7টা 8টার সময়, মানে দিনে 12 ঘন্টা তাকে মানে অনায়াসে তাকে তার থেকে বেশি কাজ করতে হয়। তো আর সে মানে হিসেব মতো সে মাইনে পায় কখনো 50 টাকা দেয়, কখনো 70 টাকা দেয়, কখনো 100 টাকা, মানে তার কোনো ফিক্সড স্যালারি আমরা যেটাকে বলি বা মাসিক মাইনে কিন্তু তার নেই, ঠিক আছে? তো সে এরকমভাবেই সে কাজ করে। আমার যেটা খারাপ লেগেছিল শুনে সেটা হচ্ছে যে একদিন আমি হঠাৎ করে দেখলাম যে তার মা ছুটে ছুটে গ্রামে চলে যাচ্ছে, কারণ তার ছেলে তাদের সাথে থাকে না, গ্রামে গিয়ে কাজ করে, এবং সে এই কারণেই যাচ্ছে। কারণটা এটা ছিল যে সেই বাচ্চাটা সাইকেলে করে একটা মানে মুড়ি কারখানা থেকে মুড়ি নিয়ে একটা দোকানে দিতে যাচ্ছিল, আর সেই সময় রাস্তায় কোথাও গিয়ে কোনো একটা গাড়ি, যে মানে আমরা জানি তো নিয়ন্ত্রণ ছাড়িয়ে অনেক গাড়ি রাস্তায় চলে, তো এরকম একটা গাড়ি যখন তার সামনে থেকে যায় সে ভুলক্রমে সে গাড়িটাকে বাঁচাতে গিয়ে সে রাস্তায় পড়ে যায়, সাইকেল পড়ে যায়, তার যে প্লাস্টিকের মধ্যে প্রচুর মুড়ি ছিল সেই মুড়িগুলো পড়ে যায়, এবং সে যখন মানে আশেপাশের লোকদের সাহায্য নিয়ে ফোন করে তার মালিককে, তার মালিক যখন সেখানে এসে পৌঁছয়, তার প্রধান চিন্তা এটা হয় না যে সেই বাচ্চাটা ঠিক আছে কিনা বা বাচ্চাটা পড়ে গেছে তার লেগেছে কিনা, এই সব না দেখে আমার যেটা শুনে সত্যি অবাক লেগেছিল, তার থেকে সেই অর্থটা চাওয়া হচ্ছিল যে অর্থের মুড়ি সে নষ্ট করেছে বা পড়ে যাওয়ার জন্য যে মুড়িটা নষ্ট হয়েছে সেজন্যই সে কাঁদতে কাঁদতে তার মাকে ফোন করে যে মা আমার সঙ্গে এটা হয়েছে তুমি তাড়াতাড়ি চলে আসো। মানে সত্যি করে এই রকম ঘটনা শোনার পর মানে আমরা অনেক সময় তো যেটা আমি একদম প্রথম থেকেই তোমাদেরকে বলছিলাম যে আমাদের দৈনন্দিন জীবনের একটা এমন অঙ্গ হয়ে গেছে যে আমরা অনেক সময় দেখেও না দেখার ভান করি বা আমরা আলাদা করে নোটিস করি না যে আচ্ছা এটা কিন্তু ঠিক হচ্ছে কি, এটা কি ঠিক হচ্ছে। এরকমই মানে আমার মনে পড়ে যে কবি সুকান্ত ভট্টাচার্যের সেই বিখ্যাত রানার কবিতা তোমরা সবাই আই গেস পড়েছ বা শুনেছ, সেখানে কিন্তু রানার পিঠে যে চিঠির বোঝা সেটা নিয়ে কিন্তু রাতের অন্ধকারে ছুটত। কবি লিখেছিলেন যে রানার রানার যেন শেষ নেই এই চলাই, এই জীবনের রানার চলেছে খবরের বোঝা মাথায় নিয়ে তার। আজ আমাদের চারপাশে এই শিশুরা, এই শিশু শ্রমিকরা, তারা কিন্তু এই সুকান্তের এই রানারদের মতোই ছুটে চলেছে, তারা কথা বলে, কিন্তু তাদের কাছে খবরের বোঝা নেই, তাদের কাছে আছে অভাবের বোঝা। আর এই জীবনেও জানি না তারা সেই বোঝা ফেলে আবার উঠে দাঁড়াতে পারবে কি না। এবার আজকে যে এই দিন, এই দিনে কি আমরা শুধু সমস্যা নিয়ে কথা বলবো যে কি মানে ভুল আছে সেটা তোমাদেরকে আমি বলে দিলাম, কিন্তু বিষয়টা কিন্তু যেটা আমাদের সবসময় দেখা উচিত সেটা হচ্ছে যে এটা নয় যে কি ভুল আছে, ভুল আছে আমরা জেনে নিলাম, কিন্তু তার থেকে প্রধান বিষয় হচ্ছে যে সেটা কি করে ঠিক করা যায়। আমরা কিন্তু অনেক ছোট ছোট জিনিস করতে পারি যাতে এই ক্ষুদে বাচ্চাগুলোর জীবনটা আরেকটু ভালো হয়ে যায়।
যেমন মানে অনেক কিছু হতে পারে, মানে খুব সামান্য সামান্য জিনিস আমি যদি বলি, যে ধরুন আপনার চারপাশে কেউ রয়েছে যারা হয়তো জানেই না, বা ধরুন অনেক সময় আমাদের বাড়ির পরিচারিকারা যারা কাজ করেন তাদের বাচ্চারা ঠিক করে পড়াশোনা করে না, বা তাদের বাচ্চারাও কাজ করে, আমরা যদি একটা ছোট্ট পদক্ষেপ নিয়ে তাদের বাচ্চাদের একটা স্কুলে ভর্তি করে দিই, বা তাদেরকে এই বিষয়টা জানাই যে স্কুলে গেলে কি হয়, বা তারা স্কুলে গেলেও হয়তো খাবার পাবে, তাহলে হয়তো তাদেরকে আমরা একটু সাহায্য করতে পারবো। বা ধরুন আমরা কোনো গ্যারেজে গেলাম, বা আমরা যাই, আমরা যারা গাড়ি চালাই আমরা মাঝে মাঝে আমাদের গাড়ির কোনো মানে একটু সমস্যা হলে আমরা গ্যারেজে যাই, সেখানে গিয়ে আমরা যদি দেখি যে কোনো বাচ্চা কাজ করছে, তাদেরকে যদি আমরা একটুভাবে সাহায্য করতে পারি, মানে সাহায্য আমি আর্থিকভাবে বলছি না, যে আমরা যদি সেই মালিককে গিয়ে বলতে পারি যে এটা ভুল, মানে আমি বলছি না একবারও যে আপনারা গিয়ে ঝগড়া করুন, একদমই না, আপনারা যদি ভালোভাবে ভদ্রভাবে তাদেরকে বোঝান যে তিনি যেটা করছেন সেটা ঠিক হচ্ছে না, সেই বাচ্চারা হয়তো আর একটু ভালো জীবন পেতে পারে, সেটা আমরা যদি একটা বেসিক জিনিস বলতে পারি। বা ধরুন আমরা কোনো দোকানে যখন খেতে যাই, সেখানেও যদি আমরা গিয়ে দেখি কোনো বাচ্চা কাজ করছে, আমরা যদি তাদের সঙ্গে বসে একটু কথা বলে তাদের পরিবারের ব্যাপারে জেনে যদি আমাদের একটু, মানে আমরা তো প্রচণ্ড সবাই ব্যস্ত, তো সেই ব্যস্ত সময় থেকে একটু সময় দিয়ে আমার মনে হয় আমরা যদি তাদের গল্পটা জানি, এবং আমাদের যদি কোথাও গিয়ে মনে হয় যে আমরা সাহায্য করতে পারবো, আমরা যেন সেই সাহায্যটা করি। আর কোথাও গিয়ে আমরা যদি সেই সাহায্যটা করি, আমার মনে হয় যে হ্যাঁ, হয়তো অবশ্যই সারা বিশ্বে যেটা আমরা জানি যে পরিসংখ্যান অনুযায়ী 16 কোটি বাচ্চাকে তো আমরা একসঙ্গে ঠিক করতে পারবো না, কিন্তু আমরা এটা জানি যে কোনো বড় বিপ্লব কিন্তু শুরু হয় একটা ছোট্ট ছোট্ট পদক্ষেপ থেকে। মানে আমরা সবাই এইটা শুনে এসেছি যে একটা সাগর কিন্তু ওই ফোঁটা ফোঁটা বৃষ্টির জল দিয়েই ভর্তি হয়। তো কোথাও গিয়ে আমরা যদি পারি এরকম ছোট্ট ছোট্ট পদক্ষেপ নিতে, আমাদের আশেপাশের কোনো বাচ্চা যদি আমরা জানি তারা পারছে না, তাদেরকে যদি আমরা একটু সাহায্য করি, আমাদের বাড়িতে যে পুরনো বই খাতাগুলো রয়েছে সেগুলো যদি দিয়ে দিই, বা আমাদের বাচ্চাদের যদি পুরনো কোনো জামাকাপড় থাকে সেগুলো যদি আমরা একটু দান করে দিই, তাহলে হয়তো এই বাচ্চাগুলো যাদের পড়াশোনা করার বয়স, যাদের খেলার বয়স, যাদের গল্প করার বয়স, যাদের আনন্দ করার বয়স, তাদেরকে হয়তো সারাটা দিন কষ্ট করতে হবে না। তাহলে আজকের দিনে যদি আমরা একটা ছোট্ট প্রতিজ্ঞা করি নিজেদের কাছে, যে আমাদের যেটুকুনি সম্ভব সেটুকুনি আমরা সাহায্য করব, সেটুকুনি আমরা দেখব যদি কিছু পাল্টানো যায়, তাহলে আমার মনে হয় যে পৃথিবীটা হয়তো আরেকটু ভালো জায়গা হয়ে যাবে বাঁচার জন্য। যাই হোক, ঘড়ি সময় বলছে যে এবার তোমাদের টাটা বলতে হবে, কিন্তু যেরকম আমি তোমাদের সবাইকে বললাম যে এসো বন্ধু, সবাই মিলে আমরা কিছু একটু করতে পারি, সেরকমই সোমলতা এবং উজ্জয়িনী তাদের কণ্ঠে এই গান নিয়ে তোমাদেরকে কি বলছে তোমাদের শুনিয়ে দিই। তোমাদের সঙ্গে এতক্ষণ ছিলাম তোমাদের যৌবনীর বন্ধু কিংসুক, আজকের জন্যে টাটা। তোমাদের জন্য রইল সোমলতা এবং উজ্জয়িনীর কণ্ঠে এই গানটা।

0: শুনলেন যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা। উপস্থাপনায় কিংসু ঘোষ, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন সাঁওতালি গান।
1: সাঁওতালি গানের অনুষ্ঠান।

আজ পরিবেশন করা হচ্ছে ভিন্ন ভিন্ন সুরের লাগড়ে গান। সাঁওতাল জনগোষ্ঠীর অধিকাংশ গানই কোনো না কোনো উপলক্ষ্যকে কেন্দ্র করে গাওয়া হয়। একমাত্র লাগড়েই হলো এমন গান যা বছরের যে কোনো সময় কোনো উপলক্ষ ছাড়াই গাওয়া হয়। দল বেঁধে নারী পুরুষ বাজনার তালে তালে নিছক আনন্দের জন্যে এই গান করেন। প্রথমেই এত হব লাগড়ে। অঞ্চলভেদে একে সোজে লাগড়েও বলা হয়। এত হব লাগড়ে পরিবেশন করছেন গোলাপী হাঁসদা ও সহশিল্পীবৃন্দ।

গোলাপী হাঁসদা ও সহশিল্পীদের গাওয়া এত লাগড়ের পর শুনুন লিহা লাগড়ে। এই সুরের গান সাধারণত উত্তরবঙ্গেই বেশি শোনা যায়। শিল্পী ফিলিপ মার্টি।

ফিলিপ মার্ডির গাওয়া লিহে লাগড়ে গান শুনলেন। এবারে লাগড়ে গানেরই আরেকটি প্রকার জহার লাগড়ে শোনাচ্ছেন লবা মুর্মু ও সহশিল্পীবৃন্দ।

রবা মুর্মু ও সহশিল্পীদের পরিবেশনায় শুনলেন জহার লাগড়ে। সাঁওতালি গানে পরব ও লাগড়ে দুটির সুর ভিন্ন ভিন্ন, কিন্তু অঞ্চল ভেদে কিছু কিছু গান আছে যা এক অঞ্চলে পরব গান অথচ অন্য অঞ্চলে তা লাগড়ে নামে পরিচিত। এই ধরনের গানকে অনেকেই পরব লাগড়ে নাম দিয়েছেন, যেমন এই গানটি শোনাচ্ছেন পয়রানি সোমবারী মুর্মু ও সহশিল্পীবৃন্দ।

পয়রানি সোমবারি মুর্মু ও সহশিল্পীদের গাওয়া পরব লাগড়ের পর এই ধরনেরই আরেকটি গান শোনাচ্ছেন আরশু মুর্মু ও সহশিল্পীবৃন্দ।

আরশু মুর্মু ও সহশিল্পীদের গাওয়া পরব লাগড়ি গান শুনলেন। পরব ও লাগড়ি সুরের যেমন মিশ্রণ ঘটেছে, তেমনি কারাম গানের সঙ্গেও লাগড়ি গানের মিশ্রণ ঘটেছে। এই ধরনের গানকে বলা হয় কারাম লাগড়ে। এই ধরনের একটি গান পরিবেশন করছেন দুলালি বালা সরেন ও সহশিল্পীবৃন্দ।

দুলালিবালা সরেন ও সহশিল্পীদের পরিবেশনায় শুনলেন কারাম লাগরিকান। দক্ষিণবঙ্গের সাঁওতাল জনগোষ্ঠীর মানুষজন কার্তিক মাসে সহরাই উৎসব পালন করেন। এই উৎসবের শেষ লগ্নে যে নাচের আখড়া অনুষ্ঠিত হয় তাতে যে গান পরিবেশন করা হয় তাকে বলা হয় সহরাই লাগড়ে। যেমন এই গানটি শোনাচ্ছেন চাঁপামণি বেসরা ও সহশিল্পীবৃন্দ।

চাঁপামণি বেসরা ও সহশিল্পীদের গাওয়া এই সহরাই লাগড়ে গানের সঙ্গেই শেষ হলো আজকের সাঁওতালি গানের অনুষ্ঠান। সংকলন বিনয় মুর্মু, সম্পাদনা চিতরাম বাসকে, প্রযোজনা পরিমল হেমব্রম।

শুনলেন সাঁওতালি গানের অনুষ্ঠান আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 500

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন নাটক।
1: আজকের নাটক প্রীতি ভোজ।

রচনা শ্যামা প্রসাদ ঘোষ, প্রযোজনা শোভন পাঠক। নাটক প্রীতি ভোজ।

0: এই যে মাস্টারমশাই, মাস্টারমশাই, পরীক্ষার খাতা দেখলেই চলবে?
1: 9-10-11
0: বাজার টাজার যেতে হবে না? মাস্টারমশাই, এই যে না ঘড়িটা দেখুন, 8:30 বাজে। এরপর বাজার এলে 10টা স্কুলের ভাত দেবো কি করে আমি?
1: দাঁড়াও, এই খাতাটা না কাউন্ট করে নি।
0: আমি দাঁড়াচ্ছি, কিন্তু ঠিক মতো ভাত না পেলে তো বাবুদের।
1: এই এই তোমাদের দোষ রিনা, যা বলছিলে আমাকে বলছিলে, হঠাৎ বহু বচন কেন? প্রতি কথায় পুরুষদের আক্রমণ। 3-4 হ্যাঁ, তোমাদের এক বাতিক হয়েছে, যা হোক ভেবে দেখো তো, পুরুষ না হলে তোমাদের আজ 20 বছর মাস্টারি করছি কো-এডুকেশন স্কুলে, এই প্রথম একটা মেয়েকে ফার্স্ট হতে দেখলাম জানো। শোনো শোনো শোনো, ইংরেজ নাট্যকার জন আরভিন কি বলেছে জানো তো?
0: কি বলেছেন?
1: মেয়েদের বড় কিছু হওয়ার মতো পটেনশিয়ালিটি নাই।
0: ও হো, ওই আনন্দেই থাকো, যুগ এগোচ্ছে মনে রেখো, সমাজ কি আর একভাবে আছে? থাচো, ইন্দিরা গান্ধী, শ্রীমা ও বন্দন নায়ক, বেনজির, খালেদা, কত নাম করব।
2: আসছি স্যার।
1: কে? ও শ্যামল, এসো এসো।
2: কেমন আছেন স্যার?
1: ওই আর কি, তা তোমার কি খবর বলো।
2: নানা ঝামেলা, অনেকদিন আসতে পারিনি স্যার। সে যাক, কাকিমা কেমন আছেন?
0: আছি একরকম, আমাদের আবার থাকা, অতনু চলে যাবার পর বাড়িতে একা একাই তো থাকি, কতক্ষণ আর বই পড়ে টিভি দেখে থাকা যায় বলো।
2: অতনু এখন বাড়িতে থাকে না?
0: না, কলকাতায় হস্টেলে।
2: কি পড়ছে?
0: ও মা, তুমি জানো না বুঝি, তো জানবি বা কি করে, অনেকদিন তো আসুনি এদিকে, ও তো জয়েন্ট দিয়ে মেডিকেলে ভর্তি হয়েছে।
2: ও তাই নাকি? জানতাম না তো।
0: বসে তুমি, আমি চা করে আনি।
2: না না কাকিমা, চা খাও না, আমি এখন উঠবো, আসলে একটু তাড়া আছে তো, এই নেমন্তন্ন করতে বেরিয়েছি, দাদার বিয়ে, আপনাদের যেতে হবে। কিন্তু এই তো এ মাসেরই 28, 30 সন্ধ্যায় প্রীতিভোজ, যেতেই হবে।
0: তাই? তোমার দাদার বিয়ে?
1: কোন দাদার বলো তো? বিমলের, মানে যে ইলেকট্রিক্যাল গুডসের দোকান দিয়েছে?
2: হ্যাঁ, আমার নদাদা।
0: কোথায় হচ্ছে বিয়ে?
2: কাটোয়ায়। এই যে কার্ড, সব লেখা আছে, যাবেন কিন্তু কাকিমা, আপনাকেও যেতে হবে।
0: আমি আবার কেন বাবা?
2: ওসব বাবা আসবেন বলতে, না গেলে কিন্তু খুব দুঃখ পাবো, আমার অনেক দিনের আশা আপনাদের একটু বাড়িতে নিয়ে যাব, যেতেই হবে কিন্তু।
1: আচ্ছা আচ্ছা, যাবো যাবো, অত করে যখন বলছো, চলো আমিও তোমার সঙ্গে বেরোই, একটু বাজারে যাব, যেতে যেতে কথা হবে। দাও রিনা, বাজারের ব্যাগটা দাও।
0: এই না।
1: রিনা রিনা রিনা,
0: কি হলো, এত হাঁক ডাক কেন? কি এমন মহৎ কাজ? মা, হাতে কিসের প্যাকেট তোমার?
1: এটা দেখো তো, পছন্দ হয় কিনা।
0: কি আছে এতে? শাড়ি? শাড়ি তো! ও মা, কার? আমার? ও বাবা, আজ কোন দিকে সূর্য উঠেছে গো বীরেন বাবু, নিজে পছন্দ করে শাড়ি এনেছে বউকে চমকে দেওয়ার জন্যে। খোলো খোলো দেখি একবার, দেখে প্রাণটা জুড়ো।
1: উহ, তোমাদের নিয়ে ভীষণ মুশকিল, শাড়ি যেন তোমাদের কাছে রসগোল্লা।
0: তাই তো,
1: দেখলেই একেবারে জিভে জল আসে। কিনছো তো প্রতি মাসে একটা করে বাবা, তাতেও পোষাচ্ছে না? না না, এটা তোমার না, শ্যামলের দাদার বিয়ের প্রীতিভোজে নেমন্তন্ন আছে না?
0: তাই তো, একেবারে ভুলে গেছিলাম, দেখি দেখি। ও মা, এ তো খুব দামি শাড়ি গো, এত টাকা খরচ করে।
1: না না, ব্যাপারটা কি জানো তো, আসলে বড় লোকের বিয়ে বাড়ি বলে কথা, সেখানে একটা সাদা মাটা কম দামি জিনিস নিয়ে গেলে মানে একটা প্রেস্টিজের ব্যাপার আছে না?
0: না অবশ্য।
1: তৈরি হয়ে নাও, তৈরি হয়ে নাও, একটু আগে ভাগেই যাব।
0: আমি যাব না, তুমি একাই যাও। অপরিচিত বিয়ে বাড়িতে মানে চেনা জানা কেউ নেই, আমার ভীষণ অস্বস্তি হয়, অন্তর দিয়ে মেশা যায় না, অন্তত আন্তরিক আন্তরিক হবার ভান করতে হয়, কিরম যেন একটা খেলা, আমি পারি না, আমার একটুও ভালো লাগে না।
1: চিরকাল শুধু মুখেই মারিতং জগৎ, কথায় বার্তায় তো খুব আধুনিকা, কিন্তু কাজে সেই মান্ধাতা আমলের টান।
0: আধুনিকা মানে বুঝি শুধু মনকে আলাল করতে শেখা? মানে আমি বলতে চাইছি,
1: কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না তোমাকে। চলো চলো চলো তো, গেলে দেখবে ভালোই লাগবে।
0: যা ঠান্ডা পড়েছে, এই ঠান্ডা বের হলে আমার শরীর খারাপ হবে, একেই বলে আমার সর্দির ধাত।
1: কিন্তু বুঝে দেখো অত করে বলে গেল শ্যামল, ওর বাবার সঙ্গে আমার দেখাও হয়েছিল, বাড়িতেই আসছিলেন, অনেক করে বললেন তোমাকে শুদ্ধ নিয়ে যাওয়ার জন্য। এখন না গেলে কি ভালো দেখাবে?
0: সত্যি কথা বলতে কি, আজকালকার নিমন্ত্রণ বাড়িতে যেতে আমার ভালো লাগে না।
1: না না না, এখানে ভালো লাগবে। দেখো শ্যামলের বাবা রামশঙ্কর সাহা এখানকার নাম করা ব্যবসাদার, অটিল টাকার মালিক, ব্যবস্থাপনা দেখলে তোমার একেবারে তাক লেগে যাবে।
0: তাতেই তো ভয় আরো বেশি।
1: আরে তুমি হলে গিয়ে ওদের ছেলের মাস্টার মশাইয়ের বউ, দেখবে তোমার খাতিরই আলাদা হবে। তুমি মিথ্যে ভয় পাচ্ছ। না না না না, রেডি হয়ে নাও প্লিজ, আমি বরং একটা রিক্সা দেখে আনি।

0: এই যে রুমা, বাবা এতক্ষণে সময় হলো, সেই কখন থেকে তোমার বন্ধু ইলার হাত দিয়ে এল স্কোয়ার পাঠিয়ে দিয়ে হাবিত্তেস করে বসে আছি।
1: এল স্কোয়ার? হ্যাঁ, নতুন টার্ম মনে হচ্ছে।
0: হ্যাঁ, একদম ফ্রেশ। উর্বর মাথা তো হঠাৎই চলে এলো। প্রথম এলে লাভ, পরের এলে লেটার। আচ্ছা, তা তোমার একটা চিঠি সার্ভ করতে কতক্ষণ লাগে? তুমি তো দেখছি বুকিং ক্লার্কের থেকেও স্লো।
1: তোমার তো আর দাদার বিয়ে নয় দীপক দা, হলে বুঝতে।
0: হ্যাঁ, কত তো কাজ করছো। অবশ্য বৌদির ভাইয়ের সঙ্গে হাসাহাসি করাটা একটা জরুরি কাজ বটে। আমার মতো চুনোপুটির দিকে কে আর তাকায় বলো?
1: তাহলে তো চুনোপুটির উচিত কাতলা হওয়ার চেষ্টা করার। শোনো, ওই বইয়ের দোকান ফোকানে রামশঙ্কর সাহা বলবে না?
0: এই এই বাবা থেকে কিছু মাল্লু ঝেড়ে দাও না ভাই, ওষুধের হোলসেলার হওয়ার একটা চান্স এসেছে।
1: এইরে দাদা, দাদা আসছে দেখে।
0: একটু লুকিয়ে চুরিয়ে যে ইয়ে করবো তারও উপায় নেই। লোক যেন গিজগিজ গিজগিজ করছে, এই জন্যই আজকাল সবাই দেখিয়ে দেখিয়ে প্রেম করে।
1: না বাবা, আমি ওই দলে নেই।
0: চলো না।
1: কোথায়?
0: ওই গাছতলায়। বেশিক্ষণ নয়।

0: অনলি 10 মিনিট। আসলে ব্যাপারটা কি জানো তো?
1: কি?
0: এই সানাই সুর, দামি শাড়ি পরা, আতরের গন্ধ, কোপায় ফুলের মালা, এইসব দেখে মনটা কেমন ছুঁকছুক করছে। এই তুই চলো, আমি একটা বেঞ্চি জোগাড় করে আনছি।

0: আরে রোকে রোকে রোকে,
1: এই যে ভাই রিক্সা দাঁড়া, এখানেই নেমে যাব, এসো রে না, নেমে এসো। কত? 4 টাকা তো? আমার মানি ব্যাগে কি খুচরো আছে মনে তো হয় না। ও 5 টাকা, এই তোমার পাশে আছে রিনা,
2: দেখছি।
1: আচ্ছা ঠিক আছে, তুমি 5 টাকাই নাও ভাই, আর ফেরত দিতে হবে না।
2: রিক্সাটাকে আসতে বলে দিলে না?
1: সে তোমাকে ভাবতে হবে না, শ্যামলী ব্যবস্থা করবে কিছু একটা। দেখছো কি বিশাল আয়োজন,
2: টাকা থাকলে বিশালই হয়, ইয়ার নতুন কথা কি?
1: টাকা থাকলেই কি সবাই খরচা করতে চায়?
2: জাতির ঘাম ঝরানো টাকা তারা হয়তো চায় না, কিন্তু যাদের 2 নম্বরী টাকা তারা চায়। তোমার মুখে এটা শুনেছি, ইলিশ মাছ যখন 150 টাকা কেজি তখনই বিক্রি হয়ে যায় অক্লেশে, তুমি পারো কিনতে?
1: সমাজতত্ত্ব নিয়ে আজকাল বেশ মাথা ঘামাচ্ছ দেখছি, স্টেজে তুলে দিলে ভালোই বলবে।
2: বলবই তো, আরো অনেক কিছুই বলতে পারি, বলার আছেও, কিন্তু তোমরা শুনতে চাইবে তো? আমাদের বোকা বানিয়ে রাখতে পারলেই তো তোমাদের লাভ।
1: অতি চালাকের গলায় দড়ি, এরকম একটা প্রবাদ আছে কিন্তু। আবার তোমাদের বেশি চালাক হতে দিলেও তো তোমরা সব উল্টো পাল্টা করে বসবে।
2: কি করবো
1: কি আবার, এর একটার পর একটা পুরুষ পাল্টানো, লিপ টুগেদার করা, না বাবা, এই মাঝ বয়সে বউ গেলে আর বউ জোগাড় করতে পারবো না। কারণ আমার তো আর অরফিউসের মতো জাদুবিনা নেই যে বউ চোরের হাত থেকে আমার ইউরিডিসকে উদ্ধার করে আনবো। কি ঠিক বলেছি তো? ওই একটা ছেলে এদিকে আসছে, ওকে বলি শ্যামলকে একটু ডেকে দিতে।
0: এই যে ভাই, ও ভাই শোনো, একটু শোনো,
1: চলে গেল।
2: এত বড় আয়োজন, এত জাঁকজমক, তুমি নিমন্ত্রিতরা এত অবহেলিত কেন? অতিথি অভ্যর্থনার জন্য বাড়ির কারুর তো গেটে থাকা উচিত ছিল।
1: তা তো বটে, তবে ছিল হয়তো, একটু এদিক ওদিক গেছে কোথাও, চলো একটু এগিয়ে যাই। ওই দেখো বসার জন্য চেয়ার পাতা আছে।
2: হ্যাঁ চেয়ার পাতা আছে, ফাঁকা তো দেখছি না একদম, এই জন্যই বলেছিলাম বুঝলে।
0: এই যে ভাই, ও ভাই শুনছো, একটু শ্যামলকে কি ওর বাবাকে ডেকে দেবে?
1: কি কি রে বাবা, কিছু কথা কানেই নেয় না।
2: আর কানে নেবে, সুন্দরীদের নিয়ে মেতেছে, সরে এসো।
1: মন্থরার মুখে ইহারেই তো কয় উইমেন লিভ,
2: সবকিছুর একটু সীমা আছে।
1: সার্টেনলি এভরিথিং হ্যাজ লিমিটস, কিন্তু সীমাটা কে বাঁধবে বলো তো?
2: উচ্ছন্ন যাকো সব, দাঁড়িয়ে দাঁড়িয়ে তো পা ব্যথা হয়ে গেল, কতক্ষণ আর এইভাবে দাঁড়িয়ে থাকা যায় বলো তো?
1: হ্যাঁ তাই তো, খুব মুশকিল হলো তো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি একটু খাওয়ার জায়গাটা বরং দেখে আসি, যদি খালি থাকে সিট বসে পড়বো, কি বল? না না ম্যাডাম, সিট খালি নেই। যদিও খানতিনেক ফাঁকা ছিল, আমাকে পাশ কাটিয়ে জনাদোষে ছুটতে গেল।
2: তাহলে এইভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্যারেন্ডা ভাজবো? একটু বসার জায়গা পেলে না হয় কথা ছিল। আরে ওই তো শ্যামল, শ্যামল ও দেখো দেখো,
1: তাই তো শ্যামল, শ্যামল চলে গেল।
2: আমাদের থেকে তাকালো মনে হলো যেন।
1: তাকিয়েছে, তাহলে আর কোনো ভাবনা নেই। চলো চলো, ওই গাছতলায় একটা বেঞ্চে একটু জায়গা খালি আছে বলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে গিয়ে বরং একটু বসি।
2: চলো

0: ওফ, একটু যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। এই দেখাটা করার জন্য কতবার ট্রাই নিয়েছি জানো?
1: অনুমান করতে পারি রবার্ট ব্রুসকেও হার মানিয়েছ, কিন্তু আর নয়, অনেক হয়েছে। আমি এবার যাই, বেশি বাড়াবাড়ি ভালো নয়।
0: এই 10 মিনিট হতে কিন্তু এখনো 2 মিনিট বাকি। আমার বেঞ্চি হওয়ার খাটনিটা পোষানো চাই তো। এই রে, অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়।
1: কি হলো?
0: বিএম।
1: বিএম?
0: হ্যাঁ,
1: বিএম আবার কি?
0: বিএম মানে বীরেন মুখার্জি, দেশবন্ধু হাই স্কুলের শিক্ষক। বউকে নিয়ে এসেছেন, তাই ফাঁকা জায়গা খুঁজছেন পুরনো প্রেম ঝালিয়ে নেওয়ার জন্য। এদিকে আসছেন, আসুন আসুন স্যার, আসুন এদিকে আসুন।
2: আরে আরে, এ তো তুমি দীপক না?
0: হ্যাঁ স্যার।
2: আরে থাক থাক থাক থাক থাক, আর প্রণাম করতে হবে না। কিন্তু ইয়ে, তোমরা এখানে কি করছিলে?
0: কিছু না স্যার, কিছু না। ইয়ে মানে মানে রুমাকে একটু ফিলোসফি পড়াচ্ছিলাম আর কি, মানে সামনে ওর পরীক্ষা তো, তাই ও বললো।
1: আমি আবার কখন
0: বলি? হ্যাঁ হ্যাঁ, না মানে ও বলার আগে আমি বুঝতে পেরেছিলাম ও বলবে, তাই নিজে থেকে।
2: ও ঠিক আছে ঠিক আছে। তো মেয়েটি কে?
0: ওকে চেনা না স্যার, ও ওর দাদারই তো বিয়ে স্যার, ও শ্যামলের বোন স্যার, রুমা।
2: ও ঠিক আছে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, তোমরা যাও।
0: হ্যাঁ শোনো শোনো।
2: হ্যাঁ স্যার। শ্যামলকে একটু ডেকে দিও তো।
0: আচ্ছা স্যার।
2: চলো রিনা, ওই বেঞ্চে গিয়ে বসি। পুরোনো দিনে ফিরে গিয়ে দীপক আর রুমা হয়ে যায়। দেখছো তো কি সুন্দর চাঁদ উঠেছে, আমার তো গান গাইতে ইচ্ছে করছে। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে।
3: পারো বটে, এত ইয়ের মধ্যেও গান বেরুচ্ছে গলা দিয়ে।
2: পারি পারি ম্যাডাম পারি, তার কারণ আমরা হচ্ছি পুরুষ। এসো এসো এসো, শালটা ভালো করে মাথায় জড়িয়ে নাও তো। এই তো ফাইন। ঘুমটা দিলে তোমাকে যা দেখায় না, ফ্যান্টাস্টিক। না মানে শুধু তোমাকে নয়, সব মেয়েদেরই দেখায়। কেন যে আজকালকার বউগুলো ঘুমটা দেয় না বুঝি না। বসো বসো, একটু স্থির হয়ে বসো তো, তোমাকে একটু ভালো করে দেখি।
3: কি বাড়াবাড়ি করছো বলো তো, দিন দিন ছেলে মানুষ হয়ে যাচ্ছে, যত বয়স বাড়ছে।
2: আসলে কি জানো তো, সিচুয়েশন, রাইট সিচুয়েশন। বিয়ে বাড়িতে এলি না, মনটা কেমন রোম্যান্টিক হয়ে যায়। তার উপর এই নিরালায় মাথার উপর ঝুলন্ত জ্যোৎস্না। আসলে ওই দীপক আর রুমাই মনের মধ্যে যেন কেমন একটা আবেগ ঢুকিয়ে দিয়ে গেল। আর সেই আবেগ কি বলছে জানো?
3: কি?
2: এমন চাঁদের আলো মরি যদি সেও ভালো,
3: সে মরণ স্বর্গ সমান। মনে আছে, মনে আছে তোমার ঠিক আমাদের বিয়ের পরপরই এমনি এক চাঁদের রাতে, অবশ্য সেটা শীতের রাত ছিল না, শরতের রাত ছিল, তোমাদের গ্রামের বাড়ির ছাদে উঠেছিলাম আমরা, বসেছিলাম অনেকক্ষণ, জ্যোৎস্না আমাদের গা ধুইয়ে দিচ্ছিল, দূরে মধুমতি নদীর বালির চড়ায় জ্যোৎস্নার আলো চিকচিক করছিল, চারপাশে ঝোপে ঝাড়ে বেজে চলেছিল ঝিঁঝির সানাই। সেদিনও তুমি আমার গান গাইতে বলেছিলে, আমি ভাবছিলাম মনে মনে কোন গানটা গাইব, তার আগে তুমি গলা ছেড়ে গেয়ে উঠেছিলে এই গানটা।
2: দেখেছো, তোমারও মনে আছে তাহলে?
3: পারবে না,
2: ঠিক এইটাই আমি চাইছিলাম। এই যে না দেখো, অপেক্ষা যখন করতেই হবে তখন মেমারি গেম খেলি।
3: কিন্তু তুমি শ্যামল এখনো এলো না তো।
2: ও নো নো মিসেস মুখার্জি, নো আজে বাজে কথা, আই এম গোয়িং টু টেক ইউর ইন্টারভিউ। আচ্ছা মিসেস মুখার্জি, আপনার সঙ্গে আপনার স্বামীর মানে বীরেন মুখার্জির বিয়ে হয়েছিল কবে?
3: 1975 সালের 19 ফেব্রুয়ারি।
2: তখন আপনার বয়স ছিল কত?
3: 18।
2: যার সঙ্গে আপনার বিয়ে হয়েছিল তখন তার

0: বয়স ছিল কত?
1: সেটা আমার স্বামী বীরেন মুখার্জি বলতে পারেন।
0: তিনি কি জীবিত?
1: বহাল তবিয়াতে।
0: তিনি এখন কি করছেন?
1: পুরনো দিনের কথা পেরে পেরে বউকে ভোলাবার চেষ্টা করছেন।
0: লাভলি, দারুণ বলেছো রিনা। সত্যি এমন বেকুব জীবনে কোনোদিন হয়েছে কিনা মনে পড়ে না। না দেখো, আমি বুঝতে পারি না মানুষ দিন দিন এমন যান্ত্রিক হয়ে যাচ্ছে কেন।
1: অথচ সেই দিনগুলো কত ভালো ছিল বলতো। এক একটা অনুষ্ঠান আসতো আর যেন আনন্দের ফোয়ারা ছুটে যেত। একটা অনুষ্ঠান ফুরিয়ে গেলেই আবার বাড়িতে কবে অনুষ্ঠান হবে সেই আশায় আমরা সবাই দিন গুনতাম।
0: না না, তোমাদের পরিশ্রম কত হতো বলো?
1: তা হতো,
0: বিয়ে, অন্নপ্রাশন, পুজো পার্বণ, কি খাটুনিই না যেত তোমাদের উপর দিয়ে।
1: ওর মধ্যেই যে আনন্দ লুকিয়ে থাকতো গো।
0: ঠিক ঠিক তাই। দেখো তখন না ছিল প্যান্ডেল, না ছিল ইলেকট্রিক আলো, উঠোনে ত্রিপল খাটিয়ে বাঁশে হ্যাজাক ঝুলিয়ে। এই মনে আছে তোমার রিনা, সেই যে আমাদের ফুলশয্যার দিনে সন্ধ্যেবেলায় যখন সুতো লুকুলুকি খেলা হচ্ছিল, তখন হঠাৎ সোনা বৌদির মাথায় লেগে হ্যাজাকের ম্যান্টেল খসে গিয়েছিল।
1: বাবা, এত মনে আছে তোমার?
0: শুধু কি এই, তোমার শাড়ি ওড়নার রং পর্যন্ত মনে আছে। হ্যাঁ গো দিদিমণি, তুমি পরেছিলে ঘন লাল বেনারসির উপর একটা কচি কলা পাতা রঙের ওড়না।
1: সত্যি তো?
0: কি সুন্দরী না দেখাচ্ছিল তোমাকে। ফ্যান্টাস্টিক। কি হলো? আরে কাঁপছো যে, খুব শীত করছে না? এসো এসো আমার কাছে এসো, আর একটু সরে এসো।
1: কি শীত গো, ঠান্ডায় যেন হাত পা একবারে জমে যাচ্ছে। এক কাপ চা পেলেও হতো বলো?
0: তাই না? আচ্ছা দেখি পাওয়া যায় কিনা।
1: না, যে যে চা চাইতে যাবে না, দরকার নেই। আমি শালটা আরো ভালো করে জড়িয়ে নিচ্ছি। কতক্ষণই বা, এক্ষুনি তো ব্যাচ উঠে যাবে।
0: না না, ব্যাচ উঠতে দেরি হবে, পরিবেশন করছে ক্যাটারাররা, ওরা ভীষণ স্লো।
1: স্লো হবে না কেন, দেবে তো একটু একটু করে, যাতে নষ্ট না হয়, গেরস্তর মাল বাঁচিয়ে সুনাম কিনবে।
0: আর সবজন কেমন এক একটা রোবট। অথচ আমাদের সময় মনে আছে তোমার রিনা, আমাদের প্রীতি ভোজের দিন মনে আছে সেই বটুদা?
1: খুব মনে আছে, তোমার মাস্তুতো দাদা তো কি হাসি না হাসিয়েছিল বাবা গো, আর পরিবেশন করছিল তোমার বন্ধুরা, কি মজাই না করছিল সব। কিন্তু খাইয়ে বটে তোমার ওই বটু দাদা, দিয়ে পেছন ফিরতে না ফিরতেই শেষ, শেষকালে পুরো এক বালতি রসগোল্লা।
0: তুমিও তুমিও তো খাচ্ছিলে সেই ব্যাচে, হাসতে গিয়ে তোমার বিষম লেগেছিল।
1: কি কাণ্ড,
0: সোনা বৌদি ফুঁ দিয়ে দিয়েছিল তোমার মাথায়, আর টিপ্পনি কেটে কি সব বলেছিল আমায়।
1: খুব ফাজিল ছিল তোমার ওই মাসিত বৌদিটা।
0: না না, শুধু ফাজিল বলো না, কিরকম প্রাণ চঞ্চল, প্রতি কথায় হিউমার।
1: খুব ভালোবাসতো আমাকে জানো, যখন আসতো কত কি নিয়ে আসতো আমার জন্য, আর রান্নাও জানতো কত রকম, বর্দিকে সরিয়ে দিয়ে নিজেই বসে যেত রাঁধতে, তারপর খেয়ে দিয়ে দুপুরে তাস নিয়ে 29, আর সোনা বৌদির পার্টনার আমি, কি সারাই করতো খেলতে খেলতে।
0: অথচ দেখো কি অদৃষ্টের পরিহাস, সেই সেই প্রাণ চঞ্চলতা থেমে গেল একেবারে। সোনা বৌদি মারা গেলেন ইলেকট্রিক শখে।
1: যেদিন খবরটা পেলাম জানো, যেন আকাশ থেকে পড়লাম, কিছুতেই বিশ্বাস হচ্ছিল না গো, খুব কেঁদেছিলাম সারাদিন সারা রাত, কিছুতেই ভুলতে পারছিলাম না।
0: ওই যে ব্যাচ উঠেছে বোধহয়।
1: তাই তো, শ্যামলের আশায় থাকলে সারা রাত এই ঠান্ডায় মরতে হবে, যা হোক একটা ব্যবস্থা করো।
0: হ্যাঁ ঠিক ঠিক, ঠিকই বলেছো। আচ্ছা হ্যাঁ, তুমি আর একটু বসো, আমি চট করে দেখে আসি সিট পাওয়া যায় কিনা।
1: কি হলো?
0: না

0: ইম্পসিবল। এই ভিড়ে সিট পেতে হলে হিন্দি সিনেমার মতো ফাইটিং করতে হবে লাজ লজ্জা বিসর্জন দিয়ে। আমরা যখন এখানে বসে গল্প করছি তখন লাইন পড়েছিল সিটের জন্যে, এখনো এঁটো পাতা তোলা হয়নি, এখনো তার আগেই সবাই সিট দখল করে বসে গেছে। না না, শুধু তাই নয়, যারা বসেছে তো বসেছে, পরের ব্যাচে বসবে বলে প্রত্যেক চেয়ারের পেছনে চেয়ার ধরে এক একজন দাঁড়িয়ে আছে।
1: দেখো তো কি ঘৃণার কথা, চলো ফিরে যাই।
0: হ্যাঁ ফিরে যাব।
1: হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ সেই ভালো, ফিরে যাওয়াই ভালো। তাছাড়া আর কি করব বলো, আর কতক্ষণই বা বসবো এই ঠান্ডার মধ্যে? একই তোমার ঠান্ডার ধাত, আর কেনই বা বসবো? শ্যামলও তো একবার, না ফিরেই যাই।
1: কিন্তু এইটা এইটা কি করবে?
0: ওহো, প্রেজেন্টেশনটা না?
1: হ্যাঁ
0: প্রেজেন্টেশন। আচ্ছা দাও দেখি এটা কি ব্যবস্থা করতে পারি।
1: ধরো

0: ব্যাস চলো, এই হেঁটে যেতে পারবে তো?
1: চলো, যেতে যেতে যদি রিক্সা পাই তো উঠে পড়ব।
2: প্রেজেন্টেশনটা তুমি নিজে দিয়ে এলে?
1: না, ওই একটা চেনা মেয়েকে ডেকে দিয়ে দিলাম, বললাম নতুন বউকে দিতে।
2: বেশ করেছ, চলো গো,
3: গিয়ে আবার রান্না চাপাতে হবে।
1: না না, তোমাকে আর কষ্ট করতে হবে না। যাওয়ার পথে কোন একটা হোটেলে তৃপ্তি করে প্রীতি ভোজের খাওয়াটা খেয়ে যাব।
2: আচ্ছা, আমরা না হয় না খেয়ে ফিরে গেলাম, কিন্তু তুমি যে নিমন্ত্রণ রাখলে তা কি করে ওরা বুঝবে? উপহারের কার্ডটায় নাম লিখে দিয়েছিলে।
1: না রে না, আমি ইচ্ছে করেই গিফট কার্ডটা খুলে নিয়েছি। দেখো, যেখানে আমাদের উপস্থিতির কোনো মূল্য নেই, প্রীতিভোজের প্রীতিটাই যেখানে অনুপস্থিত, সেখানে আমাদের দেওয়া উপহারের দামই বা কতটুকু? হয়তো আমাদের মতোই উপহারটাও ভিড়ের মধ্যে হারিয়ে যাবে, তা চেয়েই ভালো। চলো চলো রিনা।

প্রীতিভোজ নাটকটি শেষ হল। রচনা শ্যামাপ্রসাদ ঘোষ, অভিনয় করেছেন বীরেন মুখার্জি, গৌরীশঙ্কর পাণ্ডা, দীপক, প্রবীর ব্রহ্মচারী, রুমা, স্বাতি মুস্তাফি, শ্যামল, দেবজ্যোতি ঘোষ এবং রীনা মুখার্জির ভূমিকায় উর্মিমালা বসু। শব্দগ্রহণ রামজীবন মিত্র, সম্পাদনা রফি উদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন শোভন পাঠক।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ।

0: অথবা নিউজ অন এয়ার অ্যাপে কলকাতার ডায়েরি। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30 বাংলাদেশ সময় সকাল 9:00।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু বাদেই সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া, বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক টেলিভিশন, রেডিও এবং সংশ্লিষ্ট পরিষেবার জন্য প্রস্তাবিত খসড়া টেলিকমিউনিকেশন বিধি 2026 জনমতের জন্য প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, 2047 সালে বিকশিত ভারত গড়ে তুলতে প্রতিটি দেশবাসী কাজ করবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানে বড়সড় আক্রমণের পরিকল্পনা আপাতত স্থগিত করে দিয়েছেন। মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে আয়োজক ইংল্যান্ড আজ বার্মিংহামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। দ্বিতীয় খেলায় দক্ষিণ কোরিয়া চেক প্রজাতন্ত্রকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া ও বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ড্রোন প্রযুক্তির মতো নতুন ক্ষেত্রেও নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ নতুন সুযোগের দ্বার খুলে দিচ্ছে এবং দেশের উন্নয়নের চিত্রকে রূপান্তরিত করছে। তিনি আরও বলেন, গত 12 বছরে এনডিএ সরকার নারী নেতৃত্বাধীন উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করছে এবং এর ফলাফল বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান। শ্রী মোদী বলেন, সরকার সক্রিয়ভাবে স্বনির্ভর গোষ্ঠী, সেলফ হেল্প গ্রুপগুলিকে সাহায্য করছে, যা নারীদের আর্থিকভাবে স্বাধীন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এক সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে প্রধানমন্ত্রী মোদী বলেন, দেশের নারী শক্তি জাতি গঠনের মূল ভিত্তি। দেশের মা, বোন এবং কন্যারা তাঁদের অসাধারণ প্রতিভা ও দক্ষতার মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে ভারত মাতার গৌরব বৃদ্ধি করছেন।
1: হামারি বহনো কে পাস হুনর ভি থা, মেহনত ভি থি, লেকিন উনে পুঁজি আর অবসর নহি মিলতে থে। 3 করোড় মহিলাওঁ কো লখপতি দিদি বানানে কা জো সংকল্প কিয়া থা ও পুরা হো চুকা হ্যায়।
0: কেন্দ্র সরকার প্রতিষ্ঠান, শিল্প এবং বাণিজ্য ক্ষেত্রে গ্রাহকদের খুচরো বিক্রয় কেন্দ্র থেকে মোটর স্পিরিট ও হাইস্পিড ডিজেল কেনার ক্ষেত্রে সীমা নির্ধারণ করেছে এবং তাদের নিজস্ব কনজিউমার পাম্প থেকে প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে বলেছে। পশ্চিম এশিয়ার চলতি সংকটের ফলে বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন ঘটেছে তার পরিপ্রেক্ষিতে স্থানীয় পর্যায়ে জ্বালানির ঘাটতি রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। এই বিধিনিষেধ 90 দিন পর্যন্ত বলবৎ থাকবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক টেলিভিশন, রেডিও এবং সংশ্লিষ্ট পরিষেবার জন্য প্রস্তাবিত খসড়া টেলিকমিউনিকেশন বিধি 2026 জনমতের জন্য প্রকাশ করেছে। 1885 সালের পূর্ববর্তী টেলিগ্রাফ আইন এবং 2023 সালের নতুন টেলিকমিউনিকেশন আইনের কাঠামোর মধ্যে জারি হওয়া বিভিন্ন নির্দেশিকাকে একত্রিত করে এই খসড়া বিধি তৈরি হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এই বিধিগুলি বর্তমানে প্রচলিত ব্যবস্থাকে সহজ ও সুশৃঙ্খল করার পাশাপাশি টেলিভিশন ও রেডিও সম্প্রচার ক্ষেত্রে ব্যবসার সুযোগ বাড়াবে। খসড়া বিধিতে একাধিক নির্দেশিকার পরিবর্তে একটি একক নিয়ন্ত্রক কাঠামোর প্রস্তাব করা হয়েছে। এই খসড়া বিধি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। জনসাধারণ আগামী 27 জুলাই পর্যন্ত এই বিষয়ে তাদের মতামত ও পরামর্শ জমা দিতে পারবেন। অসম ও নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে কেন্দ্র, অসম এবং নাগাল্যান্ডের মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেই ফিও রিওর উপস্থিতিতে এই চুক্তি হয়। অনুষ্ঠানে শ্রী শাহ এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, এর ফলে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের সম্ভাবনা যেমন বাড়বে, তেমনি খনিজ সম্পদ উত্তোলনের সুযোগও তৈরি হবে। চলতি

0: ভারতের প্রভাব মোকাবিলায় শক্তিশালী ও বৈচিত্র্যময় সরবরাহ ব্যবস্থা, ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টা এবং বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ফিনল্যান্ডে আয়োজিত কুলতারান্তা টক্সে উদীয়মান শক্তি এবং নতুন ভূ রাজনৈতিক প্রতিযোগিতা বিষয়ক আলোচনায় অংশ নিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, সংঘাতের প্রভাব কেবলমাত্র সংশ্লিষ্ট অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তার বাইরেও ছড়িয়ে পড়ে। তিনি জানান, সংঘাতের প্রভাব নিরসনে এবং কূটনীতির অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে ব্যাপক ঐক্যমত রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে অমরনাথ যাত্রার প্রস্তুতি পর্যালোচনা সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিং এবং সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবির মহাপরিচালকেরা। উল্লেখ্য, অমরনাথ যাত্রা আগামী 3 জুলাই শুরু হবে এবং 28 আগস্ট পর্যন্ত চলবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, 2047 সালে বিকশিত ভারত গড়ে তুলতে প্রতিটি দেশবাসী কাজ করবে। কলকাতায় আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, শ্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের সংকল্প নিয়েছেন। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্যান্য রাজ্যের মতো এই রাজ্য কেন্দ্রের সব সুবিধার অন্তর্ভুক্ত হয়েছে। কেন্দ্রে 12 বছরের সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, 12 বছরের সরকারের মূল ভিত্তি ছিল লোকসেবা, সশক্তিকরণ, রাষ্ট্র নির্মাণ এবং দেশের ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন কোনো সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত বাতিল করেছেন। সমাজমাধ্যমের এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনার বিষয়ে ইতিবাচক সংকেত পাওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল ট্রাম্প ইরানের ওপর বড়সড় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছিলেন। একই সঙ্গে ইরানের তেল ও গ্যাস উৎপাদন কেন্দ্রগুলি নিজেদের নিয়ন্ত্রণের কথাও বলেছিলেন তিনি।
1: And we're going to be subject to finalization of documents, which should get done over the next few days. Probably have a signing maybe in Europe. And great thing, stock market's up 1,000 points. That means they like the deal. See, that means they like, if the market goes down, that means they don't like the deal. The strait will officially open as soon as we sign, which could be soon, very soon.
0: পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে 16 জন প্রাণ হারিয়েছেন, আহত 37 জন। খাদ্যশস্যের দাম কমানো, বিদ্যুৎ এবং মৌলিক অধিকারের দাবিতে চলা একটি শান্তিপূর্ণ আন্দোলনের উপর পাক বাহিনী গুলি চালায় বলে অভিযোগ। জানা গেছে, পাকিস্তান সরকারের নীতি ও বেআইনি দখলদারির বিরুদ্ধে রাওয়ালকোটে প্রায় 60-70 হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন। গত মঙ্গলবার এই অঞ্চলে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে 30 জন প্রাণ হারান এবং প্রায় 200 জন আহত হন। অন্ধ্রপ্রদেশ থেকে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স NDA-র 4 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন তেলেগু দেশম পার্টির বাসিয়াম রামকৃষ্ণন, সানা সতীশবাবু ও চিত্তপয়লা বিজয় এবং জনসেনা পার্টির লেঙ্গামেনিনি রমেশ। মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবং অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রিটার্নিং অফিসার আর বনিথা রানী তাঁদের নির্বাচিত হিসেবে গ্রহণ ঘোষণা করেন। ভারতের বিশিষ্ট শুটিং কোচ এবং এশিয়ান গেমসের স্বর্ণপদকজয়ী যশপাল রানা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল 49 বছর। গতকাল রাতে দিল্লির একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সম্প্রতি জার্মানির মিউনিখে অনুষ্ঠিত ISSF বিশ্বকাপ থেকে ফেরার পথে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। 2024 সালের প্যারিস অলিম্পিকে মানু ভাকেরের ঐতিহাসিক ডাবল ব্রোঞ্জ পদক জয়ের ক্ষেত্রে পরামর্শদাতা হিসেবে যশপাল রানা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যশপাল রানার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমের এক পোস্টে বলেন, শুটিংয়ে অসাধারণ কৃতিত্বের মাধ্যমে যশপাল রানা দেশকে গৌরবান্বিত করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, একজন পরামর্শদাতা হিসেবে তরুণ ক্রীড়াবিদদের গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অনন্য অবদান ছিল এবং তাঁর মৃত্যু ভারতীয় ক্রীড়া জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। মেক্সিকো সিটিতে গতরাতে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুটবল বিশ্বকাপ 2026 শুরু হয়েছে। আজটেক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে। অন্য ম্যাচে ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় খেলায় দক্ষিণ কোরিয়া চেক প্রজাতন্ত্রকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। অন্যদিকে ভারতীয় সময় রাত 12:30 আগামীকালের প্রথম ম্যাচে ক্যানাডা বসনিয়ার বিরুদ্ধে খেলবে। দ্বিতীয় ম্যাচে আমেরিকা মুখোমুখি হবে প্যারাগুয়ের। মহিলাদের টি-20 বিশ্বকাপের খেলা আজ শুরু হচ্ছে। এডভাস্টনে উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:00। ভারত আগামী রোববার একই মাঠে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে।

0: ব্যাডমিন্টনে অস্ট্রেলিয়ান ওপেন টুর্নামেন্টের মহিলা সিঙ্গলস সেমিফাইনালে উঠলেন ভারতের পি ভি সিন্ধু। তৃতীয় বাছাই সিন্ধু আজ সিডনিতে কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপের চেন সু ইউকে 21-6, 21-9 ব্যবধানে পরাজিত করেন। সেমিফাইনালে সিন্ধু জাপানের শীর্ষ বাছাই আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন। এর আগে অন্য কোয়ার্টার ফাইনালে ইয়ামাগুচি ভারতের তানভি শর্মাকে 21-14, 21-14 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া, বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রক টেলিভিশন, রেডিও এবং সংশ্লিষ্ট পরিষেবার জন্য প্রস্তাবিত খসড়া টেলিকমিউনিকেশন বিধি 2026 জনমতের জন্য প্রকাশ করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানে বড়সড় আক্রমণের পরিকল্পনা আপাতত স্থগিত করে দিয়েছেন। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। আজ বাংলা ব্যান্ডের গানে প্রথমেই থাকছে রূপম ইসলাম।

বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। একটু পরেই সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুরোধের আসর। শ্রোতা বন্ধুরা, আজ শুক্রবার, আর ভারতীয় সময় দুপুর 2:30, আর বাংলাদেশ 3:00, মানে অনুরোধের আসরের সময়। আজকের আসর পরিচালনায় আমি আছি মৈত্রী বন্ধু বৃষ্টিদেব আপনাদের সঙ্গে, আপনাদের প্রিয় অনুরোধের গান নিয়ে। প্রথমেই যার অনুরোধের গান আমরা শুনব, তিনি অরহন জানা, বড়জাগুলি নদিয়া থেকে। আপনার অনুরোধে থাকল রাহুল দেব বর্মনের কণ্ঠে এই গান।
2: এই ঘন্টু, এই দোয়েল, তোরা কোথায় রে? তাড়াতাড়ি ছুটে আস, এবার পুজোর ছুটিতে দার্জিলিং এ নিয়ে যাবো বলেছিলাম তোদেরকে। তোরা কি যাবি? তাহলে চলো। তাহলে যে গানটা আমি গাইবো সে গানটা তোমরাও গাও।

বকবক করছো তোমরা, এবার শোনো আর গাও।

ফাজলামি করছো, এবার যদি ফাজলামি করো তাহলে তো

এর পরের গানের অনুরোধ যিনি পাঠিয়েছেন তিনি সুমিতা রায়। ঢাকুরিয়া থেকে আপনার অনুরোধে থাকলো সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান।

এরপরের অনুরোধের গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। অনুরোধ জানিয়েছেন নিতাই দেবনাথ গোবরহাটি কান্দি মুর্শিদাবাদ থেকে।

0: এবারের অনুরোধের গান শ্যামল মিত্রের কণ্ঠে দেয়া নেয়া ছায়াছবি থেকে। অনুরোধ জানিয়েছেন আকাশ মণ্ডল গুরুমশাইপাড়া চালুয়াড়ি ফলতা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। আরও আছেন সবিতা গাইন পুতুল, বিশ্বজিৎ গাইন চড়ুইগাছি বোয়ালদাহ বনগা থেকে। আপনাদের সকলের অনুরোধে থাকল এই গান।
1: জীবন খাতার প্রতি পাতায়।

এবারের অনুরোধ ওপার বাংলা থেকে। কাঞ্চননগর, ডুমুরিয়া, খুলনা থেকে পলাশ কুমার সরকারের অনুরোধে মান্না দের কণ্ঠে থাকলো এই গান।

পরের অনুরোধ ওপার বাংলার। আমাদের কয়রা খুলনা বাংলাদেশ থেকে অনুরোধ জানিয়েছেন আশিস বসু। আপনার অনুরোধে লতা মঙ্গেশকরের কণ্ঠে থাকলো এই গান।

এখন থাকলো আজকের অনুরোধের আসরের শেষ অনুরোধের গান। ঐশিকা, রেবা, বাণী, অম্বরীশ, সজীব, মিঠু ও ছুটি, বিন্দু ও লালি, মারো মানকর পূর্ব বর্ধমান থেকে আপনাদের অনুরোধে থাকলো এই গান। এই প্রার্থনার গান দিয়েই শেষ হোক আজকের অনুরোধের আসর। ছিলাম আমি মৈত্রী বন্ধু বৃষ্টি, আবার গান শোনানো হবে অন্যদিন।

শুনলেন অনুরোধের আসর, উপস্থাপনায় ছিলেন বৃষ্টিদেব। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হল। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বিকেল 5টায় এবং বাংলাদেশ সময় বিকেল 5টা বেজে 30 মিনিটে। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 3টে বেজে 16 সেকেন্ড এবং বাংলাদেশ সময়

আকাশবাণী মৈত্রী, শুরু হলো দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 5:13 হয়ে 13 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 5:32 হয়ে 23 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: শ্রোতা বন্ধুরা, প্রথমেই জানিয়ে দেব আজকের আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টায় কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে আকাশ মূলত মেঘলা থাকবে এবং বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 93% এবং সর্বনিম্ন 67%। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ 1.6 মিলিমিটার। মৎস্যজীবী ভাইদের জন্য কোনো বিশেষ সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবর আপাতত এই পর্যন্তই।

শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দিই আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি। ভারতীয় সময় 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় বৃষ্টিদেব। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা, অপ্রচলিত সবজি চাষ, এই নিয়ে সাক্ষাৎকারে বাপি শেখ এবং স্বাগতা মণ্ডল মল্লিক। 6:50 শুনবেন আপনার স্বাস্থ্য, গরমের ফোঁড়া, এই নিয়ে একটি কথিকা বলবেন ডাক্তার অবন্তী সাহা। সন্ধে 7:00 বেতার নাটক প্রীতিভোজ, রচনা শ্যামাপ্রসাদ ঘোষ, প্রযোজনা শোভন পাঠক। 7:45 শুনবেন হাউসফুল, বিখ্যাত চিত্র পরিচালক, লেখক এবং প্রযোজক শৌকর্য ঘোষালের সাক্ষাৎকার নিয়েছেন বৃষ্টিদেব, প্রযোজনা দুর্বা দে। 8:15 শুনবেন মহিলাদের আসর, অর্ধেক আকাশ, বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস বিষয়ক একটি অনুষ্ঠান, অতিথি সাংবাদিক নিবেদিতা দেব, উপস্থাপনায় জয়শ্রী ভৌমিক। 9:00 কথায় গানে, উপস্থাপনায় সৃজিতা রায়। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গীত শিক্ষার আসর, রবীন্দ্র সঙ্গীত শিক্ষার আসর পরিচালনায় থাকবেন প্রমিতা মল্লিক। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, মিশ্র পিলুর আগে ঠুমরি এবং মিশ্র গাড়ার আগে তাজরা পরিবেশন করবেন শিল্পী দাস বিশ্বাস, তাকে তবলায় সহযোগিতা করবেন অনির্বাণ দাশগুপ্ত, হারমোনিয়ামে হিরণময় মিত্র। 10:45 উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সৃজিতা রায়। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। আকাশবাণী মৈত্রী, এখন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় বৃষ্টিদেব।

বৃষ্টি আপনাদের সঙ্গে। আছে আমার সাথে নানান রকমের গল্প, এক বিখ্যাত মানুষের গল্প, তবে সব কটা আলাদা আলাদা গল্প জুড়ে থাকবে একটা সুতো। দেখা যাক গল্প শুনতে শুনতে আপনারা ধরতে পারেন কিনা সেই সুতোটা। আসরের শেষে না হয় তার কথা বলবো, তাই আর সময় নষ্ট না করে বরং চলে যাই আজকের যে কারণে দিনটি বিশেষ, আজকে এক বিশেষ মানুষের জন্মদিন, তার কথাতে। তার কথা বললেই প্রথম মনে আসে একজোড়া বাক্য, আমি আশা করি সবার মনে পড়ে যাবে আমি বললে, রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে। আচ্ছা, এমন কোনো বাঙালির পরিচয় আপনারা খুঁজে দিতে পারবেন যে এই লাইনের সাথে পরিচিত নয়? হ্যাঁ, টুনটুনি আর রাজার সেই চেনা গল্প। বড় অদ্ভুত না লেখনী? ছোটবেলায় কেমন মজা লাগতো, এখন বোঝা যায় হাসির ছলে লেখক কেমন টুক করে ঠুকে দিয়েছিলেন। তাই তো প্রাপ্তবয়স্কদের জন্য লেখা সাহিত্য শুধু প্রাপ্তবয়স্কদের হলেও শিশু সাহিত্য কিন্তু শুধু শিশুদের জন্য কখনোই হয় না। আর সেই শিশু সাহিত্যের দুনিয়ার এক উজ্জ্বল নক্ষত্র, বলা ভালো এক অভিভাবক ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বলা যেতে পারে বাংলা ভাষার প্রথম শিশু সাহিত্য জন্মেছে তার হাত ধরেই। আজ ওনার জন্মদিনে চলুন ঘুরে দেখি তার জীবনের কিছু চেনা অচেনা অলিগলি। জন্ম 1863 সালের 12ই মে, ময়মনসিংহ জেলা, বর্তমানে কিশোরগঞ্জ জেলার মসুয়া গ্রামে। পৈতৃক নাম ছিল কামোদার অঞ্জন রায়। বয়স তার তখন 5ও পেরোয়নি, সেই সময় তার বাবা তাকে তুলে দিলেন তারই এক অপুত্রক আত্মীয় জমিদার হরিকিশোর রায়চৌধুরীর হাতে। নতুন নাম পেলেন 5 বছরের বালক উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পড়াশুনো শুরু হয়েছিল ময়মনসিংহেরই একটা স্কুলে, তারপর সেখান থেকে পড়াশুনো শেষ করে কলকাতায় আসা প্রেসিডেন্সি কলেজে ভর্তি হওয়া। তবে ছেলেবেলা থেকেই জেনে না জেনেই সমাজের হাওয়ায় নিজেকে কখনো ভাসিয়ে দেননি। লেখাপড়ায় বেশ ভালো ছিলেন, কিন্তু সাথে গান বাজনার শখ ছিল আরও অনেক বেশি। প্রথমে বাঁশি, তারপর বেহালা তার সঙ্গী হয়ে উঠেছিল। লেখাপড়া করতে খুব একটা দেখা যেত না, কিন্তু অদ্ভুত কাণ্ড, স্কুলের মাস্টার মশাইরা যখন পড়া ধরতেন তখন ঠিক বলে দিতেন। তিনি বলতেন বাকিদের পড়া শুনেই নাকি তার পড়া তৈরি হয়ে যেত। স্কুলে পড়াকালীন তার প্রিয় বন্ধু ছিলেন গগনচন্দ্র হোম, যিনি রামমোহন রায়ের ব্রাহ্ম সমাজের প্রতি আগ্রহী হয়ে পড়েছিলেন। জাতপাত না মানা, ঠাকুর দেবতায় বিশ্বাস না করা, মেয়েদের লেখাপড়া শেখানো, যুক্তি দিয়ে সবকিছু বিচার করা, পুরনো নিয়মকানুন ভেঙে ফেলা, গগনচন্দ্রের কাছ থেকে এইসব শুনতে উপেন্দ্রর বড় ভালো লাগত। আর তাতেই অস্বস্তি বেড়েছিল বাবা হরিকিশোরের। গোড়া হিন্দু ছিলেন তিনি, তাই গগনচন্দ্রের সঙ্গে মেলামেশা করতে বারণ করে দিয়েছিলেন উপেন্দ্রকে। তারপর কি, লোকের চোখ এড়িয়ে টিকল বন্ধুত্ব, আর বন্ধুত্বের সাথে চলল ধর্ম নিয়ে আলোচনা, সমাজ সংস্কার, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা। ছেলেবেলা থেকেই উপেন্দ্রকিশোর ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। অঙ্ক, বিজ্ঞান এইসবে তো বেশ ভালো ছিলেনই, তার সাথে আঁকার হাত ছিল অপূর্ব। একবার ময়মনসিংহতেই একটা ছোট স্কুলে পড়েন, সেই স্কুলে একজন পরিদর্শক এলেন বাংলার ছোট লাট সাহেব, যিনি সেই পরিদর্শন করতে এসেছিলেন। উপেন্দ্র কিশোরের ক্লাসে যখন এলেন তখন উপেন্দ্র কিশোর মাথা নিচু করে খাতায় পেন্সিল দিয়ে কি যেন একটা করেছেন। সাহেবের কৌতূহল হলো, খাতাটা চেয়ে নিয়ে দেখলেন ছেলেটি এর মধ্যেই সাহেবের বেশ সুন্দর একটা ছবি এঁকে ফেলেছে। এবার শিক্ষকেরও তো ভয় অস্থির, সাহেব আবার কি মনে করবেন। সাহেব কিন্তু খুব খুশি হয়েছিলেন, উপেন্দ্র কিশোরের পিঠ চাপড়ে বলেছিলেন, এই জিনিসের চর্চা তুমি কখনো ছেড়ো না, বড় হয়ে এই পথেই যেও। তারপর তিনি বড় হলেন, কলকাতায় এসে প্রেসিডেন্সি কলেজে পড়াকালীন উপেন্দ্র কিশোর হাতে তুলে নিলেন ক্যামেরা। আলো ছায়ার রহস্য নিয়ে নানা

পরীক্ষা নিরীক্ষা করতেন। তার তোলা ছবি বিলেতের ছবি ছাপার জগতেও প্রশংসা পেয়েছিল। সেই সময় ঠাকুর বাড়িতে, মানে আমাদের জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, বেশ গান বাজনার চল ছিল। সেই সূত্রে পরিচয় হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গেও, আর তারপরই ব্রাহ্ম সমাজে যোগদান। তার হাত ধরে ভারতবর্ষে প্রথম চালু হয়েছিল হাফ টোন ব্লক প্রিন্টিং এর কাজ। নিজের খরচে বিলেত থেকে যন্ত্রপাতি আনিয়ে গড়ে তুললেন নিজস্ব ছাপাখানা, হিউ রায় অ্যান্ড সন্স। ধীরে ধীরে তার হাত ধরে এলো সন্দেশ পত্রিকা। সেসব খবর তো আমরা জানি, যদিও সন্দেশ পত্রিকার আগমন অনেক পরে। তার আগে চলে এসেছে ছোটদের রামায়ণ, মহাভারত, টুনটুনির বই, সাত সুর, গান বাজনার সাত সুর, আর ছবি আঁকার সাত রঙের সাজুজ্য নিয়ে তার একাধিক প্রবন্ধ। লিখেছেন কেনারাম বেচারাম, গুপি গায়েন বাঘাবাইন, এইসব নানা কিছু। তার চিন্তার পরিধিকে কোনো একটা সীমা রেখায় বেঁধে ফেলা সম্ভব হয়নি কোনোদিন। তার তৈরি সন্দেশে মিষ্টতা খুঁজে পেয়েছিলেন নানা গুণীজনেরা, রবি ঠাকুর, জগদীশচন্দ্র বসু, কুমুদরঞ্জন মল্লিক, অবন ঠাকুর। বিনা পারিশ্রমিকে স্বেচ্ছায় লেখা দিতেন সন্দেশ পত্রিকার জন্য, আর সম্পাদকও আয় ব্যয়ের হিসাব মেলাতেন না, নিজের পকেট থেকেই ক্ষতিপূরণ দিতেন হয়তো। সেই সময় এই সন্দেশ পত্রিকায় যা লেখা ছবি প্রকাশিত হতো, তাতে সেই পত্রিকা ছিল ছোটদের বদ্ধ ঘরের একটা খোলা জানলা। তাই ছোটদের মুখের দিকে তাকিয়ে ওদের সুখের কথা ভেবে কেউই তখন আর লাভ ক্ষতির অঙ্ক করতে বসেননি। তাই আজও সেই লেখারা, সেই ছবি পুরনো হয়নি। ছোট বড় সকলের মন ভরাতে পারে তারা, যুগ যুগ পেরিয়ে যে কোনো সময়। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর গোটা জীবনের কথা সংক্ষেপে বলাও এই আজ সন্ধ্যার আড্ডাতে বলে শেষ করা যাবে না। তাই অজানা অচেনা কথা কিছু জানানোর চেষ্টা করলাম, বাকিটুকু থাক গানের সুরে, জন্মদিনে তাকে শ্রদ্ধাঞ্জলি হিসেবে। গানের কথাই হয়ে উঠুক আমাদের শ্রদ্ধাঞ্জলি। মহারাজা, তোমারে সালাম।

একটু আগেই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর কথা বলতে বলতেই ছোটদের কথা বলছিলাম, তাদের হাত ধরেই বরং আরেকবার ছেলেবেলায় ফিরে যাই। ছেলেবেলা মানেই নস্টালজিয়া, আর সেই নস্টালজিয়ায় আছে দেদার দুরন্তপনা, দিনের বেশিরভাগ সময় নানান খেলাধুলায় মেতে থাকা। ফেলে আসা শতাব্দীর শেষ দিকে বা ওই 90-এর দশকে যাদের জন্ম, তাদের চোখে কিন্তু আজও ছোটবেলা মানে নানান খেলাধুলার সমাবেশ। বিকেল হলেই রাস্তার চারপাশে কোনো মাঠই আর ফাঁকা দেখতে পাওয়া যেত না। যেখানে মাঠের অভাব ছিল সেখানে পাড়ার ওপর রাস্তাতেই চলত দেদার খেলাধুলা। ডাঙ্গুলি, খোখো, গোল্লাছুট, রুমাল চুরি, কানামাছি, এক্কা দোক্কা, এলাটিং বেলাটিং, আরও কত কি। শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই এতক্ষণে ছেলেবেলায় সেই মাঠটাতে পৌঁছে গেছেন, ঠিক আছে, অসুবিধা নেই, ওখানে বসেই শুনুন না হয়। যদিও সবকটা খেলার নাম বলতে গেলেও হয়তো আজকের আমাদের আজ সন্ধ্যার আসর ওই নাম বলতে বলতেই শেষ হয়ে যাবে, কিন্তু তারপরও নাম শেষ হবে না। তবে এর মধ্যে কয়েকটা খেলা কিন্তু বেশ জনপ্রিয়, যেমন ধরুন ডাঙ্গুলি। দুই বাংলার মানুষই যারা 90-এর দশকে গ্রামে জন্মেছেন আর বেড়ে উঠেছেন, তারা ডাঙ্গুলি খেলাটির সঙ্গে পরিচিত হননি এমনটা অসম্ভব। আর শোনা যায় শুধুমাত্র এই দুই বাংলা ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশে নাকি এই খেলা বেশ জনপ্রিয় ছিল। এমনকি ইতিহাস বলে প্রায় 250 বছর আগে অর্থাৎ মৌর্য আমলে নাকি এই খেলা শুরু হয়েছিল। খেলার জনপ্রিয়তা বিশাল হলেও উপকরণ কিন্তু খুবই কম। এতে লাগে একটা ওই 1.5-2 ফুটের লম্বা লাঠি, যা গ্রামীণ ভাষায় ডান্ডা নামে পরিচিত, আর আরেকটা উপাদান, সেটা হলো 2 ইঞ্চি লম্বা কাঠের টুকরোর মতো দেখতে একটি গুলি। খেলার নিয়ম অনুযায়ী প্রথমে খোলা মাঠে একটা ছোট গর্ত করা হবে, তারপর টসের মাধ্যমে যে দল প্রথম ধান পায় সেই দল গর্তের উপর গুলিটি রেখে, মানে ওই কাঠের টুকরোটি রেখে, ডান্ডা মেরে সেটাকে দূরে ফেলার চেষ্টা করে। আর প্রথমবারেই যদি সে সফল হয় তাহলে সে আবার সুযোগ পায় গুলিকে ডান্ডা মেরে শূন্যে তোলার। এইবার গুলি হাওয়ায় থাকা অবস্থাতেই সেটিকে পরের চারে দূরে ফেলার চেষ্টা করবে ওই খেলোয়াড়। একই সাথে অন্য দলের খেলোয়াড়রা চারদিকে দাঁড়িয়ে থাকে গুলি ধরার জন্য। হাওয়ায় থাকা অবস্থাতেই গুলি ধরতে পারলে বিপক্ষ দলের খেলোয়াড় সফল আর ওই খেলোয়াড় আউট হবে, কিন্তু ধরতে না পারলে খেলোয়াড় তার ডান্ডা গর্তের উপর রাখে আর প্রতিপক্ষের যে কোনো একজন খেলোয়াড় গর্তের উপর রাখা ডান্ডা লক্ষ্য করে গুলিটি ছুড়ে মারে। এইভাবে গুলিটা যদি ডান্ডা ছুঁতে পারে তাহলে খেলোয়াড়টি দান হারায়, আর না ছুলে সে আবার গুলিটি ডান্ডা দিয়ে দূরে পাঠায়। পরে গুলি থেকে গর্ত পর্যন্ত ডান্ডা দিয়ে মাপতে হয়। এইভাবে যে দলের পয়েন্ট বেশি হয় সেই দল জয়ী। অত্যন্ত গ্রামীণ এই খেলা হলেও শোনা যায় ভারতবর্ষে ডাঙ্গুলি খেলা দেখে অনুপ্রাণিত হয়েই নাকি ব্রিটিশরা ক্রিকেট খেলা শুরু করেছিল, যেই খেলায় আজ গোটা বিশ্বমত্ত। আর এর পেছনে যুক্তিও দেওয়া হয় যে ডাঙ্গুলি খেলায় ক্রিকেটের মতো ক্যাচ হলে আউটের নিয়ম আছে, তাই এই খেলাটাকে অনেকেই ক্রিকেটের সমতুল্য বলে মনে করা হয়। তবে সে ডাঙ্গুলি ক্রিকেটকে অনুপ্রাণিত করেছে নাকি তা পরের কথা। যাদের শৈশব এই ডাঙ্গুলি খেলার মধ্যে দিয়ে বেড়ে উঠেছে তাদের কাছে এই খেলার গুরুত্ব ক্রিকেটের চেখানি কম নয়। আজ ডাঙ্গুলি আর শৈশবের হারিয়ে যাওয়া খেলাধুলো নিয়ে কেন অত বলছি, না না, খেলাধুলো সংক্রান্ত কোনো বিশেষ দিন আজকে নেই। কিন্তু বিশেষ দিন ছাড়াও

এই খেলাধুলো নিয়ে আলোচনা দরকার, কারণ আজ এই সমস্ত গ্রামীণ খেলাই বিলুপ্ত হতে হতে অস্তিত্ব হারিয়ে ফেলেছে একেবারে। নতুন প্রজন্মের কাছে এগুলো এখন শুধুই গল্প, আর খেলা মানে মোবাইল, ভিডিও গেম, কম্পিউটার, এইসব। শহরের কথা তো ছেড়েই দিলাম, গ্রামেও কিন্তু নাগরিক জীবনের ছাপ এতটাই প্রখর যে সেখানেও এইসব খেলা আজ খাদের কিনারে দাঁড়িয়ে আছে। আগে যখন এসব খেলার চল ছিল, তখন যে শুধু ছোটরা এসব খেলায় মেতে থাকতো তা কিন্তু নয়। রাস্তা দিয়ে যেতে আসতে বড়রাও কখনো কখনো ছোটদের সঙ্গে জমে যেতেন এই খেলার আনন্দে। আর তাতে কি হতো, তাতে বড় ছোট এই জেনারেশনের দূরত্ব এক নিমেষে মুছে যেত। আর জেনারেশনের গ্যাপ যত কমবে, সমাজের সার্বিক অগ্রগতি তুরন্ত বেগে দৌড়বে। তাই আমরা কিন্তু একটু চেষ্টা করে দেখতেই পারি, বাড়ির ছোটদের মোবাইল, ভিডিও গেম, কম্পিউটারের খেলাধুলো নিয়ে শুধু বকাঝকা না দিয়ে তাদের হাত ধরে বাইরে বেরিয়ে এসে, সামনে উঠোন মাঠ না থাকলেও ঘরের ডাইনিং বা বাড়ির ছাদে গিয়েও তো এসব ছোট ছোট খেলা নতুন করে ফিরিয়ে আনা যেতেই পারে। তবেই হয়তো বাড়ির দাদু কাকু জেঠু মা কাকিমা ভাই বোনেরা সবাই আবার খেলার আনন্দে মজে যাবে, আর জেতার আনন্দে বলে উঠবে।

খেলাধুলার কথা, খেলাধুলার গান নিয়ে যখন আজ সন্ধ্যার আসর মুজে উঠেছে, তখন আর একটু খেলার কথা বলি, কারণ শুরু হয়ে গেছে ফিফা ওয়ার্ল্ড কাপ ফুটবল। 23তম বিশ্বকাপ ফুটবলের আসর কিন্তু শুরু হয়ে গেছে কাল থেকে। এই প্রথমবার তিনটে দেশ মিলে আয়োজিত হচ্ছে এই আসর, ইউএসএ, কানাডা এবং মেক্সিকো। গতকাল রাতে, মানে গতকাল বলতে 12 জুন, মানে আজকের দিনই ইংরেজি ক্যালেন্ডার হিসেবে, প্রথম ম্যাচ হয়েছিল মেক্সিকোর ঐতিহ্যবাহী

মেক্সিকো সিটি স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল মেক্সিকো আর দক্ষিণ আফ্রিকা। আজ খেলা নেই, আবার আগামীকাল 13 জুন খেলা আছে আমেরিকা এবং প্যারাগুয়ের সাথে ভোর 6:30। এই সময় যারা রাত জাগতে পারেন না বা ভোরে উঠতে পারেন না, তারাও কিন্তু অ্যালার্ম দিয়ে বেশ খেলার আসরে মজে যান। আর এই মজে যাওয়া চলবে আগামী মাস অবধি, কারণ এই ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপের ফাইনাল কিন্তু 20 জুলাই, মানে এখনও 1 মাস 8 দিন হাতে। তাই এই নিয়মের অদল বদল, শোয়া ঘুম জেগে ওঠার নিয়মের অদল বদল চলবে আগামী মাস অবধি। আর চারিদিকে যখন এই ফুটবল প্রেম, ফুটবল পাগলামো রয়েছে, তাতে আকাশবাণী মৈত্রী জড়াবে না তা কি করে হয়? তাই আমাদের ফেসবুকে আকাশবাণী মৈত্রীর পেজে আপনারা কিন্তু একটি পোস্ট দেখতে পাবেন, যেখানে আমরা কমেন্ট বক্স খুলে রেখেছি আপনাদের জন্য। আপনারা ওখানে নানান রকম কমেন্ট করতে পারেন, খেলা দেখে কেমন লাগছে, বা বহু বছর ধরে এই ফুটবল বিশ্বকাপের সাথে আপনার স্মৃতি কেমন, এখনকার খেলা কেমন হচ্ছে বা আগে কেমন হতো, সেটা আপনার ব্যক্তিগত স্মৃতি মুহূর্তরা হোক বা খেলার পার্সপেক্টিভে আপনার কোনো বিশেষ মতামত, সবটাই কিন্তু আমাদের লিখে জানাতে পারেন। আমরা অপেক্ষায় থাকলাম আপনাদের কমেন্টের, আর সেই সমস্ত কমেন্ট আমরা পড়ব আজ সন্ধ্যার আড্ডায় এবং আকাশবাণী মৈত্রীর সকালের আড্ডায়। তাহলে আপনারা কমেন্ট করতে শুরু করুন, খেলা দেখুন, আমাদের জানান আপনাদের মতামত, আর আমরা অপেক্ষায় থাকব আপনাদের মতামত সবাইকে শোনানোর। খেলার কথা বলতে বলতেই আর একটা গান, তারপর আবার ফিরব আড্ডায়।

0: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
1: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।
2: নাগরিক সুস্থতার জন্য আবশ্যক উপযুক্ত জল নিকাশি ব্যবস্থা। নিকাশের পথে যাতে বাধা না তৈরি হয় তার জন্য আমাদের প্রত্যেকের উদ্যোগী হওয়া প্রয়োজন। খেয়াল রাখুন, আপনার বাড়ির লাগোয়া নিকাশি ব্যবস্থা বুঝে যায়নি তো?
3: হ্যালো হ্যালো হ্যালো,

0: লাউডস্পিকারের চড়া শব্দ অসুস্থ করে মানুষকে। শব্দের প্রাবল্যে উৎসবকে ম্লান হতে দেবেন না।
1: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
2: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।

আচ্ছা শ্রোতা বন্ধুরা, আপনাদের যদি জিজ্ঞাসা করা হয় কয়েকজন বিখ্যাত মানুষের নাম বলতে, যারা নিজেদের কাজের জন্য, মানে নিজেদের ক্রিয়েটিভ আর ইনোভেটিভ কাজের জন্য সারা বিশ্বে নিজেদের নাম রেখে গেছেন, এমনকি মারা যাওয়ার পরও যারা নিয়মিত পূজিত হন, তাহলে কার কার নাম আসতে পারে? নিশ্চয়ই আইজ্যাক নিউটন, আইনস্টাইন, লিওনার্দো দা ভিঞ্চি, এদেরই হবে। আর গবেষণাও বলে যে এরাই নাকি আজ অবধি ইতিহাসের সব থেকে বেশি ব্রিলিয়ান্ট মাইন্ডসের উত্তরাধিকারী ছিলেন। আচ্ছা, কিন্তু কি এমন ছিল এনাদের ব্রেনে যে এনারা এত বুদ্ধিমান ছিলেন? এমনই কিছু প্রশ্ন এসেছিল নাসার কিছু বিজ্ঞানীদের মনে, যখন 1960 সালের একটা বিশেষ প্রজেক্টের জন্য তারা বেশ কিছু জিনিয়াস মাইন্ড খুঁজছিলেন। আর এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য ডক্টর জর্জ ল্যান্ড 3 থেকে 5 বছর বয়সী প্রায় 1600 বাচ্চাদের নিয়ে একটি বিশেষ পরীক্ষা শুরু করেন, যার নাম ছিল জর্জ ল্যান্ডস ক্রিয়েটিভিটি টেস্ট। ওই প্রত্যেকটা বাচ্চাদের তিনি কিছু লজিক্যাল এবং ক্রিয়েটিভ টেস্টের মধ্যে দিয়ে নিয়ে যান, এবং তিনি ফলাফল দেখে বেশ অবাক হন যে তারা প্রত্যেকেই খুব ভালো স্কোর করলো। এবার তাতে তো নাসার এই প্রকল্প বেশ সফলতার দিকেই যাবে বলে মনে হচ্ছিল, আর এতেই বেশ উত্তেজিত হয়ে ডক্টর ল্যান্ড এই পরীক্ষাটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। কারণ তার মনে হয়েছিল যে এত সংখ্যক বুদ্ধিমান বাচ্চাকে যদি পাওয়া যায়, সেক্ষেত্রে নাসার এই জিনিয়াস মাইন্ডের তল্লাশি তাতে বেশ সুবিধা হবে। কিন্তু এই বাচ্চাদেরই যখন 10 বছর বয়স হলো, তখন তাদের পরীক্ষা নেওয়ার পর দেখা গেল সেই একই বাচ্চাদের মধ্যে মাত্র 30% বাচ্চার জিনিয়াস মাইন্ড তখনও বর্তমান আছে। মানে প্রথম ফলাফলে বেরিয়েছিল 98% বাচ্চার মাইন্ড ইজ জিনিয়াস, সেইটা ঠিক 6-7 বছরের মধ্যেই কমে দাঁড়ালো 30%। আবার 5 বছর পর চেক করা হলো, তখন সেই হার কমে দাঁড়ালো 12-তে, মানে 98, 30, 12। এবার অবশেষে যখন তাদের 18 বছর বয়স হলো, তারা অ্যাডাল্ট হলো, সেই সময় জিনিয়াস মাইন্ডের সেই শতাংশ এসে দাঁড়ালো মাত্র 2%। ডক্টর জর্জ ল্যান্ড সেই কথাটাই তার পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেছিলেন, যে কথা পাবলো পিকাসো, বিখ্যাত চিত্রশিল্পী, অনেক আগেই বলে গিয়েছিলেন, এভরি চাইল্ড ইজ অ্যান আর্টিস্ট, বাট হাউ টু রিমেইন অ্যান আর্টিস্ট ওয়েন উই গ্রো আপ। অর্থাৎ সব শিশুই জিনিয়াস মাইন্ড নিয়ে, ব্রিলিয়ান্ট মাইন্ড নিয়ে জন্মায়, কিন্তু সেই বুদ্ধিমত্তাকে বড় হওয়ার সাথে সাথে টিকিয়ে রাখাটাই হলো জীবনের লড়াই। জন্মসূত্রে সবাই মোটামুটি একটা ভালো মানের ব্রেন নিয়েই এই পৃথিবীতে আসে, কিন্তু ধীরে ধীরে শিক্ষা, সমাজ, এই সব চাপে, মা বাবার অতিরিক্ত প্রেশারে, এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যেতে পারে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া, ফোন ব্যবহারও আমাদের প্রোডাক্টিভিটি, আমাদের ব্রেনের বিকাশকে ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে, আর এক সময় মেরে ফেলছে। আর এটা যত বড় হয়, মানুষের বয়স যত বাড়ে, তত এই হার, এই প্রোডাক্টিভিটি কমে যাওয়ার হার বাড়তে থাকে। আমরা অন্যদের মতো হতে পারবো না, আমার পাশের মানুষটার কাছে অনেক টাকা পয়সা বেশি, সুযোগ অনেক বেশি, সে শহরে থাকে, তার কাছে সুযোগ সুবিধা বেশি, বা কখনো নিজেদের এই বলে আটকে দেওয়া যে অন্যরা আটকে দিতে পারে, আর তাতেই নিজেদের যতখানি ক্ষমতা আমরা দেখতে পাই বা স্বপ্ন দেখার জন্য যে ক্ষমতাটুকু প্রয়োগ করা দরকার, সেইটা আর আমরা করি না। আর ওই বাউন্ডারিগুলো

ওই ধীরে ধীরে আমাদের ব্রেনের ক্ষমতা, আমাদের নতুন কিছু করার ইচ্ছে শক্তিকে পুরো গলা টিপে মারতে থাকে। এসব কিছুর উত্তর আছে, একটাই উত্তর, বাচ্চাদের থেকে শেখা। অন্য কোনো কিছুর পরোয়া না করে নিজের কাজে মন দেওয়া, সব থেকে বড় কথা নিজের কাজে আনন্দ খুঁজে নেওয়া। যে কোনো কাজ যখন আনন্দের সাথে করা হয়, ব্রেনও তখন তার বিকাশকে আরও শতগুণ বাড়িয়ে নিয়ে যেতে সক্ষম হয়। আর আমরা পারি না বলেই সত্যি এমন কিছু হয় না, কারণ ভগবান আমাদের কেমন প্রাণী বানিয়েছিলেন বলুন না? হাত পা আছে, চলে ফিরে বেড়াবে এমন কেউ ওড়ার জন্য তো পাঠাননি, তাহলে পাখিদের মতো ডানা দিতেন। কিন্তু সেই মানুষই কিন্তু আজ উড়ে উড়ে দেশ বিদেশ, এমনকি ব্রহ্মাণ্ডের বাইরে অন্যান্য গ্রহতেও পৌঁছে যাচ্ছে। তাই নিজের ইচ্ছা শক্তিকে টিকিয়ে রাখাটা খুব দরকার। আমি যদি মনে করি তাহলে হবে, আর যদি মনে হয় যে আমি করতে পারবো না, আমার দ্বারা সম্ভব না, অন্যের কাছে বেশি সুযোগ সুবিধা আছে তাই তারা করতে পারছে আমি পারছি না, তাহলে ওই ভগবান আল্লাহ ঈশ্বর যাই বলুন না কেন, তিনি পাশে এসে বসলেও কিছু হবে না। নিজের জীবনকে ভালোবাসার দায়িত্ব, নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের নিজেদের। একদিন ঠিক হয়, চেষ্টা থাকলে একদিন ঠিক হয়। তাই যে জীবনটা আমরা পেয়েছি, সুস্থ জীবন, এইটাও যারা অনেকে পান না, আমাদের কাছে আছে। তাই আমরা এই জীবনকে সুস্থভাবে, সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাই, যাতে আরও অনেক মানুষের পাশে দাঁড়াতে পারি, নিজেদের ভালো রাখতে পারি, অন্যদের ভালো রাখতে পারি।

মনে আছে শ্রোতা বন্ধুরা, আজকে আড্ডার শুরুতেই বলেছিলাম নানান রকমের গল্প আছে ঝুলিতে, কিন্তু আজকে এই সব কটা আলাদা আলাদা গল্পের মধ্যেও একটা সুতো আছে যেটা সবাইকে বেঁধে রেখেছে। ধরতে পেরেছেন? নিশ্চয়ই অনেকে পেরেছেন, বা কেউ কেউ হয়তো বুঝতে পারেননি। আমি বললে নিশ্চয়ই বুঝতে পারবেন। একটু খেয়াল করে দেখুন, প্রত্যেকটা

সবটার মধ্যেই, প্রত্যেকটা কথার মধ্যে আমি একজনের কথা খুব বলেছি, শিশুদের কথা। সে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর সাহিত্যের মধ্যে শিশু হোক, বা এই একটু আগেই যে পরীক্ষাটির কথা বললাম, তাতেও বললাম শিশুদের থেকে শেখা উচিত কি করে নিজেদের জিনিয়াস মাইন্ড ধরে রাখতে হয়। বা তার আগেও খেলাধুলোর কথা বলার সময় নস্টালজিয়াতে সেখানেও তো ছোটদের কথাই বলছিলাম। কেন বলছিলাম তার কারণ এখন বলি। এই যে সব শৈশবের কথা আমরা বললাম, শৈশবের ভালো ভালো মুহূর্তের কথা আমরা বলছিলাম, আমাদের মনে হয় নস্টালজিয়ায় ফিরে যাওয়া মানেই নিজেদের ছেলেবেলায় ফিরে যাওয়া, মানে আমাদের জীবনের সব থেকে খুশির সময়ের স্মৃতিতে ফিরে যাওয়া। কিন্তু সবার শৈশব কি একরকম হয়? শৈশবের এমন কপাল সবার আছে যে স্কুলের ছুটির পর নিজের পছন্দের গল্পের বইটা নিয়ে বারান্দায় বসবে, বা রাস্তায় খেলাধুলা করবে, মাঠে ঘাটে বন্ধুদের সাথে এক ছুট্টে চলে যাবে খেলতে? না, আরেক দল আছে যারা এইসবের বাইরে রাস্তার ধারে চায়ের দোকানে ঝুলন্ত ট্রেতে চায়ের কাপ নিয়ে ঘুরে বেড়ায়। এদের সবার বয়স একই রকম হলেও এদের জীবনের স্বপ্ন আর বাস্তব দুটোই বড় আলাদা। শিশু শ্রমিক, চাইল্ড লেবার, কথাটা অনেক পুরনো, অনেক পরিচিত। 2002 সালের 12 জুন আন্তর্জাতিক শিশু শ্রম সংস্থা ILO, ইন্টারন্যাশনাল লেবার চাইল্ড লেবার অর্গানাইজেশন, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালন করে আসছে আজকের দিনে, আজই সেই দিন। আর এই বছরের থিম, মানে প্রতিপাদ্য বিষয় হলো চিলড্রেন শুড নট ওয়ার্ক ইন ফিল্ডস বাট অন ড্রিমস, অর্থাৎ শিশুরা শুধু তাদের স্বপ্নেই তাদের কাজ করবে, অর্থাৎ যে কাজ তাদের পছন্দ সেই কাজ। এবার ঢাক ঢোল পিটিয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই বছরও পালন করা হবে এই বিশেষ দিন, কিন্তু এই ঢাক ঢোলের আওয়াজ কত দূর যাবে? যে এই দোকানে ওই খুদে বাচ্চাগুলো চা নিয়ে ঘুরে বেড়ায় থালা বাসন মাঝে, কেউ কোথাও হকার বা রাস্তার ধারে হাত পেতে ভিক্ষা চাইছে, তাদের কান অবধি পৌঁছবে এই ঢাক ঢোলের আওয়াজ? তারা কি আদেও জানে যে তাদের কষ্ট লাঘবের জন্য নাকি একটা বিশেষ দিন আছে, আর সেই বিশেষ দিনও পালন করা হচ্ছে তামঝাম করে? নিশ্চয়ই জানে না, বা জানলেও কি বা এসে যেত, কারণ কাজ থেকে যদি ওদের তুলে নেওয়া হয় পেট চালানোর পয়সা কোথা থেকে আসবে? তাই শুধু শিশুশ্রম বন্ধ করুন এই কর্মসূচি আনলেই তো হবে না, শিশুশ্রম বন্ধ করলেই সঠিক রাস্তা খুলবে না হয়তো, কি তার জন্য দেশের অর্থনীতি শক্ত হওয়া দরকার। সরকারের বিভিন্ন প্রকল্প তো আছেই, স্কুলে বিনামূল্যে পড়াশুনো, বই খাতা পাওয়া, একবেলার খাবার পাওয়া, কিন্তু তারপরেও তো স্কুল ড্রপ আউটের সংখ্যা খুব একটা কমছে না, বরং কোভিডের পর থেকে তো দেখা যায় একাধিক স্কুল বন্ধ হয়ে গেছে। এ তো বললাম স্বাভাবিক সমাজ জীবনে শিশুদের শ্রমের কথা, এর বাইরে অনৈতিক পথে, অসামাজিক পথে তাদের কিভাবে অত্যাচার করা হয় সে তো মাঝে মধ্যে খবরের কাগজ খুললে, নিউজ চ্যানেল খুললেই বোঝা যায়। বারুদের কারখানায় পাথর খাদান, কারুশিল্প, রাসায়নিক কারখানা, এসব বিপজ্জনক কাজের সঙ্গে জড়িয়ে থাকে তারা, নৃশংস অত্যাচার চলে ওদের ওপর। আর কন্যা শিশুদের ওপর আলাদা লাঞ্ছনার কথা তো এখন রোজকার খবর। এসব খবর সংবাদ মাধ্যম ছাড়াও আজকাল বহু সিনেমা সিরিজের মাধ্যমেও আমাদের সামনে ফুটে ওঠে, কিন্তু আমরা কি করি, ওই সিনেমার কার্যকলাপে, ডিজাইনে, অভিনয়ে খুব কষ্ট পাই, আঘাত পাই, চোখের জল ফেলি, আহা কি কষ্টের জীবন এই বলে তারপর আবার চেঞ্জ করে অন্য কোনো সিনেমাতে চলে যাই। অর্থাৎ আমাদের মন খারাপটাও শৈল্পিক থেকে যায়। তাই প্রত্যেক বছর এই বিশেষ দিনে উদযাপনের থিমটাই বদলায়, শিশুদের জীবনের কষ্টটা না। এবার দিন শেষে আমাদের সবারই খুব হতাশার প্রশ্ন থাকে, আমরা আর কি বা করতে পারি সরকার যদি কিছু না করে? না, আমাদের সরকার ছাড়াও আমাদের বেশ কিছু কাজ করার থাকে যা আমাদের নিজেদের মানবিক দায়িত্বের মধ্যে পড়ে। যেমন ধরুন আমরা যারা স্বাবলম্বী, মানে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, তারা এমনই পথ চলতে কোনো অসহায় শিশুর পড়াশুনোর খরচের দায়িত্ব নিতে পারি।

চারপাশে যে সমস্ত ছোট ছোট বস্তি এলাকা থাকে বা রাস্তার উপরেই যারা থাকে, সেখানে গিয়ে বা নিজের পরিচিত কোনো এলাকার মধ্যেই এমন কোনো স্কুলের ব্যবস্থা করা, মানে স্কুল থেকে পাঠশালার মতো কোনো ব্যবস্থা করা, যেখানে যদি এমন কোনো শিশু থাকে যাদের সত্যি এই মুহূর্তে কাজ না করলে পেট চালানো দায়, তাদের পড়াশুনো করানোর চেষ্টা। এই কাজে আমরা একাও যুক্ত হতে পারি, চেনা পরিচিত বন্ধুদের নিয়েও কাজ শুরু করতে পারি। পড়াশোনার পাশাপাশি ওরাও পাক না একটা রবীন্দ্র জয়ন্তী, একটা স্কুল পিকনিক, একটা শিশু দিবস, যেমনটা আমরা সুযোগ পাওয়াই প্রিভিলেজড বাচ্চারা পেয়ে বড় হয়েছে। আজ শিশুশ্রম প্রতিরোধ দিবসে এরকম ছোট্ট কিছু ভাবনাকে বাস্তবায়িত করার কথা তো ভাবা যেতেই পারে, কারণ এই দুনিয়ায় কেউ একা কখনো কোথাও ভালো থাকতে পারেনি। সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার আনন্দ একা থেকে কখনোই আসতে পারে না। সবাইকে সাথে নিয়ে এগোনোর কথা বলতে বলতেই আজ সবার থেকে বিদায় চেয়ে নিচ্ছি। আজ সন্ধ্যার আসর থেকে ছিলাম আমি মৈত্রীবন্ধু বৃষ্টি আপনাদের সঙ্গে, কথা বললাম, জানলাম, জানালাম অনেক কিছু। আবার কথা হবে, আড্ডা হবে অন্য একদিন। তবে শুকনো মুখে যাওয়া নয়, গানের সুরে বিদায়, আসি আবার কথা হবে অন্যদিন।

শুনছিলেন আজ সন্ধ্যায় উপস্থাপনায় ছিলেন বৃষ্টিদেব, আকাশবাণী মৈত্রী। এখন শুনবেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়।

নমস্কার দুই বাংলা শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন। শুরু হতে চলেছে আগামী কিছুক্ষণের জন্য খেলা নিয়ে আমাদের আড্ডা সফর ক্রীড়াঙ্গন।

তো ক্রীড়াঙ্গনের আড্ডা শুরুতেই কিন্তু আজকে চোখ রাখবো এক নজরে খেলার গুরুত্বপূর্ণ কিছু স্পোর্টিং হেডলাইন্সের দিকে। এক নজরে

এক নজরেতে আজকে প্রথমেই চোখ থাকবে ফিফা বিশ্বকাপের দিকে, যেদিকে তাকিয়ে রয়েছে গোটা ফুটবল বিশ্ব তথা গোটা ক্রীড়া বিশ্ব। তো শুরু হয়ে গেল ফিফা বিশ্বকাপ ফুটবল 2026। গতকাল চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো এই প্রতিযোগিতা।

আসরের প্রথম ম্যাচে আয়োজক দেশ মেক্সিকো 2-0 গোলের ব্যবধানে হারালো দক্ষিণ আফ্রিকাকে। গোল করেন কুনোনেস এবং জেমিনেস। এদিকে বিশ্বকাপ ফুটবলের অন্য ম্যাচে অর্থাৎ দ্বিতীয় ম্যাচে চেক প্রজাতন্ত্রকে 2-1 গোলের ব্যবধানে হারালো দক্ষিণ কোরিয়া। ম্যাচে দক্ষিণ কোরিয়ার হয়ে গোল করেন আইবি হং এবং এইচজি ও। চেক প্রজাতন্ত্রের হয়ে একটিমাত্র গোল করেন এল ক্রেজচি। এদিকে আজকে বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি কানাডা এবং বসনিয়া, হার্জেগোভিনা। এদিকে বিশ্বকাপ ফুটবল মানেই কিন্তু অনেকেই মনে করেন যে ব্রাজিল। ব্রাজিল ছাড়া বিশ্বকাপ ফুটবল সত্যি কল্পনাও করা যায় না। কিন্তু ব্রাজিল দলের সঙ্গে কিন্তু অনুশীলনে যোগ দিলেন না সুপারস্টার নেইমার। চোট নিয়ে কিন্তু রয়ে যাচ্ছে জল্পনা। এদিকে ফুটবল মাঠ থেকে এবার চোখ রাখব ক্রিকেট মাঠের দিকে। ফুটবল বিশ্বকাপের পাশাপাশি আজ থেকে কিন্তু শুরু হচ্ছে মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা। রবিবার ভারতের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে। আর তার আগে ভয়ডরহীন ক্রিকেট খেলার কথা বললেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর।

এদিকে একটি মাত্র টেস্ট সিরিজ জয়ের পরে আগামীকাল তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ভারত এবং আফগানিস্তান মুখোমুখি হচ্ছে এবং এই সিরিজ জয়ের ব্যাপারে কিন্তু রীতিমতন আত্মবিশ্বাসী ভারতীয় ক্রিকেট দল। এদিকে ভারতীয় সিনিয়র ক্রিকেট দল যখন আফগানিস্তানকে রীতিমতন দাপটের সঙ্গে হারিয়েছে, তখনই কিন্তু আফগানিস্তান এর দলের বিরুদ্ধে ভারতীয় এর দলের হারের খবর সামনে এসছে। আফগানিস্তান এ দলের বিরুদ্ধে হার সহ্য করতে হল ভারতীয় এই ক্রিকেট দলকে। প্রথমে ব্যাট করে 49 ওভারে 9 উইকেটের বিনিময়ে 349 রান করে ভারত। পরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইসের নিয়মে 25 ওভার 5 বল খেলে 2 উইকেটে 177 রান করে জিতে যায় আফগানিস্তান এ। তবে এই ম্যাচে কিন্তু 22 বলে 44 রান করেন বিস্ময় বালক বৈভব সূর্যবংশী।

এদিকে অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলে জায়গা পেলেন প্রাক্তন ভারতীয় ব্যাটার এবং জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়ের ছেলে অনন্যা দ্রাবিড়। শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে সুযোগ পেলেন তিনি। এবার একটি চোখ রাখব টেনিস কোর্টের দিকে। এ মাসের শেষের দিকে শুরু হচ্ছে ঐতিহ্যমণ্ডিত গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন। তার আগে রেকর্ড অঙ্কের পুরস্কার ঘোষণা করল অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব। মোট পুরস্কার মূল্য প্রায় ৮২২ কোটি টাকা। সিঙ্গলস চ্যাম্পিয়ন্সরা পাবেন প্রায় ৪৬ কোটি টাকা করে। এবার কিছু ব্যাডমিন্টনের খবর। ব্যাডমিন্টন অস্ট্রেলিয়ান ওপেন চলছে এবং সেই অস্ট্রেলিয়ান ওপেনে কিন্তু ভারতীয় শাটলার পিভি সিন্ধু সেমিফাইনালে পৌঁছলেন। কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপের সু ইউকে ২১-৬, ২১-৯ ফলে হারান তিনি। এবার একটি অত্যন্ত দুঃখজনক খবর। শোকের ছায়া ভারতীয় ক্রীড়া মহলে। প্রখ্যাত শুটিং কোচ যশপাল রানা প্রয়াত হয়েছেন। গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন তিনি। অলিম্পিক পদকজয়ী

এবার চলে আসছি খেলার বিস্তারিত খবরে। আর প্রথমেই কিন্তু চোখ থাকবে আমাদের ফুটবল মাঠের দিকে, অর্থাৎ ফুটবলের মহাযজ্ঞের দিকে। শুরু হয়ে গেছে বিশ্বকাপ ফুটবল, এবং বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচেই মুখোমুখি ছিল মেক্সিকো, আয়োজক দেশ মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকা। অবশ্যই এই ম্যাচে ফেভারিট হিসেবেই শুরু করেছিল মেক্সিকো, এবং প্রথম থেকেই কিন্তু আক্রমণের ঝাঁজ বাড়িয়ে দিয়েছিল মেক্সিকো। তার ফলও হাতে নাতে পেয়ে যায় মেক্সিকো। মাত্র 9 মিনিটের মাথায় গোল করেন কুনোনেস, জবাবে গঠনমূলক আক্রমণ আর করতেই পারেনি দক্ষিণ আফ্রিকা। যদিও তারা বেশ কয়েকবার গোলে বল মেরেছিল, কিন্তু তথাপি তার মধ্যে কখনো গোলের মুখ খোলার সেই সুযোগ ছিল না। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রায়ান গুটিয়ারেসকে ফাউল করার জন্য দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার সিথোল লাল কার্ড দেখেন, ফলত দক্ষিণ আফ্রিকা 11 জন থেকে হয়ে যায় 10 জন। তারপরে মেক্সিকোর আক্রমণ আরও বাড়তে থাকে, এবং মুহুর্মুহু আক্রমণের পরে 67 মিনিটে মেক্সিকোর পক্ষে দ্বিতীয় গোল করেন রাউল জিমেনেজ। এরপরে কিন্তু দক্ষিণ আফ্রিকা রীতিমতন দিশাহীন ফুটবল খেলা শুরু করে, এবং এরপর ম্যাচের 84 মিনিটে সাউথ আফ্রিকার হয়ে দ্বিতীয় লাল কার্ড দেখেন টিজ ওয়ানে। ম্যাচের 11 জন থেকে সাউথ আফ্রিকার ফুটবলার সংখ্যা হয়ে যায় 9। এরপরে আর কোনো পক্ষই গোলের মুখ খুলতে পারেনি। যদিও মেক্সিকো অনেক সুযোগ পেয়েছিল, তথাপি তারা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। যদি সেই সুযোগ কাজে লাগানো যেত, তাহলে খেলার ফলাফল 2-0 না হয়ে 6-0 অথবা 7-0 হতে পারত। কিন্তু ম্যাচের 92 মিনিটের মাথায়, অর্থাৎ 90 মিনিট অতিক্রম করে দ্বিতীয় মিনিট এক্সট্রা টাইমে মেক্সিকোর সি মন্টেজ, তিনিও কিন্তু লাল কার্ড দেখেন, ফলে ম্যাচের শেষে মেক্সিকোর প্লেয়ার সংখ্যা দাঁড়ায় 10 এবং সাউথ আফ্রিকার প্লেয়ার সংখ্যা দাঁড়ায় 9। প্রথম ম্যাচেই 3 জন লাল কার্ড দেখে রীতিমতন একটি রেকর্ডের সাক্ষী হয়ে রইল বিশ্বকাপ ফুটবলের প্রথম ম্যাচ। যদিও মেক্সিকোর এই একাধিক সুযোগ নষ্টের পরে মেক্সিকোর ভবিষ্যতে কোয়ালিফাইং রাউন্ডে বা নকআউট রাউন্ডে ঠিক কতটা কিভাবে এগিয়ে যাবে সেই নিয়ে রীতিমতন সংশয়ে ফুটবল বিশেষজ্ঞরা। দেখা যাক ভবিষ্যতে ঠিক কী অপেক্ষা করে রয়েছে আমাদের মতন ক্রীড়া প্রেমীদের জন্য।

এদিকে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে কিন্তু রীতিমতন দাপটের সঙ্গে খেলল দক্ষিণ কোরিয়া, এবং এই খেলার ফলে কিন্তু বিশ্বকাপ ফুটবলে বা বিশ্ব ফুটবলে এশীয় দেশগুলো যে ঠিক কতটা প্রস্তুতি নিয়ে এসছে তার চিত্র পরিষ্কার হয়ে গেল। প্রথমার্ধে রীতিমতন দাপটের সঙ্গে খেলেও গোলের মুখ খুলতে ব্যর্থ হয় দক্ষিণ কোরিয়া। যদিও কোরিয়ান অধিনায়ক সান ইয়ুং একটি সহজ সুযোগ নষ্ট করেন প্রথমার্ধের একদম শেষ দিকে। দ্বিতীয়ার্ধের 59 মিনিটে চেক প্রজাতন্ত্রকে হেড দিয়ে গোল করে এগিয়ে দেন ক্রেজচি। তার ঠিক 8 মিনিটের মাথায় হং ইন বিয়ন, তিনি কোরিয়ার পক্ষে গোল করেন এবং সমতা ফেরান। এরপরে এইচজিও ম্যাচের 80 মিনিটের মাথায় দক্ষিণ কোরিয়ার পক্ষে ম্যাচের জয়সূচক গোলটি করেন। পিছিয়ে পড়েও রীতিমতন দুরন্ত জয় পায় দক্ষিণ কোরিয়া। একটি কথা অনস্বীকার্যভাবে উল্লেখযোগ্য যে একসময় বিশ্ব ফুটবলকে ধরা হতো ইউরোপ এবং লাতিন আমেরিকান ঘরানার ফুটবলের সমন্বয়ে, কিন্তু বিগত বেশ কিছু বছর ধরেই এশিয়ান টিমগুলি তাদের ছাপ ফেলে চলেছে বিশ্বকাপ ফুটবলে, এবং এই বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় ম্যাচেই দক্ষিণ কোরিয়া যেভাবে ফুটবলটি খেলল তারপরে কিন্তু বলা যেতেই পারে যে বিশ্ব ফুটবলে এশীয় ফুটবলের দাপট ক্রমশ বর্ধমান। দেখা যাক ভবিষ্যতে ঠিক কী অপেক্ষা করে রয়েছে আমাদের মতন ফুটবল প্রেমীদের জন্য এবং এশীয় ফুটবলের জন্য। আর তো মাত্র আর কিছু দিনের অপেক্ষা, দেখা যাক কী অপেক্ষা করে রয়েছে আমাদের জন্য।

এদিকে বিশ্বকাপ ফুটবল মানেই কিন্তু অনেকের কাছেই ব্রাজিল এবং আর্জেন্টিনা, এবং ব্রাজিলকে বাদ দিয়ে বিশ্বকাপ ফুটবল কল্পনাও করা যায় না। তো ষষ্ঠ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে নামা ব্রাজিলকে কিন্তু এবার খেতাবের মূল দাবিদার মানছেন না সিংহবাগ ফুটবল বিশেষজ্ঞই। 2002 সালে শেষবার ব্রাজিল যখন বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল, তখন দলে ছিলেন রোনাল্ডো, নাজারিও, রোনাল্ডিনহো, কাকা, রবার্তো কার্লোস, গিলবার্তো সিলভা, রিভাল্ডোর মতো একের পর এক তারকারা। তবে চলতি বছরে ব্রাজিল তারকা সংস্কৃতি নয়, বরঞ্চ দলগত সংস্কৃতিকে ভর করেই নামতে চলেছে। মূল তারকা যদিও নেইমার দি সিলভা, তবে নেইমার দি সিলভা স্যান্টোস জুনিয়র চোটের কারণে কতগুলি ম্যাচ যে খেলতে পারবেন তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েই যাচ্ছে। যেমন ধরুন, এই বুধবারও মূল দলের সঙ্গে অনুশীলন করেননি নেইমার। এরই মধ্যে অনুশীলনে পালন করা হলো কোচ আনচেলত্তির 67তম জন্মদিন। সোমবার নেইমারের এমআরআই রিপোর্ট আসার পরে আনচেলত্তি জানিয়েছিলেন তিনি হয়তো পরের সপ্তাহ থেকে অনুশীলন শুরু করবেন। স্যান্টোসের হয়ে খেলার সময় মে মাসে পায়ের মাংসপেশিতে গ্রেড 2 টিয়ার হওয়ায় এখনও রিহ্যাবে রয়েছেন নেইমার। ফলে 34 বছরের ব্রাজিলীয় ফুটবলার মরক্কোর বিরুদ্ধে হয়তো খেলবেন না, এমনকি পরের সপ্তাহে অনুশীলন শুরু করলে গ্রুপের পরবর্তী ম্যাচগুলিতে অর্থাৎ হাইতি এবং স্কটল্যান্ডের বিরুদ্ধেও তিনি পুরো সময় মাঠে থাকতে পারবেন কি না সেই বিষয়ে রয়েছে রীতিমতন বড় সড় প্রশ্নচিহ্ন। তবে যে কথা একটু আগেই বলা হয়েছে যে ব্রাজিলিয়ান দল কিন্তু এবার তারকা সংস্কৃতি নয়, দলগত সংস্কৃতির ওপরেই ভরসা করে ফুটবল টিম নিয়ে মাঠে নামছে। সুতরাং দেখা যাক যে তাদের এই দলগত প্রচেষ্টা সফল হয় কিনা, মিশন হেক্সা সফল হয় কিনা ব্রাজিলিয়ান ফুটবল দলের। দেখা যাক ভবিষ্যতে ঠিক কী অপেক্ষা করে রয়েছে ব্রাজিলিয়ান ফুটবলের সমর্থকদের জন্য।

0: এদিকে আজকে শুক্রবার, অর্থাৎ মাঠে ময়দানের দিন, এবং মাঠে ময়দানে আজকে কিন্তু আপনাদের জন্য একটি বিশেষ বেতার প্রতিবেদন রয়েছে বিশ্বকাপ ফুটবলকে নিয়েই, শুধুমাত্র আপনাদের জন্য। শুরু হয়ে গেছে ফুটবল বিশ্বকাপ 2026। এই বিশ্বকাপে কারা ফেভারিট? আমরা প্রাক্তন ফুটবলারদের সঙ্গে কথা বলে জানতে চেষ্টা করেছিলাম সেই বিষয়ে। প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস তিনটি বিশ্বকাপ মাঠে বসে দেখে জানালেন, মেসি রোনাল্ডো শেষ বিশ্বকাপে কারা ফেভারিট থাকবেন।
1: এগিয়ে চার থেকে পাঁচটা টিম আছে, সব শুধু একটা টিমকে এগোলে ভুল বলা হবে, যেরকম আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেন, ফ্রান্স, এই চারটে টিম তো থাকবেই, কেন এদের মধ্যে যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে। এবং তারপরে ব্রাজিলের কথা বলবো, কেন তুমি সারা ওয়ার্ল্ডের সব লিগ দেখো, যে লিগের সেরা যে গোলদাতা যারা

0: করেছে, ভালো খেলেছে, তারা সবাই কিন্তু ব্রাজিলের খেলোয়াড়। সে তুমি চেলসির কে গোল করছে দেখো, বা ওদিকে রিয়েল মাদ্রিদের হয়ে কে গোল করছে, বা জার্মান লিগে গোল করছে, বেশিরভাগই ব্রাজিলের খেলোয়াড়রা কিন্তু ইম্পর্টেন্ট। প্যারিস সা জার্মানের হয়ে কে গোল করছে, তবে ব্রাজিলিয়ানরা গোল করেছে। সেহেতু ব্রাজিল একটা ডার্ক হর্স হবে এবারের ওয়ার্ল্ড কাপ। তিনটে ওয়ার্ল্ড কাপ আমার হয়েছে, 14 ব্রাজিল ওয়ার্ল্ড কাপ, তারপরে রাশিয়া, তারপর কাতার। তিনটে ওয়ার্ল্ড কাপ দেখার এ থেকে বলতে পারি যে এবার যেহেতু রোনাল্ডো মেসির শেষ ওয়ার্ল্ড কাপ, এটাও একটা মানুষের কাছে একটা মানে অনেক একটা স্মৃতি হয়ে থাকবে, বাড়তি আকর্ষণ থাকবে রোনাল্ডো মেসির দিকে। কেন আর দুটো টিমই কিন্তু অনেক ভালো এই ওয়ার্ল্ড কাপে। যদি ফেভারিট টিম ধরো আর্জেন্টিনা আর পর্তুগাল কিন্তু ভালো, মানে রোনাল্ডো এবং মেসি সতীর্থ যারা আছে তারা কিন্তু যে কোনো সময় তার দলকে বিশ্বকাপ জেতাতে পারে। ক্রোয়েশিয়া আন্ডার ডগ বলতে পারবো না, কিন্তু আন্ডার ডগ হতে পারে আফ্রিকার কোনো দেশ। ক্রোয়েশিয়াকে আমি বলতে পারবো না, কিন্তু আমাকে যেটা মানে অনেকে ব্রাজিল গত কয়েকটা ওয়ার্ল্ড কাপ তো সেই জায়গায় খেলেনি, কিন্তু এবারে ব্রাজিলের টিম মানে তারা যা পারফরমেন্স করেছে, তাদের খেলোয়াড়রা প্রতিটা লিগে বিশ্বে এটা ব্রাজিলকেও মানে একজন চ্যাম্পিয়নশিপের মধ্যে আমি দেখি।
1: একই সঙ্গে আরেক প্রাক্তন ফুটবলার মেহতাব হোসেন বললেন,
2: দেখো ফেভারিট বলা খুব ডিফিকাল্ট, কেন ইরাম ইয়েরও কিছু টিম আছে 4-5টা, ইরাম ল্যাটিন আমেরিকার কিছু টিম আছে যেরকম ধরো আর্জেন্টিনা, ব্রাজিল, তারপরে তোমার মেক্সিকো, তুমি প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট। এখন ফুটবল না, তুমি দেখো ছোটো ছোটো যে দেশগুলো আমরা অর্ধেক নাম শুনি তারা কিন্তু কোয়ালিফাই করেছে, তাহলে ফুটবলটা কোন লেভেলে যাচ্ছে, আর এশিয়া টিমগুলো কিন্তু বিট করছে ইউরোপের টিম, এটা মাইন্ড রাখো। যে কোনো সময় যে কোনো ফিকচার খারাপ করে দিতে পারে এশিয়া টিম, এশিয়া টিমগুলো জাপান, কোরিয়া, ইরান, যে কোনো সময়। তো আমার মনে হয় ফুটবলে এখন এখন বিশেষ করে তুমি ফেভারিট বলতে পারো, ব্রাজিলে আমরা এখন ফেভারিট বলতে পারি, স্পেন কি ফুটবল খেলছে। তো সবচেয়ে ভালো যদি তুমি কি বলো, যদি স্টার স্টার যে ওয়ার্ডটা যেমন আমরা ইউজ করি, যারা আমরা ক্লাবে ফুটবল দেখেছি, ইউরোপিয়ান লিগ দেখেছি মোস্ট অফ দ্য টাইম, ফ্রান্স, এত তারকা আছে, এত এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট আছে, কাকে খেলাবে কাকে খেলাবে না খুব ডিফিকাল্ট বলা। কিন্তু আমি যেহেতু মেসি ফ্যান, আমি যেহেতু মারাদোনা ফ্যান, আমি অফকোর্স চাইবো আর্জেন্টিনা আবার চ্যাম্পিয়ন। খুব অঘটন ঘটবে না, দেখো অঘটন একটা ম্যাচ দুটো ম্যাচ, তোমার মনে আছে লাস্ট ইয়ার ফার্স্ট ম্যাচ আর্জেন্টিনায় কে হারিয়েছিল? সৌদি আরবে হারিয়েছিল, ছয় হয়েছিল, তাদের একটা জায়গায় পৌঁছাতে পারে, একটা দুটো ম্যাচ অঘটন হয় ইউরোপিয়ান টিমের সাথে, তারপরে কিন্তু হয় না। দাদা আমরা যেখানে ভাবা শেষ করি এশিয়া টিম বা অন্য অন্য টিম, ইউরোপিয়ানরা তারপরে থেকে ভাবনা শুরু করে।
1: অনেক প্রাক্তন ফুটবলার দীপঙ্কর রায় বলেছেন,
3: টিম যারা খেলছে ধরো বেশিরভাগ বেশি একটা নেমুমিস পিস টিম, সবাই এত ছোটো ছোটো টিম পেয়ে আসছে, দেখো না ফ্রান্সের মতো টিমকে আইভরি কোস্ট হারিয়েছে, এটা ভাবা যায়? তার মানে এত ভালো টিম এসছে বলে কে চ্যাম্পিয়ন হবে বোঝা যাবে না। স্পেন ভালো টিম, ফ্রান্স ভালো টিম, আর্জেন্টিনা ভালো টিম, ব্রাজিল ভালো টিম, ছোটো ছোটো টিমগুলো যারা এসে তারা ভালো টিম, এবার কে চ্যাম্পিয়ন হবে সত্যি বলা মুশকিল। ছোটো ছোটো কে চ্যাম্পিয়ন হবে, যেহেতু আমি ব্রাজিল সাপোর্টার ছোটোবেলা দিয়ে, আমি চাই ব্রাজিল চ্যাম্পিয়ন হবে, যেহেতু মেসিকে আমি ভালোবাসি ভাবছি যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে, এরকম ব্যাপার। আমরা যাকে ভালোবাসা শুরু করেছি বলতে তারাই মনে হয় চ্যাম্পিয়ন হবে, কিন্তু এবছর সত্যি কথা বলতে এই ম্যাচ হচ্ছে তার মধ্যে হচ্ছে ফ্রান্সের টিম ভালো, এবছর ওদের খুব চান্স আছে জেতার, আর স্পেনের ঘরারা তো বলতেই হবে, স্পেন যা ফুটবল খেলছে স্পেনটাও চ্যাম্পিয়ন। এখন বললাম না মুশকিল যে কে চ্যাম্পিয়ন হবে, সবাই ভালো খেলছে।

এতক্ষণ শুনলেন ফুটবল বিশ্বকাপ নিয়ে প্রাক্তন ফুটবলারদের বক্তব্য, সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় অঞ্জন চট্টোপাধ্যায়।

শুনতে শুনতে মনে হচ্ছিল সত্যি যে বিশ্ব ফুটবল যে জায়গায় যাচ্ছে সেখানে কিন্তু আগে থেকে বলে দেওয়া খুবই মুশকিল যে কোন দল এবার চ্যাম্পিয়ন হতে পারে। এরই মধ্যে আজকে কিন্তু কানাডা এবং বসনিয়া হার্জেগোভিনা মুখোমুখি হচ্ছে বিশ্বকাপ ফুটবলের পরবর্তী ম্যাচে। যদিও দুটি দলের কোনোটিই কিন্তু এর আগে বিশ্বকাপে নকআউট পর্যায়ে যায়নি, এবারে পুরনো ইতিহাস মুছে একদম নতুন ইতিহাস তৈরি করার লক্ষ্যে চোখ রেখেছে কানাডা এবং বসনিয়া এবং হার্জেগোভিনা। ভারতীয় সময় আজ রাত 12:30 কানাডার টরন্টোয় মুখোমুখি হচ্ছে দুই দল। ঘরের মাঠে প্রস্তুতি ম্যাচে উজবেকিস্তানকে 2-0 হারিয়ে চমক দিয়েছেন আলফোনসো ডেভিসরা। কানাডার খেলা দেখে উজবেকিস্তানের কোচ 2006 বিশ্বকাপজয়ী ইতালির অধিনায়ক ফাবিও কানভারো বলেছিলেন যে বিশ্বকাপে এই দল অনেক দূর যেতে পারে। এর আগে 1986 এবং 2022 মূল পর্বে খেলেছিল কানাডা, যদিও দুবারই গ্রুপ পর্ব থেকে ছিটকে যায়। এবার তারা কিন্তু ছবিটা বদলাতে বদ্ধপরিকর, যে কথা একটু আগেই বলছিলেন প্রাক্তন বিশেষজ্ঞ ফুটবলাররা, যে এবার কোন দল যে কীভাবে উঠে আসবে তা কোনো মতেই বলা যাচ্ছে না। সুতরাং কানাডাও কিন্তু রীতিমতন চমক দিতে পারে, দেখা যাক।

এদিকে বিশ্বকাপ ফুটবল যখন একদম চরম উন্মাদনায় মাত করে দিয়েছেন ক্রীড়ামহলকে, তখন কিন্তু আজ অর্থাৎ শুক্রবার ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মেয়েদের বিশ্বকাপ, মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপ। ভারতের প্রথম ম্যাচ এজবাস্টনে আগামী রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। সে ম্যাচে সম্পূর্ণ ভয়ডরহীন ক্রিকেট খেলার বার্তা দিলেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রস্তুতি ম্যাচ শেষ হওয়ার পরে ভারতীয় দলের পুরো নজর এখন বিশ্বকাপের মূল পর্বে, নজর এখন অবশ্যই কাপ জেতার দিকে। প্রথম প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে অনায়াসে হারালেও দ্বিতীয় ম্যাচে শেষ ওভারের রুদ্ধশ্বাস লড়াইয়ে আয়োজক ইংল্যান্ডের কাছে মাত্র 5 রানে হারতে হয়েছিল ভারতকে। বিধ্বংসী অর্ধশতরান করেছিলেন বাংলার গর্ব ঋচা ঘোষ। তবে এই হারের পরেও অধিনায়ক মনে করেন যে মূল পর্বে নামার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী গোটা ভারতীয় দল। ইংল্যান্ড ম্যাচের পরে হরমনপ্রীত বলেছেন, এই দুটো প্রস্তুতি ম্যাচ আমাদের প্রচুর আত্মবিশ্বাস দিয়েছে, ঋচার ব্যাটিং আমাদের জন্য বড় ইতিবাচক দিক। যদিও চলতি বিশ্বকাপে ভারতের সঙ্গে এ গ্রুপে রয়েছেন পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং নেদারল্যান্ডস, সুতরাং কঠিন পরীক্ষা ভারতের মেয়েদের জন্য। তবে এজবাস্টনে ভারত এবং পাকিস্তান ম্যাচকে ঘিরে যে গ্যালারি ভরা থাকবে সে কথা তো অবশ্যই বলা যায়।

এদিকে আফগানিস্তান এ দলের বিরুদ্ধে কিন্তু হার সহ্য করতে হল ভারতীয় এ ক্রিকেট দলকে। অভিষেক ম্যাচে রান পাননি বৈভব সূর্যবংশী, কিন্তু ভারত এ দলের হয়ে দ্বিতীয় ম্যাচে চেনা ছন্দে দেখা গেল তাকে। বৃহস্পতিবার শ্রীলঙ্কার মাটিতে আফগানিস্তান এ দলের বিরুদ্ধে 22 বলে 44 রানের ইনিংস খেলেন বৈভব, কিন্তু ম্যাচ জিততে পারল না ভারতীয় এ দল। প্রথমে ব্যাট করে ভারতীয় এ দল 49 ওভারে 9 উইকেটের বিনিময়ে 349 রান তোলে। এরপর বৃষ্টির কারণে ডার্কওয়ার্থ লুইস নিয়মে 25 ওভার 5 বল খেলে 2 উইকেটে 177 রান তুলে দেয় আফগানিস্তান এ দল এবং তার ফলেই তারা ম্যাচটি জিতে যায়। শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে 3টি চার মেরে 14 রানে আউট হয়ে গিয়েছিলেন বৈভব। আফগানিস্তান এ দলের বিরুদ্ধেও শুরু থেকেই হাত খুলে মারতে থাকেন 15 বছরের এই বিস্ময় বালক। পেসের বিরুদ্ধে সাবলীল দেখায় তাকে, 21 বলে 9টি চার মারেন এই বাঁহাতি তারকা।

দেখে মনে হচ্ছিল ভারত এ দলের হয়ে প্রথম অর্ধশত রান তার জন্য শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু তখনই ছন্দপতন হয়। আবদুল্লাহ আহমেদ জাইয়ের বলে থার্ড ম্যান অঞ্চলে খেলার চেষ্টা করেন বৈভব। ব্যাটের কানায় লেগে বল চলে যায় পিছনে, ক্যাচ ধরেন ইশাক রাকিমি। 22 বলে 44 রান করে ফেরেন বৈভব। যদিও বৈভবের ব্যাটিং বৈভব দেখা গেলেও ভারতীয় এ দল কিন্তু আফগানিস্তান এ দলের বিরুদ্ধে পরাজয় বরণ করতে বাধ্য হয়। যদিও আরও অনেক ম্যাচ, আরও অনেক খেলা বাকি রয়েছে এই সিরিজে। দেখা যাক ভারতীয় এ দল তার জয়ের ধারা প্রতিষ্ঠিত করতে পারে কি না।

অন্যদিকে রাহুল দ্রাবিড় বললেই কিন্তু একটা কথা চোখের সামনে ভেসে ওঠে, দি ওয়াল। তিনি উইকেটের সামনে এমনভাবে দাঁড়িয়ে পড়তেন যে বোলারদের মনে হতো উইকেটের সামনে কোনো পাঁচিল দাঁড়িয়ে রয়েছে, যাকে ভেদ করে উইকেটে বল লাগানো কার্যত অসম্ভব। তো সেই রাহুল দ্রাবিড় বেশ কিছুদিন হল ভারতীয় দলকে বিদায় করে চলে গিয়েছেন, কিন্তু এবার কিন্তু ভারতের জার্সিতে দেখা যাবে আরও এক দ্রাবিড়কে। তিনি অন্বয় দ্রাবিড়, প্রাক্তন ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড় তথা হেড কোচ, রাহুল দ্রাবিড়ের ছোট ছেলে অন্বয় দ্রাবিড়। তিনি সুযোগ পেয়েছেন আগামী মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন অনূর্ধ্ব ১৯ ওয়ানডে সিরিজের দলে। এই সফরে তিনটি ওয়ানডে এবং দুটি টি টোয়েন্টি ম্যাচ রয়েছে। ১৭ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান অন্বয় দ্রাবিড় বয়সভিত্তিক ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো ফল করার ফলে তিনি এই সুযোগ পেয়েছেন। কিন্তু ছোট থেকেই শুনে এসেছি একটি কথা, এভরিথিং দ্যাট হ্যাজ বিগিনিং হ্যাজ এন এন্ড অলসো, অর্থাৎ যা শুরু আছে তা শেষ থাকাও বাধ্যতামূলক। এবং ঘড়ির কাঁটা এখন আমাকে জানান দিচ্ছে আমাকে এখানেই থামতে হবে, কারণ সময় একদম শেষ। কিন্তু যাওয়ার আগে একটা কথাই জানতে ইচ্ছে করছে, কেমন লাগছে ক্রীড়াঙ্গন, কেমন লাগছে খেলা নিয়ে আমাদের আড্ডা সফর, অবশ্যই জানান আমাদের। আমাদের মেল করুন aircolkatasports@gmail.com অ্যাড্রেসে। তাহলে আজকে এখানেই থামলাম। দুই বাংলা শ্রোতা বন্ধুরা খুব ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন আকাশবাণী মৈত্রী। নমস্কার।

0: শুনলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন গৌরব মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা। গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমরা সাধারণত যে ধরনের অনুষ্ঠান করি তাতে বিভিন্ন সময় বিভিন্ন বিশেষজ্ঞরা আমাদের সঙ্গে থাকেন। তারা চাষবাস নিয়ে নানান রকম প্রয়োজনীয় এবং আপনাদের অর্থাৎ চাষি ভাইদের উপকারী নানান তথ্য দেন এবং বিজ্ঞানকে সাথে রেখে কি করে আমরা ভালো চাষাবাদ করতে পারি, কি করে আমাদের আরও লাভের মুখ দেখতে পারি, সেসব নিয়ে আমরা অনেক অনেক অনুষ্ঠান করি। কিন্তু আজকে যে অনুষ্ঠানটি আমরা আপনাদের কাছে নিয়ে যাব বা যার কথা আপনাদের কাছে পৌঁছে দেব, সেই মানুষটি কিন্তু একেবারে মাঠে নেমে কাজ করেন এবং তার পাশাপাশি যেটা একেবারে খুব বলার মতন বিষয়, যেটা না বললে আজকের অনুষ্ঠান একেবারেই অসম্পূর্ণ, সেটা হলো যে তিনি কিন্তু বিজ্ঞানকে সাথে করে নিয়েই এগিয়ে চলেছেন। আমরা আজকে পেয়েছি আমাদের সঙ্গে পূর্ব বর্ধমান জেলার কান্না এক নম্বর ব্লকের অন্তর্গত মির্জাপুর গ্রামের একজন একেবারে প্রোগ্রেসিভ ফার্মার বাপি শেখকে। আমি প্রথমেই বাপিবাবুকে আমাদের আকাশবাণীর স্টুডিওতে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: আমি যখন অনুষ্ঠানটা আপনার সঙ্গে করব এই কথা জানতে পারলাম, তখন দেখছিলাম যে আপনি অনেক পুরস্কার পেয়েছেন। আপনি পেয়েছেন কৃষক রত্ন পুরস্কার, পেয়েছেন কৃতিক

0: কৃষক পুরস্কার, এরকম আরো অনেক পুরস্কার আপনার ঝুলিতে রয়েছে এবং মূলত আপনি বিজ্ঞান নির্ভর কৃষি নিয়ে এগিয়ে চলেছেন, যেখানে আজকের দিনে দাঁড়িয়ে কৃষকরা আস্তে আস্তে মাঠ ছেড়ে দিতে চাইছেন বা ভবিষ্যৎ প্রজন্মকে কৃষিকাজে আসতে দিতে চাইছেন না, তারা চাইছেন ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করতে তাদের ছেলে মেয়েকে, সেখানে দাঁড়িয়ে আপনি বিজ্ঞানকে সাথে নিয়ে কৃষিকাজ করছেন এবং বিশেষভাবে আপনি যে কাজটি করছেন সেটা হচ্ছে অপ্রচলিত সবজি চাষ। তো এই যে অপ্রচলিত সবজি চাষ, এই যে ধারণাটা, মানে ধরুন এই গরমকালে মানুষ পটল ঝিঙে খাচ্ছে কিন্তু সেই সময়টা আপনি তার কাছে ধনে পাতা তুলে দিচ্ছেন, মূলো তুলে দিচ্ছেন, পালং শাক তুলে দিচ্ছেন, এই যে বিষয়টা, এই ধারণাটা বা এইভাবেও যে কাজটা করা যায়, কাজ করলে বেশি লাভবান হওয়া যায়, সেটা আপনি কি করে বুঝলেন বা কিভাবে আপনার কাজটা শুরু করলেন, এটা যদি প্রথমে একটু বলেন।
1: প্রথমত বলি যে আমরা চাষ কেন করছি, আমাদের পয়সা ইনকামের জন্য আমরা চাষ করছি। তো সেটা প্রতিটা চাষি কিন্তু সিজনাল করে এবং সেটা মার্কেটে নিয়ে গেলে সবাই যখন একসাথে বাজারে তোলে তখন তার দাম কিন্তু অনেকটা কমে যায়, কিন্তু সেটাই যদি আমরা অসময়ে করি, এই যে অসময়ে করলে আমাদের যে লাভাংশটা বেশি হবে সেই ধারণা, সেটা কিন্তু আমাদের বিভিন্ন যে দপ্তর রয়েছে সেখান থেকে আমরা পেয়েছি এবং এটা করার জন্য যে উন্নত টেকনোলজি সেগুলো আমাদের কাছ থেকে পেয়েছি, স্যারদের কাছ থেকেই। এবং এই যে অসময়ে ধনে পাতা, যখন এখন আমি যে ধনে পাতা তুলছি পাইকারি কেজি হচ্ছে 90 টাকা প্রতি কেজি, কিছুই না, একটা উঁচু জমি আপনাকে সিলেকশন করতে হবে, যেটা আমি করেছি, এবং সেখানে শেড নেট তৈরি করে যাতে আপনার রোদের যে প্রকোপ এবং বৃষ্টির যে যাতে না আসে বা নষ্ট না করে ফসল, তো সেই পরিচর্যাগুলো যদি করা হয় সেক্ষেত্রে অসময়ে এই যে সবজি ধনে পাতা বলুন পালং শাক বলুন সেটা কিন্তু বাজারে নিয়ে গেলে সবার আগে বেশি মূল্যে আপনি কিন্তু বিক্রি করতে পারছেন বা বিক্রি করছি এবং প্রফিটটা কিন্তু বেশি আসছে।
0: মানে কি কি চাষ করে ফেলেছেন বাজারে দিচ্ছেন, কি কি চলছে
1: এখন? আমার যেটা ধনে পাতা যেটা আমি বাজারে নিয়ে যাচ্ছি এখন বিক্রি চলছে, পালং শাকও আমার বাজারে বিক্রি চলছে, মূলোটাও চলছে, আমার ফুলকপি এবং বাঁধাকপি যেটা অসময়ে, যেটা আপনার আষাঢ় মাসের শেষের দিকে আমরা ওটাকে বাজারজাত করবো এবং যার মূল্য মিনিমাম থাকবে আপনার 30-35 টাকা পার পিস।
0: এছাড়াও আপনি লাইন সোয়িং এর মধ্যে দিয়ে পাট চাষ করছেন, এই যে বিভিন্ন রকম বৈজ্ঞানিক পদ্ধতিগুলোকে আপনি সাথে নিয়ে এগিয়ে চলেছেন চাষের ক্ষেত্রে, এইটা করার জন্য যে সম্যক ধারণার প্রয়োজন হয় সেটার জন্য কি আপনি কোথাও কি ট্রেনিং নিয়েছেন বা এই ধরনের আর কি কি কাজ আপনি করছেন, কিভাবে করছেন?
1: প্রথমত বলি যে এই যে আমরা বিজ্ঞান ভিত্তিক যে চাষগুলো আমাদের বিভিন্ন দপ্তর যেমন রয়েছে, হর্টিকালচার, এগ্রিকালচার, আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র, ICR, ক্রাইজাব, IAR, তো বিভিন্ন জায়গায় আমাদেরকে এই প্রশিক্ষণ আমরা নিয়েছি এবং সেখান থেকে এই টেকনোলজিগুলো আমরা নিয়েছি এবং সেগুলো আমরা আমাদের মাঠের মধ্যে অ্যাপ্লাই করছি। তাতে দেখা যাচ্ছে যে এই যে লাইন সোয়িং, যে আপনার সিড ড্রিলের মাধ্যমে পাট লাইনে বুনলে তার যে বীজের অনেকটা কম, অর্থাৎ আমরা এখন বীজের কিছু সাশ্রয় করতে পারছি, এবং এই যে নিড়ানো যন্ত্র, অর্থাৎ এখন লেবার কন্ট্রিবিউট কিন্তু অনেকটা কমে গেছে, লেবার পাওয়া যায় না বলেই চলে, সেক্ষেত্রে যদি আমরা যন্ত্রের মাধ্যমে যদি নিড়ানো কাজটা করি সেক্ষেত্রে কিন্তু আমাদের চাষের যে খরচ সেটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে, তার সাথে আমরা লাভাংশটা বেশি পাচ্ছি, পাটের ফলনটাও বেশি পাচ্ছি, এবং এই যে যারা ছড়িয়ে বুনছে, যারা গতানুগতভাবে চাষ করছে, তাদের খরচ অনেকটাই বেড়ে যাচ্ছে। তো এই যে টেকনোলজিগুলো সেগুলো আমরা ক্রাইজাব বা আপনার ICR বা কেবিকের মাধ্যমে আমরা এই পদ্ধতিগুলো আমরা নিচ্ছি।
0: আচ্ছা, এক্ষেত্রে আমি একটা কথা জিজ্ঞেস করি যে আপনি কি মানে কৃষক পরিবার থেকেই এসেছেন?
1: একদম।
0: তো যখন আপনি এই প্রথাগত চাষের পাশাপাশি বা প্রথাগত চাষটাকে একটু সরিয়ে রেখে বৈজ্ঞানিক ভিত্তিতে চাষের দিকে এগোলেন, তখন যে আপনার বাবা কাকা তারা রয়েছেন, তারা কি কখনো আপনাকে আটকাননি, বলেননি যে এটা করলে কিন্তু লাভ হবে না বা যা করছি সে ঠিকঠাক হবে না, এভাবে কি কেউ আটকায়নি?
1: একদম ঠিক বলেছেন, যখন এই বিজ্ঞান ভিত্তিক যখন চাষটা আমি আমার মানে চাষের ক্ষেত্রে এটাকে আমরা ব্যবহার করতে গেছি তখন কিন্তু বাবা বলেছিল যে এইভাবে চাষ করলে জমি জায়গা বিক্রি করে দিতে হবে, এইভাবে চাষ কিন্তু মানে লাভবান করা যাবে না। তো আমার পাশে যে আপনার চাষিগুলো রয়েছে তারাও কিন্তু হাসাহাসি করেছিল যে এইভাবে চাষ করলে চাষে লাভ হয়, এমনিতেই চাষে লাভ হচ্ছে না। তো সেক্ষেত্রে যখন আমি ওটাকে পরিচর্যা করলাম এবং খুব যত্ন সহকারী পরিচর্যা করে যখন আমি ওটাকে আস্তে আস্তে বড় করলাম, তখন দেখা গেল যে আমার পাশে যে জমিগুলো ছিল তারা দেখে অ্যাপ্রিসিয়েট হয়ে যাচ্ছে যে হ্যাঁ এটা ঠিক আছে, আমাদেরটাই আমরা ভুল পথে দেখেছি, এবং আমার যে বাবা তিনি বলেছেন হ্যাঁ এইভাবে চাষ করলে কিন্তু ভালো বা লাভবান করা যাবে।
0: এবারে এখান থেকে জিজ্ঞেস করি যে এই যে এখন আপনার কাছে সবাই আসছে, শিখতেও আসছে অনেকে যে কিভাবে করছো, আমরাও শিখবো, আমরাও দেখে করব, এবং এই যে এত পুরস্কার আপনি পেয়েছেন সেই কথাটা একটু শুনি, কি কি পুরস্কার পেয়েছেন, কবে কবে পেয়েছেন?
1: প্রথম আমি পুরস্কার পেয়েছিলাম বর্ষাকালীন পেঁয়াজ, যেটা আমাদের ওখানে একদম প্রচলিতই ছিল না যে বর্ষাকালে পেঁয়াজ চাষ করা যায়। আমরা মূলত চাষ করি শীতকালে। তো আমার এক বিঘা জমিতে বর্ষাকালের পেঁয়াজ প্রথম আমার জমিতে আমি অ্যাপ্লাই করেছিলাম এবং সেটা এত ভালো হয়েছিল যার জন্য 2016 সালে আমাকে কৃষক রত্ন হিসাবে আমাকে পুরস্কৃত করা হয়েছিল আমাদের যে মাটি মেলা উৎসব।

0: সেখান থেকে পুরস্কৃত করা হয়েছে। আর পেয়েছিলাম আপনার ন্যাশনাল অ্যাওয়ার্ড, অর্থাৎ এই যে আপনার এই লাইন সুইং পার্ট, এসআইআর পদ্ধতি, তারপর আপনার এই যে অসময়ে সবজি চাষ, আপনার হাইটেক আলুর সিড প্রোডাকশন, পলিহাউসের মাধ্যমে যে অসময়ে সবজি চাষ, এই সব কিছু নিয়ে আমাকে দিল্লিতে 2021 সালে ন্যাশনাল অ্যাওয়ার্ড হিসাবে আমাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এবং ওখানে গিয়ে পশ্চিমবঙ্গ হয়ে গিয়ে আমি ওখানে পার্টিসিপেট করেছিলাম, তাতে খুব ভালো লেগেছিল এবং খুব আনন্দিত হয়েছিলাম যে চাষিদেরকে এইভাবে পুরস্কৃত করা হয়
1: 2021 সালে, যেটা আমরা পুষা বলে জানি, তাই তো? সেইখান থেকে আপনি পুরস্কার পেয়েছেন। তো এখন আপনি তো পলি হাউস চাষও বলছিলেন এবং তার সাথে শেড নেটের ব্যবহার করছেন, সেটা দিয়ে আপনি কি করছেন সেটা যদি একটু বলেন।
0: এই যে আমার যে পলি হাউসটা করেছি হর্টিকালচার মাধ্যমে, এটা আপনার আমাদের এই টেকনোলজিটা আমরা নিয়ে এসেছিলাম এখানে। এই যে অতিরিক্ত বর্ষাতে যে চারা তৈরি একটা সমস্যা থাকে, সেটা আমি যদি পলি হাউসের মাধ্যমে করি তাহলে আমার চারার কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। এবং অসময়ে যে আপনার ধনে পাতা বা পালং শাক বলুন, সেটা যদি আমি ওই পলিহাউসের মাধ্যমে করি কিন্তু বর্ষাতে সেটা নষ্ট হচ্ছে না। এবং ইনসেক্টিসাইড নেট দিয়ে যেটা ঘেরা আছে, আমার রোগ পোকার আক্রমণটা কিন্তু অনেকটা কম হচ্ছে। তো সেক্ষেত্রে তার যে কোয়ালিটি, মানে এই যে আপনার শেডের মধ্যে হচ্ছে, পোকা লাগছে না, তার কোয়ালিটি বাজারে নিয়ে গেলে সবার আগে কিন্তু আমার সবজিটা বেশি বিক্রি হচ্ছে। আর পলিহাউস তো একটা সীমাবদ্ধের মাধ্যমে, কিন্তু তার মানে বাইরে যে আমার নেট হাউস আছে বা শেড নেট আছে, তার মাধ্যমে করে কিন্তু তার ফসলের কোয়ালিটি কিন্তু খুব ভালো হচ্ছে। এবং এই দেখা দেখিতে অন্যান্য চাষিরাও কিন্তু মানে এই পদ্ধতি অবলম্বন করছে।
1: আচ্ছা, এবারে জিজ্ঞেস করি যে এক্ষেত্রে কি খরচ কখনো কোনো বেশি হচ্ছে?
0: না, খরচ কিন্তু বেশি হচ্ছে না, কারণ আমরা যেভাবে করছি, ধরুন আমরা সার বীজ ওষুধ অ্যাপ্লাই করছি, তার সেক্ষেত্রে যদি আমরা শেড নেটটা যদি এর মধ্যে একটু ইনক্লুডিং করে দিই, সেক্ষেত্রে তো আমার ফসলের যে কস্ট সেটা তো আমার বিক্রি করে আমার উপার্জন তো বেশি আসছে। এছাড়াও আমাদের যে সেচের যে একটা সমস্যা থাকে, আমাদের যে আমরা ডুবিয়ে সেচ দিই বলি, সেক্ষেত্রে আমাদের সরকারি সাবসিডিতে আমরা স্প্রিংলার ইরিগেশন, আপনার ডিপ ইরিগেশন, মাইক্রো স্প্রিংলার ইরিগেশন আমরা কিন্তু আমি বিশেষ করে আমার ক্ষেত্রে আমি কিন্তু ব্যবহার করছি। এবং আমার দেখা দেখিতে অন্যান্য চাষিরাও কিন্তু ওই সরকারি সাবসিডি নিয়ে তারাও কিন্তু আপনার স্প্রিংলার ইরিগেশন পেঁয়াজ এবং সবজিতে কিন্তু ব্যবহার করছে।
1: বর্তমানে বারবারই বলা হচ্ছে যে জৈব উপায়ে চাষ করার কথা এবং কেমিক্যালের বা রাসায়নিকের ব্যবহারটা যতটা সম্ভব কমিয়ে আনার কথা কিন্তু বারবারই বৈজ্ঞানিকরা বলছেন। সেক্ষেত্রে ভার্মি কম্পোজেরও একটা কথা চলেই আসে, তো আপনি সেই দিকে কি নজর রাখছেন?
0: ভার্মি কম্পোজ আমি নিজে তৈরি করি এবং সেটা আমার জমিতে ব্যবহার করি। এই যে আমরা ফুলকপি বাঁধাকপি করছি তার অবশিষ্ট অংশ আমরা কম্পোস্ট সার হিসেবে ব্যবহার করছি। এই যে আপনি বললেন যে রাসায়নিক সার, রাসায়নিক সার যদি আমরা জমিতে কম ব্যবহার করি তাহলে আমার মাটির কিন্তু যে উর্বর শক্তি আমরা অনেকটা বৃদ্ধি করাতে পারছি এই জৈব সার দিয়ে, আমার চাষের খরচটাও কিন্তু কমছে। সেক্ষেত্রে এই যে আপনার বিভিন্ন কৃষিবিজ্ঞান কেন্দ্রের মাধ্যমে আমরা যে নিম অয়েল বাড়িতে তৈরি করে, নিম বীজ থেকে নিম অয়েল বা পঞ্চগব্য এইগুলো ব্যবহার করে আমরা যখন আমরা আমাদের সবজিতে ব্যবহার করছি, সেক্ষেত্রে কিন্তু চাষটা অনেকটাই কমছে। এবং এই যে কীটনাশকের ওষুধের যে ব্যবহারটা সেটা কিন্তু আমরা অনেকটাই কম করতে পারছি।
1: মানে যে ফসলটা আপনারা পাচ্ছেন তার গুণগত মানটা অনেকটা ভালো হচ্ছে। তো আপনি মাটির কথা বলছিলেন, সেক্ষেত্রে তো মাটি পরীক্ষাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়।
0: চাষ করতে গেলে সবার আগে আমাদের তিনটি জিনিস প্রয়োজন, সার, বীজ আর আপনার মাটি। মাটিকে আমরা যদি সঠিকভাবে ব্যবহার না করি তাহলে কিন্তু একবার মানে কি বলবো খারাপ অবস্থায় চলে আসবে। তো সবার আগে চাষ করার আগে আমার মাটিতে কি কি সার রয়েছে আর কি কি আমার প্রয়োজন, মাটি পরীক্ষা না করলে কিন্তু আমরা বুঝতে পারবো না। তো আমাদের বিনা পয়সা বা আপনার সরকারি সহায়তাতে আমাদের কিন্তু মাটি পরীক্ষা করানো হয় এবং প্রতিবার আমি মাটি কিন্তু পরীক্ষা করি
1: যে কোনো চাষ করার আগে।
0: একদম, আমাদের একটা এপিও রয়েছে, তার মাধ্যমে আমরা ক্যাম্পিং করি এবং চাষিরা সবাই একত্রিত হয়ে সেখানে মাটি কালেক্ট করে নিয়ে আসে এবং সেটাকে ওরা স্যারেরা নিয়ে গিয়ে বাড়ি পরীক্ষা করান।
1: এই যে ভার্মি কম্পোস্টের কথা আপনি বললেন, সেই ভার্মি কম্পোস্টের উপকরণগুলো, গোবর, সেই সমস্ত জিনিসগুলো আপনারা কোথা থেকে পাচ্ছেন?
0: ভার্মি কম্পোস্ট করতে গেলে আমাদের প্রধানত গোবর দরকার এবং তার সাথে আমাদের যে ধান চাষ করছি তার খড় অবশিষ্ট, আমাদের যে সবজিগুলো রয়েছে সেই কম্পোস্টগুলো আমরা পুছিয়ে আমরা ভার্মি কম্পোস্ট তৈরি করি। এই যে গোবর যেটা আমাদের পাশের যে গোয়ালা রয়েছে তাদের কাছ থেকে আমরা নিয়ে আসি এবং আমাদের দুটো গরু রয়েছে সেখান থেকে আমরা যেটুকু পাই সেটা আমরা ভার্মি কম্পোস্ট হিসাবে ব্যবহার করি।
1: আর আপনি চাষ করার ক্ষেত্রে মানে কিভাবে চাষটা করছেন?
0: আমরা চাষ করি, আমাদের ট্রাক্টর রয়েছে এবং একটা পাওয়ার টিলার আছে, সেইগুলো দিয়ে আমরা চাষবাস করি।
1: তো ট্রাক্টর দিয়ে আপনি চাষ করছেন?
0: একদম।
1: ট্রাক্টরটা কি নিজের?
0: আমাদের নিজের এবং আমরা নিজেই ওটাকে মাঠে পরিচালনা করি এবং চালাই।
1: কটা ট্রাক্টর আছে?
0: একটা আপনার বড় গাড়ি আর একটা আপনার পাওয়ার টিলার।
1: মানে এটা কি ছিল না এটা আপনি নিজেই আস্তে আস্তে কাজ করতে করতে কিনেছেন বা করেছেন?
0: আমরা এই চাষ করতে করতে আমাদের যে মানে যন্ত্রগুলো প্রয়োজন হয় সেগুলো আমরা চাষ থেকেই কিন্তু উপার্জন করেই কিনেছি।
1: এর পাশাপাশি আপনি মাছ চাষের সঙ্গেও যুক্ত রয়েছেন?

0: তো সেই যে মাছ চাষ করছেন সেটা কিভাবে করছেন, বা আপনার নিজের কি পুকুর রয়েছে?
1: আমার মোট 2 বিঘা জলকর রয়েছে, তার পাশে আরো 2 বিঘা জমি রয়েছে। মানে আমার ওখানটা একটা ইন্টিগ্রেটেড ফার্মিং করা আছে, মানে 2 বিঘা জলকর, সেখানে আমার জলের মাছগুলো আপনার রয়েছে, তার পাশে ভার্মি কম্পোস্টের আমার বেড রয়েছে, ফলের বাগান রয়েছে, 4টি মৌমাছির বক্স রয়েছে, যেগুলো কিনা আমার ফসলের ক্ষেত্রে পলিনেশন এবং মধু আমি দুটোই কালেক্ট করতে পারছি। এবং তার পাশে এই যে পুকুরে জলটা রয়েছে সেটা আমি সেচের কাজে ব্যবহার করছি। তার পাশে যে আমি অসময়ে সবজি বা সিজনাল যে সবজিগুলো রয়েছে সেটা কিন্তু আমার ওই পুকুরে জল থেকে কিন্তু চাষবাস হচ্ছে।
0: একটু সুন্দর করে ভালো করে বুঝিয়ে বলুন যে কিভাবে ধাপে ধাপে আপনি কাজগুলো করছেন।
1: এই যে আমার পুকুরটা রয়েছে, পুকুরে আমি মাছ চাষ করছি।
0: কী কী মাছ চাষ করছেন?
1: আপনার রুই আছে, মৃগ রয়েছে, কাতলা রয়েছে, আপনার বাটা রয়েছে, হ্যাঁ কিছু আপনার চিংড়ি মাছ সেটাও রয়েছে এর মধ্যে। এর পাশে যেটা রয়েছে আপনার ভার্মি কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট যে ওয়াশটা যেটা রয়েছে, ভার্মি কম্পোস্ট তৈরি করার জন্য যে একটা নির্যাস যেটা সেটা পুকুরে আসছে, সেটা মাছের খাবার তৈরি হয়ে যাচ্ছে। পুকুর পাশেই আমার হাঁসের একটা ফার্ম রয়েছে, হাঁস এবং গরুর বাথান রয়েছে, সেখানে যা অবশিষ্ট রয়েছে সেটা আমার পুকুরে চলে আসছে। তার পাশে আমার যে 2 বিঘা আপনার জমি রয়েছে সেই এই পুকুরের জল দিয়ে কিন্তু আমি ওটা চাষবাস করছি। টোটাল 4টে মৌমাছির বক্স রয়েছে, যারা কিনা ওই আপনার সর্ষে বা অন্যান্য ফসল চাষ করলে যে পলিনেশন দরকার হয়, যে ফলের বাগান রয়েছে সেটা হচ্ছে, তার সাথে আমি মধু পাচ্ছি। ঠিক আছে, এইভাবে কিন্তু আমার চাষবাসটা রয়েছে।
0: এবারে একে একে আসি, এই যে মাছ চাষ করছেন সেখানে কি মানে চারাপোনা তৈরি করছেন, না সেখান থেকে বড় মাছও তৈরি হয়ে বাজারে যাচ্ছে?
1: চারাপোনা আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, দিয়ে আমি মাছ বড় করে বাজারে বিক্রি করি।
0: সেখান থেকে কিরকম রোজগার হচ্ছে?
1: সেখান থেকে আমার বার্ষিক মোটামুটি প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা আমরা ইনকাম করি মাছ বিক্রি করে।
0: আর এর পাশাপাশি আপনি মাচায় সবজি চাষ করছেন?
1: একদম।
0: মাছায় কি কি সবজি চাষ করছেন?
1: মাছে আছে আপনার লাউ আছে, ঝিঙে আছে, কুমড়ো আছে, লাফা রয়েছে, উচ্ছে রয়েছে। এই যে পুকুরের পাড়টা রয়েছে, এই পাড়টাকে যদি আমরা বাঁশ দিয়ে মাচা করে যদি আমরা এই ফসলটা করি, সেক্ষেত্রে আমার পাড়টাও কিন্তু একটা আয়ের একটা উৎস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আয়টা কিন্তু বাড়ছে।
0: মানে পুকুরের পাড়ে যে জলাজঙ্গল জায়গাগুলো থাকে সেটাকে আপনি পরিষ্কার করছেন এবং সেখানেই চাষাবাদের কাজে সেটাকে ব্যবহার করছেন। এবার তার পাশাপাশি আপনি মৌমাছি চাষও করছেন?
1: এই যে আমার মৌমাছি বক্সটা রয়েছে, যেটা আপনি বলেন যে পলিউশনের জন্য আমার অনেকটা কাজ করছে, এখান থেকে আমরা 4টেতে মোটামুটি 2.5 থেকে 3 কিলো আমরা মধু পাই। এটা আমরা বাড়ির খাবার হিসাবে ব্যবহার করি, কিন্তু মেইনলি মধুর জন্য নয়, যেটা আমরা পলিউশন সরিষা বলুন বা আরও যেসব ফসলগুলো আমরা তৈরি করি তার পলিউশনের জন্য সবচেয়ে বেশি উপকৃত হয়। যেমন পেঁয়াজের বীজ, এখন যে সমস্যা হয়েছে আপনার মৌমাছি নেই বললেই চলে,
0: একদম।
1: তো সেক্ষেত্রে আমাদেরকে কৃত্রিম উপায়ে কিন্তু পরাগমিলন করতে হচ্ছে, তার জন্য কিন্তু মৌমাছির বক্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের ক্ষেত্রে।
0: আপনি বলছিলেন যে আপনি আলুর বীজ তৈরি করেন।
1: দেখুন, আমাদেরকে আলু চাষ করার জন্য আমাদের পাঞ্জাব থেকে বেশিরভাগ বীজটাই আনতে হয় এবং পাঞ্জাবের উপর নির্ভরশীল করতে হয়। তো সরকারি উদ্যোগে আমরা নেট হাউসের মাধ্যমে আলুর কন্দ, অর্থাৎ আলুর ডক কেটে আমরা ওটাকে যখন প্ল্যান্টিং করছি সেখান থেকে যে দানাটা আসছে বা যেটা আমরা আলু পাচ্ছি সেটা হচ্ছে আমাদের G0। এটা কিন্তু একটা পুরোটাই সায়েন্টিফিক পদ্ধতিতে তৈরি করা হচ্ছে এবং টোটাল আমার 2খানা ইউনিট রয়েছে, যার মাধ্যমে আমরা টোটাল 6খানা ভ্যারাইটি আমরা করেছি আলুর বীজ, যেটা হচ্ছে আমরা কুফরি জ্যোতি, কুফরি পোখরাজ, কুফরি হিমালিনী, আপনার সুরিয়া, হিমা, এই যে ভ্যারাইটিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এই নেট হাউসের মাধ্যমে করছি। প্রথমত হচ্ছে আপনার কন্দটাকে আর্মি বেডের মধ্যে ওটাকে আপনার প্ল্যানিং করা হচ্ছে, তারপর একটা ট্রেতে ওটাকে 5 দিন রাখা হচ্ছে, তারপর একদম মূল জমিতে যেটা আমরা নেট হাউস করা হয়েছে বা পুরো জালের মধ্যে ঘেরা রয়েছে তার মধ্যে প্ল্যানিং করা হচ্ছে বা বসানো হচ্ছে। মোটামুটি আপনার 30 থেকে আপনার 45 দিনের মধ্যে কিন্তু গাছটা একদম পুরো ম্যাচিউর হয়ে যাচ্ছে এবং যে আলুটা পাচ্ছি সেটা আমরা G0 হিসাবে ব্যবহার করছি, যেটা আমাদেরকে পাঞ্জাবের পরে নির্ভরশীল করতে হচ্ছে না। আমরা কিন্তু এখানে পুরো রোগমুক্ত বা জীবাণুমুক্ত আমরা আলুর বীজ কিন্তু এখানে তৈরি করছি
0: এবং সেটা সংশিত হচ্ছে।
1: হ্যাঁ,
0: সেটা কিভাবে করছেন?
1: সেটা আমাদের যে আত্মা প্রকল্প রয়েছে আমাদের এগ্রিকালচার দপ্তরে, ওনারা আমাদেরকে বিভিন্ন রকমভাবে হেল্প করছেন এবং যে প্রশিক্ষণগুলো সেগুলো ওনারা দিচ্ছেন। আমাদের ZARS যেটা কৃষ্ণনগরে রয়েছেন রিসার্চ সেন্টার, ওখান থেকে আমাদের ট্রেনিং দেওয়া হচ্ছে কিভাবে এটা করতে হয় এবং সেটা আমরা পুরো কালেক্ট করে নিচ্ছি, দিয়ে আমাদের যে স্টোর রুম, যে স্টোর রুম, যে আলু স্টোর, সেখানে আমরা এটাকে রেখে দিচ্ছি।
0: তো আপনি যে এত রকম ভাবে চাষ করছেন, কিছু লোককে সাথে নিয়ে তো আপনাকে কাজটা করতে হচ্ছে এবং বারবারই এখন বলা হচ্ছে সরকারি পক্ষ থেকে যে সংঘবদ্ধভাবে চাষ করার, তো সেক্ষেত্রে আপনি কি করছেন?
1: এই যে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের যে 10 FPO-র যে কথা বলা হচ্ছে বারবার করে, যে চাষিরা সংঘবদ্ধ হন এবং আপনারা একত্রিত চাষবাস করুন, নিজেদের পণ্য নিজেরা বিক্রি করুন, ইনাম, এই তার জন্য আমরা কিন্তু একটা FPO গঠন করেছি যার নাম হচ্ছে ধাত্রীগ্রাম অ্যাগ্রো ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশন, যেখানে আমার 942 জন মেম্বার রয়েছে, যাদেরকে দিয়ে আমরা বিভিন্ন রকম এই কাণ্ডগুলো করে আসছি।

0: যেমন সিট প্রোডাকশন ক্ষেত্রে আমার একার পক্ষে সম্ভব নয়, সেখানে আমার কিছু এপিআর মেম্বার রয়েছে যারা আপনার কিছু সিট কালেক্ট করছে, তারা লেবারে কাজ করছে, তাদের কিছু আর্ন হচ্ছে, কিছু আপনার বিক্রির জন্য যে বস্তা বা ব্যাগগুলো রয়েছে সেগুলো কিছু সাপ্লাই করছেন, বিভিন্ন এই যে চাষের যেরকম আপনার ইনাম বা আপনার এই যে এগ্রি মার্কেটিং, যারা আপনার সুফল বাংলাতে যে সবজি আছে তার জন্য কিছু ছেলে আমাদের কাজ করছেন, যারা আমাদের ফার্মারের কাছ থেকে খুব ভালো এবং ফ্রেশ সবজিটা নিয়ে আমাদের সুফল বাংলাতে আপনার এক্সপোর্ট করছেন, ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের কর্মকাণ্ডগুলো তো এগিয়ে চলছে। এবং এখানে আমার যে ভূমিকা রয়েছে সেটা হচ্ছে চাষিদেরকে উদ্বুদ্ধ করা যে আপনারা এই পদ্ধতির চাষ করুন, তাহলে লাভ্যাংশ বাড়বে, আপনারা এই বীজটা আপনারা করুন। তার জন্য আমাদের একটা দোকানও নেওয়া হয়েছে যার নাম হচ্ছে ধাত্রিকাম অ্যাগ্রো ফার্মা প্রোডিউসার, আপনার সার বীজ ফার্টিলাইজার, যেখানে আমরা চাষিদেরকে কম দামে এবং সঠিক সময় আমরা কিন্তু সার বীজ ওষুধ সাপ্লাই করে থাকি। তো এইভাবেই কিন্তু আমাদের কর্মকাণ্ড কিন্তু এগিয়ে রয়েছে।
1: আচ্ছা, এক্ষেত্রে আমরা তো আরো কিছু কথা, যেমন ধরুন আমরা সবসময় বলি মাটির নাইট্রোজেনকে বজায় রাখতে হবে, তো সেই নাইট্রোজেন বজায় রাখার জন্য বিশেষ কিছু চাষের প্রয়োজন হয়, সেই ধরনের কি চাষ করছেন আপনি?
0: হ্যাঁ, এক্ষেত্রে আমাদের যেগুলো একদম মানে অনুর্বর জমি যেগুলো নাইট্রোজেন অনেক কমে গেছে বা আপনার মাটি অনেকটা খারাপের দিকে চলে এসছে, সেক্ষেত্রে আমাদের কেবিকের উদ্যোগে আমরা ধনিচার বীজ কিন্তু আমাদের চাষিদেরকে প্রোভাইড করি সম্পূর্ণ ফ্রিতে। এবং তারা এই যে ধনিচার বীজ যখন জমিতে এরা লাগাচ্ছে নাইট্রোজেন বাড়ানোর জন্য, 40-45 দিনের মধ্যে এটাকে যখন ওরা মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, তখন কিন্তু তার নাইট্রোজেন পরিমাণটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে, যেটা আমরা সবুজ সার হিসেবে ব্যবহার করছি। এছাড়াও আমাদেরকে কিছু আপনার ওই ডাল শস্য বা আপনার এই যে লাফা বরবটি কিন্তু আমরা চাষ করছি। এই যে চাষিদেরকে আমরা বিভিন্ন রকম প্রশিক্ষণ দিচ্ছি যে
1: আপনার বেড়া চাষের যে ব্যাপারটা রয়েছে সেখানে কি কি চাষ করছেন বা কিভাবে?
0: এখানে বেড়া চাষ বলতে এই যে আমরা অসময় যে সবজি চাষ করছি, পালং শাক বলুন, ধনে পাতা বলুন, মূলো বলুন, সেক্ষেত্রে কিন্তু রোগ পোকার অসময় যেহেতু রোগ পোকার আক্রমণ কিন্তু অনেকটা বেশি হবে, তো সেক্ষেত্রে যদি আমরা ভুট্টা বা গামার একটা বেড়া দিয়ে দিই, যেহেতু এরা সবুজ এবং খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে, সেক্ষেত্রে রোগ পোকা লাগলে কিন্তু আগে সবার আগে ওই আপনার ভুট্টা গাছে লাগবে বা আপনার এই যে গরু ছাগল এখন যে উৎপাদ, তো সেক্ষেত্রে কিন্তু সবার আগে ফসল নষ্ট করার আগে কিন্তু ওই বেড়া যেটা রয়েছে তাতে কিন্তু আগে আক্রমণ করে তারপর আমার ফসলে নষ্ট হবে। তো সেক্ষেত্রে বেড়া হিসাবে আমরা কিন্তু ভুট্টার প্রচলনটা কিন্তু করছি এবং তাতে চাষের আয়টা বা ফসলটা কিন্তু গুণগতমান ভালো থাকছে।
1: আপনি তখন কথায় কথায় বলছিলেন যে ড্রাম সিডার টেকনোলজিতে আপনি চাষ করছেন, তো এই ড্রাম সিডার টেকনোলজি তো একেবারে অত্যাধুনিক একটা পদ্ধতি, সেটাতে আপনি কিভাবে চাষ করছেন, কি চাষ করছেন, কতটা লাভ পেয়েছেন একটু যদি বলেন।
0: এই যে ড্রাম সিডারের মাধ্যমে আমরা চাষ করছি, আমাদের বর্ধমানে আমরা ট্রেনিং নিয়ে এবং ওনাদের কাছ থেকে সমস্ত টেকনোলজি নিয়ে এবং ওই ড্রাম সিডার ওনাদের কাছ থেকে নিয়ে এসে আমরা আমার প্রথম জমিতে এটাকে অ্যাপ্লাই করি এবং চাষিদেরকেও ডাকা হয়েছিল যে কিভাবে মানে বীজতলা না করে আমরা ডাইরেক্ট সোয়িং করতে পারি। প্রথমে আমরা জমিকে কাদা করে নিলাম, তারপর মই করে সমান করে নিলাম, তারপর একটা ড্রাম সিডার যেখানে আপনার টোটাল 6টা ব্যারেল রয়েছে, মানে টোটাল 4টে আপনার ড্রাম রয়েছে, 8টা আপনার লাইন রয়েছে, একবার টানলে আমার একসাথে 8টা লাইন। সেক্ষেত্রে কী হচ্ছে, যখন আমি এই ড্রাম সিডারে আমার সিডটাকে ডাইরেক্ট আমি বপন করছি, তো সেক্ষেত্রে কিন্তু আমার লেবার কস্ট অনেকটা কম হচ্ছে, সময়টাও কিন্তু অনেকটা বেঁচে যাচ্ছে, কারণ আমাকে আবার বিস্তারা করতে হবে, সেখানে সার দাও, আবার রোগ পোকার আপনার ওষুধ দাও, পরিচর্যা করো, সেক্ষেত্রে না করে আমি ডাইরেক্ট যখন সোয়িং করছি আমার লেবার কস্টটা অনেক কম হচ্ছে। এবং যেহেতু ডাইরেক্ট আপনার সোয়িং হচ্ছে, এর গোছ এবং পাশকাঠি এবং যে এর যে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে
1: এবং দূরত্বটাও ঠিক,
0: দূরত্বটা একটা ডিস্টেন্স হচ্ছে এবং ম্যানেজমেন্ট যে কস্ট সেটাও কিন্তু অনেকটা কমে যাচ্ছে।
1: কিন্তু সেক্ষেত্রে এই যে ড্রাম সিডারের যে যোগানটা আপনাদের লাগছে সেটা কোথা থেকে পাচ্ছেন বা সেক্ষেত্রে কি কোনো সরকারি সহযোগিতা আসছে?
0: সরকারি সহায়তা বলতে আমাদেরকে এই যে আমরা এখন যে কৃষি যন্ত্রপাতি যে সাবসিডিতে পাওয়া যাচ্ছে ওখান থেকেও চাষিরা নিচ্ছে, আর আমাদের FCRS থেকে ওটা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়েছিল।
1: আর একেবারে আধুনিক কৃষি পদ্ধতিতে ড্রোনের ব্যবহার একেবারে অনস্বীকার্য, সেই ব্যবহার কি আপনি করছেন?
0: এই ড্রোনের যে ব্যবহার এটা কিন্তু আমরা প্রথমে দেখেছিলাম, মানে বিভিন্ন কৃষি মেলাতে গিয়ে দেখেছিলাম যে ড্রোন কীভাবে ব্যবহার করতে হয়। একটা হেলিকপ্টার আমাদের একটা যন্ত্র যেখানে আপনার পেস্টিসাইড বা আপনার ফাঙ্গিসাইড দিয়ে আমরা স্প্রে করছি, এখন এই যে জমিতে যাচ্ছি সবার গায়ে একটাই ভয় সেটা হচ্ছে সাপের। তো এই যে সাপের ভয় অনেক আমাদের ওখানে অনেক চাষি আছে যারা সাপের দংশনে কিন্তু মারাও গেছে, তো এই ভয়ের প্রকোপ থেকে আর এই ড্রোনের মানে অতি অল্প সময়ে এবং খুব ভালোভাবে স্প্রে করা যায়, আমরা কিন্তু ব্যবহার করছি সভায় সমিতিতে সরকারি মাধ্যমে আমরা ভাড়া নিয়ে এসে আমরা কিন্তু ড্রোনের ব্যবহার করেছি এবং খুব ভালোভাবে স্প্রে করা হচ্ছে এবং বিভিন্ন আমাদের ট্রেনিংও দেওয়া হয়েছে এর উপরে।
1: সেক্ষেত্রে খরচাটা
0: অনেক কম, অনেক
1: অনেকটাই কম।
0: একটা লেবার করতে গেলে যে আপনার 250 বা 300 একটা লেবারের দাম, তার সাথে এই আপনার পেস্টিসাইড ফাঙ্গিসাইড আমাকে অ্যাড করতে হচ্ছে, সেখানে 150 এক বিঘে জমি উইথ আপনার ওষুধ সহ স্প্রে করে দিয়ে চলে যাচ্ছে,
1: মানে সেক্ষেত্রেও লাভবান হওয়া
0: যাচ্ছে এবং খুব ভালোভাবে স্প্রে হচ্ছে।
1: এই যে এত রকম পদ্ধতিতে আপনি চাষ করছেন, কিন্তু তারপরেও আমরা শুনি যে ধানের নাড়া পুড়িয়ে ফেলা হচ্ছে, তাতে মাটির যে

0: উপরের অংশটা, সেটা তো প্রতিনিয়ত নষ্ট হচ্ছে। তার পাশাপাশি এই যে আপনি বলছিলেন আপনি ভুট্টা চাষ করেন, এবার ভুট্টা চাষের পরে যে অবশিষ্টাংশ রয়েছে সেই যে তার যে একটা সঠিক ব্যবহার প্রয়োজন সেটা অনেক ক্ষেত্রেই হচ্ছে না। সেটা নিয়ে আপনি কিছু ভাবছেন বা আপনি আপনার পাশাপাশি যে ভাইরা রয়েছে তাদেরকে বলছেন কিছু?
1: এর আপনি ঠিকই বলেছেন যে এই যে নাড়া পোড়া বা এই যে এখন হারভেস্টার চলে এসেছে, যেহেতু অতি বৃষ্টি হয়ে যাচ্ছে, আপনার লেবার পাওয়া যাচ্ছে না বা লেবারে কেটে ওটাকে আনা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে হারভেস্টার বা কম্বাইন হারভেস্টার কাটার পরে আমাদের যে অবশিষ্ট অংশটা রয়েছে বেশিরভাগ চাষি কিন্তু পুড়িয়ে দেয়, যেটা আমাদের মাটির পক্ষে খুব ক্ষতি হচ্ছে। আমরা কী করছি, চাষিদেরকে অ্যাওয়ারনেস করছি বা ক্যাম্পেইন করছি যে আপনার ওটাকে এক জায়গায় জড়ো করুন, জড়ো করে এটা ডিকম্পোস্ট বলে একটা ট্যাবলেট রয়েছে যেটা আমাদের কেমিক্যালের মাধ্যমে সাপ্লাই দেয়, এটাকে আপনারা কম্পোস্ট সার হিসাবে আবার জমিতেই আপনি ব্যবহার করুন। তাতে কি আমাদের যে যে মাইক্রো নিউট্রিয়েন্ট যেগুলো রয়েছে যেমন জিঙ্ক বোরন, সেটার ঘাটতিটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে। তো আমরা এটা অ্যাওয়ারনেস করছি এবং এটা চলছে। আর ভুট্টার ক্ষেত্রে যেটা বললেন সেটা হচ্ছে যে পশু খাদ্য হিসাবে কিন্তু ভুট্টার অবশিষ্ট অংশ দারুণ কাজে লাগে এবং সেটাকে চাপার হিসাবেও আপনার ব্যবহার করেন, যেটা ছ মাস পর্যন্ত রাখা যায় এবং এটা বিক্রিও হয়, অবশিষ্ট অংশ বিক্রিও হয়। আর যারা একদম দানা করে সেটা আপনার বাড়িতে নিয়ে এসে ওরা জ্বালানি হিসাবে ব্যবহার করে, কিন্তু মাঠে কিন্তু আর কেউ আর পড়াচ্ছে না, তার জন্য আমরা ক্যাম্পিং করছি আমাদের এপিও থেকে।
0: বেশ, এবার একেবারে শেষের দিকে চলে এসেছি। আমাদের ভারতবর্ষে একেবারে শুরু থেকেই কৃষিকাজের সঙ্গে মানুষ কিন্তু যুক্ত রয়েছে এবং বারবার সরকারও বলে থাকে যে কৃষি আমাদের প্রধান, কৃষিভিত্তিক দেশ, কিন্তু তারপরেও কৃষকের মুখ কিন্তু আলো ঝলমল করে না, কৃষক কিন্তু মঞ্চের নিচে থাকে, সেটা আপনি কি বলবেন?
1: দেখুন, এই যে বলছেন কৃষক সবসময় মুখ ঝলমল করে না, এটা কিন্তু এখন কিন্তু আর সেটা নেই, কারণ আপনি যদি গতানুগতিকভাবে চাষ করেন তাহলে কিন্তু চাষির মুখ কিন্তু এরকম মানে অনুজ্জ্বল হয়ে থাকবে। আজকে এই যে অসময়ে সবজি চাষ বা বিভিন্ন রকম যে টেকনোলজিতে ব্যবহার করে তাহলে চাষে কিন্তু ওই মঞ্চের পিছনে নয়, মঞ্চের একদম নিচে থাকবে না, মঞ্চের ওপরেই থাকবে, এটা আমি গর্ব করে বলতে পারি। কারণ আমি চাষ করছি এবং বিভিন্ন চাষিদেরকে আমি উদ্দীপনাও করছি বা উৎসাহিত করছি যারা কিছু পয়সার মুখ দেখছেন।
0: তো এখান থেকে আরও একটা কথা জানতে চাইবো, যে বর্তমান সময়ে দাঁড়িয়ে বলা হচ্ছে কর্মসংস্থানের বড্ডই অভাব এবং চাষাবাদের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের যে পরবর্তী প্রজন্ম বা ধরুন আপনার বাবা কাকারা চাষ করে এসেছে, আপনার পাশাপাশি আপনারই প্রজন্মের অনেকে হয়তো চাষাবাদের কাজে আর নেই, তারা হয়তো ভিন রাজ্যে কোনো কাজ করতে চলে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক কতটা আয় আপনি করছেন যে আপনি এই একেবারে গর্ব করে বলতে পারবেন যে হ্যাঁ আসুন কৃষিতে, আসুন কৃষিতে, উন্মুক্ত জায়গা রয়েছে, অনেকটা মাঠ সত্যিই ফাঁকা পড়ে রয়েছে এবং সেখানে কাজ করা যায়।
1: এই যে আমার যে টোটাল ফার্মিংটা রয়েছে, মানে আমি যে ইন্টিগ্রেটেড ফার্মিং করছি, আপনার গরু ছাগল হাঁস মুরগি থেকে আমার মাছ চাষ থেকে শুরু করে সমস্ত টোটালটা নিয়ে আমার বার্ষিক আয় রয়েছে 14-15 লক্ষ টাকা, যেখানে খরচ খরচা বাদ দিয়ে আমি 7-8 লক্ষ টাকা প্রতি বছর আমি ইনকাম করছি। তো সেক্ষেত্রে আমি দাঁড়িয়ে বলবো যে এই যে চাষের ক্ষেত্রে যে চাষি বলছে যে লাভ হচ্ছে না বা পিছিয়ে পড়ছে, আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে বলবো যে চাষে এসে এই যে বিজ্ঞান ভিত্তিক চাষ করে দেখুন, তাতে কিন্তু লাভ রয়েছে। ঠিক আছে, যেভাবে টেকনোলজি এগোচ্ছে চাষের ক্ষেত্রেও তাই, আজকে এই যে টেকনোলজিগুলো রয়েছে সেগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি তাহলে কিন্তু চাষে কিন্তু ভালো একটা আয়ের দিক রয়েছে।
0: আপনার যে ছেলে মেয়ে রয়েছে তাদের জন্য আপনি ভবিষ্যতে কি ভেবেছেন, তারা কি চাষের সাথে যুক্ত থাকবেন নাকি অন্য কোনো ভবিষ্যৎ তাদের জন্য আপনি ভাবছেন বা স্বপ্ন দেখছেন?
1: বর্তমানে এই যে চাষের যা দিক এবং চাষের যা লাভ্যাংশ রয়েছে তাতে আমি আমার ছেলেমেয়েকে পড়াশোনা করিয়ে কিন্তু আমি চাষের ক্ষেত্রেই নিয়ে আসব। কারণ আমি দেখেছি বিভিন্ন ট্রেনিংয়ে গিয়ে দেখেছি বা দিল্লি থেকে আমি দেখেছি বিভিন্ন সায়েন্টিস্ট বা আপনার ডক্টরেট বা আপনার যারা কৃষি বিজ্ঞানী রয়েছে তারা কিন্তু বড় বড় ফার্ম খুলে কিন্তু চাষবাসের দিকেই যুক্ত রয়েছেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে আমার ভবিষ্যৎ প্রজন্ম আমার চাষের দিকেই আসুক।
0: খুব আশার কথা বললেন এবং এই আশার আলো থাকুক, দিগন্ত বিস্তৃত হয়ে থাকুক, খোলা মাঠের একটা পাশে যেমন ঠিক ঝলমলে আলো ঝলসে ওঠে ঠিক তেমনি এটা থাকুক, এই আশায় আমরা থাকি এবং আমাদের ভারতবর্ষের কৃষির ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়ে উঠুক, আপনাদের মতন মানুষরা আরও আরও যুক্ত হন এই বিজ্ঞান ভিত্তিক চাষের সঙ্গে। বন্ধুরা, আজকে আমরা কথা বলছিলাম অপ্রচলিত সবজি চাষ এই বিষয় নিয়ে, কিন্তু সেই বিষয়ের সাথে সাথে আরও অনেক বিষয় আজকে উঠে এলো আমাদের এই আলোচনায়। আমাদের সঙ্গে এতক্ষণ স্টুডিওতে ছিলেন পূর্ব বর্ধমান জেলার কান্না 1 নম্বর ব্লকের অন্তর্গত মির্জাপুর গ্রামের প্রোগ্রেসিভ ফার্মার বাপি শেখ। বাপিবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: নমস্কার।
0: আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি এবং সঙ্গে ছিলাম আমি।

0: আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবারও অন্য কোনো অনুষ্ঠানে, অন্য কোনো বিষয় নিয়ে।
1: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হলো। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, শুনতে ভুলবেন না। কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক শহর কলকাতার শত কথা 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
3: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজকের বিষয় গরমের ফোঁড়া। এ বিষয়ে একটি কথিকা বলছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার অবন্তী সাহা।
4: ফোড়ায় ভোগেনি এমন মানুষ বোধহয় বিরল। সবাইকেই অল্পবিস্তর ফোড়ায় কাতর হতে দেখা যায়, কিন্তু গরমের সময়টা ফোড়া বড্ড বেশি কষ্ট দেয়, বিশেষত বাচ্চাদের। খেয়াল করলে দেখা যাবে যে এই গরমে যে ফোড়াগুলো হয় সেটা মূলত বাচ্চাদের কপাল, নাক, মুখ, গলা এই সমস্ত জায়গায় হয়ে থাকে। কিন্তু সাধারণভাবে আমরা আরও যেটা ফোড়া বলতে যেটা বুঝি সেটা কিন্তু শরীরের অন্যান্য বিভিন্ন অংশেও হয়ে থাকে। তো গরমের ফোড়ায় আপনারা দেখবেন সেটা কিন্তু তার আয়তনটা এমনি ফোড়ার মতো অত বেশি বড় হয় না, ছোট ছোট হয় এবং অনেকগুলো হয় এক জায়গায়। তো এই ফোড়াগুলো আপনার মূলত তৈরি হয় হচ্ছে ঘর্মগ্রন্থির ইনফেকশনের ফলে। ঘর্মগ্রন্থি থেকে ঘাম নিঃসরণ না হতে পারার জন্য সেই জায়গাটায় আটকে থাকে এবং সেখানে পরবর্তীকালে আমাদের চামড়ায় স্বাভাবিকভাবে যে সমস্ত জীবাণু ঘুরে বেড়ায় বা জীবাণু থাকে, সেই জীবাণুগুলো বা বাইরে থেকেও আরও কিছু জীবাণু এসে সেই ঘর্মগ্রন্থিতে ইনফেকশন ঘটানোর ফলে এই ফোড়াগুলি হয়ে থাকে। এগুলোকে ডাক্তারি পরিভাষায় বলা হয় পেরিপোরাইটিস। বড়দের একেবারে হয় না তা নয়, তবে বাচ্চাদের বেশি হয়। এই পেরিপোরাইটিস বা গরমের ফোড়া, এটা থেকে রক্ষা পাওয়ার উপায় হচ্ছে প্রথমত ঘামটাকে যাতে আমরা কমাতে পারি। ঘাম যদি না হয় তাহলে ঘামাচি হবে না, ঘামাচি না হলে তাহলে তার ইনফেকশনও হবে না এবং গরমের ফোড়াও কম থাকবে। ঘাম কম করার জন্য যতটা সম্ভব ঠান্ডায় থাকা বা বরফের সেঁক দেওয়া বা ঠান্ডা জলে গা মোছানো ইত্যাদি। এছাড়া যদি আপনার দেখাই যায় ফোড়া হচ্ছে, তখন নিজে সেটার চিকিৎসা করার চেষ্টা না করা, কোনো ওষুধের দোকানে বলে মলম ইত্যাদি কিনে না লাগানো, সেটাই শ্রেয়। আপনারা ত্বক বিশেষজ্ঞ কোনো ডাক্তারবাবুর কাছে গিয়ে

দিয়ে ফোড়ার জন্য তাকে দেখিয়ে ফোড়ার জন্য ফোড়াতে কি ওষুধ লাগাবেন, কি ওষুধ খাবেন ইত্যাদি জেনে নিয়ে সেই মতো ব্যবস্থা নিলেই ভালো করবেন। কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের মুখটা ভীষণ রকমভাবে ইনফেকশন প্রবণ, অর্থাৎ এখানে ইনফেকশন হলে সেটা আরও মারাত্মক আকার ধারণ করতে পারে। কাজেই খুব তাড়াতাড়ি যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এই ইনফেকশনটা আরও গভীরে গিয়ে অনেক মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই গরমে

0: এই ছোট ছোট ফোড়া গুলো অনেক সময় বড় আকার ধারণ করে, সেখান থেকে তারা জ্বর ব্যথায় কষ্ট পায়, খাওয়া দাওয়া কমিয়ে দেয়। একদম ছোট বাচ্চা হলে তারা তো মুখে বলতে পারে না, কাজেই যখনই গরম এবং গরমের ফোড়া বাচ্চাদের গায়ে দেখবেন, আমি বাচ্চাদের কথাটা জোর দিয়ে বলছি এই কারণে, কারণ তারা তো মুখে বলতে পারে না, বড়দের হলে বড়রা সবসময় ডাক্তারের কাছে যান বা তারা বলতে পারেন, ছোটদের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রেখে ব্যবস্থা নেওয়াই ভালো। আরেকটা ব্যাপার, বড়দের যদি দেখেন এরকম বারে বারে ফোড়া হচ্ছে, বা সেটা গরমের সময় হোক বা অন্য সময় হোক, তারা সুগার টেস্ট করাতে ভুলবেন না। যারা সুগারের রোগী তাদের কিন্তু খুব ঘন ঘন এরকম ত্বকের ইনফেকশন হতে থাকে, তার মধ্যে গরমের ফোড়াও কিন্তু বাদ পড়ে না। কাজেই গরমের ফোড়াকে হেলাফেলা নয়, বড়রা হলে তারাও ডাক্তারবাবুদের কাছে গিয়ে দেখাবেন, চিকিৎসা করাবেন, এবং ছোটরা হলে তো অবশ্যই।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা যার শিরোনাম ছিল গরমের ফোড়া। কথিকাটি বললেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার অবন্তী সাহা। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই। শুনলেন আপনার স্বাস্থ্য, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

শ্রোতা বন্ধুরা, এখন জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর আজকের দ্বিতীয় অধিবেশনের বাকি সময়টুকুর অনুষ্ঠান সূচি। সন্ধে সাতটায়, ভারতীয় সময় সন্ধে সাতটায় শুনবেন বেতার নাটক প্রীতিভোজ, রচনা শ্যামাপ্রসাদ ঘোষ, প্রযোজনা শোভন পাঠক। 7:45 শুনবেন হাউসফুল, বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, লেখক এবং প্রযোজক শৌকর্য ঘোষালের সাক্ষাৎকার নিয়েছেন বৃষ্টিদেব, প্রযোজনা দুর্বা দে। 8:15 শুনবেন মহিলাদের আসর, অর্ধেক আকাশ, বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস বিষয়ক একটি অনুষ্ঠান। অতিথি থাকবেন সাংবাদিক নিবেদিতা দেব, উপস্থাপনায় জয়শ্রী ভৌমিক। 9:00 শুনবেন কথায় গানে, উপস্থাপনায় সৃজিতা রায়। 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা। 9:45 শুনবেন সঙ্গীত শিক্ষার আসর, আজকের রবীন্দ্রসঙ্গীত শিক্ষার আসর পরিচালনায় থাকবেন প্রমিতা মল্লিক। 10:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে মিশ্র পিলু রাগে। এবং দাদরা পরিবেশন করবেন শিল্পী দাস বিশ্বাস, তাকে তবলায় সহযোগিতা করবেন অনির্বাণ দাশগুপ্ত, হারমোনিয়ামে সহযোগিতা করবেন হিরণময় মিত্র। 10:45 শুনবেন উপমহাদেশের খবর, 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় সৃজিতা রায়। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি।

বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের এক পাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-এর মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বেতার নাটক প্রীতি ভোজ।
1: আজকের নাটক প্রীতি ভোজ।

রচনা শ্যামাপ্রসাদ ঘোষ, প্রযোজনা শোভন পাঠক। নাটক প্রীতি ভোজ।

0: প্রাণ প্রাণের শোভেছে প্রাণ আমি জেনে শুনে। এই যে মাস্টারমশাই, মাস্টারমশাই পরীক্ষার খাতা দেখলেই চলবে?
1: ৯-১০-১১
0: বাজারটাতে যেতে হবে না? মাস্টারমশাই, এই যে না ঘড়িটা দেখুন, ৮:৩০ বাজে। এরপর বাজার এলে ১০টায় স্কুলের ভাত দেবো কি করে আমি?
1: দাঁড়াও, এই খাতাটার নাম্বারটা কাউন্ট করে নি।
0: আমি দাঁড়াচ্ছি, কিন্তু ঠিক মতো ভাত না পেলে তো বাবুদের।
1: এই এই তোমাদের দোষ রিনা, যা বলছিলে আমাকে বলছিলে, হঠাৎ বহু বচন কেন? প্রতি কথায় পুরুষদের আক্রমণ। ৩-৪ হ্যাঁ, তোমাদের এক বাতিক হয়েছে, যা হোক ভেবে দেখো তো, পুরুষ না হলে তোমাদের
0: কি সব সাধু মহারাজ রে, নিয়ে আসবো কালকের কাগজটা দেখবে কটা বধূ হত্যা নারী নিগ্রহের খবর আছে।
1: বাহ, আরে বাহ, এটা একটা এক্সেপশন।
0: এক্সেপশন নারী নিগ্রহ?
1: আজ ২০ বছর মাস্টারি করছি কো-এডুকেশন স্কুলে, এই প্রথম একটা মেয়েকে ফার্স্ট হতে দেখলাম জানো। এই শোনো শোনো শোনো, ইংরেজ নাট্যকার জন আরভিন কি বলেছে জানো তো?
0: কি বলেছেন?
1: মেয়েদের বড় কিছু হওয়ার মতো পটেনশিয়ালিটি নাই।
0: ও হো, ওই আনন্দেই থাকো, যুগ এগোচ্ছে মনে রেখো, সমাজ কি আর একভাবে আছে? থাচো, ইন্দিরা গান্ধী, শ্রীমাভ ও বন্দন নায়ক, বেনজির, খালেদা, কত নাম করব।
2: আসছি স্যার,

0: কে? ও শ্যামল, এসো এসো।
1: কেমন আছেন স্যার?
0: ওই আর কি। তা তোমার কি খবর বলো।
1: নানা ঝামেলায় অনেকদিন আসতে পারিনি স্যার। সে যাক, কাকিমা কেমন আছেন?
2: আছি একরকম। আমাদের আবার থাকা, অতনু চলে যাবার পর বাড়িতে একা একাই তো থাকি, কতক্ষণ আর বই পড়ে টিভি দেখে থাকা যায় বলো।
1: অতনু এখন বাড়িতে থাকে না?
2: না, কলকাতায় হস্টেলে।
1: কি পড়ছে?
2: ও মা, তুমি জানো না বুঝি, তো জানবি বা কী করে, অনেকদিন তো আসনি এদিকে, ও তো জয়েন্ট দিয়ে মেডিকেলে ভর্তি হয়েছে।
1: ও তাই নাকি? জানতাম না তো।
2: বসে তুমি, আমি চা করে আনি।
1: না না কাকিমা, চা খাবো না, আমি এখন উঠবো, আসলে একটু তাড়া আছে তো, এই নেমন্তন্ন করতে বেরিয়েছি, দাদার বিয়ে, আপনাদের যেতে হবে। কিন্তু এই তো এ মাসেরই 28, 30 সন্ধ্যায় প্রীতিভোজ, যেতেই হবে।
2: তাই? তোমার দাদার বিয়ে?
0: কোন দাদার বলো তো? বিমলের, মানে যে ইলেকট্রিক্যাল গুডসের দোকান দিয়েছে?
1: হ্যাঁ, আমার নদাদা।
2: কোথায় হচ্ছে বিয়ে?
1: কাটোয়ায়। এই যে কার্ড, সব লেখা আছে, যাবেন কিন্তু কাকিমা, আপনাকেও যেতে হবে।
2: আমি আবার কেন বাবা?
1: ওসব বাবা আসবেন বলতে, না গেলে কিন্তু খুব দুঃখ পাবো, আমার অনেক দিনের আশা আপনাদের একটু বাড়িতে নিয়ে যাব, যেতেই হবে কিন্তু।
0: আচ্ছা আচ্ছা, যাবো যাবো, অত করে যখন বলছো, চলো আমিও তোমার সঙ্গে বেরোই, একটু বাজারে যাব, যেতে যেতে কথা হবে। দাও রিনা, বাজারে ব্যাগটা দাও।
2: এনা
0: রিনা, রিনা, রিনা,
2: কি হলো এত হাঁক ডাক কেন? কি এমন মহৎ কাজ? উমা, হাতে কিসের প্যাকেট তোমার?
0: এটা দেখো তো, পছন্দ হয় কিনা।
2: কি আছে ওতে? শাড়ি? শাড়ি তো! ও মা, কার? আমার? ও বাবা, আজ কোন দিকে সূর্য উঠেছে গো বীরেন বাবু, নিজে পছন্দ করে শাড়ি এনেছো বউকে চমকে দেওয়ার জন্যে। খোলো খোলো দেখি একবার, দেখে প্রাণটা জুড়ো।
0: তোমাদের নিয়ে ভীষণ মুশকিল, শাড়ি যেন তোমাদের কাছে রসগোল্লা।
2: তাই তো,
0: দেখলেই একেবারে জিভে জল আসে। কিনছো তো প্রতি মাসে একটা করে বাবা, তাতেও পোষাচ্ছে না? না না, এটা তোমার না, শ্যামলের দাদার বিয়ের প্রীতিভোজে নেমন্তন্ন আছে না?
2: তাই তো, একেবারে ভুলে গেছিলাম, দেখি দেখি। ও মা, এ তো খুব দামি শাড়ি গো, এত টাকা খরচ করে?
0: না না, ব্যাপারটা কি জানো তো, আসলে বড় লোকের বিয়ে বাড়ি বলে কথা, সেখানে একটা সাদা মাটা কম দামি জিনিস নিয়ে গেলে মানে একটা প্রেস্টিজের ব্যাপার আছে না?
2: না অবশ্য,
0: তৈরি হয়ে নাও, তৈরি হয়ে নাও, একটু আগে ভাগেই যাব।
2: আমি যাব না, তুমি একাই যাও। অপরিচিত বিয়ে বাড়িতে মানে চেনা জানা কেউ নেই, আমার ভীষণ অস্বস্তি হয়, অন্তর দিয়ে মেশা যায় না, অন্তত আন্তরিক আন্তরিক হবার ভান করতে হয়, কিরম যেন একটা খেলা, আমি পারি না, আমার একটু ভালো লাগে না।
0: চিরকাল শুধু মুখেই মারিতং জগৎ, কথায় বার্তায় তো খুব আধুনিকা, কিন্তু কাজে সেই মান্ধাতা আমলের টান।
2: আধুনিকা মানে বুঝি শুধু মনকে হালাল করতে শেখা? মানে আমি বলতে চাইছি,
0: কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না তোমাকে, চলো চলো চলো তো, গেলে দেখবে ভালোই লাগবে।
2: যা ঠান্ডা পড়েছে, এই ঠান্ডা বের হলে আমার শরীর খারাপ হবে, একেই বলে আমার সর্দির ধাত।
0: কিন্তু বুঝে দেখো, অত করে বলে গেল শ্যামল, ওর বাবার সঙ্গে আমার দেখাও হয়েছিল, বাড়িতেই আসছিলেন, অনেক করে বললেন তোমাকে শুদ্ধ নিয়ে যাওয়ার জন্যে, এখন না গেলে কি ভালো দেখাবে?
2: সত্যি কথা বলতে কি, আজকালকার নিমন্ত্রণ বাড়িতে যেতে আমার ভালো লাগে না।
0: না না না, এখানে ভালো লাগবে, দেখো শ্যামলের বাবা রামশঙ্কর সাহা এখানকার নাম করা ব্যবসাদার, অটিল টাকার মালিক, ব্যবস্থাপনা দেখলে তোমার একেবারে তাক লেগে যাবে।
2: তাতেই তো ভয় আরো বেশি।
0: আরে তুমি হলে গিয়ে ওদের ছেলের মাস্টার মশাইয়ের বউ, দেখবে তোমার খাতিরই আলাদা হবে, তুমি মিথ্যে ভয় পাচ্ছ। না না না না, রেডি হয়ে নাও প্লিজ, আমি বরং একটা রিক্সা ডেকে আনি।

এই যে রুমা, বাবা, এতক্ষণে সময় হলো?

0: কখন থেকে তোমার বন্ধু ইলার হাত দিয়ে এল স্কোয়ার পাঠিয়ে দিয়ে হাপিত্যেশ করে বসে আছি।
1: এল স্কোয়ার? হ্যাঁ, নতুন টার্ম মনে হচ্ছে।
0: হ্যাঁ, একদম ফ্রেশ। উর্বর মাথা তো হঠাৎই চলে এলো। প্রথম এলে লাভ, পরের এলে লেটার। আচ্ছা, তা তোমার একটা চিঠি সার্ভ করতে কতক্ষণ লাগে? তুমি তো দেখছি বুকিং ক্লার্কের থেকেও স্লো।
1: তোমার তো আর দাদার বিয়ে নয় দীপকদা, হলে বুঝতে।
0: হ্যাঁ, কত তো কাজ করছো। অবশ্য বৌদির ভাইয়ের সঙ্গে হাসাহাসি করাটা একটা জরুরি কাজ বটে। আমার মতো চুনোপুটির দিকে কে আর তাকায় বলো?
1: তাহলে তো চুনোপুটির উচিত কাতলা হওয়ার চেষ্টা করা। শোনো, ওই বইয়ের দোকান ফোকানে রামশঙ্কর সাহা বলবে না?
0: এই এই বাবা থেকে কিছু মাল্লু ঝেড়ে দাও না ভাই, ওষুধের হোলসেলার হওয়ার একটা চান্স এসেছে।
1: এই রে দাদা, দাদা আসছে দেখে।
0: একটু লুকিয়ে চুরিয়ে যে ইয়ে করবো তারও উপায় নেই। লোক যেন গিজগিজ গিজগিজ করছে, এই জন্যই আজকাল সবাই দেখিয়ে দেখিয়ে প্রেম করে।
1: না বাবা, আমি ওই দলে নেই।
0: চলো না।
1: কোথায়?
0: ওই গাছতলায়। বেশিক্ষণ নয়, অনলি 10 মিনিট। আসলে ব্যাপারটা কি জানো তো?
1: কি?
0: এই সানাইয়ের সুর, দামি শাড়ি পরা, আতরের গন্ধ, কোপায় ফুলের মালা, এইসব দেখে মনটা কেমন ছুঁকছুঁক করছে। এই তুমি চলো, আমি একটা বেঞ্চি জোগাড় করে আনছি।

0: এই রোকে রোকে রোকে,
1: এই যে ভাই রিক্সা দাঁড়া, এখানেই নেমে যাব, এসো রিনা নেমে এসো। কত, 4 টাকা? তো আমার মানি ব্যাগে কি খুচরো আছে মনে তো হয় না। ও 5 টাকা, এই তোমার পাশে আছে রিনা,
2: দেখছি।
1: আচ্ছা ঠিক আছে, তুমি এই 5 টাকাই নাও ভাই, আর ফেরত দিতে হবে না।
2: রিক্সাটাকে আসতে বলে দিলে না?
1: সে তোমাকে ভাবতে হবে না, শ্যামলী ব্যবস্থা করবে কিছু একটা। দেখছো কি বিশাল আয়োজন,
2: টাকা থাকলে বিশালই হয়, ইয়া নতুন কথা কি?
1: টাকা থাকলেই কি সবাই খরচা করতে চায়?
2: যাদের ঘাম ঝরানো টাকা তারা হয়তো চায় না, কিন্তু যাদের 2 নম্বরি টাকা তারা চায়। তোমার মুখে এটা শুনেছি, ইলিশ মাছ যখন 150 টাকা কেজি তখনই বিক্রি হয়ে যায় অক্লেশে, তুমি পারো কিনতে?
1: বাহ বাহ, সমাজ তত্ত্ব নিয়ে আজকাল বেশ মাথা ঘামাচ্ছ দেখছি, স্টেজে তুলে দিলে ভালোই বলবে।
2: বলবই তো, আর অনেক কিছুই বলতে পারি, বলার আছেও, কিন্তু তোমরা শুনতে চাইবে তো? আমাদের বোকা বানিয়ে রাখতে পারলেই তো তোমাদের লাভ।
1: অতি চালাকের গলায় দড়ি, এরকম একটা প্রবাদ আছে কিন্তু। আবার তোমাদের বেশি চালাক হতে দিলেও তো তোমরা সব উল্টো পাল্টা করে বসবে।
2: কি করব
1: কি আবার, এর একটার পর একটা পুরুষ পাল্টানো, লিপ টুগেদার করা, না বাবা, এই মাঝ বয়সে বউ গেলে আর বউ জোগাড় করতে পারবো না, কারণ আমার তো আর অরফিউসের মতো জাদুবিনা নেই যে বউ চোরের হাত থেকে আমার ইউরিডিসকে উদ্ধার করে আনবো। কি ঠিক বলেছি তো? দাঁড়াও দাঁড়াও, ওই একটা ছেলে এদিকে আসছে, ওকে বলি শ্যামলকে একটু ডেকে দিতে।
0: এই যে ভাই, ও ভাই শোনো, একটু শোনো,
1: চলে গেল।
2: এত বড় আয়োজন, এত জাঁকজমক, তুমি নিমন্ত্রিতরা এত অবহেলিত কেন? অতিথি অভ্যর্থনার জন্য বাড়ির কারুর তো গেটে থাকা উচিত ছিল।
1: হ্যাঁ হ্যাঁ, তা তো বটে, তবে ছিল হয়তো, একটু এদিক ওদিক গেছে কোথাও, চলো একটু এগিয়ে যাই। ওই দেখো বসার জন্য চেয়ার পাতা আছে।
2: হ্যাঁ চেয়ার পাতা আছে, ফাঁকা তো দিচ্ছি না একটা, এই জন্যই বলেছিলাম বুঝলে।
0: এই যে ভাই, ও ভাই শুনছো, একটু শ্যামলকে কি ওর বাবাকে ডেকে দেবে?
2: নির্লজ্জটা
1: কে, ওই ছেলেটা না ওই মেয়েগুলো?
2: সবাই, বেশি করে মেয়েগুলো।
1: একই কথা শুনি আজই মন্থরার মুখে, ইহারেই তো কয় উইমেন লিভ।
2: সবকিছুর একটু সীমা আছে।
1: সার্টেনলি সার্টেনলি, এভরিথিং হ্যাজ।

0: লিমিটস, কিন্তু সীমাটা কে বাঁধবে বলো তো?
1: উচ্ছন্নে যাকো সব, দাঁড়িয়ে দাঁড়িয়ে তো পা ব্যথা হয়ে গেল, কতক্ষণ আর এইভাবে দাঁড়িয়ে থাকা যায় বলো তো?
2: হ্যাঁ তাই তো, খুব মুশকিল হলো তো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি একটু খাওয়ার জায়গাটা বরং দেখে আসি, যদি খালি থাকে সিট বসে পড়বো, কি বল? না না ম্যাডাম, সিট খালি নেই। যদিও খান তিনেক ফাঁকা ছিল, আমাকে পাশ কাটিয়ে জনাদোষে ছুটে গেল।
1: তাহলে এইভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্যারেন্ডা ভাজবো? একটু বসার জায়গা পেলেও না হয় কথা ছিল। আরে ওই তো শ্যামল, শ্যামল দেখো দেখো।
2: তাই তো শ্যামল, শ্যামল
0: চলে গেল।
1: আমার তো তাকালো মনে হলো যেন
0: তাকিয়েছে। তাহলে আর কোনো ভাবনা নেই, চলো চলো ওই গাছতলায় একটা বেঞ্চে একটু জায়গা খালি আছে বলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে গিয়ে বরং একটু বসি।
1: চলো
3: একটু যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। এই দেখাটা করার জন্য কতবার ট্রাই নিয়েছি জানো?
4: অনুমান করতে পারি রবার্ট ব্রুসকেও হার মানিয়েছো, কিন্তু আর নয়, অনেক হয়েছে। আমি এবার যাই, বেশি বাড়াবাড়ি ভালো নয়।
3: এই 10 মিনিট হতে কিন্তু এখনো 2 মিনিট বাকি, আমার বেঞ্চি হওয়ার খাটনিটা পোষানো চাই তো। এই রে অভাগা, যেদিকে যায় সাগর শুকায় যায়।
4: কি হলো?
3: বিএম।
4: বিএম?
3: হ্যাঁ
4: বিএম। আবার কি
3: বিএম? মানে বীরেন মুখার্জি, দেশবন্ধু হাই স্কুলের শিক্ষক, বউকে নিয়ে এসেছেন তাই ফাঁকা জায়গা খুঁজছেন, পুরনো প্রেম ঝালিয়ে নেওয়ার জন্য এদিকে আসছেন। আসুন আসুন স্যার, আসুন এদিকে আসুন।
0: আরে আরে, এ তো তুমি দীপক না?
3: হ্যাঁ স্যার।
0: আরে থাক থাক থাক থাক থাক, আর প্রণাম করতে হবে না। কিন্তু ইয়ে তোমরা এখানে কি করছিলে?
3: কিছু না স্যার, কিছু না। ইয়ে মানে মানে রুমাকে একটু ফিলোসফি পড়াচ্ছিলাম আর কি, মানে সামনে ওর পরীক্ষা তো, তাই ও বললো।
4: আমি আবার কখন
3: বললাম? হ্যাঁ হ্যাঁ না মানে ও বলার আগে আমি বুঝতে পেরেছিলাম ও বলবে তাই নিজে থেকে।
0: ও ঠিক আছে ঠিক আছে, তা মেয়েটি কে?
3: ওকে চেনা না স্যার, ও ওর দাদারই তো বিয়ে স্যার, ও শ্যামলের বোন স্যার, রুমা।
0: ও ঠিক আছে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, তোমরা যাও। হ্যাঁ শোনো শোনো।
3: হ্যাঁ স্যার।
0: শ্যামলকে একটু ডেকে দিও তো।
3: আচ্ছা স্যার।
0: চলো রিনা, ওই বেঞ্চে গিয়ে বসি, পুরোনো দিনে ফিরে গিয়ে দীপক আর রুমা হয়ে যাই। দেখছো তো কি সুন্দর চাঁদ উঠেছে, আমার তো গান গাইতে ইচ্ছে করছে। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে।
1: তুমি পারো বটে, এত ইয়ের মধ্যেও গান বেরুচ্ছে গলা দিয়ে।
0: পারি পারি ম্যাডাম পারি, তার কারণ আমরা হচ্ছি পুরুষ। এসো এসো এসো, শালটা ভালো করে মাথায় জড়িয়ে নাও তো। এই তো ফাইন, ঘুমটা দিলে তোমাকে যা দেখায় না, ফ্যান্টাস্টিক। না মানে শুধু তোমাকে নয়, সব মেয়েদেরই দেখায়। কেন যে আজকালকার বউগুলো ঘুমটা দেয় না বুঝি না। বসো বসো, একটু স্থির হয়ে বসো তো, তোমাকে একটু ভালো করে দেখি।
1: কি বাড়াবাড়ি করছো বলো তো, দিন দিন ছেলে মানুষ হয়ে যাচ্ছে, যত বয়স বাড়ছে।
0: আসলে কি জানো তো, সিচুয়েশন, রাইট সিচুয়েশন। বিয়ে বাড়িতে এলি না, মনটা কেমন রোম্যান্টিক হয়ে যায়। তারপর এই নিরালায় মাথার উপর ঝুলন্ত জ্যোৎস্না। আসলে ওই দীপক আর রুমাই মনের মধ্যে যেন কেমন একটা আবেগ ঢুকিয়ে দিয়ে গেল। আর সেই আবেগ কি বলছে জানো?
1: কি?
0: আহা এমন চাঁদের আলো, মরি যদি সেও ভালো,
1: সে মরণ স্বর্গ সমান। মনে আছে, মনে আছে তোমার ঠিক আমাদের বিয়ের পরপরই এমনই এক চাঁদের রাতে, অবশ্য সেটা শীতের রাত ছিল না।

0: বিদ্যুতের রাত ছিল, তোমাদের গ্রামের বাড়ির ছাদে উঠেছিলাম আমরা, বসেছিলাম অনেকক্ষণ, জ্যোৎস্না আমাদের গা ধুইয়ে দিচ্ছিল, দূরে মধুমতী নদীর বালির চড়ায় জ্যোৎস্নার আলো চিকচিক করছিল, চারপাশে ঝোপে ঝাড়ে বেজে চলেছিল ঝিঁঝির সানাই। সেদিনও তুমি আমায় গান গাইতে বলেছিলে, আমি ভাবছিলাম মনে মনে কোন গানটা গাইব, তার আগেই তুমি গলা ছেড়ে গেয়ে উঠেছিলে এই গানটা।
1: দেখেছো, তোমারও মনে আছে তাহলে?
0: থাকবে না,
1: ঠিক এইটাই আমি চাইছিলাম। এই যে না দেখো, অপেক্ষা যখন করতেই হবে তখন মেমরি গেম খেলি।
0: কিন্তু তুমি শ্যামল এখনো এলো না তো?
1: ও নো নো মিসেস মুখার্জি, নো আজে বাজে কথা, আই এম গোয়িং টু টেক ইউর ইন্টারভিউ। আচ্ছা মিসেস মুখার্জি, আপনার সঙ্গে আপনার স্বামীর মানে বীরেন মুখার্জির বিয়ে হয়েছিল কবে?
0: 1975 সালের 19 ফেব্রুয়ারি।
1: তখন আপনার বয়স ছিল কত?
0: 18।
1: যার সঙ্গে আপনার বিয়ে হয়েছিল তখন তার বয়স ছিল কত?
0: সেটা আমার স্বামী বীরেন মুখার্জি বলতে পারেন।
1: তিনি কি জীবিত?
0: বহাল তবিয়াতে।
1: তিনি এখন কি করছেন?
0: পুরনো দিনের কথা পেরে পেরে বউকে ভোলাবার চেষ্টা করছেন।
1: লাভলি, দারুণ বলেছো রিনা। সত্যি এমন বেকুব জীবনে কোনোদিন হয়েছে কিনা মনে পড়ে না। না দেখো, আমি বুঝতে পারি না মানুষ দিন দিন এমন যান্ত্রিক হয়ে যাচ্ছে কেন।
0: অথচ সেই দিনগুলো কত ভালো ছিল বলতো, এক একটা অনুষ্ঠান আসতো আর যেন আনন্দের ফোয়ারা ছুটে যেত, একটা অনুষ্ঠান ফুরিয়ে গেলেই আবার বাড়িতে কবে অনুষ্ঠান হবে সেই আশায় আমরা সবাই দিন গুনতাম।
1: না না, তোমাদের পরিশ্রমও কত হতো বলো?
0: তা হতো,
1: বিয়ে, অন্নপ্রাশন, পুজো পার্বণ, কি খাটুনিই না যেত তোমাদের উপর দিয়ে।
0: ওর মধ্যেই যে আনন্দ লুকিয়ে থাকতো গো।
1: ঠিক ঠিক তাই। দেখো তখন না ছিল প্যান্ডেল, না ছিল ইলেকট্রিক আলো, উঠোনে ত্রিপল খাটিয়ে বাঁশে হ্যাজাক ছড়িয়ে, এই মনে আছে তোমার রিনা, সেই যে আমাদের ফুলশয্যার দিনে সন্ধেবেলায় যখন সুতো লুকুলুকি খেলা হচ্ছিল, তখন হঠাৎ সোনা বৌদির মাথায় লেগে হ্যাজাকের ম্যান্টেল খসে গিয়েছিল।
0: বাবা, এত মনে আছে তোমার?
1: শুধু কি এই, তোমার শাড়ি ওড়নার রং পর্যন্ত মনে আছে। হ্যাঁ গো দিদিমণি, তুমি পরেছিলে ঘন লাল বেনারসির উপর একটা কচি কলা পাতা রঙের ওড়না।
0: সত্যি তো?
1: কি সুন্দরী না দেখাচ্ছিল তোমাকে। কি হলো রে, তুই কাঁপছো যে? খুব শীত করছে না? এসো এসো আমার কাছে এসো, আর একটু সরে এসো।
0: কি শীত গো, ঠান্ডায় যেন হাত পা একবারে জমে যাচ্ছে, এক কাপ চা পেলেও হতো বলো।
1: তাই না? আচ্ছা দেখি পাওয়া যায় কি
0: না। না, যে যে চা চাইতে যাবে না, দরকার নেই, আমি শালটা আরো ভালো করে জড়িয়ে নিচ্ছি। কতক্ষণই বা, এক্ষুনি তো ব্যাচ উঠে যাবে।
1: না না, ব্যাচ উঠতে দেরি হবে, পরিবেশন করছে ক্যাটারাররা, ওরা ভীষণ স্লো।
0: স্লো হবে না কেন, দেবে তো একটু একটু করে, যাতে নষ্ট না হয়, গেরস্তর মাল বাঁচিয়ে সুনাম কিনবে।
1: আর সব জন কেমন এক একটা রোবট। অথচ আমাদের সময় মনে আছে তোমার রিনা, আমাদের প্রীতিভোজের দিন মনে আছে, সেই বটুদা?
0: খুব মনে আছে, তোমার মাস্তুতো দাদা তো কি হাসি না হাসিয়েছিল বাবা গো, আর পরিবেশন করছিল তোমার বন্ধুরা, কি মজাই না করছিল সব। কিন্তু খাইয়ে বটে তোমার ওই বটু দাদা, দিয়ে পিছন ফিরতে না ফিরতে শেষ, শেষকালে পুরো এক বালতি রসগোল্লা।
1: তুমিও তুমিও তো খাচ্ছিলে সেই ব্যাচে, হাসতে গিয়ে তোমার বিষম লেগেছিল।
0: কি কাণ্ড,
1: সোনা বৌদি ফুঁ দিয়ে দিয়েছিল তোমার মাথায়, আর টিপ্পনি কেটে কি সব বলেছিল আমায়।
0: খুব ফাজিল ছিল তোমার ওই মাসতুতো বৌদিটা।
1: না না, শুধু ফাজিল বলো না, কিরকম প্রাণচঞ্চল, প্রতি কথায় হিউমার।
0: খুব ভালোবাসতো আমাকে জানো, যখন আসতো কত কি নিয়ে আসতো আমার জন্য, আর রান্নাও জানতো কত রকম, বর্দিকে সরিয়ে দিয়ে নিজেই বসে যেত রাঁধতে, তারপর খেয়ে দিয়ে

0: মিরপুরে তাসনি 29 আর সোনা বৌদির পার্টনার আমি। কি সারাই করতো খেলতে খেলতে।
1: অথচ দেখো কি অদৃষ্টের পরিহাস, সেই সেই প্রাণ চঞ্চলতা থেমে গেল একেবারে। সোনাবুদি মারা গেলেন ইলেকট্রিক শখে।
0: যেদিন খবরটা পেলাম জানো, যেন আকাশ থেকে পড়লাম। কিছুতেই বিশ্বাস হচ্ছিল না গো, খুব কেঁদেছিলাম সারাদিন সারা রাত, কিছুতেই ভুলতে পারছিলাম না।
1: ওই যে ব্যাচ উঠেছে বোধ হয়।
0: হ্যাঁ হ্যাঁ, তাই তো, শ্যামলের আশায় থাকলে সারা রাত এই ঠান্ডায় মরতে হবে। যা হোক একটা ব্যবস্থা করো।
1: হ্যাঁ ঠিক ঠিক, ঠিকই বলেছো। আচ্ছা হ্যাঁ, তুমি আর একটু বসো, আমি চট করে দেখে আসি সিট পাওয়া যায় কিনা।
0: কি হলো?
1: না ইম্পসিবল, এই ভিড়ে সিট পেতে হলে হিন্দি সিনেমার মতো ফাইটিং করতে হবে লাজ লজ্জা বিসর্জন দিয়ে। আমরা যখন এখানে বসে গল্প করছি তখন লাইন পড়েছিল সিটের জন্য, এখনো এঁটো পাতা তোলা হয়নি এখনো, তার আগেই সবাই সিট দখল করে বসে গেছে। না না, শুধু তাই নয়, যারা বসেছে তো বসেছে, পরের ব্যাচে বসবে বলে প্রত্যেক চেয়ারের পেছনে চেয়ার ধরে এক একজন দাঁড়িয়ে আছে।
0: দেখো তো কি ঘৃণার কথা, চলো ফিরে যাই।
1: হ্যাঁ ফিরে যাব।
0: হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ, সেই ভালো, ফিরে যাওয়াই ভালো। তাছাড়া আর কি করব বলো, আর কতক্ষণই বা বসবো এই ঠান্ডার মধ্যে? একই তোমার ঠান্ডার ধাত, আর কেনই বা বসবো? শ্যামলও তো একবার, না ফিরেই যাই।
0: কিন্তু এইটা এইটা কি করবে?
1: ওহো, প্রেজেন্টেশনটা না?
0: হ্যাঁ
1: প্রেজেন্টেশন। আচ্ছা দাও দেখি এটা কি ব্যবস্থা করতে পারি।
0: ধরো

0: ব্যাস চলো। এই হেঁটে যেতে পারবে তো? চলো, যেতে যেতে যদি রিক্সা পাই তো উঠে পড়ব।
1: প্রেজেন্টেশনটা তুমি নিজে দিয়ে এলে?
0: না, ওই একটা চেনা মেয়েকে ডেকে দিয়ে দিলাম, বললাম নতুন বউকে দিতে।
1: বেশ করেছো, চলো গো, গিয়ে আবার রান্না চাপাতে হবে।
0: না না, তোমাকে আর কষ্ট করতে হবে না। যাওয়ার পথে কোন একটা হোটেলে তৃপ্তি করে প্রীতি ভোজের খাওয়াটা খেয়ে যাব।
1: আচ্ছা, আমরা না হয় না খেয়ে ফিরে গেলাম, কিন্তু তুমি যে নিমন্ত্রণ রাখলে তা কি করে ওরা বুঝবে? উপহারের কার্ডটায় নাম লিখে দিয়েছিলে।
0: না রে না, আমি ইচ্ছে করেই গিফট কার্ডটা খুলে নিয়েছি। দেখো, যেখানে আমাদের উপস্থিতির কোনো মূল্য নেই, প্রীতিভোজের প্রীতিটাই যেখানে অনুপস্থিত, সেখানে আমাদের দেওয়া উপহারের দামই বা কতটুকু? হয়তো আমাদের মতোই উপহারটাও ভিড়ের মধ্যে হারিয়ে যাবে, তা চেয়েই ভালো। চলো চলো রিনা।

প্রীতিভোজ নাটকটি শেষ হল। রচনা শ্যামাপ্রসাদ ঘোষ, অভিনয় করেছেন বীরেন মুখার্জি, গৌরীশঙ্কর পাণ্ডা, দীপক, প্রবীর ব্রহ্মচারী, রুমা, স্বাতি মুস্তাফি, শ্যামল, দেবজ্যোতি ঘোষ এবং রীনা মুখার্জির ভূমিকায় উর্মিমালা বসু। শব্দগ্রহণ রামজীবন মিত্র, সম্পাদনা রফি উদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন শোভন পাঠক।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: কলকাতার কথা, কলকাতার ইতিহাস, কলকল্লোলিনীর কত কাহিনী। প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, কলকাতার ডায়েরি, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে। স্মৃতি থেকে সাম্প্রতিক, শহর কলকাতার শত কথা, 594 কিলোহার্টজ অথবা নিউজ অন এআইআর অ্যাপে কলকাতার ডায়েরি, প্রতি শুক্রবার ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15, বাংলাদেশ সময় 7:45। বেড়ানোর বন্ধু, সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।
2: জুন মাসের বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় আমাদের এই বসুন্ধরা। নীলগিরি পাহাড়ের পাদদেশে ছোট্ট সবুজ গ্রাম শান্তিপুর। গ্রামের এক পাশে ঘন জঙ্গল, অন্য পাশে বয়ে গেছে কলকল শব্দে এক পাহাড়ি নদী। গত কয়েক বছরে গ্রামের রূপ বদলে যাচ্ছিল। শহরের ব্যবসায়ীরা এসে জঙ্গল কেটে রিসর্ট বানাচ্ছিল, আর পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল ও চিপসের প্যাকেটে নদীটার দম বন্ধ হয়ে আসছিল। গ্রামের বয়স্ক মোড়ল গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নদী পরিষ্কার করে ভূমি সংস্কারের মাধ্যমে গ্রামের রূপ পরিবর্তন করল। পৃথিবীর আর একদিকে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এক দল কিশোর কিশোরী। সুস্থ পরিবেশ রক্ষা আমাদের আশু কর্তব্য। পৃথিবীর রক্ষণাবেক্ষণের ভাবনা নিয়ে লেখা গল্প, কবিতা বা সত্য ঘটনা দিয়ে সাজানো আপনাদের চিঠি আমাদের এই বসুন্ধরা। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালে দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা মৈত্রীকথা mitrwkatha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন যে অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30, অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা, মৈত্রী প্রচার।

0: ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক, ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, শুনতে ভুলবেন না।
1: আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অমরনাথ যাত্রায় সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বজায় রাখতে এবং পুণ্যার্থীদের যাত্রা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে সরকার বদ্ধপরিকর বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উল্লেখ করেছেন। আগামী 21 জুন নিট ইউজি পরীক্ষার জন্য NTA বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় BSFকে জমি হস্তান্তর ও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দি অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। অস্ট্রেলিয়ান ওপেনে ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের PV সিন্ধু। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ বির ম্যাচে আজ কানাডা বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে। টরন্টো স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া, বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা সমাজের একাধিক ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ড্রোন প্রযুক্তির মতো নতুন ক্ষেত্রেও নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ নতুন সুযোগের দ্বার খুলে দিচ্ছে। গত 12 বছরে NDA সরকার নারী নেতৃত্বাধীন উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
1: 12 সাল কে দৌর মে জিস তরহ সে বিরাসত অর বিকাস দোনো
2: হামারি বহনো কে পাস হুনর ভি থা মেহনত ভি থি লেকিন উনে পুঁজি অর অবসর নাহি মিলতে থে। 3 করোড় মহিলাও কো লখপতি দিদি বানানে কা জো সংকল্প কিয়া থা ও পুরা হো চুকা হ্যায়।
0: কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুদ্ধার করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আকাশবাণী সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, চুরি যাওয়া বা বিদেশে পাচার হয়ে যাওয়া প্রত্ন সামগ্রী দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগী। এখনও পর্যন্ত 670টি ভাস্কর্য ও পুরাকীর্তি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
1: 12 সাল কে দৌর মে জিস তরহ সে বিরাসত অর বিকাশ দোনো এক সাথ চলে হম গুলামী কি মানসিকতা কো পিছে ছোড় করকে আপনি বিরাসত কা সংরক্ষণ করতে হুয়ে বিকশিত হোনে কি দিশা মে আগে বড়ে। মানে প্রধানমন্ত্রী জি কে নেতৃত্ব

0: तो मैं इस दिशा में जिस तरह से पिछले 12 वर्षों में काम हुआ है और जो परिवर्तन और प्रभाव उसका दिखाई देता है कि ये 12 साल का कालखंड जब भारत के विकसित होने का इतिहास लिखा जाएगा तब भारत के सांस्कृतिक पुनर्जागरण का दौर उसके रूप में परिभाषित और चिन्हित किया जाएगा।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফ্রান্সের রাষ্ট্রপতি এম্যানুয়েল ম্যাক্রো আগামী রবিবার ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করবেন। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, অনুষ্ঠানে ভারতের পরবর্তী প্রজন্মের উদ্ভাবন ও ব্যবসায়িক সুযোগের ওপর আলোকপাত করা হবে। দপ্তর হাজার হাজার প্রস্তাবের মধ্যে থেকে পুঙ্খানুপুঙ্খভাবে ঝাড়াই বাছাই করে 120টি স্টার্ট আপ সংস্থাকে এজন্য নির্বাচিত করেছে বলে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন। আগেই জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তাঁর ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের প্রথম ধাপে আগামী 14 জুন ফ্রান্সের নিসে যাবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী যাবেন স্লোভাকিয়া। এরপর তিনি ফ্রান্সে ফিরে এভিয়ন শহরে অনুষ্ঠিত G7 সম্মেলনে যোগ দেবেন। বিদেশ প্রতিমন্ত্রী ড কীর্তিবর্ধন সিং বলেছেন, সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও কেবলমাত্র একটি আঞ্চলিক গোষ্ঠী নয়, বরং এটি ভারত ও ইউরেশিয়ার ঐতিহাসিক ও সভ্যতাগত অংশীদারদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করে। তাজিকিস্তানের এসসিও আন্তর্জাতিক সম্মেলনে ড সিং বলেন, এসসিওর সঙ্গে নিরাপত্তা, যোগাযোগ এবং সুযোগের মাধ্যমে সহযোগিতা বাড়িয়ে তুলতে ভারত যে দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তাভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ডক্টর সিং জানান, সমস্ত ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে ভারত বদ্ধপরিকর। তিনি ঘোষণা করেন, আগামী 17-19 জুলাই ভারত কলকাতায় এসসিওর প্রথম সিভিলাইজেশন ডায়ালগের আয়োজন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করে মূল ভাষণ দেবেন। এজন্য ভারত এসসিও গোষ্ঠীভুক্ত দেশের সংস্কৃতি মন্ত্রী এবং সহযোগী সদস্যদের সাংস্কৃতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অমরনাথ যাত্রায় সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বজায় রাখতে এবং পুণ্যার্থীদের যাত্রার অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে সরকার বদ্ধপরিকর। অমরনাথ যাত্রার প্রস্তুতি নিয়ে নতুন দিল্লিতে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে শ্রী শাহ সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, জম্মু কাশ্মীর পুলিশ এবং অন্য নিরাপত্তা সংস্থাগুলিকে সঙ্গে নিয়ে সমগ্র যাত্রাপথে বহুস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি। শ্রী শাহ ড্রোন, সিসিটিভি এবং উন্নত নজরদারি ব্যবস্থাপনার মতো আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিরাপত্তা কাঠামো আরও কঠোর করার ওপর জোর দিয়েছেন। উল্লেখ্য, 3 জুলাই থেকে শুরু হয়ে এবারের অমরনাথ যাত্রা চলবে 28 আগস্ট পর্যন্ত। ইন্ডিয়া এআই মিশন প্রকল্পের আওতায় আজ ভার্জ নামের একটি ডিস্টিলড ভিডিও মডেলের উদ্বোধন করেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন। এআই প্রযুক্তিকে সাশ্রয়ী, সহজলভ্য ও প্রাসঙ্গিক করে তোলার লক্ষ্যে এই মডেলটি তৈরি করা হয়েছে। তিনি জানান, ভার্জ ভারতের এআই যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মেডিকেলে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি নেওয়া হবে আগামী 21 জুন। এজন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ঘোষণা করেছে। পরীক্ষার সময়সীমা বাড়ানো হয়েছে 15 মিনিট। পরিবর্তিত সূচি অনুযায়ী দুপুর 2টায় পরীক্ষা শুরু হয়ে তা চলবে বিকেল 5টা 15 মিনিট পর্যন্ত। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিধার্থে 2টির বদলে 4টি রাফ পেজ দেওয়া হবে। 2টি রাফ পৃষ্ঠা থাকবে নির্দেশিকা অংশের পরেই এবং বাকি 2টি থাকবে প্রশ্নপত্রের শেষে। একই সঙ্গে NTA পরীক্ষার নিরাপত্তা ও স্বচ্ছতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দিচ্ছে। ক্যাবিনেট সচিব ডক্টর টিভি সোমনাথন আজ NTA এর মহানির্দেশক অভিষেক সিং এর সঙ্গে এক বৈঠকে নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখেন। বৈঠকে ক্যাবিনেট সচিব সুষ্ঠু, স্বচ্ছ ও সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে নিবিড় সহযোগিতার মাধ্যমে পুনরায় এই পরীক্ষা গ্রহণের ওপর জোর দিয়েছেন। শ্রী সোমনাথন বলেন, এবারের পরীক্ষা নির্বিঘ্ন রাখতে কেন্দ্র ও রাজ্য সরকার এবং জেলা প্রশাসন একযোগে কাজ চালাচ্ছে। কোন রকম বিঘ্ন ঘটানোর চেষ্টা চললে আইনের পূর্ণ শক্তি প্রয়োগ করা হবে বলেও তিনি উল্লেখ করেছেন। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় BSF কে জমি হস্তান্তর ও কাঁটাতার বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, সব জমি সরকারের হাতে নেই, তাই জমির মালিকের কাছ থেকে ন্যায্য মূল্যে জমি কিনে কেন্দ্রকে হস্তান্তর করা হচ্ছে। মানুষ নিজে থেকেই ন্যায্য মূল্যে জমি বিক্রি করছে বলে মুখ্যমন্ত্রী জানান। ভারত ও বাংলাদেশ নিজেদের সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে নিজেদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছে। নতুন দিল্লিতে গত 8-11 জুন পর্যন্ত সীমান্ত সুরক্ষা বাহিনী BSF এবং বর্ডার গার্ড বাংলাদেশ BGB মধ্যে হওয়া 57তম মহানির্দেশক পর্যায়ে সীমান্ত সমন্বয় সম্মেলনে একথা জানানো হয়। সম্মেলনে বর্তমান সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা ছাড়াও সীমান্ত সুরক্ষা ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনা নিয়ে পারস্পরিক মতবিনিময় হয়েছে। সম্মেলনে দুপক্ষই সুসমন্বিত নজরদারি, প্রকৃত সময় তথ্য বিনিময়, সতর্কতা বৃদ্ধি এবং আন্তঃসীমান্ত অপরাধ চক্রের

0: বিরুদ্ধে যৌথ উদ্যোগ আরও জোরদার করার বিষয়ে আলাপ আলোচনা চালায়। অসামরিক উড়ান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, জাতীয় ও আন্তর্জাতিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে এয়ার ইন্ডিয়া বিমান AI-171 এর দুর্ঘটনার তদন্ত চলছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী নাইডু গত বছর ওই দুর্ঘটনায় নিহত যাত্রীদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি আগামী দিনে উড়ান চলাচলের নিরাপত্তা আরও বাড়াতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। উল্লেখ্য, গত বছর আজকের দিনে মর্মান্তিক ওই বিমান দুর্ঘটনায় 261 জনের মৃত্যু হয়। এদের মধ্যে 242 জন বিমানের যাত্রী, ক্রু ও সদস্য। বিমানে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও। আবাসিক হোস্টেলের ওপর ভেঙে পড়ায় প্রাণ হারান আরও 19 জন। বিজে মেডিকেল ক্যাম্পাসে আজ মৃতদের স্মরণে বিশেষ শোকসভার আয়োজন করা হয়। 2 মিনিট নিরাপত্তা পালন ছাড়াও করা হয় বৃক্ষরোপণ, আয়োজন করা হয় মেগা রক্তদান শিবির। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। মন্ত্রকের অতিরিক্ত সচিব আজনাকে নতুন দিল্লিতে ডেকে পাঠান। যেভাবে ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজগুলিকে লক্ষ্য করে লাগাতার হামলা চালাচ্ছে মার্কিন নৌবাহিনী, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, অসামরিক জাহাজের ওপর এইভাবে প্রাণঘাতী হামলা গভীর উদ্বেগের বিষয়। এ ধরনের পদক্ষেপ কোনো মতেই গ্রহণযোগ্য নয়। চলতি বছরে মে মাসে দেশে বার্ষিক খুচরা মুদ্রাস্ফীতির হার 3.93% পৌঁছেছে। এ নিয়ে টানা পঞ্চমবার বৃদ্ধি পেল এই মুদ্রাস্ফীতির হার। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক জানিয়েছে, মে মাসে গ্রামীণ এলাকায় মুদ্রাস্ফীতির হার বেড়ে 4.25% হয়েছে। ব্যাডমিন্টনে সিডনিতে আয়োজিত অস্ট্রেলিয়ান ওপেন মহিলা সিঙ্গলসে সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের পিভি সিন্ধু। কোয়ার্টার ফাইনালে আজ তিনি চাইনিজ তাইপের চেন সু ইউকে 21-6 ব্যবধানে পরাজিত করেন। ফিফা ফুটবল বিশ্বকাপের গ্রুপ বি ম্যাচে আজ কানাডা বসনিয়ার হার্জেগোভিনার মুখোমুখি হবে। টরন্টো স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 12:30। অন্য ম্যাচে আগামীকাল গ্রুপ ডির খেলায় মার্কিন যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের বিরুদ্ধে মাঠে নামবে। লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 6:30। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:00। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আগামী 21 জুন NEET-UG পরীক্ষার জন্য NTA বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ঘোষণা করেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ কানাডা বসনিয়ার হার্জেগোভিনার মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান হাউসফুল।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান হাউসফুল। আজকের অতিথি চলচ্চিত্র পরিচালক সৌকর্য ঘোষাল, তার সঙ্গে কথা বলবেন বৃষ্টি দেব। আজ প্রথম পর্ব।
1: স্বপ্ন দেখতে কার না ভালো লাগে, তেমনই মন চায় স্বপ্নের রাজ্য রূপকথার দুনিয়াতে মজে থাকতে, তা সে বয়সের কোটা আটের কাছে থাকুক বা আশির। আর এই ইচ্ছে অনেকখানি সত্যি হয় যার সিনেমায়, যার গল্পে। আজ সেই স্বপ্নের পরিচালক আছেন আমাদের সাথে হাউসফুল অনুষ্ঠানের আজকের বিশেষ অতিথি, বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, গল্পকার, চিত্রনাট্যকার সৌকর্য ঘোষাল। সৌকর্যদা, আপনাকে স্বাগত।
2: নমস্কার। নমস্কার।
1: প্রথমেই জিজ্ঞেস করি যে কেমন আছেন আপনি আর আপনার স্বপ্নের দুনিয়া?
2: আমি খুবই ভালো আছি। আমার স্বপ্নের দুনিয়া তো ভালো আছে বলেই ভালো আছি। স্বপ্ন কখনো আসে, কখনো যায়, কখনো ভাঙে, কখনো গড়ে, তো সেই নিয়েই ভালো থাকা।
1: আমরা এই সাক্ষাৎকারের শুরুটা বরং একদম গোড়া থেকেই শুরু করি।
2: বেশ।
1: প্রথমে আপনার ইতিহাস নিয়ে পড়াশুনো, তারপর ইলাস্ট্রেটর, কার্টুনিস্ট, তারপরে আস্তে আস্তে সিনেমায় প্রবেশ এবং সিনেমার পরিচালনা, এই জার্নিটা যদি একটু শুনি।
2: আসলে সমস্ত কিছুর একটা শুরুটা অনেক আগে থেকে হয়ে যায়। আমি ছোটবেলায় আমার লেখার ধরনটা অনেক বেশি রচনা ভিত্তিক ছিল। আমি রচনাতে খুব ভালো নম্বর পেতাম এবং রচনাটাকে আমি

0: রচনার মতন লিখতাম না, রচনাটাকে তখন মনে হতো যে গল্প লেখার মতন, কারণ যে গল্পগুলো তখন পড়ছি, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সত্যজিৎ রায়, লীলা মজুমদার, সঞ্জীব চট্টোপাধ্যায়, ওই দুনিয়াটাই আমি যেটুকু সুযোগ পেতাম, কারণ রচনাতে অনেকটা লেখা যেত আর কি, 20 নম্বর থাকতো, তো ওখান থেকে আমার একটা লেখার প্রতি ঝোঁক শুরু। তো সেই লেখার প্রতি ঝোঁক থাকে এবং লিখতে আমার ভালো লাগে। তা করতে করতে ইতিহাস নিয়ে তো পড়তে হবেই, কারণ কিছু নিয়ে একটা পড়ার ছিল, ইতিহাস আমার খুব প্রিয় বিষয়, তো ইতিহাস নিয়ে আমি শুরু হয় স্নাতক করা। তো সেই সময় করতে করতে আমরা একটা লিটল ম্যাগাজিন চালু করি, আমার আর আমার বাল্য এক বন্ধু মিলে, দুজন মিলে লিটল ম্যাগাজিন চালু করি। তো আমরা তখন ওই শনিবারের চিঠি, অচলপত্র দ্বারা এত বেশি ইন্সপায়ার্ড, আমরা পত্রিকাটার নাম রেখেছিলাম ছাইপাঁশ, যাতে বিভিন্ন ধরনের জিনিসকে একটা তির্যক হিউমারে দেখা হতো। তো সেই ছাইপাশের মজার বিষয়, যেরকম সমস্ত লিটল ম্যাগাজিনের হয় আমাদেরও তাই হয়েছিল, দুটো সংখ্যা হয়ে বন্ধ হয়ে গেছিল, কিন্তু তার প্রথম যে সংখ্যাটা সেই সংখ্যাটা ছিল সত্যজিৎ রায়কে নিয়ে। তো সেই সত্যজিৎ রায়কে নিয়ে সংখ্যাটা হওয়ার পরে, প্রথম যে বেরোনোর পরে প্রথম যে কাজটা থাকে যে বিভিন্ন বিশিষ্ট মানুষের হাতে পৌঁছে দেওয়া। তো এই করতে করতে আমরা, আমি দেবাশিস দেবের কাছে আমার পত্রিকাটা পৌঁছতে গেছিলাম, কারণ দেবাশিস দেব তখন সত্যজিৎ রায়কে নিয়ে খুব একটা সিরিয়াস কাজ করছিলেন, পরবর্তীকালে বই আকারে বেরিয়েছে, কিন্তু তখনও 2000, আমি বলছি এটা 2007 সাল, তখনও উনি বই আকারে বেরোয়নি, কাজটা করছেন। তো আমাকে একজন বললেন যে তুমি দেবাশিসকে বইটা দাও, তো আমি দিলাম, এবং সেই সূত্রে আমার দেবাশিস দেবের সঙ্গে আলাপ হয়, এবং ওনার সঙ্গে মেশার পর, এবং উনি আমাকে একটা প্রবন্ধ দেন সত্যজিৎ রায়ের ওপরে, রং তুলির সত্যজিৎ বলে, ওই প্রবন্ধটা পড়ে আমার ইলাস্ট্রেশনের প্রতি একটা অসম্ভব ঝোঁক জন্মায়। আমার মনে হয় যে আমিও যদি আঁকি, আমিও ইলাস্ট্রেশন করি, কারণ আমি ছোটবেলায় সত্যজিতের লেখাগুলো পড়তে পড়তে ওই যে ছবিগুলো, ওই ছবিগুলো প্রত্যেক একটা গল্পের মাঝে মাঝে ফেলুদাতে, শঙ্কুতে, ছোট গল্পে আসতো, এবং আমি শিওর যে এখনো যারা পড়েন বা যারা পড়েছেন, আমরা যখন গল্পটা পড়তে পড়তে তোড়ের একটা তোড়ে পড়তে পড়তে যখন ওই ইলাস্ট্রেশনটা আসে, আমরা তখন দাঁড়িয়ে যাই, এবং যতটা পড়েছি তার একটা গোটা রিক্যাপ হয় ওই একটা ছবিতে, এবং বাকিটা কি হতে পারে ওই ছবি থেকে দাঁড়িয়ে যাই। এটা সত্যজিৎ রায়ের একটা অনন্য ক্ষমতা যে তিনি দাঁড় করিয়ে দিতে পারেন। তো আমি ওই রংতুলি সত্যজিৎটা পড়ার পরে আমি আবার নতুন করে ইলাস্ট্রেশনগুলো দেখলাম, এবং আমার আরো ভালো লাগা জন্মালো। তখন দেবাশিস দেবের কাছেই আমি প্রাথমিক একটা তালিম নেওয়া শুরু হয় ছবি আঁকার, এবং আমি ইলাস্ট্রেশন করতে শুরু করি, এবং ধীরে ধীরে সন্দেশ পত্রিকায়, কিশোর ভারতী পত্রিকায়, এবং টুকটাক আরও অন্যান্য পত্রিকায় ছবি আঁকা শুরু হয়, প্রচ্ছদ করা শুরু হয়। এই করতে করতে আমি রোববার বলে একটা পত্রিকা সংবাদ প্রতিদিন থেকে বেরোয়, সেই দপ্তরে ঋতুপর্ণ ঘোষ তখন এডিটর ছিলেন, অনিন্দ চ্যাটার্জি তখন মানে মূল সহ সম্পাদক ছিলেন, তো অনিন্দদা আমাকে চাকরিটা দেয় রোববার। তো ওই রোববারে চাকরি করাকালীন আমার একটা নতুন এক্সপোজার হয়, আমি যাদেরকে আইকনাইজ করতাম সেই লোকগুলোই ঘরে বসে থাকতো। এটা আমার কাছে তখন, আমার বয়স হচ্ছে 25 বছর বয়স, এবং আমার ঘরে জয় গোস্বামী, আমার ঘরে চন্দ্রিল ভট্টাচার্য, আমার ঘরে রঞ্জন বন্দ্যোপাধ্যায়, আমার ঘরে অনিন্দ চট্টোপাধ্যায়, আমার ঘরে নৃসিংহপ্রসাদ ভাদুরী, আমার ঘরে সুধীরবাবু, এরকম অনেক লোক আমি তাদের হাঁ করে, যাদেরকে আমি মানে মানে বিস্ফারিত নেত্রে যাদের লেখা পড়েছি, যাদেরকে দেখেছি, তারা কেমন হাতের নাগালে চলে এলো এবং তারা আড্ডা মারত, ওগুলো আমি দেখতে থাকতাম। তো সেই সময় আমার পাশের সিটেই বসতেন চন্দ্রিল ভট্টাচার্য, তো চন্দ্রিলদার সঙ্গে আমার সিনেমা নিয়ে অনেক আলোচনা হতো, কারণ চন্দ্রিলদাও সিনেমা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, উনি ছবি নিয়ে পড়েছেন সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে। তো ওর সঙ্গে আলোচনা হতে হতে আমার ছবি নিয়ে আরেকটু বেশি ইন্টারেস্ট জাগে, এবং আমি ছবিটা আরেকটু সিরিয়াসলি দেখি, দেখা শুরু করি। তো সেই সময় আমি একটা গল্প লিখি, এবং আমার ছবি করার ইচ্ছা জাগে, আমি একটা প্রডিউসার খোঁজার জন্য রাস্তা নেমে পড়ি, এবং আমার প্রথম ছবি পেন্টুলাম ওইভাবেই একটি প্রডিউসার পাই, সেই ছবিটা হয়। এবং ইন্টারেস্টিংলি আমার প্রথম ছবির বিষয় একটা হাইপার লিঙ্ক ছিল পেন্ডুলাম 5টা গল্পের, কিন্তু যে মূল যে গল্পটা যেটা পেন্ডুলামকে বাঁধে সেটা ছিল একটা চিত্রকরের গল্প, যে চিত্রকর তার ছবির মধ্যে, ছবির দুনিয়ায় কিন্তু মানুষকে ঢুকিয়ে নিতে পারে। তো আমি ছবি আঁকতে আঁকতে যেটা ফিল করেছিলাম যে আমি ছবির মধ্যে ঢুকে যাচ্ছি, তো ওইটা আমার প্রথম ছবির বিষয়বস্তু হয়ে দাঁড়ায়, তার সঙ্গে আরও কিছু যুক্ত হয় এবং আমার প্রথম ছবি হয়। তারপরে
1: মানে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতাই আস্তে আস্তে গল্পে চলে আসে আর কি, গল্প তৈরি
0: হয়, অধিকাংশ লোকের ক্ষেত্রে তাই হয়।
1: সিনেমা পরিচালনা তো হলো, এবার সিনেমা পরিচালনার জন্য নির্দেশনা, অভিনয়টা দেখা, সংলাপ, মিউজিক এইসবের বাইরেও

0: বেশ কিছু টেকনিক্যালিটি থাকে, যেমন ক্যামেরাটা বোঝা, অ্যাঙ্গেলটা বোঝা, লাইটটা বোঝা, কালার প্যালেট বোঝা, এই টেকনিক্যালিটিগুলোকে কিভাবে রপ্ত করলেন? কারণ আপনার আলোচনার ভিত্তিতে সিনেমার প্রতি অনেকটা ইন্টারেস্ট এসেছে, কিন্তু এই টেকনিক্যালিটিগুলো এই স্কুলিংটাকে করে হলো?
1: দেখো, ছবি পড়ার যে চলনটা, ছবি নিয়ে পড়া

0: বহু সভায়, তার পরবর্তীকালে দাঁড়িয়ে ভারত সরকার থেকে এর একটা উদ্যোগ নেওয়া হয় এবং ফিল্ম ইনস্টিটিউট আস্তে আস্তে পুনা এবং তার পরবর্তীকালে কলকাতায় প্রাইভেট ইনস্টিটিউট অনেক গড়ে ওঠে। কিন্তু তুমি যদি লক্ষ্য করো, এটা অ্যাকচুয়ালি আগে কখনোই ছিল না। মূলত পরিচালনাটা, ছবি পরিচালনাটা না আসলে কবিতা লেখার, কবিতা যেরকম তুমি কোনো ইনস্টিটিউটে গিয়ে শিখতে পারবে না, ওটা তোমার মধ্যের একটা সম্ভাবনা যদি থাকে তাহলে সেটাকে তুমি বিভিন্নভাবে সানিয়ে নিতে পারো। এবং তার মূল রসদ হয় ছবি দেখা এবং ছবির বই পড়া এবং বড় পরিচালক, মহৎ পরিচালক যাদেরকে তোমার ভালো লাগছে, তারা নিজেদের ছবি এবং অন্যান্য ছবি নিয়ে কী কী কথা বলছে, ওইগুলো আমি প্রচুর পড়াশোনা টড়াশোনাগুলো আমি করেছিলাম। আমি বই অনেকই পড়েছিলাম তার আগে, এবং আমার অনেক ছবি দেখার, মানে সত্যজিৎ রায় যখন প্রথম ছবি বানাচ্ছেন তখন তারও আগে আমরা যখন সত্যজিৎ রায়ের বইগুলো পড়ছি, মানে সত্যজিৎ রায়ের সম্পর্কে লেখাগুলো পড়ছি, সেটা যেই লেখক না কেন, ইভেন সত্যজিৎ রায় নিজেও লেখক না কেন, সেখানে তিনি বারবার বারবার একটা কথা বলছেন যে একটা ছবি দেখতে গিয়ে নোট নিতে বসা, এইটাই তো পরবর্তীকালে ফিল্ম ইনস্টিটিউটে শেখায়। তো এটা অনেক আগেই আমাদেরকে লেখার মাধ্যমে সত্যজিৎ রায় বলেছেন, এবং নোট নিতে বসা সেইটা কিভাবে হয়। আমি অ্যাকচুয়ালি যখন ইলেভেনে ক্লাস মাধ্যমিক দিয়েছি, মাধ্যমিকে তিন মাস যখন ছুটি ছিল না, সেই সময় একটা সিগল ইনস্টিটিউট বলে আর্ট অফ আর্ট একটা একটা সংস্থা ছিল, তারা একটা অ্যাপ্রিসিয়েশন কোর্স করিয়েছিল 14 দিনের, রিডিং সিনেমা বা রিডিং ফিল্মস বলে কিছু একটা। তো সেখানে মৈনাক বিশ্বাস, বীরেন দাস শর্মা, তখন ডক্টর জুটসি বেঁচে ছিলেন, জুটসি, আরও এরকম অনেক মানুষ এসে দুদিন দুদিন দুদিন করে আমাদের পড়িয়েছিল, এবং খুব সংক্ষিপ্ত পড়ানো, মানে হয়তো চারুলতার একটা অংশ পড়াচ্ছেন, কিংবা মকবুলের একটা অংশ পড়াচ্ছেন, কিংবা ব্যাটলশিপ পোটেমকিনের একটা অংশ পড়াচ্ছেন, খুব অল্প অল্প করে পড়েছি, ডিটেইল কিছু না। কিন্তু আমি সেই ইয়েটা থেকে, সেই সেশনটা থেকে আমি এইটা বুঝেছিলাম যে এর একটা বিজ্ঞান আছে, যে ছবিটা আমার সামনে চলছে তাকে পড়ার একটা বিজ্ঞান আছে, ওই বিজ্ঞানটা আমি বুঝতে পেরেছিলাম। এবং পরবর্তীকালে আমি যখন বইগুলো, ছবির বইগুলো পড়ি এবং অন্যান্য ছবি দেখি, আমি ওই ওই ওই ছবিটা পড়ার দৃষ্টিভঙ্গিতে ছবিটা দেখার চেষ্টা করেছি। সুতরাং আমি অনেক ছবি বানানোর অনেক আগে, যখন ছবি নিয়ে পড়াশোনা করছি, যখন জীবনে ভাবিনি যে আমি ছবি বানাবো, তখন আমি এটা জানি যে ছবিতে কি কি লাগে, কি কি কিভাবে করানো যায়। আর একজন পরিচালকের কাজ যদি তুমি ভেবে দেখো কি থাকে, একজন চিত্রগ্রাহক ছবি তোলেন, একজন সাউন্ডের লোক সাউন্ড করেন, অভিনেতারা অভিনয় করেন, মেকআপ আর্টিস্ট মেকআপ করেন, হেয়ার ডিজাইনার হেয়ার করেন, কস্টিউম ডিজাইনার পোশাক করেন, আর্ট ডিরেক্টর, প্রোডাকশন ডিজাইনার পেছনটা সাজায়, তাহলে পরিচালকের কাজটা কি? পরিচালকের কাজটা হচ্ছে এই সমস্ত যে ভার্টিকাল আছে ছবির, এই সমস্ত ভার্টিকালে আসলে কিভাবে একটা দৃশ্যর মধ্যে জিনিসগুলো সমন্বয় সাধন করবে, সেই সমন্বয়টা নিজের মাথায় পরিষ্কার রাখা, এবং প্রতি একটা মানুষ যারা দায়িত্বে আছেন তাদের প্রত্যেককে একই একটা মোমেন্টামে, একই একটা গল্পের স্পিরিটে, একই একটা ভাবনা স্পিরিটে গেঁথে ফেলা, বেঁধে ফেলা, একটা ভালো ক্যাপ্টেনের কাজ। মানে মহেন্দ্র সিং ধোনি যখন মাঠে থাকেন, উনি বল হয়তো করেন না এক নম্বর বোলারের মতন, ব্যাট হয়তো করেন না এক নম্বর ব্যাটসম্যানের মতন, ফিল্ডিং হয়তো করেন না এক নম্বর ফিল্ডারের মতন, কিন্তু তিনি 11 জনকে একটা সমন্বয় গেঁথে ফেলেন যেখানে 11 জন একই ছন্দে চলে এবং একটা ম্যাজিক তৈরি হয়। পরিচালকের কাজ ওটাই,
1: কমিউনিকেশনটা খুবই
0: কমিউনিকেশন, এবং আমি কি দেখছি আমার মাথার ভেতরে সেটা প্রত্যেককে দেখিয়ে দেওয়া, এইটাই কাজ পরিচালকের। তো সেইটা আমি করতে সক্ষম হয়েছিলাম, আর যেহেতু কারিগরি বিদ্যা নিয়ে পড়াশোনা করেছিলাম, আলো নিয়ে, ক্যামেরা নিয়ে, সাউন্ড নিয়ে, তো সেইগুলো অল্প অল্প অল্প অল্প হেল্প করেছিল। যারা করছেন তারা আমার থেকে অনেক অভিজ্ঞ, কিন্তু আমি গিয়ে যখন তাদের বলতাম কথা, তখন তারা বুঝতো যে আলটপকা বলছে না, তখন আমার কথাটা একটু মন দিয়ে হয়তো শুনতো, তার জন্য হয়তো আমার বোঝাতে সুবিধা হয়েছিল।
1: তো এই সবকিছুকে হাতিয়ার করে নিয়ে এলো প্রথম ছবি 2014 সালে পেন্ডুলাম। বলা যেতে পারে এটা একদম এক্সপেরিমেন্টাল একটা কাজ, মানে গতে বাধা ছকের মধ্যে এটা ছিল না। এবং এই ধরনের সিনেমার ক্ষেত্রে আমরা দেখি যে একটা অডিয়েন্স রিয়াকশন নিয়ে কিন্তু একটা রিস্ক থাকেই। তো প্রথম ছবি করতে গিয়ে এই রিস্কটা নিতে কখনো ভয় হয়নি?
0: দেখো, আমি তখনও না অডিয়েন্স রিয়াকশন বুঝতে পারিনি কি জিনিস, মানে আমার ধারণা ছিল না যে অ্যাকচুয়ালি একটা ছবি যদি অডিয়েন্সরা হলে না দেখতে আসে তার ব্যাকলাশটা কি হতে পারে, আমার কোনো আইডিয়া ছিল না। কারণ আমি তখন একটা চাকরি করতাম, চাকরি আমি ছেড়েছিলাম, আমি মূলত ছবি আঁকার দুনিয়া থেকে এসেছিলাম, আমি বুঝতে পারছিলাম

ছবি বানাতে বানাতে, যেটা একটা খুব কস্টলি অ্যাফেয়ার, খুব কস্টলি একটা বিষয় চলছে, কিন্তু পয়সা ফেরতের বিভিন্ন অঙ্ক থাকে, যেগুলো হয়তো ইন কোর্স অফ টাইম সব ছবি পায়, তার টেলিভিশন থাকে, স্যাটেলাইট থাকে, কিন্তু একটা ছবি হলে না চলা এবং হলে মানুষ দল বেঁধে না আসার যে ব্যাকল্যাশ একটা ছবির প্রতি পড়ে, এবং তার পরবর্তীকালে তার এফেক্টটা কিভাবে ছিল, এটা আমার ধারণা ছিল না। আমার প্রথম ছবি পেন্ডুলাম একদম চলেনি, সুতরাং আমি তখন বুঝলাম যে এটা কি হতে পারে। আমি বুঝলাম যে একটা ছবি না চললে প্রথম যেটা হয়, ছবি ভালো খারাপ জাজড হয় না, ছবি না চলাটাই জাজড হয়। আমরা যে সময়টা মানে পরিচালক হিসেবে বা শিল্পী হিসেবে যাদের আমরা পাথেয় করে এসেছি, যাদের বই পড়েছি, যাদের ছবি দেখেছি, তারা শিখিয়েছে ছবিটা প্রাথমিকভাবে যাতে নিখুঁত হয়, ভালো হয়, কারণ ছবির মূল মন্ত্র কি এটা বুঝতে হবে। সেটা ছবি কিন্তু একটা হলে রিলিজ করতে পারে, এক সপ্তাহ চলতে পারে, এক মাস চলতে পারে, ছ মাস চলতে পারে, কিন্তু একটা ছবি একমাত্র আর্ট ফর্ম যেটা অলমোস্ট পারপেচুয়াল, ডিজিটালাইজেশন আসার পরে তো অলমোস্ট পারপেচুয়াল হয়েই গেছে। সুতরাং যাদের থেকে আমরা শিখেছি, যেই মহান মহারথীদের থেকে আমরা শিখেছি, তারা আমাদের এটুকু বলেছেন যে ছবি যদি 10 বছর পরে, 25 বছর পরে, 30 বছর পরে গিয়েও তোমার নিজের ছবিটা একই রকম ভালো না লাগে, তাহলে শেষ ছবির বানানোর কোনো দাম নেই। তো আমি যখন ছবি বানাতে এসেছিলাম, আমি ওই মর্মেই চেষ্টা করে যে বানানোর যাতে আমার 10 বছর পরে গিয়েও ছবিটা ভালো লাগে, 15 বছর পরে গিয়েও ছবিটা ভালো লাগে, আমি ভাবিনি যে তাৎক্ষণিক সেই মুহূর্তে হলে এসে লোকের ভালো লাগা না লাগাটায় কি কি হতে পারে। সেটা আমার প্রথম ছবি যখন বক্স অফিসে সফল হয় না, তখন আমি বুঝি, এবং স্বভাবতই বুঝি তখন এই এন্টায়ার ইকোসিস্টেমে যেটা হয় যে ওই ছবিটা চলেনি বা অমুক পরিচালকের ছবি চলেনি, সুতরাং প্রাথমিকভাবেও ছবি বানাতে পারে না। অবশ্য চলেনি যখন আমি পয়সাই বা দেবো কেন, এটা একটা বাইরের উপর ভূকণ, কিন্তু এটাও সত্য। এবার আরেকটু যদি আমরা গভীর ভেতরে ঢুকি, এটাও সত্য যে এবার ইকোনমিক্সে যদি চলে আসি, স্ট্যাটিস্টিক্সে যদি চলে আসি, যে সারা বছরে ভারতবর্ষের ইন্ডাস্ট্রিতে অথবা আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কতগুলো ছবি তৈরি হয়, কতগুলো ছবি বানানো হয়, তার জন্য কত টাকা বিনিয়োগ হয়, এবং প্রথম সারির সফল ডিরেক্টর, দ্বিতীয় সারির সফল ডিরেক্টর, তৃতীয় সারি কমতে কমতে যে এই পুরো লিস্টটা, এইটার মধ্যে কত টাকা কোন খাতে বিনিয়োগ হয়েছে এবং প্রতি বছরের ফিনান্সিয়াল ইয়ারে টার্নওভারে কত হচ্ছে, এই অঙ্কটা নিয়ে এবার যদি বসি না, তখন মাথায় চোখ উঠে যাবে। তখন আমি দেখব আসলে যে এন্টায়ার ফিয়াস্কো অফ সাকসেসফুল ফিল্মমেকার, অসফল ছবি, এই গোটাটাই একটা বিরাট হোক্স। আসলে একটা পরিচালকের হয়তো একটা ছবি চলেছিল, সেটা এত ভালো চলেছিল, তা সেই মর্মে সে হয়তো পরবর্তীকালে 4টে ছবি করেছে, যার সঠিক বাণিজ্যিক রেকর্ড যেটা থিয়েটার থেকে পাচ্ছি আমরা, সেটা তার ধারে কাছে নেই, কিন্তু তবুও তাকে সফল বলা হচ্ছে। তাহলে একটা ছবির তাৎক্ষণিক বক্স অফিস সাফল্য আসলে সফলতা নয়, আসলে কোথাও আমরা একটা ছবির সেই পারপেচুয়াল ইম্প্যাক্ট কেই মাথায় ধরে রেখে, যে রমেশ সিপ্পি শোলে বানিয়েছেন, তার শোলের পরে রমেশ সিপ্পির হিট ছবি কি তোমাকে প্রশ্ন করলে বলতে পারবে না, অনেকেই বলতে পারবে না। আমি যদি মনে করি অনুরাগ কাশ্যপ, অনুরাগ কাশ্যপ বলা হয় জীবনে একটাই হিট ছবি বানিয়েছেন, গ্যাংস অফ ওয়াসেপুর, আর তার কোন ছবি সফলভাবে চলেনি। আচ্ছা, যদি আরো আমি আরো আরো আরো আরো হার্ড কোর বাণিজ্যিক চলে যাই, সিদ্ধার্থ আনন্দ ওয়ার্ড 2 বানিয়েছিল, তার যদি বলা হয় তুমি বলতে পারবে না কতগুলো ছবি চলেছে। এস মাঝখানে খুব উঠেছিল 4-5 বছর আগে, সাউথের ছবি, সাউথের ছবি কি কি না, কাঁটারা, হ্যাঁ, বাহুবলী, অমুক তমুক, হাবি জাবি, না সাউথের ছবিই চলছে। হাস্যকর হচ্ছে সাউথ বলে তো হয় না, কারণ 4টে ভাষায় সাউথে কাজ হয়, তেলেগু, তামিল, মালয়ালি, কন্নড়, এই 4টে ইন্ডাস্ট্রি থেকে প্রতি বছর কতগুলো ছবি বেরোয়, কন্নড় থেকে একটা KGF এসছে, প্রতি বছর কতগুলো ছবি তৈরি হয়, এবং সেখান থেকে কতগুলো ছবি অ্যাকচুয়ালি বক্স অফিসে সফল হয়েছে, এবং সেখান থেকে কতগুলো ছবি বাহুবলী অথবা KGF অথবা পুষ্পা হয়েছে। এবার যদি আমি স্ট্যাটিস্টিক্স, কারণ আমাকে স্ট্যাটিস্টিক্স শেখানো হয়েছে, আমার ছবি যখন চলেনি আমাকে স্ট্যাটিস্টিক্স বলা হয়েছিল যে তোমার ছবি চলেনি, দেখো দেখো দেখো অমুক দাদার ছবি চলছে, এবার আমি যখন স্ট্যাটিস্টিক্স খুলে সামনে ফেলছি, তখন আর কিছুই মিলবে না। সুতরাং এটা একটা হোক্স। সুতরাং এইটা যখন বুঝেছি, তখন আমার ভয়টা চলে গেছে, তখন আমি বুঝেছি যে আসলে এইগুলো একরকমের আর্টিস্টদের জায়গা না দেওয়ার অসাধু ছাঁকনি, নতুন শিল্পীকে জায়গা না দেওয়ার
এই এন্টায়ার মতবাদটা বা এন্টায়ার এই

0: বিষয়টা হচ্ছে নতুন শিল্পীকে জায়গা না দেওয়ার অসাধু ছাঁক। নিজে নতুন কাজ করে, সে যদি আরও চারটে নতুন কাজ করে, আমি যে বেশ তিন চারটে ছবি বানিয়ে তার মধ্যে একটা ছবি বক্স অফিসে সফল করে বাকি ছবিগুলো মোটামুটি চালিয়ে একটু গ্যাঁট ম্যাট হয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে বসেছিলাম, তো আমার জায়গা তো আর একজন নতুন ছেলে সে নিয়ে নেবে, কি হবে তখন? তাহলে বরং আমি অনেক শুরুতেই বলে দেব, অনেক শুরুতেই চাউর করে দেবো ডিস্ট্রিবিউটরদের মধ্যে, প্রডিউসারদের মধ্যে, ওর ছবি তো চলে না। এই ভয়টায় যে পড়ে যাবে সে ঝরে যাবে, আর এই ভয়টা যে পড়বে না সে বলবে ঠিক আছে আমি করে যাবো ছবি, যেভাবেই হোক করে যাবো। আজকে যদি কিছু না হয় আমার তো ফোন আছে, আমি ফোন দিয়ে ছবি করবো,
1: সোশ্যাল মিডিয়া আছে, সেখানে যাবে। কিন্তু আজকে আপনার যে এই নলেজটা তৈরি হয়েছে, সেটা কি সেই সময় ছিল পেন্ডুলাম যখন বক্স অফিসে হিট করতে পারলো না? তখন তো এতটা নলেজ, এই স্ট্যাটিস্টিক্সটা বোঝা, সেটা তো অতটা তো তখন ছিল না। তখন ডিপ্রেশন সেইগুলো এসেছিল কি
0: প্রচণ্ডভাবে? আমার পেন্ডুলাম যখন চলেনি তখন আমার এত রাগ হয়েছিল, তখন আমি ছবি বানানো ছেড়ে দিয়ে আমার স্ত্রীকে নিয়ে নর্থ বেঙ্গলের চা বাগানে একটা রেসিডেন্সিয়াল স্কুলে পড়াতে চলে গেছিলাম। আমার মনে হয়েছিল ছবি আমার বিষয় নয়, এবং সেখানে পড়াতে পড়াতে আমার বারবার বারবার ছবির কথা মনে পড়ছে, বারবার বারবার কাজের কথা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে আমি কী করছি, সময় নষ্ট করছি। তো সেই সময় আমি বারবার বলি, আমি মাসান বলে একটা ছবি দেখে আমার মনে হয়েছিল যে আমি আবার ছবি বানাবো, এবং আবার ছবি বানাতে আমি আসি। এবং এখান এসে আমি প্রথম একটা টেলিভিশনের জন্য ছবি বানাই লোডশেডিং বলে, ওই ছবিটা আমাকে একটা ম্যাসিভ টেলিভিশনে, ওই ছবিটা খুব মানে খুবই চলেছিল সেভাবে, এবং এই চ্যানেলের জন্য ছবিটা বানানো হয়েছিল। তাদের ওই ফরম্যাটে যতগুলো ছবি হয়েছিল তাদের অন্যতম বেশি টিআরপি দেওয়া ছবি, বেশিবার টেলিকাস্ট হওয়া ছবি। এবং পরবর্তীকালে লোডশেডিং আমাদের ওই অরিজিনাল সিনেমার খাতে একটা মানে একটা এমন একটা জায়গায় চলে যায়, এমন একটা হাস্যকর ভাবে মানুষ তাকে রেফার করা শুরু করে। আমার যিনি ডিওপি ছিলেন লোডশেডিংয়ের, তাকে একটা অন্য ছবিতেই টেলিভিশন ছবি করাতে এসে বলেছিল যে তোমার, সে বড় বড় ছবিও করে, সে মানে বক্স অফিস ছবিও করে, তাকে ডেকে বলেছিল যে তোমার আমি দেখেছি কাজ, কিন্তু চ্যানেলই বলেছিল তোমার কাজ আমি দেখেছি কিন্তু আমরা ওরকম না, আমরা আসলে তোমাকে একটা ছবি দেখাচ্ছি ওরকম, তুমি তোমাকে ক্যামেরাটা করতে হবে। তখন তাকে লোডশেডিং দেখা, তখন সে আর একটু কার্সারটা এগিয়ে নিয়ে গিয়ে এন্ড স্ক্রল নিজের নামটা দেখায়, তখন ও আছে তুমিই করেছো, হ্যাঁ আমি করি। তো লোডশেডিং আমাকে একটা আমাকে পরিচিতি, একটা অ্যাকসেপ্টেন্স ইন্ডাস্ট্রির মধ্যে দিয়েছিল, কিন্তু তাতে আমার কোনো লাভ হয়নি। তার পরবর্তীকালে আমি রেনবোজেলি লিখি, এবং রেনবোজেলি আমি কোনো প্রডিউসার পাই না, তখন আমরা নিজেরাই আমার স্ত্রী আর আমি মিলে সিদ্ধান্ত নিই, এবং আমরা খানিকটা ধার করে, খানিকটা গয়নাঘাটি হাবিজাবি এদিক ওদিক করে, আমরা কষ্ট করে বহু মানুষকে জড়ো করে, বহু শিল্পীদের জড়ো করে, যাদেরকে আমরা সেভাবে কোনো পয়সাই দিতে পারিনি, তাদেরকে নিয়ে রেনবোজেলি তৈরি হয়। ওই রেনবোজেলির পরে রেনবোজেলি বক্স অফিসে মানুষ গ্রহণ করে, রেনবোজেলি অনেক দিন হাউসফুল টাউসফুল হয়ে চলে। তো ওই রেনবোজেলি আমার প্রথম স্বাদ পাওয়া যে মানুষ থিয়েটারে তোমার ছবি যদি গ্রহণ করে তাহলে কিরকম লাগে। তারপর রেনবোজেলির পরে আস্তে আস্তে আমাকে মনে হয়েছে লোকের যে না, ওর ছবি তার মানে চলে যখন তখন ওকে পয়সা করে দেওয়া যেতে পারে।
1: রেনবোজেলির কথা তো আসবোই, কারণ শৌকর্য ঘোষাল মানেই রেনবোজেলি। তাও প্রথম সিনেমা বা সেই সময়ের কথাগুলোই বলি, যে প্রথম পরিচালনাতেই আপনার সাথে অনেক দক্ষ সিনিয়র অ্যাক্টর্সরা কাজ করেছেন, শান্তিলাল মুখোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, অনেকে কাজ করেছেন, এবং আপনি মুম্বাই থেকেও একজন অ্যাক্টর নিয়ে এসেছেন, রাধিকা আপটে আপনার সঙ্গে কাজ করেছেন, সেই কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল? পরবর্তী তিক্ততা, মন খারাপ, হতাশা, সেটা তো শুনলাম, কিন্তু তার আগের ভালো মুহূর্তটা কেমন ছিল? কারণ ওনাদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স তো একদম অন্যরকম, একজন নবাগত পরিচালক হিসেবে।
0: আমার প্রথম ছবি পেন্ডুলামের মজা হচ্ছে দুজন সিনিয়র টেকনিশিয়ান ছাড়া সবাই প্রথম, মানে আমার কস্টিউম ডিজাইনার আর আমার আর্ট ডিরেক্টর ছাড়া সবাই প্রথম ছবি করছে। তো গল্পটা সবার খুব ভালো লেগেছিল, আমার প্রডিউসার খুব চমৎকার একটা লোক ছিলেন, তারও প্রথম ছবি, সে অনেক কিছু করতে চেয়েছিল, সে না হলে কেউ পেন্ডুলার মতন ছবি তো করতে রাজি হয় না, এবং কিন্তু সে খুব র্যাশনাল লোক ছিল, ব্যবসাদার লোক। সে আমার গল্পটা শুনে খুব ভালো লেগে আমায় বলে যে আমি তোমার গল্পটা দারুণ লেগেছে, আমি তোমার এই গল্পটা নিয়ে ছবি করবো, খুব ভালো কথা, কিন্তু তুমি তো কখনো আগে ছবি করো না। আমি না, ছবি তো প্রায় কোটিখানেক টাকার বিষয়ে, এটা আমি কি করে আমি তোমার ভরসায় ছাড়ব? তুমি একটা কাজ করো, তুমি গল্পটা আমাদের দাও, আমরা গল্পটা কিনি, তুমি ছবিটার সঙ্গে যুক্ত থাকো, আমরা কোনো একটা সিনিয়র ডিরেক্টর হায়ার করো, তুমি তার সঙ্গে থাকো। আমি তো ছোটবেলা থেকে পড়ে নিয়েছি বড় বড় পরিচালকদের যে তারা কেউ জমি ছাড়ে না। আমি বললাম যে না, সেটা তো সম্ভব হবে না, তাহলে আমি গল্প দেব না। তারপর আমি তাকে বলেছিলাম যে সবসময় এক্সপিরিয়েন্স লাগে না, কারণ আমি ছবি যে আঁকা, তখন আমি তো চাকরি

0: করি ইলাস্ট্রেটর হিসেবে, তখন আমার কাজকর্ম বেরোয়, তখন আমি ওনাকে বলেছিলাম যে আপনি আমাকে তো আমাকে আমার সম্পর্কে যখন দেখেছেন আমি এই কাজটা করি, ইলাস্ট্রেশনের কাজ করি, কমিক্সের কাজ করি, আপনার ভাল লাগে বলছেন, এইটাও না আমি 4 বছর আগে করতে পারতাম না। আপনার লজিকটা বুঝতে পারছি যে কেন লোকে আমায় ভরসা করবে, আমি একটা 26 বছরের ছেলে কোনো দাঙ্গে করে নিয়ে এতগুলো লোক মানবে কেন আমাকে, ঠিক আছে আমরা করবো না ছবিটা। তখন উনি বললেন বেশ তুমি আমাকে বলো তুমি কাদেরকে কাস্টিংয়ে ভাবছো। তো আমি প্রথমেই বললাম বিজয় রাজ আর রাধিকা, তখন উনি আচ্ছা, আর বাকি যারা এখানে আছে শান্তিদা শ্রীলেখা দি সবার নামই বললাম। তখন উনি আমার চান্স দিলেন, উনি আমায় বললেন বেশ আমি তোমাকে প্লেনের টিকিট কেটে দিচ্ছি, হোটেল ভাড়া করে দিচ্ছি, তুমি বম্বে চলে যাও। তুমি বম্বে চলে গিয়ে এই দুজন একটাকে চেনো আর না, ফোন নাম্বার চেনো না, আচ্ছা বেশ তাহলে তুমি পৌঁছবে কি জানি না কিন্তু পৌঁছে যাও, ভেরি গুড, তুমি তাহলে একটা তোমায় আমি প্লেনের টিকিটটা কেটে দিচ্ছি আর বম্বেতে তোমাকে আমি 3 দিন একটা হোটেল বুক করে দিচ্ছি, তুমি থাকো ওখানে গিয়ে, এবং 3 দিনের মধ্যে তুমি ওদের মিট করে, ফোন নাম্বার জোগাড় করে মিট করে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, স্ক্রিপ্ট শুনিয়ে, রাজি করিয়ে তুমি যদি আসতে পারো তাহলে আমি তোমার ছবি করব, তুমি ছবিটা পরিচালক। আমার এক দাদা যে ছবির সঙ্গে যুক্ত ছিল তাকে যে আমাকে প্রডিউসার কাছে নিয়ে গেছিল, দুজন মিলে চলে গেলাম বম্বে। সে যেভাবে হিন্দি ছবিতে দেখেছি বম্বেতে চলে যা স্বপ্ন কানাগরি পৌঁছে গেছি, দিয়ে হোটেলের ঘরে বসে ভাবছি কি হবে। তখন বিভিন্ন বন্ধু বান্ধব যারা ওখানে বিভিন্ন ওই প্রোডাকশন হাউসে, কেউ হয়তো ইপি, কেউ হয়তো প্রোডাকশনের কাজকর্ম করে, তাদের থেকে দুজনে নাম্বার জোগাড় করলাম আর মেল আইডি জোগাড় করলাম, ফোন নাম্বারে মেসেজ করলাম, ফোন করলাম, অবভিয়াসলি কোনো উত্তরের ব্যাপারই নেই, মেলও করলাম। একদিন কেটে গেল, দুদিন কেটে গেল, কোনো ব্যাপার নেই। থার্ড দিন, লাস্ট দিন, আমি কি করব। সেই সময় আমরা, এক বন্ধু বলল যে রাধিকা এখন অনুরাগের একটা ছবি, মানে শর্ট ফিল্ম তখন একটা অনুরাগ করছে, তো আমি চলে গেলাম, আমি দেখলাম মেকআপ ম্যানের রাধিকা আপতে লেখা, আমি গিয়ে ওখান থেকে ফোন করলাম, তুললো না, তো অবভিয়াসলি একজন এসে বললো হ্যাঁ কাকে চাই, প্রোডাকশনের কেউ হবে ওকে টোকে নিয়ে এটি। আমি বললাম রাধিকার সঙ্গে আমি অ্যাপয়েন্টমেন্ট আছে, আমি কলকাতা থেকে এসেছি, আমি একজন ডিরেক্টর, আমাকে আসতে বলা হয়েছে, প্লেট এন্ড মিথ্যে কথা বলে দিলাম। তো রাধিকা খানিক্ষণ পরে বেরিয়ে এলেন, রাধিকা আকাশ থেকে পড়ছে আছে কি ব্যাপার। এবার আমি বললাম যে আপনার ম্যানেজারকে আমি মেল করেছি, আমার গল্প, আমি কলকাতা থেকে এসেছি। রাধিকা তখন খালি অন্তহীন করেছে, আমি অন্তহীন, আপনার আমার দেখে আমার মনে হয়েছে আমি একটা কোনো মানে মানে আইকনিজম কোনো রকম লাল ঝোরপর ব্যাপার না, একদম যে আপনি করলে করবেন নাহলে না করবেন, আমি একটা বিরাট অফার নিয়ে এসেছি এরকম ছবি এনতেন। তো আমি এতই রূঢ়ভাবে কথা বললাম, ও না একটু ঘাবড়ে গেল, ও ঘাবড়ে গিয়ে বললো যে আপনি মেল করেছেন, হ্যাঁ মেল করেছি, আপনার বোধহয় ম্যানেজারের মেল আইডি করেছিলাম, আমি কোনো রিপ্লাই পাইনি তাই জন্য আমি চলে এসেছি এখানে। ও ঘাবড়ে গেছে, ও ঘাবড়ে গিয়ে বললো যে ঠিক আছে আপনি মেকআপ ভ্যানে আসুন। বেচারা ও আমার মেকআপ ভ্যানে নিয়ে গেল, দিয়ে বললো যে ঠিক আছে আমি বলুন, আমি 10 মিনিটে গল্পটা বলে দিই, ওর খুব ভাল লাগে। ও তখন বললো আমার খুব ভাল লাগছে, আপনি আমার মেল আইডিটা নিন, আমাকে সিনপসিস স্ক্রিপ্টটা মেল করুন। দিয়ে আমি সঙ্গে সঙ্গে ওখান থেকেই ফোন থেকে স্ক্রিপ্ট, তখন স্মার্টফোন আসেনি, তখন কোয়ার্টি কিপ্যাড ছিল, ওখান থেকেই স্ক্রিপ্টটা মেল করে দিলাম, ও চলে গেল, আমি আপনাকে জানাবো, ভেরি গুড। রাত্রিবেলা সেই ম্যানেজার ফোন করেছে যে আপনি কি করে সাহস হয় আপনি আমাকে না জানিয়ে হ্যান ত্যান এই সে, সে খুব তম্বি করছে, তো আমি বুঝতে পারলাম না। তারপরে বুঝলাম তার তম্বি করার কারণ হচ্ছে রাধিকা সিনপসিসটা পড়ে বোধহয় করতে রাজি হয়েছে, দিয়ে বলল যে আমরা কথা বলবো ফিনান্স নিয়ে। তখন বিজয়রাজ রাজি হয়নি, মানে কথা যোগাযোগ করতে পারেনি। তো আমি সে তৃতীয় দিনের শেষ দিন রাত্রিবেলা প্রডিউসারকে ফোন করে এটা বললাম যে রাধিকা আপতে একটা এই হয়েছে। তখন ও বললো ঠিক আছে তোকে আমি আরও 2 দিনের হোটেল ভাড়া দিচ্ছি। তো এই করতে করতে বিজয়রাজকেও যোগাযোগ করা হয় এবং দুজনে রাজি হয়। শুধু বিজয়রাজের আমাদের ডেটটা ক্ল্যাশ করে গেল, ওর একটা অন্য ছবি চলছিল, তাই বিজয়রাজ করতে পারলেন না। রাধিকা রাজি হলেন এবং রাধিকা তারপরে ছবিটা করলেন, এবং রাধিকা রাজি হওয়ার দরুন প্রডিউসার আমাকে একদম ফ্রি হ্যান্ড দিল। এবং এখানে তারপরে এখানেও মানে এখানেও আমি যত অ্যাক্টরদের মিট করেছি আমি কারোর সূত্রে যাইনি, আমি সবাইকেই ফোন করে, প্রথমে একটা বড় আমার একটা রচনা থাকতো, আমার নাম শৌকর্য কৌশল, আমি আমি রোবার পত্রিকায় কাজ করেছি, আমি ছবি আঁকে হ্যান তান, এটা প্রথম ছবি, আমার ছবি করছি, রাধিকা আপনি তাতে কাজ করছেন, আপনি কিছু মিটিং মিটিং করার একটা সুযোগ পাওয়া যাবে, আচ্ছা আসুন, কেউ কফি শপে কেউ বাড়িতে, তারপরে আস্তে আস্তে সবাই শোনে এবং সবাই রাজি হয়।
1: আজকের হাউসফুল অনুষ্ঠানের এই পর্ব এতদূর, আবার কথা হবে পরের পর্বে। শুনলেন অনুষ্ঠান হাউসফুল। আজকের অতিথি ছিলেন চলচ্চিত্র পরিচালক শৌকর্য ঘোষাল, তার সঙ্গে কথা বলেছেন বৃষ্টি দেব। আজ শুনলেন প্রথম পর্ব, প্রযোজনা দুর্বা দে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন মহিলাদের আসর, উপস্থাপনায় জয়শ্রী ভৌমিক।

0: হ্যাঁ, চলে এসেছি আজকে এমন একটা দিনে। আমার কিন্তু খুব ভালো লাগছে, কেন বলুন তো? আজকে একটা আড্ডা দিন, এবং সেই আড্ডাতে যার সঙ্গে করব, তিনি না আমাদের খুব পরিচিত একজন মুখ, হঠাৎ করে সরে যাওয়া, আবার তার ফিরে আসা। তিনি সাংবাদিক এবং একসময় খুব জনপ্রিয় একটি পত্রিকার সঙ্গে যার ওতপ্রোত জড়িয়ে থাকা, সেই নিয়ে একটা বেশ জোরদার একটা আড্ডা। এবং আর্লি নাইনটিজ বা আর একটুখানি পিছিয়ে যদি বলি, তখন থেকে আজ পর্যন্ত সেই পেশাটি কিন্তু তাকে ছাড়েনি বা তিনিও ছাড়েননি। তিনি কোনো কোনো সময় প্রচ্ছদের মডেলিংয়ে ছিলেন, কোনো কোনো সময় তিনি কিন্তু লেখনি, এটাই তার মুখ্য কাজ ডেফিনেটলি, কিন্তু এখনও তিনি সেই কাজ করে চলেছেন। এবং সবথেকে যেটা বড় কথা, তার কথা শোনার সঙ্গে সঙ্গে সেই সময়ে যে পত্রিকা, লিডিং পত্রিকা এবং মেয়েদের পত্রিকা এবং মেয়েদের স্বাধীন হবার গল্প এত সুন্দরভাবে বিবৃত হতো, এবং সে ঘর থেকে বাইরে থেকে কী করে মেয়েরা নিজেদের মতো করে নিজেদের পরিচয় বাঁচবে তার নানা আঙ্গিকে সেই পত্রিকাটি প্রচলিত ছিল, না সেই কথা আর বলছি না, কিন্তু তার সঙ্গে কিন্তু পরিচয় করব অবশ্যই কথায় কথায়। নিবেদিতাদে আমাদের সঙ্গে আজকে আছেন, চলুন তার সঙ্গে কথা বলি। নমস্কার, আজকের অনুষ্ঠানে সকলকে স্বাগত। আমরা আজকে একটা আড্ডার মুডে বসেছি, যার সঙ্গে বসেছি তিনি না ভীষণ ভালো আড্ডা সঙ্গী, এটুকু আমরা বিভিন্ন সোশ্যাল যে এরিয়া আছে সেইখানে আমরা দেখেছি, সেই মাধ্যমগুলিতে তিনি অত্যন্ত সক্রিয়। শুধু তাই নয়, সেটা ইদানিংকালের কথা বলছি, কিন্তু তার আগে তাহলে যখন শুরুই হয়ে গেল সেই শুরুটা এভাবেই হোক, আমাদের সঙ্গে আছেন নিবেদিতা দে, সাংবাদিক। তো
1: আমারও খুব ভালো লাগে, সত্যি তুমি ঠিকই বলেছো, আমার আড্ডা মারতে ভীষণ ভালো লাগে। এবং এই মুহূর্তে আমি যে পেশাটার সঙ্গে যুক্ত আছি, মানে আমি যেটা করছি সেটা একটা আড্ডাই, আবার ফলে ভালোই লাগছে তোমার সঙ্গে কথা বলতে।
0: এবং এই একটা প্রতিষ্ঠান যেখানে তুমি বোধহয় এসে এই ঢুকেই বললে যে এরকম একটা যে পা রেখে অদ্ভুত একটা নিজেকে ধন্য মনে হয়, তো সেই সম্মানটুকু, সেই ফিলিংটুকু, অনুভবটুকু নিয়েই আমরা তাহলে আড্ডাটা শুরু করি তোমার সঙ্গে।
1: একদম, তুমি যখন আমাকে বলেছো যে এটা আকাশবাণীতে একটা গল্পের মতো আসর, তখন আমি এক কথায় আমার শত কাজ ফাজার না, হ্যাঁ এটা যেতে হবে, কারণ আকাশবাণী একটা এমন একটা প্রতিষ্ঠান, এমন একটা ইনস্টিটিউশন যেটাতে এসে আমার নিজেকে খুবই মানে ধন্য মনে করছি, এবং আমার খুব আনন্দ হচ্ছে যে এটাতে আমার একটা গল্পের আসর হচ্ছে, এটাতে আমার খুব ভালো লাগছে।
0: আচ্ছা, গল্পটা তাহলে এইভাবে শুরু করি তোমার সঙ্গে, সেটা হচ্ছে দেখো তুমি যখন সাংবাদিকতা শুরু করেছো, লেখালেখি শুরু করেছো এই পেশায়, তখন মেয়েরা যে খুব একেবারে আগ্রহ নিয়ে আসতো স্বতঃস্ফূর্তভাবে, যদি না আসা হতো তাহলে কিন্তু আসাই হতো না। তাহলে তুমি শুরু করেছো, ধরো আমরা তখন মানে কলেজ টলেজে পড়ছি, একটি বেশ বিখ্যাত পত্রিকার সঙ্গে তুমি যুক্ত, সেখানে অপর্ণা সেন লিড করছেন, সেরম একটি পত্রিকায় তোমাকে কভার পেজে ছবি টবি দেখতাম, কিন্তু তখনও এইরকম পাশাপাশি বসার সুযোগ স্বাভাবিকভাবেই হয়নি। সেই দিনগুলো খুব সুন্দর ছিল তোমার সেই চেহারার মধ্যে পরিস্ফুট। আজকে ফিরে যখন তুমি সেই দিনটাতে যাও, তুমি একদম সেই গল্পটাই বলো, কেমন লাগতো?
1: ব্যাপারটা হচ্ছে যে আমি যখন ওই পত্রিকাটির সঙ্গে যুক্ত হলাম, তার আগে একটা সলতে পাক

0: পর্যায়ে আছে, মানে হয়তো প্রদীপ জ্বালানোর আগে। খুব মজার ব্যাপার সেটা। আমি তোমাদের এই আকাশবাণীর জন্যই একটি পরীক্ষা দেওয়া মনস্থ করেছিলাম, সেখানে আমাকে বলা হয়েছিল যে একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যদি কিছু থাকে তার একটা লিখিত বয়ান নিয়ে আসতে। তখন আমি আবার ওই ম্যাগাজিনটাতেও লেখালেখি করতাম, ফলে সেখানে আমার একটা লেখা চেপেছিল। আমি সেই ম্যাগাজিনটাই গেছিলাম যে আমি যে লেখাটা লিখেছি সেটা যে আমিই সেটা লিখে আনার জন্য আমাকে দুদিন তিন দিন ঘুরতে হয়েছিলো, এডিটার নেই, অ্যাসিস্ট্যান্ট এডিটার নেই, ইত্যাদি ইত্যাদি। ওই দু তিন দিন ঘুরতে ঘুরতেই আমি ওখানে দেখলাম যে অপর্ণা সেন কথা বলেন, এবং ওখানে সুনীল গঙ্গোপাধ্যায় বসে থাকেন, সঞ্জীব চট্টোপাধ্যায় গল্প করেন, এবং শীর্ষেন্দু মুখোপাধ্যায় বসে আছেন। এদের সবাইকে দাদা বলে কথা বলা যায়। এবং আমি কি বলবো, এই মানে নক্ষত্র সমাবেশে গিয়ে এমন ঝকচকিয়ে গেলাম যেন মনে হলো ওটাই আমার ঘর। তারপরে ওরা আমাকে একটা লেখালেখি করতে অফার করলো, মানে তখন আমার না কিরম মন থেকে আকাশবাণী বেরিয়ে গেল, মন থেকে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা বেরিয়ে গেল। আমার তখন মনে হলো যে ঠিক আছে এটাই একটা করা যাক। তখন ওরা আমাকে কাজ দিতেও শুরু করলো, এবং অদ্ভুতভাবে যেন একটা কিরম চৌম্বক আকর্ষণে আমি ওখানে চলে গেলাম, এটাই বলতে পারো।
1: মানে তখন কি তুমি পড়াশোনা করছো না পড়াশোনা শেষ করেছো?
0: আমার সবে তখন আমার গ্রাজুয়েশনটা হয়েছে, রেজাল্ট আউট হয়নি। এরকম অবস্থা, আমি একটু পাকাই ছিলাম চিরকাল। হ্যাঁ, রেজাল্ট আউট হয়নি এবং ঠিকই করেছিলাম, মাস্টার্স করব না, মাস্টার্স করে কোনো লাভ নেই ইত্যাদি, মানে ভীষণ বেয়ারা ছিলাম। তাছাড়া আমি খুব অসুস্থ ছিলাম একটা সময়। এবং এই যে গ্র্যাজুয়েশনের পর পাবলিক সার্ভিস কমিশনে পরীক্ষা দেওয়া, আকাশবাণীতে পরীক্ষা দেওয়া, এইগুলো আমাদের সময় না একটা খুব কমন ফেনোমেনা ছিল। মানে সরকারি চাকরি জন্য প্রস্তুতি নেওয়া, তার জন্য একটা প্রচার, শর্ট হ্যান্ড টাইপিং শেখা, এইগুলো কিন্তু করেছি। এই করতে করতেই কিন্তু ছ মাসের আমি তখন একটা জার্নালিজম কোর্স করি, যেটা খুবই নগণ্য একটা কোর্স। সেটা একটা যাদবপুরে একটা গ্যারাজে তিনজন শিক্ষক করতো, এবং সেটাতে কোনো রকম কোনো তার কোনো ইয়েও ছিল,
1: সার্টিফিকেট ছিল না,
0: কিছুই ছিল না, জাস্ট একটা করা করতো। এবং তখন কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি বা কোথাও জার্নালিজম বলে কোনো কোর্স শুরু হয়নি।
1: আচ্ছা,
0: ফলে ওইটা আমি আমার নিজের মনের মতো করেছি। ভেতরে খুব সুপ্ত একটা জার্নালিস্ট হওয়ার একটা ভেতরে খুব সুপ্ত বাসনা ছিল, সেটা বোধহয় কোনো একটা হিন্দি সিরিয়ালে সুপ্রিয়া পাঠককে দেখে বোধহয় ওটা মনে হয়েছিল।
1: আচ্ছা, দেখো কিরকম ভাবে আমাদের স্বপ্নগুলো তৈরি হতো, অদ্ভুত ভাবে সেই সময়।
0: এত সুপ্ত যে সেটা যে হতেই হবে তার কোনো মানে ছিল না, যে কারণে আমি সরকারি জায়গাতে পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু ওগুলো সব একদম কি বলবো বানের জলে ভেসে গিয়ে আমার সাংবাদিকতাটাই প্রধান পেশা হয়ে দাঁড়ালো।
1: সাংবাদিক হওয়ার জন্য মনোবল দরকার, লেখনী শক্তি থাকতে হবে, এবং সেটা সবসময় যে তোমার বিষয় ভিত্তিক হবে, মানে তুমি বাংলা পড়লেই ভালো সাংবাদিক হবে আর তুমি ফিজিক্স নিয়ে এসলে ভালো লিখতে পারবে না, বিষয়টা তো তা নয়। কিন্তু তোমার ক্ষেত্রে সুপ্ত ব্যাপারটা ছিল বলেই তোমার সেই পেশাটাকে তুমি গ্রহণ করেছো এবং অর্জন করেছো বলা যেতে পারে, এবং তারপরে তুমি বয়ে নিয়ে গেছো তোমার জীবনটা। এই যে তুমি প্রথম প্রবেশ করলে সাংবাদিক হিসেবে, সেখানে লেখালেখি করতে শুরু করলে, তার প্রাথমিক দিকে সবটা তো তোমার অনুকূলে থাকবে না, প্রতিকূলতার মধ্যেও তো যেতে হয়েছে। ধরো আজকের দিনে সে তো অনেক কর্মের, মানে সেটা মেলাতে তুমি পারবে না, তবু তুমি একটুখানি বলো না সেদিনকের সে আনন্দের দিনগুলো বা তোমার যে এক্সপিরিয়েন্সগুলো সেগুলো কিন্তু অমূল্য, সেইগুলো দিয়ে আজকে তোমার আরো পথ চলা মানে বলা যেতে পারে। সেই সব গল্পগুলো একটুখানি শুনি।
0: মজার গল্প বলি একটা। তখন না আমাদের তো মোবাইল ফোন ছিল না। এবারে আমি যে ম্যাগাজিনটায় কাজ করি সেখানে মহিলা তো ভর্তি, সুদেষ্ণা রায় তখন ছিলেন, তো সুদেষ্ণাদির সঙ্গে কাজ করছি। এবারে ফোন নেই, এবার অফিসের ফোনে আমার বাবা ফোন পাচ্ছে না, এবার কী করে রাত্রিবেলা, তখন 12:30 বেজে গেছে, আমার বাবা সোজা সুদেষ্ণাদির বাড়ি চলে গেছে। ওখানে গিয়ে সুদেষ্ণাদি হাজব্যান্ড ফোন করে কোনো রকমে পেয়েছে, কারণ উনি তখন ওই অফিসেরই আর একটা ইংরেজি খবরের কাগজে ছিলেন। পেয়েছে, পেয়ে বলছে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মেশবসে, আপনি চিন্তা করবেন না, বলে বাবাকে গাড়ি করে গিয়ে বাড়িতে দিয়ে এসছে। পরে বাবা বলছে না করতে হবে না চাকরি, এত রাত্রি 12:00 ফেরা, 1:00 ফেরা, এইগুলো কী করে হয়। তারপরে আমার অফিস থেকে আমার কলিগরা, মানে সুদেষ্ণাদি বা আরও আরও অনেকে যারা ছিল, তারা এসে আমার বাবাকে বোঝায় না মেশবসে আমরা তো আছি। মানে এই জিনিসটা না পাওয়া খুব মুশকিল। মানে আমি না ভেরি লাকি, মানে ইন আ ওয়ে আমি মনে করি যে আমার বোধ হয় একটা অসম্ভব সৌভাগ্য যে আমি জীবনের প্রথমে যখন কাজ শুরু করেছি তখন একগুচ্ছ মেয়ে পেয়েছি, মানে একগুচ্ছ কৃতি মেয়ে, এবং তাদের মাঝখানে আমি একটা সবচেয়ে ছোট মেয়ে, যাকে ওরা বোনের মতো মেয়ের মতো ওরা নার্চার করছে, আমি কত কিছু শিখেছি ওদের থেকে। হ্যাঁ।

0: অনেক কিছু। তুমি যে বলছো সাংবাদিকতা, আমি প্রথমে গিয়ে ওটা যে সংবাদপত্র অফিস ওটা মাথায় আসবে কিরম জানো, মনে হতো ওটা একটা স্কুল কলেজ ইউনিভার্সিটি এভরিথিং। হ্যাঁ, তো অনেক কিছু শিখেওছি। একটা ম্যাগাজিনে তো প্রথমে খবরটা তো প্রধান থাকে না, আমি পরে খবরের কাগজে গেছি, 8 বছর পরে খবরের কাগজে গেছি। ম্যাগাজিনে প্রথম থাকে ধরো খাবারের ওপর লেখা, রূপচর্চার ওপর লেখা, ফ্যাশনের ওপর লেখা, এইগুলোই তো প্রধান থাকে একটা মেয়েদের ম্যাগাজিনে। তো সেগুলো যখন আমি করতে গেছি, আমি কিন্তু সত্যি প্রথমে আমার কোনো রকম এক্সপিরিয়েন্স ছিল না তো। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে আমি মডেল হিসেবেই প্রথম শুরু করলাম, আমাকেই মডেল সাজানো হচ্ছে আবার আমাকেই লিখতে হচ্ছে, মানে এরকম একটা মজা।
1: ও আচ্ছা, মডেলিং এর গল্পটা বলো একটু শুনি।
0: এবার ধরো আমাকে গল্পটা হলো যে ধরো যে দাঁত দন্তরুচি কৌমুদি বলে একটা কাভার স্টোরি হলো, আমার এই হাসি মুখ দিয়ে হলো। এবার একটা ডাক্তারের ইন্টারভিউ আমাকেই করতে হলো দাঁতের ওপর, সেটা আবার ভেতরে লেখা গেল। ফলে কি হয়েছে, আমি একই সঙ্গে শিখছি, করছি, আবার শিখছি, আবার করছি, আবার তার সঙ্গে একটা মডেলিং করছি, মানে পুরো জিনিসটা কমপ্লিট একটা শিক্ষা। এবং ওটা আমার জীবনের একটা বিরাট বড়, কি বলবো, লোকে তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অনেক কিছু শেখে, আমি বলবো ওটা একটা প্র্যাকটিক্যাল আমার জীবনের একটা বিরাট বড় শিক্ষা।
1: এবং ওয়েল সার্কুলেটেড একটা ম্যাগাজিন, যেখানে সেই সময় বলা যেতে পারে মহিলারা যারা ঘরে বসে স্বপ্ন দেখতেন যে এরকম যদি হতো, এই পত্রিকা কিন্তু অনেক মেয়েকে ঘর থেকে বাইরে এসে নিজেকে স্বাবলম্বী করা এবং স্বপ্নটাকে সার্থক করা যায় সেই শিক্ষাটা কিন্তু দিত।
0: এবং আমি সেই ভাগ্যবান মহিলা, ওদের মধ্যে অন্যতম ভাগ্যবান মহিলা যারা যারা ওখানে ছিল, তার মধ্যে হচ্ছে দীপান্বিতা ভট্টাচার্য, বিশাখা ঘোষ, শাবর্ণী দাস। শাবর্ণী আমার পাশেই
1: ভীষণ ভীষণ পরিচিত।
0: হ্যাঁ, ও আমার থেকে ঠিক 4 মাস আগে জয়েন করেছিল। তো এই যে মেয়েদের একটা, তার সঙ্গে বিবি রায়, এবং সর্বোপরি সমস্ত মহিলাদেরকে মানে সবচেয়ে টপ অপর্ণা সেন। ফলে আমরা এত সেফগার্ডেড ছিলাম না জায়গাটাতে, মানে আমরা মনে হতো এরে বাবা এটা তো আমাদেরই প্লেস।
1: টিমওয়ার্কটা সাংঘাতিক ছিল,
0: টিমওয়ার্কটা সাংঘাতিক। রাতে 2-3 অবধি কাজ করছি, সকালবেলা 10 চলে এসছি, হা হা হি হি করে হাসছি, ঠিক হলো তো দোসা খাওয়া শুরু হচ্ছে, তো দোসাই খাওয়া হচ্ছে, আবার তারপরে 3 দিন বাদে চেঞ্জ করে দেওয়া হচ্ছে। মানে ওটা যে আমরা অফিসে কাজ করছি না পিকনিক করছি না কি করছি আমি সত্যি বুঝিনি। এবং আমার একটা অসম্ভব ভালো, মানে কি বলবো, থেরাপিউটিক একটা ক্লাস ওখানে আমার হয়েছে, যেটা আমি এখন ফিরে দেখতে গেলে আমার মনে হয় যে সো ব্লেসড। তারপরে 8 বছর বাদে আমি যেখানে এলাম, সেখানে হচ্ছে শুধু খবর আর খবর, শুধু খবর আর খবর।
1: তখন কিভাবে মানিয়ে নিলে একটু বলো।
0: হ্যাঁ, তখন একটা তুমি বলতে পারো
1: সিরিয়াস একটা ব্যাপার,
0: একটা সিরিয়াস মানে ওটা যদি 15 দিন অন্তর অন্তর বেরোয়, এটা প্রতিদিন বেরোয়, এটা একটা প্রথম মত
1: লিডিং নিউজপেপার।
0: হ্যাঁ, আর আমি যেটাতে এলাম সেটা হচ্ছে সপ্তাহে একটা বেরোয় সেইটা। কিন্তু সপ্তাহে একটা বেরোলে কি হবে, ধরো এমন একটা কোনো ইস্যু, একটা ধরো দুম করে কিছু হলো, সেটা যদি রাতারাতি বদলে এন্টারটেনমেন্ট বেস কিছু হয়, তুমি তো বুঝতেই পারছো তুমি নিজে আকাশবাণীতে, ফলে ওটা প্রথমে চলে এলো, ফলে সেটার সঙ্গে একটা লেখা লিখি যায়। প্রথম প্রথম আমি না খুব নার্ভাস ছিলাম, কারণ ওখানে এই যে প্রথমে যে ম্যাগাজিনটার সঙ্গে ছিলাম সেটা 15 দিন অন্তর একটু গয়ংগচ্ছ, একটু রিল্যাক্সড, একটু লেট ব্যাক পেয়েছি, কিন্তু ওখানে গিয়ে আমি সেটা পাইনি। তারপরে আমার জীবনটাও এগিয়ে গেছে, হ্যাঁ বিয়েও হয়ে গেছে, তারপরে আমি সেটাতে করছি, ফলে আমার তখন কাজের যে ধারাটা সেটা অনেক বেশি টাফ। টাফ মানে হচ্ছে অনেক বেশি গতি, কিন্তু আমি বলবো ওই গতিটা আমাকে আর একটা জীবন শিখিয়ে দিয়েছে। মানে যদি বলো কমপ্লিট সাংবাদিক হওয়ার যে প্রসেসটা, প্রথমটা যদি একটা খুব ইনিশিয়াল স্টেজ যদি হয়, সেকেন্ডটা হচ্ছে পূর্ণ পূর্ণ কম করেছে, মানে ওটা তুমি আমার কলেজ ইউনিভার্সিটি বলতে পারো। হ্যাঁ, তার কারণ হচ্ছে যে বকা ধমকানো থেকে শুরু করে চোখের জল ফেলা এবং পারছি না, একটা ভীষণ কষ্ট, লেখাটা আসছে না, হচ্ছে না থেকে যখন আমি শেষ করলাম, তখন হচ্ছে 15 মিনিটে আমি হয়তো 1000 শব্দ লিখছি, বা যখন আমার জীবনটা শেষের দিকে চলে এলো। সুতরাং এই যে ধাপে ধাপে ধাপে ধাপে নিজেকে উন্নত করা, তবে হ্যাঁ এটাও ঠিক সত্যি কথা, নিজের প্রশংসা করতে খারাপ লাগে, তবুও আমি বলছি যদি কেউ আমার থেকে অনুপ্রাণিত হয়, আমি বলতে পারি যে আমি খুব ফোকাস থাকতাম, মানে আমার সঙ্গে কে পিছনে লাগছে, আমাকে কে টিটকিরি করছে, বা আমার কাজটা কী হচ্ছে আমি না ভেবে আমি জাস্ট কাজটা নিয়ে ভাবতাম। ফলে কী হতো, অনেক কিছু আমি ভুলে গিয়ে কাজে মনোনিবেশ করতে পারতাম। হয়তো তার আগের মুহূর্তে একজন আমার সঙ্গে খুব মিসবিহেভ করেছে, আমি ওটা মাথা থেকে বাদ দিয়ে আমি তার সঙ্গে আবার গিয়ে কথা বলে সেই কাজটা উতরে নিতাম।
1: এটাই তো প্রফেশনালিজম।
0: হ্যাঁ, এইটা আমাকে বলতে পারো ওইখান থেকে আমি নিজে তুলেও নিয়েছি, শিখেও নিয়েছি, আর ওটা আমার খুব হেল্পও করেছে।

0: ঠিক এই যে তুমি বললে যারা শুনছেন তারা সত্যি সত্যি অনুপ্রাণিত তো হবেনই, এবং তার সাথে সাথে এটাও বিচার করবেন, ধরো আজকের সাংবাদিকতা ধরন বদলেছে, আজকে পরিবেশ বদলেছে, আজকে ডিজিটালাইজেশন হয়েছে, আজকে তুমি ফার্স্ট বলছো, আজকে তো ফাস্টেস্ট, সেইটা হয়েছে, তার সঙ্গে সঙ্গে তুমি কিন্তু এখনো আছো সোশ্যাল মিডিয়া, যেখানে তুমি খুব সক্রিয়, সেখানে তুমি বুঝতে পারো খুব হাতে নাতে যে প্রত্যেক দিন তোমার ভিউয়ার্স বা তোমার সাবস্ক্রাইবার্স, অ্যাট দ্য সেম টাইম যে তোমার যে কন্টেন্ট সেইটার গ্রহণযোগ্যতা নিয়ে কিন্তু তোমাকে ভাবতে হয় প্রতি মুহূর্তে, সুতরাং সেটাও এক ধরনের তো এই কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকা। এই চেঞ্জেসটা তুমি একটু বলো, সেইটাকে রাখতে হলে কি কি করার
1: প্রথমত সাংবাদিকের প্রথম প্রধান যেটা বলছি যে পড়াশোনা করে সাংবাদিক হওয়া যায় না। আমি বলতে চাইছি যে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করে সে বিরাট সাংবাদিক হলো,
0: অভিনয়ের মতো আর কি, শিখেই ভালো ভালো অভিনেতা হবে এমনটা না।
1: একজন ভালো সাংবাদিকের সাহচর্যে বা অনেকগুলো ভালো সাংবাদিকের সাহচর্যে থাকলে একজন ভালো সাংবাদিক হতে পারে, এইটা আমার মনে হয়। কারণ যেমন বাবা মাকে দেখে ছেলে মেয়েরা শেখে, সেরকম একজন নভিস যে কিনা সাংবাদিকতা অতটা কিছু জানে না, সে কিন্তু আশেপাশের বড় সাংবাদিকদের দেখেই কিন্তু সে তুলছে। হ্যাঁ, এটা খুব বড় একটা গুণ। আর একটা হচ্ছে নিউজ নোজ, মানে তার মধ্যে কোনটা খবর আর কোনটা খবর নয় এইটা বোঝার একটা পাওয়ার থাকতে হবে। মানে এইটা দেখলাম এটাই খবর, কিন্তু এটা খবর না, এই যে তৎক্ষণাৎ, হ্যাঁ, খুব সিম্পল জিনিস কিন্তু খবর, আবার অনেক বড় জিনিস মনে হয় এটা এড়িয়ে গেল জলে, এইটা বোঝার একটা নিজস্ব ক্ষমতা থাকতে হবে, এই দুটো ক্ষমতা থাকতে হবে। আর তিন নম্বর যে ক্ষমতাটা থাকতে হবে, একটা গন্ডারের মতো চামড়া, যে যাই বলুক আমাকে কিন্তু করতে হবে এইটা, মহিলাদের
0: এবং সাহস।
1: মহিলাদের পক্ষে একটু অসুবিধা হয়, কারণ অনেকে অনেক রকম বলে মহিলাদের কর্মক্ষেত্রে নানা রকম হ্যারাসমেন্ট ইত্যাদি, সেটা কমপ্লিটলি আলাদা একটা সাবজেক্ট, সেটাকেও যদি তুমি ঠিক মতো, অনেক সময় করা যায় না, অনেকেই করতে পারে না,
0: সব
1: প্রফেশনে আছে, কিন্তু তোমাকে ক্যালকুলেটিভ ভাবে ওই বেকাচোরা পথে তোমাকে এগোতে হবে। আমাদের সময় আরো কঠিন ছিল। আচ্ছা, তুমি যেটা বললে ডিজিটালের সঙ্গে এখনকার খবরের কাগজ মানে হচ্ছে কি, তুমি যে খবরের কাগজটা সকালবেলা একটা চায়ের কাপ নিয়ে খবরের কাগজটা খুললে, ওইখানেই কিন্তু তুমি প্রথম খবরটা পড়তে পাচ্ছ। তার আগে কিন্তু তুমি টেলিভিশন আসার পরে টেলিভিশনে দেখতে পাচ্ছ বা রেডিও শুনতে পাচ্ছ, কিন্তু সেটা তোমার স্লিপ করে চলে যাচ্ছে।
0: ঠিক,
1: টেলিভিশনে তুমি দেখলে কি, আজকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলেন, আমরা টেলিভিশনে দেখতে পেলাম, আকাশবাণীতে শুনতে পেলাম, কিন্তু আমাদের খবরটা যদি জানতে হয়, পড়তে হয়, তাহলে আমাকে পরের দিন কাগজের জন্য অপেক্ষা করতে হবে, সেই কাগজটা কিন্তু আমাদের ডেলিভারি করতে হতো, মানে ফার্স্ট কাগজটা পড়ছে। কিন্তু এখন এই যে খবরের কাগজটা আসছে, এটা কিন্তু কত শো পোর্টাল ডিজিটাল অমুক তুসুক মিলিয়ে সব কিছু হয়ে যাওয়ার পরে সেইখান থেকে লোকে দেখে শুনে নিয়ে কিন্তু লিখতে পারে, যেটা আমরা পারতাম না।
0: ঠিক,
1: আমাদের লিখতে হলে তখন লাইব্রেরি থেকে
0: কালেক্ট করে,
1: তার তথ্য নিয়ে পড়াশোনা করে, তার রিসার্চ ওয়ার্ক করে, তখনই সেই দিনের দিনে লিখতে হতো,
0: অনেক কঠিন ছিল, অনেক কঠিন।
1: এখন কি হয়েছে, যেহেতু ডিজিটাল মিডিয়াটা হচ্ছে ফ্র্যাকশন, মানে আমেরিকাতে কি হলো এখানে আমরা জানতে পারলাম, এবং তার সম্পর্কে পুরো লেখা কিন্তু বেরিয়ে গেল, মানে তুমি আজকে ওয়েবসাইট বলো, আজকে ডিজিটাল তোমার অন্য পোর্টাল বলো, যেখানে লেখা হচ্ছে, যেখানে কথা হচ্ছে, মানে
0: প্রতি মুহূর্তে প্রত্যেকটা মানুষ আপডেট থাকছে,
1: আপডেট থাকছে, শুধু না, ওটা কিন্তু টিভির মতো উড়ে বেরিয়ে চলে যাচ্ছে না, ওটা তুমি খুললে আরেকবার দেখতে পাচ্ছ, আবার দেখতে পাচ্ছ, বারবার দেখতে পাচ্ছ, মানে খবরের কাগজের ঠাকুরদার বাবার মতো করে ওরা রয়েছে, তাই তো? ফলে কি হচ্ছে, যখন যে খবরটা লিখছে, এবার সেই যে আমাদের যে খবরের কাগজে প্রথম, মানে যে তুমি যদি ভার্জিন নিউজ যদি বলতে চাও, সেই যে ভার্জিনিটি যেটা, সেটা কিন্তু এখন অনেকাংশেই লোপ পেয়েছে,
0: অনেকাংশে না পুরোটাই, কারণ এখন তার মধ্যেও সাংবাদিকরা বাঁচবেন, তার মধ্যেও কিন্তু সাংবাদিকদের উপরে মানুষের বিশ্বাস থাকবে।
1: হ্যাঁ, কেন
0: কেন,
1: তার কারণ হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে, খবরের কাগজে যদি কিছু বেরোয় সেটা কিন্তু কোর্টে প্রোডিউস করা যায়, তোমার যদি কোনো ভিডিও বা অডিও যায় তুমি কোর্টে প্রোডিউস করলে তার বোধহয় কোনো ভ্যালু নেই, সম্ভবত, আমি সম্ভবত বলছি। একটা খবরের কাগজ, একটা ট্রাস্টেড খবরের কাগজ, সেখানে যদি কোনো একটা জিনিস বেরোয়, সেটা তুমি কেটে তুমি যদি কোর্টে প্রোডিউস করো, সেটা তোমার দেখতে পাবে, তোমার নথি হিসেবে থাকছে, এক নম্বর কথা। দু নম্বর কথা, খবরের কাগজে যারা কাজ করে তারা একটা খবর কয়েক হাজারবার সেটা অথেন্টিসিটি চেক করে, তার কারণ হচ্ছে ওটা ছেপে পড়তে হয়ে যাচ্ছে, ভাইরাস কোনো একটা পোর্টাল, আমি পোর্টালটাকে ছোট না করে
0: ডিলিট করা যায়,
1: সেটা ডিলিট করে যায়, উড়িয়ে দেয়।

0: রিমুভ করা যায়,
1: রিমুভ করা যায়, পাল্টে দেওয়া যায়, অনেক কিছু করা যায়, কিন্তু খবরের কাগজে একবার ছাপা হয়ে গেলে আর কিছু করা যাবে না।
0: এটা তুমি খুব ভালো একটা পয়েন্ট তুললে, যে জায়গাটা কিন্তু কঠিন সাংবাদিকতা যাকে বলে, যে অথেন্টিক সাংবাদিকতা, এখনো কিন্তু সেই প্রিন্ট মিডিয়াকেই আমরা কিন্তু ধরে নিচ্ছি। এবং তুমি দীর্ঘদিন প্রিন্ট মিডিয়ায় কাজ করেছো এবং সেই জায়গাটা খুব সিরিয়াস একটু আলোচনাটা করছো।
1: মানে আমার তৈরি হওয়ার জায়গা তো প্রিন্ট মিডিয়াটা, এবং আমি আজকে যেটা করছি, হ্যাঁ, সেটা আজকে যে করতে পারছি সেটা তো ওই প্রিন্ট মিডিয়ার জন্যই হয়েছে।
0: ঠিক, এটা অভিজ্ঞতা তো নিশ্চয়ই,
1: সেটা তৈরি তো করেছো ওখানেই, তাই না?
0: তুমি এবার একটুখানি বলো, এবার একটুখানি তোমার কথা শুনি, মানে অন্যরকম কথা। সেটা হচ্ছে যে ধরো সাংবাদিক একজন মহিলা, তাদের যে তুমি এই যে বলছিলেন রাত ১২টা, এটা তোমার বিবাহিত জীবনেও তো থেকেছে এই রুটিনটা, তারপরে সন্তান লালন পালন সবটা মিলিয়ে, তারপরে জীবনে অনেক রকমের উথাল পাথাল তো চলতে থাকে মেয়েদের, সেগুলো সামলেও তুমি সেই কাজটাও কিন্তু কাজটাই কিন্তু এখনো পর্যন্ত করছো, এবং সেই কাজটা যথেষ্ট সুনাম এবং জনপ্রিয়তায় আছো। এইটা তুমি একটুখানি বলো যে সেই দিনগুলোকে কি করে সামলেছো এটা, এবং আজকের মেয়েদের জন্য এটা খুব জরুরি, এই কারণে অনেকে সেই জন্য বিয়ে করতে চাইছে না, যে দুদিকটা সামলাবো কি করে। হ্যাঁ, কিন্তু সামলাতে হয়েছে তো।
1: ব্যাপারটা হচ্ছে যে এটা বলতে গেলে, এটা ঠিক মেয়ে ছেলে এগুলো না বলে বলতে হয় যে নার্ভটা কার কতটা স্ট্রং, বা বলতে পারো মানসিকভাবে কে কতটা নিজেকে সুইচ অন সুইচ অফ করতে পারে, বা নার্ভ গেম মানে তোমার উপর মানসিক চাপ থাকবে। তুমি এটা ভেবো না যে জীবনে কোনো জিনিসটাই তোমার উপর কোনো চাপ থাকবে না, প্রতিটা জিনিসেই চাপ থাকবে। তুমি সেই চাপটা কি করে নিতে পারছ, অ্যাবজর্ব করতে পারছ, এবং সেটা কি করে বার করে দিয়ে আবার নিজের কাজে ফিরতে পারছ, এটাই সবচেয়ে বড় কথা। আমি
0: বিশেষ করে এই পেশাতে তো ভীষণ,
1: এই পেশাতে তো ভীষণ জরুরি, তার কারণ তোমাকে এমন কিছু, মানে সব পেশাতেই জরুরি কিন্তু এই পেশাটাতেও খুব জরুরি, কারণ ভীষণ কনসেন্ট্রেশন লাগে। একটা লেখা তো ভীষণ কনসেন্ট্রেটেড, না হয় তুমি তো সেন্টেন্স তৈরি করতে পারবে না। এবারে যে একটার পর একটা সেন্টেন্স তৈরি করে লেখা, এবং আশপাশে তোমার নানা রকম কিছু হচ্ছে, কোথাও টিভি চলছে, হই হই হচ্ছে, যা হচ্ছে, কিন্তু তুমি সেখানে লিখছো, সেইটা একটা। দু নম্বর কথা হচ্ছে তোমার মাথার উপর যারা আছে তাদের পছন্দ হচ্ছে না, তাদেরকে পছন্দ করার মতো লিখতে হবে, তারা অনেক সময় বুঝতে পারছে না আমি যেটা বলতে চাইছি, সেই যেটা বলতে চাইছে, আমি হয়তো ঠিক বলছি, তারা হয়তো ভুল বলছে, কিন্তু আমাকে ওই দুটোর মাঝামাঝি একটা জায়গায় গিয়ে লিখে বেরিয়ে আসতে হবে। মোট কথা, পুরোটার মধ্যে একটা ফিনেস থাকা দরকার, মানে তুমি যেটা করতে চাইছো সেটা তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে জানতে হবে।
0: ঠিক, পড়াশোনাটা ঠিক,
1: হ্যাঁ, পড়াশোনাটা করতে হবে, আর
0: এবং ঠিকঠাক জায়গায় ঠিকঠাক জিনিসটাকে ফেলতে হবে।
1: আমি এটা বলতে চাইছি না যে প্রত্যেক দিন বঙ্কিমচন্দ্র খুলে বসো, সেটা বলছি না। আমি বলতে চাইছি তুমি যখন খবরের কাগজে কাজ করছো, তোমাকে অন্তত 7-8টা খবরের কাগজ অন্তত পড়তে হবে, বিদেশের খবরের কাগজগুলো পড়তে হবে, দেশ বিদেশে কি হচ্ছে সেই খোঁজটা নিতে হবে। অন্তত তুমি যখন অফিসে ঢুকছো, তুমি জানো আজকে কি কি হয়ে গেছে, মানে তোমাকে এমন কিছু না বলতে পারে যখন তুমি সিনিয়র যে ঘটে গেছে অথচ তুমি জানো না।
0: আমি সেই জায়গা থেকে তোমাকে তো এটাই প্রশ্ন করছিলাম, একজন মহিলা সাংবাদিক যাকে সংসারটাও সামলাতে হয়, তার কিন্তু প্রত্যেকটা খবর রাখার জন্য তাকে সময়টা দিতে হয়, আবার বাচ্চাকে কিন্তু ঘুম পাড়ানোর জন্য, মানে যখন সে ছোট থাকে তাকেও কিন্তু সেইটাখানে জাগ দেওয়া হয়। সুতরাং এই যে তুমি বললে পরের দিন যখন সেই ঘুম কমে, সে যেন অফিসে ঢুকছে, তাকে কিন্তু প্রমাণ করতে হয় সে কিন্তু সমস্ত খবরগুলো তার জানা। এইখানেই তো সংগ্রাম, এখানেই তো সবথেকে টাফেস্ট সংগ্রাম,
1: ভীষণ সংগ্রাম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তোমার হয়ে আর কেউ কিছু করে দেবে না, মানে তোমার কোনো ডুপ্লিকেট কেউ নেই। হ্যাঁ, তুমি সব জায়গায় তুমিই পারফর্ম করছো, হ্যাঁ, তুমি মা, তুমি সাংবাদিক, তুমি মেয়ে, সব জায়গায় তুমিই পারফর্ম করছো, তোমার হয়ে কেউ করছে না।
0: এই যে পারফরমেন্স, বাবা মার সাপোর্টটা পেলে রাত্রির বেলা, বাবা ভয়ও পেলেন যে এই মেয়েটা কোথায় যাচ্ছে ওরে বাবা, ইনিশিয়ালি। তারপর তোমাকে নিয়ে কি গর্বের জায়গাটা বলো, তুমি যখন কাজ করতে শুরু করলে,
1: আমার বাবার ভীষণ গর্ব ছিল, কারণ আমার আত্মীয় স্বজনে অনেকেই বলতো এইটা তো করছে করছে, পরে তো ছেড়ে দেবে, তারপর তো বিয়ে করতে হবে, এইসব বলতো। আমার বাবা মা কোনোদিনই সে সমস্ত বলেনি, এবং আমার যার সঙ্গে বিয়ে হয়েছিল সেও একজন সাংবাদিক ছিল, যা হয়।
0: হ্যাঁ,
1: আমার অনেক পরে সন্তান হয়, মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট ছিল, ফলে আমি প্রথম কিছু বছর একেবারে মানে খুব দাপিয়ে কাজ করেছি, তারপরে একটু ব্যাকসিট করতে হলো, প্রত্যেকের জীবনেই উত্থান পতন আছে, তো আমাকে একটু ব্যাকসিটে যেতে হলো। কিন্তু যতদিনে আমি ব্যাকসিটে গেছি ততদিনে আমার কাজটা কিন্তু নখদর্পণে হয়ে গেছে, ফলে কি হয়েছে, আমাকে কেউ কাজ দিলে সে হারাতে পারবে না, কিন্তু যদি কাজটা ব্যাকসিটে আমাকে করে দেওয়া হয় বা আমি যদি চলে যাই, ফলে সেটাও আমি মানে

0: আমি স্টিয়ারিং এ বসলেও গাড়ি চালিয়ে দেবো, পিছনে বসলেও বসে থাকতে পারবো, ফলে এই জায়গাটা নিজেকে তৈরি করতে হয়।
1: তুমি সেটা তৈরি করেছো?
0: করেছি মানে কি বলতো, এটা আমার মনে হয় আমি একা না, যারা যারা এই প্রফেশনের সঙ্গে যুক্ত, এবং প্যাশন, ভীষণ প্যাশন দরকার, মানে এই কাজটাকে ভালোবেসে, মানে ভালোবাসতে বাসতে পাগল হয়ে যাওয়ার মতো ভালোবাসা দরকার।
1: ঠিক ঠিক ঠিক,
0: মানে শুধু ভালোবাসা না, একদম পাগলামো করতে হয় এটার জন্য।
1: ঠিক,
0: তবে পাগলামো করে সেটা দেখানো যাবে না, মানে তোমার ভেতরেই হচ্ছে পাগলামো, হয়তো তোমার সঙ্গে কিছু একটা অন্যায় হচ্ছে, সেটাকেও তোমাকে মনে করতে হবে যে এটা একটা বল এসছে, এই বলটা আমি খেলবো না।
1: এই ট্রিগারটা তোমার ভেতর থেকে আসে,
0: হ্যাঁ এই বলটা এসছে, এই বলটা আমি খেলবো না, বলটা যদি আমি খেলতে যাই আমি আউট হয়ে যাব, আমি বলটা খেলবো না, যে বলটা আমি খেলবো সে বলটা যেন ছক্কা হয়।
1: ঠিক,
0: এইটা আছে ভেতরে,
1: তোমার এই সাহসটা আছে, এই সাহসটা, এই সাহসিকতা, এবং জীবনটাকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া,
0: হ্যাঁ একদম,
1: যেটা আজকে জেনারেশন, আজকের ছেলেমেয়েদের জন্য অত্যন্ত জরুরি। তারা অবশ্য জানে তাদের জীবনটা কিভাবে চালাতে হয়, কিন্তু যেখানে সমস্যা এই জেনারেশনের সঙ্গে, তারা ওই নিজের মতো করে জীবন
0: ধাপ করতে পারছে না,
1: কম্পার্টমেন্ট গুলো, হ্যাঁ সেই কম্পার্টমেন্ট গুলো কি করে,
0: এটা কিন্তু খুব কঠিন কঠিন যুদ্ধ করতে হয়েছে। আমি একমাত্র সন্তান, ফলে আমার মার প্রতি আমার একটা দায়িত্ব ছিল। আমার মার যখন ক্যান্সার ধরা পড়ল তখন আমার ছেলে 5 বছর বয়স, এবং আমার ছেলে কিন্তু আমার মায়ের কাছেই থাকতো, মায়ের যে কারণে আমি চাকরিটা করতে পারতাম, বুঝতেই তো পারছো, একটা একটা করে সব। এবার মার যখন ওরকম হলো, তখন ছেলেকে আমি আমার বরের কাছে রেখে আমি মাকে নিয়ে বোম্বে চিকিৎসা করাতে যাচ্ছি বারংবার, একবার না বারবার গেছে। এখানে আমি একটা ভীষণ কৃতজ্ঞ আমার খবরের কাগজের ওপরে, কারণ ওরা আমাকে ওদের গেস্ট হাউসটা দিয়েছিল মাকে প্রথমবার নিয়ে যাওয়ার জন্য, আমাকে থাকতে দিয়েছিল ওখানে গিয়ে চিকিৎসা করানোর জন্য। এবং আমি সত্যি বলছি, আমার ইনস্টিটিউশন যেখানে আমি কাজ করেছি, আই এম সো গ্ল্যাড, অ্যান্ড আমি এত মানে এখন যদি আমি পিছন ফিরে লিখতে বসি যে প্রায় কত বছর, প্রায় 30 বছর কাজ
1: করো,
0: লিখতে বসি আমি শুধু ভাবছি যে আমি কত নুড়ি কুড়িয়েছি আমি নিজে বুঝিনি।
1: এত সুন্দর তোমার কনক্লুশনের পর আমার আর কোনো কথা বলার ইচ্ছে নেই, কারণ যেখানে আমি থেকেছি, কাজ করেছি, এই সম্মানটুকু নিয়ে এবং দিয়েই যদি আমার পথ চলা হয়,
0: তার থেকে সম্মান দিয়েছে, এটা সত্যি কথা,
1: তার থেকে বড় পাওয়ার কিছু নেই। তখন ওই বাড়িটাকেও সামলে নেওয়া যায় যদি কর্মক্ষেত্রটা আমাকে এতটা শান্তি এবং সম্মান দেয়, তাই তো? তুমি খুব ভালো থেকো, তোমার কাজটা যেরকম করছো সেরকম ভাবে চালিয়ে যাও।
0: আমরা যেভাবে শিখিয়েছে, যে কারণে আমি থামতে পারিনি, তো ওই যে একটু থেমেছি ভলান্টিয়ার রিটায়ারমেন্ট নেওয়ার পরে, একটু কোভিড ফুইড থেমে আবার দেখো আমি সেই আবার দৌড়তে শুরু করেছি,
1: কিন্তু না থামু। কিন্তু আমাদের আপাতত আলোচনাটা আড্ডাটা থামাতে হচ্ছে, তার কারণ সময় আমাদের বলছে তোমাকে আরেক দিন আনবো, আরেক দিন আবার গপ্প হবে, ঠিক আছে? তুমি খুব ভালো থেকো, তোমার কাজ
0: খুব ভালো থেকো,
1: একদম তত্তরই এগিয়ে যাও তুমি, আবার কথা হবে, আবার দেখা হবে, আমার আড্ডা আরেক দিনের জন্য রইল তোলা, সকলে খুব খুব ভালো থাকবেন, নমস্কার।
0: নমস্কার।
1: অর্ধেক আকাশ তো বটেই, একজন মহিলা যখন এইরকম চ্যালেঞ্জিং একটা জব নিয়ে, কাজ নিয়ে, বৃত্তি নিয়ে, সম্মান নিয়ে সমাজে প্রতিষ্ঠিত হন, তাকে তো অবশ্যই অর্ধেক আকাশের অংশীদার করতেই হবে, তাই না? হ্যাঁ, আর একটা জিনিস, কিন্তু আজকে বিশেষ দিন, কারণ 12 জুন বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস। আমরা শিশুশ্রম নিয়ে অনেক কথা বলি না, কথা বলা কিন্তু শেষ কথা নয়, কথা দিয়ে কাজ করাটা কিন্তু শেষ কথা। আমরা যদি পথে ঘাটে দেখি কোনো শিশু, তাকে কাজে লাগানো হয়েছে, প্রতিবাদ করি কি? আমরা কি চাই তাদের পড়াশুনো, তাদের স্বপ্ন, তাদের জীবনটা অন্ধকার পথে চালিত হোক? আমরা কি প্রতিবাদ করি? কোনো না কোনোভাবে আমরা আইনি পরামর্শ নিই বা আইনের দ্বারস্থ হই বা পুলিশকে তখন বলি যে এরা শিশুশ্রমকে কাজে লাগিয়ে তারা পয়সা রোজগার করছেন? সমাজের এটা ব্যাধি, মানুষ যদি না বোঝেন যে শিশুরা তাদেরকে শিক্ষার আলোতে আলোকিত করে বড় হওয়ার স্বপ্ন দেখাই আমরা, শ্রমের মাধ্যমে নয়, তার শরীর সুগঠিত হোক, সে আগামী জীবনে, আগামী দিনে সুন্দর একজন শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে উঠুক, যার মতামত থাকবে,

বক্তব্য থাকবে, সে প্রতিষ্ঠা পাবে। সুতরাং আজকে এই বিশ্ব শিশুশ্রম বিরোধী যে দিবস, চলুন সবাই হাতে হাত রেখে বিশ্বব্যাপী প্রত্যেকটি মানুষের এইটুকু ভাবনা সচেতনা হোক, শিশুশ্রম থেকে আমরা বেরিয়ে আসি, শিশুদের শ্রমে নয় শিক্ষায় আলোকিত করি, তাই নয় কি?

দশকেরও বেশি সময় ধরে বাংলা ছবির প্রচলিত ধ্যান ধারণাকে নিজের মতো ভেঙে চুরে অন্য মাত্রা যোগ করেছিলেন এই মানুষটি। তার গোটা পরিচালনা জীবন বেশ চমকে দেওয়ার মতো। 19টি চলচ্চিত্রের মধ্যে 12টি পেয়েছিল বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার, পেয়েছেন বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কারও। তবে এই প্রাপ্তি দিয়ে তাকে একেবারেই মাপা যায় না। বাঙালির মনোজগৎকে সেলুলয়েডে বন্দি করে দর্শকের দরবারে নতুন রূপে পৌঁছে দিয়েছিলেন, যা কিছু মুক্তির বিপরীতে তার বিরুদ্ধে বার্তা দেওয়াই ছিল তার ছবির অন্যতম উদ্দেশ্য। তার ছবির মেয়েরা তার সম্পদ। তিনি ঋতুপর্ণ ঘোষ। ঋতুপর্ণের মেয়েদের নিয়ে আজ আমাদের কথা, আর গানই থাকবে না হয় মুক্তিকামী সুর। ঋতুপর্ণের মেয়েরা স্বাধীন, ঋতুপর্ণের মেয়েরা সচেতন, ঋতুপর্ণের মেয়েরা কখনো না কুচু, আবার কখনো কোমল। অবশ্য ঋতুপর্ণের মেয়েরাই যে তার ছবির প্রাণ। ধরে নিন, চলচ্চিত্র অবলম্বন করে ঋতুপর্ণ ঘোষ ছবি তৈরি করছেন, সেই নারীদেরও নিজের মতো করে গড়ে পিঠে নিয়েছিলেন। যদি চোখের বালি দেখি কি সহজে বুঝে ফেলা যায়। রবীন্দ্রনাথের উপন্যাসের শেষ থেকে যদি শুরু করা হয় তাহলে দেখা যাবে রবীন্দ্রনাথের বিনোদিনী বাড়ি ছেড়ে বেনারসে চলে যাচ্ছেন কামনা বাসনার অবলুপ্তি ঘটিয়ে। সে চলে যাওয়ায় যেন রয়েছে খানিক মন খারাপ, সে চলে যাওয়া ফিকে। অন্যদিকে ঋতুপর্ণ যখন তৈরি করেছিলেন চোখের বালি, তার বিনোদিনী স্বাধীন, তার বিনোদিনী শক্তিশালী, যে চলে যায় স্বেচ্ছায়। ঋতুপর্ণের বিনোদিনী সমাজ এবং পরিবর্ষকে তোয়াক্কা না করা এক বিদ্রোহ। এগিয়ে রাখা মেয়েদের কথা তার ছবিতে, সামাজিকতার আড়ালে অবদমিত যে মেয়েরা থেকে গেছেন, ঋতুপর্ণ সেই নারীর জীবনকে তার ছবিতে সামনে আনতে চেয়েছিলেন। স্বচ্ছ স্বাধীন মনোভাবের ঋতুপর্ণ ঘোষ এবং তার মেয়েরা।

0: কথায় গানে অনুষ্ঠানে, সেই আমাদের চলার পথে।
1: আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজই শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলাম, তবে আজ আমারে দাঁড়ে দাঁড়িয়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবি দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগে তুমি অকস্মাত, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরিয়ে কি কথা রাজাধীরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করিয়ে কি, ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যার আজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে।

ঋতুপর্ণ ঘোষ মানে কত পরিচিত, কত প্রিয় ছবি, বাড়িওয়ালি, দহন, শুভমহরত, নাম শুরু করলে সত্যি শেষ হবে না। মনে পড়ে বাড়িওয়ালির কথা? তার বাড়িওয়ালির নাম ছিল বনুলতা। ক্ষয়িষ্ণু এক জমিদার বাড়ি, তার একমাত্র উত্তরাধিকারী এক মধ্যবয়সী অবিবাহিতা নারী। তার একাকিত্ব, তার মানসিক দ্বন্দ্ব, টানাপোড়েন, যৌন অবদমন, আচরণ কত বৈষম্য, অসহায়তা, এরকম কত অনুভূতি রাখান, এক মেয়ের জীবনে রাখান ঋতুপর্ণ ঘোষের বাড়িওয়ালি। বাড়িওয়ালি প্রসঙ্গে ঋতুপর্ণ ঘোষ বলেছিলেন, বলতে দ্বিধা নেই, আমি পুরুষতন্ত্রের ঘোর বিরোধী। এই ছবিতে বনুলতা চরিত্রের সঙ্গে লাস্টলিয়ের চলচ্চিত্রের হ্যারির কিন্তু খুব বেশি পার্থক্য নেই। যদিও একজন নারী এবং অন্যজন পুরুষ, পুরুষতন্ত্রের শৃঙ্খলাবদ্ধ শক্তি এবং রাজনীতির বিপরীতে দুজনেই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। অর্থাৎ শ্রোতাবন্ধু, নারী এবং পুরুষকে আলাদাভাবে না দেখা ঋতুপর্ণ ঘোষ। দিনের শেষে কখনো কখনো মধ্যবয়সী যে নারীর পরিচয়ে আটকে যায় এক বাড়ির মালিক হিসেবে, তারই গভীরে লুকিয়ে থাকা যে প্রেম, তার ঈর্ষা, তার মানববনের কত কাটাকুটি, তাকেই কি অনন্য কৌশলে এঁকেছেন, আলোড়ন তৈরি করেছেন ঋতুপর্ণ। নারী জীবনের এমন কত দহন, অক্ষম, দমে যাওয়া নারী, আবার প্রচলিত কুসংস্কার বা অন্যায় ধারণার কবলে পড়ে থাকা নারীকে বের করে আনতে চাওয়া ঋতুপর্ণ ঘোষ। ঋতুপর্ণ ঘোষ মানে মেয়েদের ভয় কাটিয়ে উঠে সামাজিক বন্ধন উপেক্ষা করে প্রতিবাদ করতে চাওয়া, সংসার ভেঙে যাওয়া, একা থাকা, সব কিছুকেই স্বাভাবিক করতে চাওয়া। তিনি তো খোদ এক রাশ সাহস।

মেয়েদের ভিড় না হতে দেওয়া ঋতুপর্ণ ঘোষের লেখা গান শুনলাম আজকের কথায় গানে অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে ছিলাম আমি সৃজিতা। অনুষ্ঠান শেষ করব এখানেই। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বিশ্ব পরিক্রমা।

আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়। আজকে শিরোনামে রয়েছে, আর্থিক অন্তর্ভুক্তি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অমরনাথ যাত্রায় পুণ্যার্থীদের জন্য সর্বোচ্চ স্তরের নিরাপত্তা প্রদানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উল্লেখ করেছেন। ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স জেসন মিক্সকে ফের তলব ভারতীয় বিদেশ মন্ত্রকের। নতুন দিল্লিতে বিএসএফ বিজিবি মহানির্দেশক পর্যায়ের বৈঠকে সীমান্ত এলাকার শান্তি স্থিতিশীলতা বজায় রাখার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের সংকল্প নিয়েছেন বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। বিদেশ প্রতিমন্ত্রী ডক্টর কীর্তিবর্ধন সিং বলেছেন, এসসিও শুধুমাত্র আঞ্চলিক সংগঠন নয়, বরং ভারতের সঙ্গে ইউরেশিয়ার অংশীদারিত্বের এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। পাক অধিকৃত কাশ্মীরে ঈদগাহ ময়দানে পাক সেনার গুলিতে ১৬ জনের মৃত্যু। সিওলের একটি আদালত দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়লকে ৩০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। ভারতের বিশিষ্ট শুটিং কোচ, এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী যশপাল রানা প্রয়াত। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো ২-০ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রথমে দেশের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া, বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন, ড্রোন প্রযুক্তির মতো নতুন ক্ষেত্রেও নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ যেমন নতুন সুযোগের দ্বার খুলে দিচ্ছে, তেমনি দেশের উন্নয়নের চিত্রকেও প্রতিফলিত করছে। গত ১২ বছর ধরে এনডিএ সরকার নারী নেতৃত্বাধীন উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করছে বলেও প্রধানমন্ত্রী এদিন উল্লেখ করেছেন। শ্রী মোদী বলেন, সরকার সক্রিয়ভাবে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সাহায্য করছে, যা নারীদের আর্থিকভাবে স্বাধীন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। অমরনাথ যাত্রায় অংশগ্রহণকারী ভক্তদের জন্য সর্বোচ্চ স্তরের নিরাপত্তা ও নির্বিঘ্ন তীর্থযাত্রা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উল্লেখ করেছেন। এবছর অমরনাথ যাত্রার প্রস্তুতি পর্যালোচনা করতে আজ নতুন দিল্লিতে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ড্রোন, সিসিটিভি নজরদারি, উন্নত পর্যবেক্ষণ ব্যবস্থার মতো অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা কাঠামো শক্তিশালী করার উপর জোর দেওয়া হয়েছে। তীর্থযাত্রীদের নাম নথিভুক্তি, আবাসন, স্বাস্থ্য পরিষেবা, দুর্যোগ ব্যবস্থাপনা সহ প্রয়োজনীয় সুবিধার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করার উপরেও গুরুত্ব আরোপ করা হয়েছে। কিউআর কোডযুক্ত পরিচয়পত্র এবং পশুদের স্বাস্থ্য পরীক্ষার জন্য বিশেষ শিবিরের আয়োজন করা হবে। উল্লেখ্য, এবছর ৩রা জুলাই থেকে শুরু হয়ে অমরনাথ যাত্রা চলবে ২৮ আগস্ট পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো রবিবার ফ্রান্সের নিস শহরে ভারত ইনোভেট সামিট যৌথভাবে উদ্বোধন করবেন। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক

0: সম্মেলনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, এই অনুষ্ঠানে দেশের পরবর্তী প্রজন্মের উদ্ভাবন, ব্যবসায়িক প্রস্তাব এবং বিশ্বব্যাপী চাহিদা পূরণের জন্য নতুন নতুন আবিষ্কারকে তুলে ধরা হবে। ফ্রান্সে ভারতের রাষ্ট্রদূত সঞ্জীব সিংলা জানিয়েছেন, এটি ভারতের বাইরে আয়োজিত সবচেয়ে বড় ডিপটেক সম্মেলন। বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা এই স্টার্ট আপ সম্মেলনে অংশ নেবেন। শিক্ষামন্ত্রী বলেছেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হল ভারতের সেরা ডিপটেক প্রতিভাকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা।
1: भारत सरकार के शिक्षा विभाग ने प्रधानमंत्री जी की इस विजनरी सजेशंस को एक एक्शन में परिवर्तित किया है। एक बहुत क्रिटिकल स्क्रूटिनी के माध्यम से हजारों प्रपोजल के अंदर से 120 स्टार्टअप्स को सिलेक्ट किया गया है। 13 प्रायोरिटी सेक्टर में 120 स्टार्टअप्स को इकट्ठा किया गया है और उसमें लगभग 20 से ज्यादा भारत की प्रीमियर इंस्टीट्यूशंस की पार्टनरशिप रहा है।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। ওই দিন সকাল 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। এবারেও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য, মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন পর্বের জন্য চলতি মাসের 26 তারিখ পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমি পাসিং আউট প্যারেডে পর্যালোচনা করবেন। এবছরের পাসিং আউট প্যারেডটি ঐতিহাসিক হতে চলেছে, কারণ এই প্রথম মহিলা ক্যাডেটরা তাদের পুরুষ সহকর্মীদের পাশাপাশি মার্চ করবেন। অনুষ্ঠানে 500 জনেরও বেশি পুরুষ ও মহিলা ক্যাডেট ভারতীয় সেনাবাহিনীতে অফিসার হিসেবে কমিশন লাভ করবেন। চলতি মাসের মে মাসে ভারতের বার্ষিক খুচরো মুদ্রাস্ফীতির হার বেড়ে 3.93% পৌঁছেছে। এই নিয়ে টানা পঞ্চমবার এই হার বৃদ্ধি পেল। এপ্রিল মাসে এই হার ছিল 3.48%। এর তুলনায় মে মাসের হার কিছুটা বেশি। পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের প্রকাশিত পরিসংখ্যান অনুসারে গ্রামীণ এলাকায় মুদ্রাস্ফীতির হার বেড়ে 4.25% এবং শহরাঞ্চলে 3.53% হয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুদ্ধার করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আকাশবাণী সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, চুরি যাওয়া, বিদেশে পাচার হয়ে যাওয়া প্রত্ন সামগ্রী দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগী। এখনও পর্যন্ত 670টি ভাস্কর্য ও পুরাকীর্তি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
2: মাননীয় প্রধানমন্ত্রী জিকে নেতৃত্ব মে ইস দিশা মে জিস তরহ সে কাম হুয়া और जो परिवर्तन और प्रभाव उसका दिखाई देता है, मैं जिम्मेदारी के साथ में कह सकता हूँ, जब भारत के विकसित होने का इतिहास लिखा जाएगा तब भारत के सांस्कृतिक पुनर्जागरण का दौर उसके रूप में परिभाषित और चिन्हित किया जाएगा।
0: তথ্য সম্প্রচার মন্ত্রক টেলিভিশন, রেডিও সহ সংশ্লিষ্ট পরিষেবার জন্য প্রস্তাবিত খসড়া টেলিকমিউনিকেশন বিধি 2026 জনমতের জন্য প্রকাশ করেছে। 1885 সালের পূর্ববর্তী টেলিগ্রাফ আইন এবং 2023 সালের নতুন টেলিকমিউনিকেশন আইনের কাঠামোর মধ্যে জারি হওয়া বিভিন্ন নির্দেশিকাকে একত্রিত করে এই খসড়া বিধি তৈরি করা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এই বিধিগুলি বর্তমান প্রচলিত ব্যবস্থাকে সহজ ও সুশৃঙ্খল করার পাশাপাশি টেলিভিশন ও রেডিও সম্প্রচার ক্ষেত্রে ব্যবসায়িক সুযোগ বাড়াবে। 27 জুলাই পর্যন্ত এ বিষয়ে মতামত এবং পরামর্শ জমা দিতে পারবেন সকলে। ওমান উপসাগরে ভারতীয় নাবিকদের বহনকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর মার্কিন নৌবাহিনীর অনবরত হামলা তীব্র নিন্দা করেছে বিদেশ মন্ত্রক। মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স জেসন মিক্সকে এ ব্যাপারে তলব করা হয়েছে। বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিবের মার্কিন দূতকে তলবের বিষয়ে এক বিবৃতিতে জানিয়েছেন, অসামরিক জাহাজ চলাচলের ওপর এ ধরনের প্রাণঘাতী ও ভয়ঙ্কর শক্তি প্রয়োগ ফের গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। এই ঘটনা আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করে বলেই মন্ত্রকের অভিমত। চার্জ ডি অ্যাফেয়ার্সকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ভারতীয়দের এই উদ্বেগ পৌঁছে দিতে এবং ওই অঞ্চলে কর্মরত মার্কিন বাহিনী যাতে অসামরিক মানুষের প্রাণহানি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় তা নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, এই ঘটনায় 3 জন ভারতীয়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে এই নিয়ে দ্বিতীয়বার মার্কিন দূতকে মন্ত্রক তলব করল। হরমুজ প্রণালী পার হওয়া ভারতীয় জাহাজগুলির ওপর ড্রোন হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দায়ী করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে সম্পূর্ণ অপ্রত্যাশিত বলে অভিহিত করেছেন। ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় ভারত মার্কিন চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করার প্রেক্ষিতেই মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য। এর আগে ইরান বাণিজ্যিক জাহাজের ওপর মার্কিন হামলার নিন্দা করে। নতুন দিল্লিতে বিএসএফ এর সদর দপ্তরে 8 থেকে 11 জুন বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এবং বর্ডার

0: বাংলাদেশ বিজিবির মধ্যে মহানির্দেশক পর্যায়ে 57তম সীমান্ত শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিএসএফ এর মহানির্দেশক প্রবীণ কুমারের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদল এবং বিজিবির মহানির্দেশক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল এই সম্মেলনে অংশ নেয়। দুই দেশ তাদের সীমান্ত এলাকায় শান্তি, স্থিতিশীলতা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। সম্মেলনে উভয় পক্ষ সমন্বিত টহলদারি জোরদার করা, নজরদারি বাড়ানো, তাৎক্ষণিক তথ্য আদান প্রদান এবং আন্তঃসীমান্ত অপরাধী চক্রের বিরুদ্ধে যৌথ প্রচেষ্টা আরও তীব্র করার বিষয়ে সহমত হয়েছে। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় বিএসএফকে জমি হস্তান্তর এবং কয়েকটি ক্ষেত্রে কাঁটাতারের বেড়া বসানোর কাজ শুরু হয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সব জমি সরকারের হাতে নেই, তাই জমির মালিকের কাছ থেকে ন্যায্য মূল্যে জমি কিনে তা কেন্দ্রের হাতে হস্তান্তর করা হচ্ছে। মানুষ সদিচ্ছায় নিজে থেকে ন্যায্য মূল্যে জমি বিক্রি করছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
1: জমিন হ্যান্ড ওভার করনে কা কাম কর দিয়া, ডেলি হ্যান্ড ওভার হো রা হ্যায়, আব তো 100 কিলোমিটার কে আসপাস কি জমিন হাম লোগ হ্যান্ড ওভার কর দিয়া হ্যায়। নর্থ বেঙ্গাল মে কুছ এরিয়া জো চিকেন লেগ সে লাগা হুয়া হ্যায় উসমে ফেন্সিং কা কাম বিএসএফ চালু ভি কর দিয়া হ্যায়, হাম লোগ সময়বদ্ধ তরিকে সে এ ভি পুরা করনে কা কাম করু, এ দেশ কি সুরক্ষা কা সওয়াল হ্যায়।
0: এদিকে হকারদের বিষয়ে এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, হকারদের জন্য কেন্দ্রীয় সরকারের শ্রম দপ্তরে যেসব প্রকল্প রয়েছে তার সুবিধা তারা পাবেন এবং রাজ্য সরকারও তাদের সুবিধার্থে বেশ কিছু প্রকল্প চালু করবে, তবে ফুটপাথ বা মানুষের ব্যবহার্য রাস্তায় হকার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি জনগণের স্বার্থে কাজ করবেন, কোনো ব্যক্তি বা মুষ্টিমেয় গোষ্ঠীর স্বার্থে নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের সংকল্প নিয়েছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যে ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ কেন্দ্রের সব উন্নয়নমূলক প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে। আগামী মাসের শুরু থেকে রাজ্যে বিকশিত ভারতজি রামজি প্রকল্প শুরু হচ্ছে। কেন্দ্র এবাবদ রাজ্যকে আগামী অর্থবর্ষের জন্য 8,500 কোটি টাকা দিচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী নতুন রেকর্ড গড়ে তুলেছেন এবং ভারতকে পুনর্নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করেছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতিত্ব দিয়েছেন। গত 2 বছরে কেন্দ্র রাজ্য অংশীদারিত্ব রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করেছে এবং অন্ধ্রপ্রদেশের পুনর্গঠনায় সহায়তা করেছে বলে তিনি উল্লেখ করেন। ছত্তিশগড়ের কাঙ্কেরে বজ্রপাতের জেরে 3 পুরুষ শ্রমিক প্রাণ হারিয়েছেন, গুরুতরভাবে আহত আরও 5 জন মহিলা। শুক্রবার সকালে কাঙ্কেরের আন্তাগড় ব্লকে এই ঘটনা ঘটে। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান আইন প্রকল্পে কাজ করার সময় আচমকা বজ্রপাতের কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম সন্তোষ প্যাটেল, প্রকাশ প্যাটেল এবং মনরাজ প্যাটেল, তারা সবাই স্থানীয় কলগাঁওর বাসিন্দা। কেন্দ্র সরকার প্রতিষ্ঠান, শিল্প এবং বাণিজ্য ক্ষেত্রে গ্রাহকদের খুচরো বিক্রয় কেন্দ্র থেকে মোটর স্পিরিট এবং হাইস্পিড ডিজেল কেনার ক্ষেত্রে সীমা নির্ধারণ করেছে এবং তাদের নিজস্ব কনজিউমার পাম্প থেকে প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করার পরামর্শ দিয়েছে। পশ্চিম এশিয়ার সংকটের ফলে বিশ্বব্যাপী তেল সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন ঘটেছে, সেই প্রেক্ষিতে স্থানীয় পর্যায়ে জ্বালানি ঘাটতি প্রতিরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। ভারত এআই মিশন ভার্জা নামে একটি নতুন ভিডিও মডেলের উদ্বোধন করেছে। ক্রমবর্ধমান ভিডিও এআই প্রযুক্তি আরও সাশ্রয়ী, সহজলভ্য এবং প্রাসঙ্গিক করার উদ্দেশ্যে এই মডেলটি তৈরি করা হয়েছে। নতুন দিল্লিতে উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন বলেছেন, ভারত এআই মিশনের অন্যতম মৌলিক মডেলের উদ্বোধন দেশের কৃত্রিম বুদ্ধিমত্তার যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এবার বিদেশের খবর। বিদেশ প্রতিমন্ত্রী ডক্টর কীর্তিবর্ধন সিং বলেছেন, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও শুধুমাত্র একটি আঞ্চলিক সংগঠন নয়, বরং এটি ভারতের সঙ্গে ইউরেশিয়ার ঐতিহাসিক ও সভ্যতাগত অংশীদারিত্বের বিষয়ে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। তাজিকিস্তানে অনুষ্ঠিত এসসিও আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিদেশ প্রতিমন্ত্রী বলেছেন, এসসিওতে ভারতের সহযোগিতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা, যোগাযোগ এবং সুযোগ এই দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে তৈরি। মধ্য এশিয়া একটি গুরুত্বপূর্ণ অংশ বলেও তিনি উল্লেখ করেছেন। এটি ইউরেশিয়ার কৌশলগত সংযোগস্থলে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সংযুক্তির ক্ষেত্রেও সাহায্য করেছে। শ্রী সিং আরও বলেছেন, ভারত মধ্য এশিয়ার অংশীদারদের সঙ্গে মিলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে দৃঢ় প্রতিজ্ঞ। জঙ্গিদের নিরাপদে আশ্রয় দেওয়া, সীমান্ত পারাপারের

0: সন্ত্রাসবাদের প্রক্সি ব্যবহার, জঙ্গিদের অর্থ সাহায্য, অস্ত্র ও মাদক পাচার, উগ্র মতাদর্শ ছড়ানো, সাইবার স্পেসের অপব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো, হিংসায় উস্কানি দেওয়া মানবিকতা ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতির পরিপন্থী বলেও বিদেশ প্রতিমন্ত্রীর দৃঢ় মত প্রকাশ করেছেন। আগামী 17-19 জুলাই কলকাতায় এসসিও সভ্যতা সংলাপ ফোরামের প্রথম সংস্করণ অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলতি সংঘর্ষের নেতিবাচক প্রভাব মোকাবেলায় স্থিতিশীল এবং বহুমুখী সরবরাহ ব্যবস্থা, ধারাবাহিক কূটনৈতিক প্রয়াস এবং আরও বেশি আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। ফিনল্যান্ডে অনুষ্ঠিত কুলতারান্তা আলোচনায় উদীয়মান শক্তি ও নতুন ভূ রাজনৈতিক প্রতিযোগিতা বিষয়ক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেছেন, সংঘর্ষের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না, তার প্রভাব বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। তিনি বলেন, সংঘর্ষের ব্যাপকতা কমাতে এবং কূটনৈতিক অনুকূল পরিবেশ তৈরি করতে আন্তর্জাতিক মহলের লাগাতার প্রয়াস প্রয়োজন। এ বিষয়ে ব্যাপক ঐক্যমত্য রয়েছে বলেও তিনি মনে করেন।
1: Today, our largest oil supplier, little less than 40%, is Russia. Our largest gas supplier is the United States. And that was not the case till the 28th of February of this year. The main supplier was Qatar. So what is happening is the world is also de-risking on the region. People are looking for alternative energy sources and saying, okay, I'm prepared to buy at longer distance, maybe at a higher cost, but there is a greater security about it, predictability about it. So what I see in a way is that the global energy scenario will fundamentally change after this.
0: পাক অধিকৃত কাশ্মীরের ঈদগাহ ময়দানে হাজার হাজার নিরস্ত্র বিক্ষোভকারীদের ওপর পাক সেনাবাহিনীর গুলিচালনার ঘটনায় 16 জন প্রাণ হারিয়েছেন এবং 37 জন আহত হয়েছেন বলে খবর। সস্তায় আটা, চাল, বিদ্যুৎ এবং মৌলিক অধিকারের দাবিতে বিক্ষোভটি শুরুতে শান্তিপূর্ণভাবেই চলছিল, কিন্তু পাকিস্তানি সেনাবাহিনী AK-47 রাইফেল থেকে নির্বিচারে গুলি চালালে পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে। রাওয়ালকোটে প্রায় 60-70 হাজার মানুষ পাকিস্তানের দীর্ঘস্থায়ী দখলদারি এবং ওই অঞ্চলে তার নীতির বিরুদ্ধে স্লোগান দিতে জড়ো হয়েছিল। মঙ্গলবার বিক্ষোভকারীরা পাক অধিকৃত কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 30 জনের মৃত্যু এবং 200 জন আহত হওয়ার ঘটনার বিচারে দাবি জানান। সিওলের একটি আদালত দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইয়ুন সুক ইউলকে 30 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। উত্তর কোরিয়ার ড্রোন পাঠানোর নির্দেশ দিয়ে উত্তেজনা বাড়ানো, 2024 সালের ডিসেম্বরে সামরিক আইন ঘোষণার সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তকে সমর্থনের অভিযোগে আদালত তাকে অভিযুক্ত করেছে। সিওল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে শত্রুকে সুবিধা দেওয়া এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগেও দোষী সাব্যস্ত করেছে। আদালতের রায়ে বলা হয়েছে, ইয়ুন 2024 সালের অক্টোবরে ড্রোন অভিযানের অনুমোদন দেন, যার উদ্দেশ্য ছিল উত্তর কোরিয়াকে উস্কে দেওয়া এবং নিজের দেশে সামরিক আইন চাপিয়ে দেওয়ার অজুহাত তৈরি করা। প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং হিউনকেও 30 বছরের সাজা দেওয়া হয়েছে। নেপালের কাভরে জেলায় সেলফি ডান্ডায় আজ একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে 8 জন নিহত এবং 15 জন আহত হয়েছেন বলে খবর। পুলিশ জানিয়েছে, বাসটি কাঠমান্ডু থেকে প্রায় 60 কিলোমিটার পূর্বে বিপি হাইওয়ের ওপর বুচ্চাকোটের কাছে দুর্ঘটনার শিকার হয়। পশ্চিম এশিয়ার সংঘর্ষ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা বর্তমানে অনিশ্চয়তার মুখে। ইরান জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত কোনো চুক্তির বিষয়ে তারা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তেহরানের এই বক্তব্যের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির কোনো মিল নেই, কারণ এর আগে মার্কিন প্রেসিডেন্ট ইঙ্গিত দিয়েছিলেন সমঝোতায় পৌঁছতে আর মাত্র কয়েকদিন বাকি। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, সময়ের আগে চুক্তি স্বাক্ষরের বিষয়ে কিছু বোঝা যাচ্ছে না। তবে তিনি নিশ্চিত করেছেন, চুক্তির বিষয়বস্তুর বড় একটি অংশের খসড়া তৈরি করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তিনি ইরানের উপর পরিকল্পিত সামরিক হামলা বাতিল করেছেন কারণ তেহরানে সর্বোচ্চ পর্যায়ের আলোচনা চলছিল, কিন্তু এরপরেই এমন পরস্পর বিরোধী মন্তব্য এল। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাশিয়া দিবস উপলক্ষে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ এবং রাশিয়ার জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি বলেছেন, ভারত রাশিয়ার সঙ্গে তার বিশেষ ও সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। এবার খেলার খবর। ভারতের বিশিষ্ট শুটিং কোচ এবং এশিয়ান গেমসের স্বর্ণপদক জয়ী যশপাল রানা প্রয়াত, বয়স হয়েছিল 49 বছর। সম্প্রতি মিউনিক শুটিং বিশ্বকাপ থেকে ফেরার সময় বিমানে হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে দিল্লির একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানেই আজ সকালে যশপাল রানা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 2024 সালের প্যারিস অলিম্পিকে মনু ভাকেরের ঐতিহাসিক ডাবল ব্রোঞ্জ পদক জয়ের ক্ষেত্রে পরামর্শদাতা হিসেবে যশপাল রানা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। 1994 সালে

0: আয়োজিত জুনিয়র বিশ্বকাপে বিশ্ব রেকর্ড গড়ে শোনা যেতেন এশিয়ান গেমসে 25 মিটার সেন্টার ফায়ার পিস্তলের স্বর্ণপদক জয় করেন তিনি। 2006 সালে দোহা এশিয়ান গেমসে 3টি সোনা জিতে সকলের নজর কাড়েন। একটি ইভেন্টে বিশ্ব রেকর্ড স্পষ্ট করেছিলেন। আন্তর্জাতিক স্তরে তিনি 15টি পদক পান, তার মধ্যে 9টি সোনার পদক রয়েছে। মাত্র 18 বছর বয়সে অর্জুন পুরস্কার পান তিনি। পরে ভারত সরকার তাকে পদ্মশ্রীর পাশাপাশি কোচ হিসেবে দ্রোণাচার্য পুরস্কারও দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি রক্ষামন্ত্রী রাজনাথ সিং যশপাল রানার প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন। মেক্সিকো সিটিতে গত রাতে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুটবল বিশ্বকাপ 2026 শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে। ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় খেলায় দক্ষিণ কোরিয়া চেক প্রজাতন্ত্রকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। ভারতীয় সময় রাত 12:30 আগামীকালের প্রথম ম্যাচে কানাডা বসনিয়ার বিরুদ্ধে খেলবে। দ্বিতীয় ম্যাচে আমেরিকা মুখোমুখি হবে প্যারাগুয়ের। মহিলাদের 10ম টি-20 ক্রিকেট বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:00। ভারত আগামী রবিবার একই মাঠে তাদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। ব্যাডমিন্টনে অস্ট্রেলিয়ান ওপেন টুর্নামেন্টে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন ভারতের পিভি সিন্ধু। আজ মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে সিন্ধু চীনা তাইপের চেন সু ইউকে 21-6, 21-9 গেমে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছেন। নিউজিল্যান্ডের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন আজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবার কথা ঘোষণা করেছেন। দীর্ঘ প্রায় 15 বছরের বেশি সময় ধরে চলা কেরিয়ারে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন বিখ্যাত এই ব্যাটসম্যান। 35 বছর বয়সী কেন ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে 19,346 রান করেছেন, যা নিউজিল্যান্ডের কোনো ক্রিকেটারের সংগ্রহ করা সর্বোচ্চ আন্তর্জাতিক রান। এর মধ্যে টেস্ট ক্রিকেটে রয়েছে 9,500 বেশি রান। 33টি সেঞ্চুরি এবং 6টি ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। এখন দৃষ্টিকোণ। সাহিত্যিক শক্তিপদ রাজগুরুর প্রয়াণবার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ্য।
1: পটলাকে অনেকেই চিনবেন, সে পঞ্চপাণ্ডব ক্লাবের হর্তাকর্তা। তার ঠাকুমার অঢেল টাকার দৌলতে ক্লাবও চলে রমরমিয়ে। অন্য পাণ্ডবেরা হল মামলেট খেকো হোঁতকা, কুমড়ো ব্যবসায়ী পরিবারের গোবরা, সঙ্গীতপ্রেমিক ফটিক আর লেখক নিজে। ক্লাবের নানান কাজের সূত্রে পাণ্ডবেরা অদ্ভুত সব বিপাকে পড়ে, তবে উদ্ধারও হয় গল্পের শেষে। কৌতুক রসসিক্ত এসব গল্পগুলি লেখক শক্তিপদ রাজগুরু। একসময় শহর গ্রামের পাড়ায় পাড়ায় তরুণদের ক্লাব সংস্কৃতি খুব সুন্দরভাবে তাঁর গল্প নিয়ে মজার মজার সব নাটক মঞ্চস্থ করেছে। দীর্ঘ লেখক জীবনে শক্তিপদ রাজগুরুর প্রায় 300টি বই প্রকাশ পেয়েছে। 1942 দেশ পত্রিকায় প্রথম গল্প আবর্তন, 1945 প্রথম উপন্যাস দিনগুলি মোর, চলচ্চিত্রায়িত 31টি, 1975 তাঁর নয়াবসত গল্প থেকে শক্তি সামন্ত তৈরি করেন অমানুষ।

লেখকের নিজের কথায়, আমি উদ্বাস্তু নই। বাঁকুড়ায় আমাদের সাত পুরুষের ভিটে, বাবা চাকরি করতেন পোস্ট অ্যান্ড টেলিগ্রাফসে, মুর্শিদাবাদ জেলার পাঁচথুপি গ্রামের পোস্টমাস্টার ছিলেন। আমার ১২ বছর বয়স অবধি সেখানেই কেটেছে। তখন আমি ভাবতাম ওই জায়গাটা আমারই জায়গা, কিন্তু ১২ বছর পর বাবা যখন ট্রান্সফার হয়ে গেলেন, তখন আমি আবিষ্কার করলাম এই মাটির আমি কেউ নই। সরকারের এক কলমের খোঁচায় আমার পায়ের তলা থেকে মাটিটা সরে গেল। বন্ধু বান্ধব, ১২ বছরের

0: ইতিহাস, স্মৃতি সবকিছু ছেড়ে আমি উদ্বাস্তু হয়ে পথে নামলাম। উদ্বাস্তুদের নিয়ে কাজ করা আরম্ভ হল। আমি নিজে বিভিন্ন উদ্বাস্তু শিবিরে বাস করেছি, তাঁদের জীবনযাত্রাও দেখেছি, উদ্বাস্তুদের মানসিকতা যন্ত্রণাটাকে দেখেছি। ১৯৫৬ সালে উদ্বাস্তুদের জীবন সংগ্রামের প্রেক্ষাপটে উল্টোরাত পত্রিকায় বেরিয়েছিল চেনামুক নামে একটি বড় গল্প। চার বছর বাদে সেই কাহিনী হয়ে উঠল ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারা।
1: শুধু বংশী দত্ত যদি বুঝত, খালি সে যদি বুঝতো যে আমি একটা জিনিয়াস, খুকি কিছু পয়সা ছাড়ত, দাড়িগুলো বড় চুলবুল করে,
2: কত
1: আপাতত আনা দুয়ে কিংবা আনা চারে, অথবা আনা আসতে একটা ভালো জর্দা কিনবো রে, কিংবা একবার তুই দে না টিউশনির টাকাগুলো, তুই পেয়েছিস মনে হচ্ছে।
2: দাদা তুই একটা চাকরি করিস না কেন বলতো?
1: ও শিল্পীর চাকরি করা সাজে না, আর দু বছর পরে একেবারে ছাপ্পড় ফেড়ে টাকা পড়বে। এই আমির খাঁ সাহেব এক একটা সিটিং এ কত টাকা পায় জানি?
0: মেঘে ঢাকা তারা দেখে এসে লেখকের মা বলেছিলেন, হ্যাঁ রে মায়েরা কি অমনি হয়? তিনি বলেছিলেন, না তুমি দেখনি, তুমি এই পরিস্থিতিতে পড়নি, তুমি যদি পড়তে তাহলে এভাবেই নিজের বেঁচে থাকার তাগিদে মেয়েকেও আটকাবার চেষ্টা করতে।
2: দাদা আমি যে সত্যি সত্যি বাঁচতে চেয়েছিলাম, দাদা আমি যে বাঁচতে বড় ভালোবাসি, দাদা আমি বাঁচব, দাদা আমি বাঁচব, দাদা তুমি একবার বলো আমি বাঁচব, দাদা আমি বাঁচব, দাদা আমি বাঁচব।

নিতা বাঁচতে চেয়েছিল। সিনেমায় তার মৃত্যু হয়েছিল ঠিকই, কিন্তু সে এখনো দিব্যি বেঁচে আছে, বেঁচে আছে সেই সংলাপটাও। বাংলা ছবির সেরা সংলাপ বোধহয় এটি।

শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। আর্থিক অন্তর্ভুক্তি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অমরনাথ যাত্রায় পুণ্যার্থীদের জন্য সর্বোচ্চ স্তরের নিরাপত্তা প্রদানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উল্লেখ করেছেন। ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স জেসন মিক্সকে ফের তলব ভারতীয় বিদেশ মন্ত্রকের। নতুন দিল্লিতে বিএসএফ বিজিবি মহানির্দেশক পর্যায়ের বৈঠকে সীমান্ত এলাকার শান্তি ও স্থিতি

0: স্থিরতা বজায় রাখার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের সংকল্প নিয়েছেন বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। বিদেশ প্রতিমন্ত্রী ডক্টর কীর্তিবর্ধন সিং বলেছেন, এসসিও শুধুমাত্র আঞ্চলিক সংগঠন নয়, বরং ভারতের সঙ্গে ইউরেশিয়ার অংশীদারিত্বের এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। পাক অধিকৃত কাশ্মীরে ঈদগাহ ময়দানে পাক সেনার গুলিতে 16 জনের মৃত্যু। সিওলের একটি আদালত দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োলকে 30 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। ভারতের বিশিষ্ট শুটিং কোচ এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী যশপাল রানা প্রয়াত। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো 2-0 দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে। বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই, নমস্কার।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সঙ্গীত শিক্ষার আসর।
2: নমস্কার, আজকে আবার এলাম আরেকটা নতুন গান শেখাবো তোমাদের। আচ্ছা, তোমরা তো সবাই গান শেখো, গান পড়ো, আমাকে কেউ বলতে পারো যে রবীন্দ্রনাথের ঋতুর উপর গীতিনাট্য কোনগুলো? একটা দুটো নাম বললেই হবে। আমি আজকে তোমাদের বসন্ত গীতিনাট্যর একটি গান শেখাবো। সেটি পুরোটা তো একদিনে শেখানো যাবে না, অর্ধেকটা শেখাবো। তো এই গানটির সম্বন্ধে একটু কথা বলে নি। তোমরা কি জানো যে বসন্ত গীতিনাট্যটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেছিলেন? কেউ কি বলতে পারবে? কারো জানা নেই? আমি বলে দেবো। আচ্ছা, তুমি যদি দেখো দেখবে প্রথমে লেখা আছে উৎসর্গ শ্রীমান কবি নজরুল ইসলাম স্নেহভাজনের। মানে বসন্তের দূত হিসেবে উনি নজরুল ইসলামকে ভেবেছিলেন রবীন্দ্রনাথ। সেজন্য 10ই ফাল্গুন 1329 একদম তারিখ দিয়ে এই বইটি উনি নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন। তার যে গানটি আমি আজকে বেছেছি, আর এই ঋতুনাট্যের তো আমরা দেখি কি যে যদিও রাজা, তারপরে কবি, এরকম সব ছোট ছোট ক্যারেক্টার থাকে, তার সঙ্গে আবার গানের উপরে যে চরিত্রগুলি গানগুলি গায় তারা কিন্তু ঠিক আমাদের মতো মানুষের চরিত্র নয়। হয়তো বকুল একটা গান করছে, একটা গান করছে হয়তো বেনুবন, প্রদীপ শিখা, এরা জানো যে এই সাধারণ যে প্রকৃতির যে যারা মানে প্রকৃতির চরিত্র যেগুলি, সেগুলো মানুষের চরিত্রের সঙ্গে সমানে মিশে মিলে এক হয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথ তো প্রকৃতির সঙ্গে মানুষের একটা নিবিড় যোগ, যে যোগের কথা বারবার, মেলবন্ধনের কথা বারবার বলেছেন। তো এইখানে যে গানটি আমি আজকে তোমাদের করছি সেটি হচ্ছে সে কিভাবে গোপন রবে লুকিয়ে হৃদয় কাড়া। এই গানটির উপরে লেখা আছে মাধবী। মাধবী কি? মাধবী ফুল। তার মানে যেন সেই মাধবী ফুল একটি চরিত্র হয়ে গিয়ে এই গানটি গাইছে, ঠিক আছে? আর আরেকটি কথা বলে দেওয়া দরকার এই গানটি সম্বন্ধে, এটি একটু বাউলাঙ্গ গান। তো সুতরাং বাউলাঙ্গ গানের তোমাদের, তোমরা জানো যে বাউলাঙ্গ গান খুব যদি আমরা দ্রুত লয়ে গাই তাহলে এই গানগুলোর একটা খুব মজা আছে, এমন একটা মেজাজ আছে, কিরম দুলে দুলে চলে, একটা দুলুনি আছে, সমস্ত শরীরে একটা দোলা অনুভব করা যায়, সেটা নষ্ট হয়ে যায়। তাই জন্যে এটা কেমন একটা লয় নিতে হয় যাতে ওই দোলাটা তুমি সর্ব অঙ্গ দিয়ে তুমি অনুভব করতে পারো এবং সেটা তোমার গলাতেও এসে যাবে।
3: মধ্যলয় গানটি গাইবে?
2: হ্যাঁ, মধ্যলয় গাইবে। এবং এই গানগুলি গাইবার একটা বিশেষ ধরন আছে, আমি দেখিয়ে দিচ্ছি সেগুলো। গান গাইতে শুরু করবো, তোমরা একটু গানটা লিখে ফেলো আগে। হ্যাঁ, সে কিভাবে গোপন রবে, সে কিভাবে গোপন রবে লুকিয়ে হৃদয় কাড়া, সে কিভাবে গোপন রবে লুকিয়ে হৃদয় কাড়া। হৃদয় কাড়া বলতে যে হৃদয় কেড়ে নেয়, লুকিয়ে হৃদয় কাড়া। তাহার আশা হাওয়ায় ঢাকা, সে যে সৃষ্টি ছাড়া, এই যে সে কি ভাবে, কার সম্বন্ধে বলা হচ্ছে, একটা তো কারোর সম্বন্ধে বলা হচ্ছে।

0: কে সে?
1: বসন্ত,
0: বসন্ত, বসন্ত তাহার আসার হাওয়ায় ঢাকা। দেখবে বসন্তের শুরুতে কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, কিন্তু তার সত্ত্বেও আমরা জানি এবার বসন্ত আসছে। তাই জন্যে তাহার আসা হাওয়ায় ঢাকা, সে যে সৃষ্টি ছাড়া, এই হলো স্থায়ী। তারপরে হিয়ায় হিয়ায় জাগলো বাণী, পাতায় পাতায় কানাকানি। হিয়ায় হিয়ায় জাগলো বাণী, কমা পাতায় পাতায় কানাকানি। কানাকানিটা কি? পরের লাইন, ওই এলো যে, ওই এলো যে। এই ওই এলো যে, ওই এলো যে হচ্ছে ইনভার্টেড কমার মধ্যে। ওই এলো যে, ওই এলো যে, পরাণ দিল সাড়া। আমাদের পরাণও সাড়া দেয় এই প্রকৃতির দিকে তাকিয়ে। হিয়ায় হিয়ায় জাগলো বাণী, পাতায় পাতায় কানাকানি। ওই এলো যে, ওই এলো যে, পরাণ দিল সাড়া। এই হচ্ছে গানের প্রথম প্রথম অর্থ। তারপরেরটাও লিখে নেওয়া যাক। এই তো আমার আপনারই এই ফুল ফোটানোর মাঝে, মাধবী বলছে তো, তাই জন্য বলছে এই তো আমার আপনারই এই ফুল ফোটানোর মাঝে। মাধবী ফুল যে ফুটছে, এই তো আমার আপনারই এই ফুল ফোটানোর মাঝে, তারে দেখি নয়ন ভরে নানা রঙের সাজে। বসন্তকালে কত রকম রং। এই তো আমার আপনারই এই ফুল ফোটানোর মাঝে, তারে দেখি নয়ন ভরে নানা রঙের সাজে। পরের লাইন, এই যে পাখির গানে গানে চরণধ্বনি বয়ে আনে। বসন্তকালে পাখির সকাল, মানে আমরা মানে কোকিল বা বসন্তকালের সব পাখিগুলি, বসন্ত বউর ইত্যাদি। এই যে পাখির গানে গানে চরণধ্বনি বয়ে আনে, বসন্তের চরণধ্বনি। বিশ্ববীণার তারে তারে এই তো দিল নাড়া। বিশ্ববীণার তারে তারে এই তো দিল নাড়া। একবার চট করে পুরো গানটা আমি বলে দিই, দেখে নাও সবাই ঠিক লিখেছো কিনা। সে কিভাবে গোপন রবে লুকিয়ে হৃদয় কাড়া, তাহার আশা হাওয়ায় ঢাকা, সে যে সৃষ্টি ছাড়া। হিয়ায় হিয়ায় জাগলো বাণী, পাতায় পাতায় কানাকানি। ওই এলো যে, ওই এলো যে, পরাণ দিল সাড়া। এই তো আমার আপনারই এই ফুল ফোটানোর মাঝে, তারে দেখি নয়ন ভরে নানা রঙের সাজে। এই যে পাখির গানে গানে চরণধ্বনি বয়ে আনে, বিশ্ববীণার তারে তারে এই তো দিল নাড়া। আরেকটা কথা বলি দে তোমাদের গানটা শুরু করার আগে, এই যে সে কি ভাবে গোপন রবে, এইটা না একদম ঘুরে ঘুরে ঘুরে ঘুরে বিভিন্ন লাইনের মধ্যে দিয়ে এসছে লেখানোর সময়, কিন্তু সেটা লিখাইনি আমি। তোমরা যখন গাইবে তখন দেখবে, হ্যাঁ, এই লাইনটা, সে কি ভাবে গোপন রবে, এই কথাটা বারবার বারবার বিভিন্ন লাইনের মধ্যে মধ্যে ফিরে আসছে। ঠিক আছে, আচ্ছা, এটিও হচ্ছে দাদরায় বদ্ধ। আমরা এটা সাধারণত খোলের সঙ্গে গানটা করি। দাদরা মানে হচ্ছে 1 2 3 4 5, তো ফাঁক থেকে শুরু আর কি। ভাবের ভার উপরে হচ্ছে সোমটা।

0: সরাও, এই জায়গাটি আর একবার।
1: হ্যাঁ নিশ্চয়ই।
2: পরাণ দিল পরাণ দিল সারা।
1: এবার আমি একটা কথা বলবো, পরাণ দিল সারা তো তোমাদের পরাণগুলো কিন্তু সারা দিচ্ছে না, হিয়ায় হিয়ায় জাগলো বাণী পাতায় পাতায় কানাকানি। তো এই এই যে আনন্দটা, হ্যাঁ, যে ওই এলো যে ওই এলো যে, এই যে একটা একটা কেউ আসছে, একটা যে তার জন্য অপেক্ষা, এই অ্যান্টিসিপেশন, এইটা তো গলায় দরকার। তো সেটা একদম ভীষণ, এটা শীতকালও হতে পারত, হেমন্তকালও হতে পারত, ওরম না, বসন্তকাল আসছে, তার আনন্দটা তো সবাই সবার সঙ্গে ভাগ করে নিতে হবে। হ্যাঁ আবার নাও, হিয়ায় হিয়ায় থেকে নাও।

0: করবো আজকে না, পরের দিন। আজকের আসর এখানেই তাহলে শেষ হলো।
1: বাংলা সংবাদ।
2: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অমরনাথ যাত্রায় সর্বোচ্চ স্তরে নিরাপত্তা বজায় রাখতে এবং পুণ্যার্থীদের যাত্রা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে সরকার বদ্ধপরিকর বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উল্লেখ করেছেন। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় বিএসএফকে জমি হস্তান্তর ও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের। এদিকে সিআইডির আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী মঙ্গলবার 16 জুন আবারও তলব করেছেন। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের উপর হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স জ্যাসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। সিওলের একটি আদালত দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলককে 30 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। অস্ট্রেলিয়ান ওপেনে ব্যাডমিন্টনের মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের পিভি সিন্ধু। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া, বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ড্রোন প্রযুক্তির মতো নতুন ক্ষেত্রেও নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ নতুন সুযোগের দ্বার খুলে দিচ্ছে এবং দেশের উন্নয়নের চিত্রকে রূপান্তরিত করছে। তিনি আরও বলেন, গত 12 বছরে এনডিএ সরকার নারী নেতৃত্বাধীন উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করছে এবং এর ফলাফল বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান। শ্রী মোদী বলেন, সরকার সক্রিয়ভাবে স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গ্রুপগুলিকে সাহায্য করছে, যা নারীদের আর্থিকভাবে স্বাধীন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
3: হামারি বহনো কে পাস হুনর ভি থা, মেহনত ভি থি, লেকিন উনে পুঁজি আর অবসর নাহি মিলতে থে। 3 করোড় মহিলাও কো লখপতি দিদি দিদি বানানে কা জো সংকল্প কিয়া থা ও পুরা হো চুকা হ্যায়।
2: কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুদ্ধার করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আকাশবাণী সংবাদকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, চুরি যাওয়া বা বিদেশে পাচার হয়ে যাওয়া প্রত্ন সামগ্রী দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগী। এখনও পর্যন্ত 670টি ভাস্কর্য ও পুরাকীর্তি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। দেশের বৌদ্ধিক ও সভ্যতাগত ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে জ্ঞান ভারত মিশন এক ঐতিহাসিক ভূমিকা নেবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী। পুঁথি উদ্ধার ও সংরক্ষণেও সরকার সচেষ্ট বলে তিনি জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের সংকল্প নিয়েছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ কেন্দ্রের সব উন্নয়নমূলক প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে। আগামী মাসের শুরু থেকে রাজ্যে বিকশিত ভারত জি রামজি প্রকল্প শুরু হচ্ছে। কেন্দ্র এবাবদ রাজ্যকে আগাম অর্থবর্ষের জন্য 8,500 কোটি টাকা দিচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী নতুন রেকর্ড গড়ে তুলেছেন এবং ভারতকে পুনর্নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। প্রধানমন্ত্রী নয় তিনি প্রধান জনসেবক হিসেবে দেশের জন্য কাজ করে চলেছেন। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছরের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে শুভেন্দু অধিকারী বলেন, এই সময় সরকারের মূল ভিত্তি ছিল লোকসেবা, সশক্তিকরণ, রাষ্ট্র নির্মাণ এবং ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযান, আবাস যোজনা, জল জীবন মিশন সহ বিভিন্ন প্রকল্পের উল্লেখ করেন।
4: এই 12 বর্ষের মূল আধারই ছিল এনডিএ তথা বিজেপি সরকারের তথা মাননীয় মোদীজির নেতৃত্বে সরকারের লোকসেবা, সশক্তিকরণ, রাষ্ট্র নির্মাণ, রাষ্ট্র প্রথম, বিরাসত বিশ্ব।

0: বিকাশ নেই। অর্থাৎ ভারতবর্ষের যে বিরাসত, যে ঐতিহ্য, তাকেও ধরে রাখা, এগিয়ে নিয়ে যাওয়া এবং তার সঙ্গে প্রগতি এবং বিকাশ, সেটাকেও অগ্রাধিকারের ভিত্তিতে নিয়ে যাওয়া।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অমরনাথ যাত্রায় সর্বোচ্চ স্তরে নিরাপত্তা বজায় রাখা এবং পুণ্যার্থীদের যাত্রার অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে সরকার বদ্ধপরিকর। অমরনাথ যাত্রার প্রস্তুতি নিয়ে নতুন দিল্লিতে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে শ্রী শাহ সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, জম্মু কাশ্মীর পুলিশ এবং অন্য নিরাপত্তা সংস্থাগুলিকে সঙ্গে নিয়ে সমগ্র যাত্রাপথে বহুস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি। শ্রী শাহ ড্রোন, সিসিটিভি এবং উন্নত নজরদারি ব্যবস্থাপনার মতো আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিরাপত্তা কাঠামো আরও কঠোর করার উপর জোর দিয়েছেন। যাত্রাপথে থাকা ক্যাম্পগুলিতে বরিষ্ঠ পুলিশ আধিকারিকরা মোতায়েন থাকবেন। উল্লেখ্য, 3রা জুলাই থেকে শুরু হয়ে এবারের অমরনাথ যাত্রা চলবে 28শে আগস্ট পর্যন্ত। পশ্চিমবঙ্গে সীমান্ত এলাকায় বিএসএফকে জমি হস্তান্তর ও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, সব জমি সরকারের হাতে নেই, তাই জমির মালিকদের কাছ থেকে ন্যায্য মূল্যে জমি কিনে কেন্দ্রকে হস্তান্তর করা হচ্ছে। মানুষ নিজে থেকেই ন্যায্য মূল্যে জমি বিক্রি করছে বলে মুখ্যমন্ত্রী জানান। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। এক ব্যবসায়ী দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে, ভোটের আগে রানী রাসমণি অ্যাভিনিউয়ে এক সভায় তৃণমূল কংগ্রেস নেত্রী একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে যে মন্তব্য করেন তা রীতিমতো প্ররোচনামূলক। উল্লেখ্য, বিতর্কিত মন্তব্যের জন্য এর আগেও শিলিগুড়ি সহ বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন গ্রেপ্তারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আগাম জামিনের আবেদন জানিয়ে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা দায়ের করেছেন ইন্দ্রনীলের আইনজীবী। ইন্দ্রনীল সেনের সঙ্গেই আগাম জামিনে চেয়ে আবেদন জানিয়েছেন তাঁর স্ত্রী মধুচন্দা সেন এবং ধ্রুবজ্যোতি বোস ও রঞ্জন চ্যাটার্জি নামে আরও দুজন। আদালত সূত্রে জানা গেছে, আগামী 17 জুন এই মামলার শুনানি হবে। তদন্তকারী সংস্থা সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী মঙ্গলবার 16 জুন তলব করেছে। সিআইডির আধিকারিকরা আজ আবারও অভিষেকের বাড়িতে যান, কিন্তু তখন সেখানে তিনি ছিলেন না। পরে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক সেরে বাড়িতে ফিরে সাংবাদিকদের অভিষেক বলেন, সিআইডি যদি আগে থেকে তাকে জানিয়ে আসত তাহলে তিনি বাড়িতে থাকতে পারতেন। এদিকে অভিষেককে এর আগে স্বাক্ষরকাণ্ড সংক্রান্ত বিষয়ে রবিবার 14 জুন ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইডি তাকে সোমবার 15 জুন তলব করেছে। সই জালিয়াতির তদন্তে বেলেঘাটা তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষকে সিআইডি তলব করেছে। রবিবার 14 জুন তাকে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাকরণ কর্মসূচি জোর কদমে চলছে। স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গতকাল সন্ধ্যা পর্যন্ত রাজ্যে মোট 70,991 জন কিশোরীকে ওই টিকা দেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের উপর হামলার ঘটনায় ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স জ্যাসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। মন্ত্রকের অতিরিক্ত সচিব আমেরিকা বিষয়ক এদিন তাকে নতুন দিল্লিতে ডেকে পাঠান। যেভাবে ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজগুলিকে লক্ষ্য করে লাগাতার হামলা চালাচ্ছে মার্কিন নৌবাহিনী, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। হরমুজ প্রণালী ছেড়ে আসা ভারতীয় জাহাজগুলির ওপর ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে ট্রাম্প বলেন, এ ধরনের ঘটনা কখনোই গ্রহণযোগ্য নয়। ভারত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করার পরই ট্রাম্পের এই মন্তব্য। সিওলের একটি আদালত দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে 30 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। উত্তর কোরিয়ার ড্রোন পাঠানোর নির্দেশ দিয়ে উত্তেজনা বাড়ানো, 2024 সালের ডিসেম্বরে সামরিক আইন ঘোষণার সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তকে সমর্থনের জন্য সিওল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট তাকে দোষী সাব্যস্ত করেছে। প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে শত্রুকে সুবিধা দেওয়া এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগও রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো আগামী রবিবার ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করবেন। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, অনুষ্ঠানে ভারতের পরবর্তী প্রজন্মের উদ্ভাবন ও ব্যবসায়িক সুযোগের ওপর আলোকপাত করা হবে। ব্যাডমিন্টনে সিডনিতে আয়োজিত অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা বিভাগে সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের পিভি সিন্ধু। আজ কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপের

0: এন সু ইউকে 21-6, 21-9 ব্যবধানে পরাজিত করেন তিনি। অন্যদিকে প্রতিযোগিতার পুরুষ ডাবলস বিভাগের ভারতের হরিহরন আমসাকুয়ারুনুন ও এম আর অর্জুনের জুটি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় বিএসএফকে জমি হস্তান্তর ও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে হেয়ারস্ট্রিট থানায় অভিযোগ দায়ের। খবর আজকের মতো শেষ হল। এর পরের খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি। আগামীকাল 13 জুন শনিবার আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান পরিচিতি। প্রথম অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় সকাল 5:56। সকাল 6:05 শুনবেন সুচিন্তন। এই অনুষ্ঠানে বিপিনচন্দ্র পালের রচনা থেকে পাঠ। সকাল 6:10 প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে ঠুমরি পরিবেশন করবেন শ্রীমতী লক্ষ্মী শঙ্কর, রাগ যোগিয়া ঠুমরি এবং ভৈরবী ঠুমরি। সকাল 6:30 শাশ্বত ভারত অনুষ্ঠানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। সকাল 6:40 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী উৎসব দাস। সকাল 6:55 কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠানে দেশীয় মাছের আধুনিক প্রজনন বিষয়ে কথিকা বলবেন ডক্টর দেবীপ্রসাদ কান্তাল। সকাল 7:05 লোকগীতি, 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানে গন্তব্য কুঠিয়া রাজবাড়ি রাজশাহী। সকাল 7:35 সকালের আড্ডা নিয়ে থাকবেন সৃজিতা রায়। সকাল 8:30 পথ চলতে, এই অনুষ্ঠানে পথশিল্পী ঋষভ ঘোষের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব, কথোপকথনে অর্পণ চিহ্না। সকাল 8:45 কীর্তন শুনবেন শ্যামলী দাসের কণ্ঠে। সকাল 9:00 ছোটদের আসর, এই অনুষ্ঠানে মাটি এবং জল দূষণ এবং বিশ্ব রক্তদাতা দিবস বিষয়ে অনুষ্ঠান। তারপর আবৃত্তির আসর নিয়ে থাকবেন সুচিস্মিতা গুপ্ত। সকাল 9:30 মনির মতো গান উপস্থাপনায় হৈমন্তী রায়। সকাল 10:30 তর্জা গান, শিল্পী মণিভূষণ প্রামাণিক। 11:00 শিল্প প্রাঙ্গণ অনুষ্ঠানে, বিষয় ক্যালিগ্রাফি। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত। এরপর চিকনের কাজ বিষয়ে অনুষ্ঠান, স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অর্ঘ্য ঘোষাল। 11:30 রম্যগীতি, 12:00 যুববাণীর অনুষ্ঠান, অল্প অল্প গল্প কথা নিয়ে থাকবেন তৃষিতা সাঁতরা। 12:30 নাটক সতীদাহ, রচনা সমীর দাশগুপ্ত, প্রযোজনা অজিত গঙ্গোপাধ্যায়। 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান। দুপুর 2:30 মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি হবে। দ্বিতীয় অধিবেশনে ভারতীয় সময় দুপুর 3:30 আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠানের সূচনা। ভারতীয় সময় 3:35 শুনবেন অনুরোধের আসর। বিকেল 4:05 মহিলাদের আসরে আমার কলম নিয়ে থাকবেন লাকি বণিক। 4:35 আরোগ্য নিকেতন অনুষ্ঠানে বিশ্ব রক্তদাতা দিবস, এই বিষয়ে স্টুডিওর বাইরে থেকে সাক্ষাৎকার গ্রহণ। অনুষ্ঠানের সম্পাদনা করেছেন রূপময় কোলে। 4:50 ঢাকার চিঠি, বিকেল 5:05 শুনবেন আজ সন্ধ্যায় উপস্থাপনায় উৎসব সিনহা। 5:50 ক্রীড়াঙ্গন, এই অনুষ্ঠানে শুটার জয়দীপ কর্মকারের সাক্ষাৎকারের প্রথম পর্ব শুনতে পাবেন। সাক্ষাৎকারটি নিয়েছেন রতন চক্রবর্তী, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার। 6:20 ক্ষেত খামারের কথা, এই অনুষ্ঠানে খরিফ ধান প্রস্তুতি বিষয়ে আলাপচারিতায় থাকবেন ঋষিকৃষ্ণ দে, মলয় কুমার ভৌমিক, উপস্থাপনা সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে হাত কাঁপা বিষয়ে বলবেন ডাক্তার শাম্বদিত্য দাস। সন্ধ্যে 7:00 তর্জা গান। 7:45 নস্টালজিয়া, মঞ্চ, বড় পর্দা ও দূরদর্শনের প্রবীণ অভিনেতা।

শ্যামল চক্রবর্তীর সাক্ষাৎকারের প্রথম পর্ব সম্প্রচারিত হবে। সাক্ষাৎকারটি নিয়েছেন স্পন্দন দাস, প্রযোজনা দুর্বা দে। 8:15 শ্রবণী অনুষ্ঠানে প্রথমে কিন্নর রায়ের স্বরচিত গল্প, তারপর মিতুল দত্তের স্বরচিত কবিতা এবং তারপর শুনবেন রমানাথ রায়ের স্বরচিত গল্প পাঠ। 9:00 কথায় গানে নিয়ে থাকবেন অনন্যা গঙ্গোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 আলোর সন্ধানে বিশেষভাবে সক্ষমদের জন্য অনুষ্ঠান, বিষয় ড্রাভিড সিন্ড্রোম সম্পর্কিত সচেতনতা। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সৌরভ গুপ্ত, প্রযোজনা দুর্বাদে। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের আসরে তিলক কামুদ রাগে সেতার পরিবেশন করবেন পণ্ডিত সঞ্জয় বন্দ্যোপাধ্যায়, তাঁকে তবলায় সহযোগিতা করবেন দিলীপ মুখোপাধ্যায়। 10:45 উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান উপস্থাপনায় অনন্যা গঙ্গোপাধ্যায়। 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকাল শনিবার 13 জুন আকাশবাণী মৈত্রীর পূর্ণাঙ্গ অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী মৈত্রী, এখন শাস্ত্রীয় সঙ্গীত। এই অনুষ্ঠানে মিশ্র পিলু রাগে ঠুমরি এবং মিশ্র গারা রাগে দাদরা পরিবেশন করবেন শিল্পী দাস বিশ্বাস, তাঁকে তবলায় সহযোগিতা করবেন অনির্বাণ দাশগুপ্ত, হারমোনিয়ামে হিরণ্ময় মিত্র।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে মিশ্র পেলুর আগে ঠুমরি, মিশ্র গারা রাগে দাদরা এবং মঞ্জ খাম্বাজ রাগে চৈতি পরিবেশন করলেন শিল্পী দাস বিশ্বাস। তাকে সব তবলায় সহযোগিতা করলেন অনির্বাণ দাশগুপ্ত, হারমোনিয়ামে হিরণ্ময় মিত্র। অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়। আজকের শিরোনামে রয়েছে, আর্থিক অন্তর্ভুক্তি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজের উপর হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স জেসন মিক্সকে ফের তলব ভারতীয় বিদেশ মন্ত্রকের। প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের সংকল্প নিয়েছেন বলে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। পাক অধিকৃত কাশ্মীরে ঈদগাহ ময়দানে পাক সেনার গুলিতে ১৬ জনের মৃত্যু। ভারতের বিশিষ্ট শুটিং কোচ এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী যশপাল রানা প্রয়াত। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া ও বিজ্ঞান এবং স্বাস্থ্য ব্যবস্থা সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন, ড্রোন প্রযুক্তির মতো নতুন ক্ষেত্রেও নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ যেমন নতুন সুযোগের দ্বার খুলে দিচ্ছে, তেমনি দেশের উন্নয়নের চিত্রকেও প্রতিফলিত করছে। গত ১২ বছর ধরে এনডিএ সরকার নারী নেতৃত্বাধীন উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করছে বলেও প্রধানমন্ত্রী এদিন উল্লেখ করেছেন। শ্রী মোদী বলেন, সরকার সক্রিয়ভাবে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সাহায্য করছে, যা নারীদের আর্থিকভাবে স্বাধীন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ২৮ জুন আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩৫তম পর্ব। ওই দিন সকাল ১১টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে এই অনুষ্ঠান শোনা যাবে। এবারেও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য ও মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাই গভ ওপেন ফোরাম কিংবা নরেন্দ্র মোদী অ্যাপ টোল ফ্রি নম্বর ১৮০০১১৭৮০০ মারফত চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত পরামর্শ গ্রহণ করা হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তেলেঙ্গানার হায়দ্রাবাদ সফরকালে প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থার প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন পরীক্ষাগারে ডক্টর এপিজে আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্সের অংশবিশেষ অ্যাডভান্সড ওয়েপন সিস্টেম কমপ্লেক্সের উদ্বোধন করেছেন। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, শ্রী সিং দেশের প্রযুক্তিগত উৎকর্ষ, কৌশলগত স্বায়ত্তশাসন এবং জাতীয় নিরাপত্তায় ডিআরডিওর মিসাইল সিস্টেম অ্যান্ড স্ট্র্যাটেজিক সিস্টেম ক্লাস্টারের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। অপারেশন সিন্দুরের সময় দেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ব্যতিক্রমী কার্যকরিতা ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন ইকোসিস্টেমে ক্রমবর্ধমান শক্তির একটি প্রমাণ বলে তিনি মন্তব্য করেছেন। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, শান্তির জন্য শক্তি অপরিহার্য এবং আত্মনির্ভরশীলতাই সেই শক্তির সবচেয়ে নির্ভরযোগ্য ভিত্তি। ক্যাবিনেট সচিব ডক্টর টি ভি সোমনাথন আজ ন্যাশনাল টেস্টিং এজেন্সির মহাপরিচালক অভিষেক সিংয়ের সঙ্গে এক বৈঠকে দ্বিতীয়বারের নিট পরীক্ষার প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করেছেন। ক্যাবিনেট সচিব সংশ্লিষ্ট সকলের ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে সুষ্ঠু, স্বচ্ছ এবং নিরাপদ পরীক্ষার আয়োজন নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন। তথ্য সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, বৈঠকের লক্ষ্য ছিল কার্যকরী সমন্বয় ব্যবস্থা, জোরদার প্রস্তুতি এবং নিট পরীক্ষার বিশ্বাসযোগ্যতা বজায় রাখা। এ মাসের ২১ তারিখে দ্বিতীয়বারের জন্য নিট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং পুনরুদ্ধার করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আকাশবাণী সংবাদকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, চুরি যাওয়া বা বিদেশে পাচার হয়ে যাওয়া প্রত্ন সামগ্রী দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগী। এখনও পর্যন্ত ৬৭০টি ভাস্কর্য ও পুরাকীর্তি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলে তিনি জানিয়েছেন।
1: माननीय प्रधानमंत्री जी के नेतृत्व में इस दिशा में जिस तरह से काम हुआ है और जो परिवर्तन और प्रभाव उसका दिखाई देता है, मैं जिम्मेदारी के साथ में कह सकता हूँ, जब भारत के विकसित होने का इतिहास लिखा जाएगा तब भारत के सांस्कृतिक पुनर्जागरण का दौर उसके रूप में परिभाषित और चिन्हित किया जाएगा।
0: ओमान उपसागर भारतीय नाविक बहन का

এই বাণিজ্যিক জাহাজগুলোর ওপর মার্কিন নৌবাহিনীর অনবরত হামলা তীব্র নিন্দা করেছে বিদেশ মন্ত্রক। মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দি অ্যাফেয়ার্স জেসন মিক্সকে এ ব্যাপারে তলব করা হয়েছে। বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিবের মার্কিন দূতকে তলবের বিষয়ে এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, অসামরিক জাহাজ চলাচলের ওপর এ ধরনের প্রাণঘাতী ও ভয়ঙ্কর শক্তি প্রয়োগ ফের গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। এই ঘটনা আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করে বলেই মন্ত্রকের অভিমত। মার্কিন চার্জ দি অ্যাফেয়ার্সকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ভারতীয়দের এই উদ্বেগ পৌঁছে দিতে এবং ওই অঞ্চলে কর্মরত মার্কিন বাহিনী যাতে অসামরিক মানুষের প্রাণহানি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় তা নিশ্চিত করার অনুরোধ করা হয়েছে। এদিকে এই নিয়ে দ্বিতীয়বার মার্কিন দূতকে মন্ত্রক তলব করল। হরমুজ প্রণালী পার হওয়া ভারতীয় জাহাজগুলির ওপর ড্রোন হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দায়ী করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে সম্পূর্ণ অপ্রত্যাশিত বলে অভিহিত করেছেন। ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় ভারত মার্কিন চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করার প্রেক্ষিতেই মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্য। নতুন দিল্লিতে বিএসএফ এর সদর দপ্তরে 8 থেকে 11 জন বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মধ্যে মহানির্দেশক পর্যায়ে 57তম সীমান্ত শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিএসএফ এর মহানির্দেশক প্রবীণ কুমারের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল এবং বিজিবির মহানির্দেশক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল এই সম্মেলনে অংশ নেয়। দুই দেশ তাদের সীমান্ত এলাকায় শান্তি স্থিতিশীলতা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। আলোচনার পর যৌথ নথিতে স্বাক্ষর করা হয়। দুই দেশের প্রতিনিধি দল সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত ও সমঝোতাগুলি দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও জোরদার করবে এবং সীমান্ত ব্যবস্থাপনা ও দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা প্রকাশ করে। উল্লেখ্য, এবছরের নভেম্বর মাসে বিএসএফ এবং বিজেপির মধ্যে মহানির্দেশক পর্যায়ের পরবর্তী শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। শুনছেন উপমহাদেশের খবর।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের সংকল্প নিয়েছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ কেন্দ্রের সব উন্নয়নমূলক প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে। আগামী মাসের শুরু থেকে রাজ্যে বিকশিত ভারত জি রাম জি প্রকল্প শুরু হচ্ছে। কেন্দ্র এই বাবদ রাজ্যকে আগামী অর্থবর্ষের জন্য ৮৫০০ কোটি টাকা দিচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী নতুন রেকর্ড গড়ে তুলেছেন এবং ভারতকে পুনর্নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করছেন। প্রধানমন্ত্রী নয়, তিনি প্রধান জনসেবক হিসেবে দেশের জন্য কাজ করে চলেছেন বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেছেন। কেন্দ্রে এনডিএ সরকারের ১২ বছরের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে শুভেন্দু অধিকারী বলেন, এই সময়ে সরকারের মূল ভিত্তি ছিল লোক সেবা, সশক্তিকরণ, রাষ্ট্র নির্মাণ এবং ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযান, আবাস যোজনা, জল জীবন মিশন সহ বিভিন্ন প্রকল্পের উল্লেখ করেন। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় বিএসএফকে জমি হস্তান্তর এবং কয়েকটি ক্ষেত্রে কাঁটাতারের বেড়া বসানোর কাজ শুরু হয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সব জমি সরকারের হাতে নেই, তাই জমির মালিকের কাছ থেকে ন্যায্য মূল্যে জমি কিনে তা কেন্দ্রের হাতে হস্তান্তর করা হচ্ছে। মানুষ সদিচ্ছায় নিজে থেকে ন্যায্য মূল্যে জমি বিক্রি করছে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
1: জমিন হ্যান্ড ওভার করনে কা কাম কর দিয়া, ডেলি হ্যান্ড ওভার হো রা হ্যায়, আব তো ১০০ কিলোমিটার কে আসপাস কি জমিন হাম লোগ হ্যান্ড ওভার কর দিয়া হ্যায়। নর্থ বেঙ্গাল মে কুছ এরিয়া জো চিকেন লেগ সে লাগা হুয়া হ্যায়, উসমে ফেন্সিং কা কাম বিএসএফ চালু ভি কর দিয়া হ্যায়, হাম লোগ সময়বদ্ধ তরিকে সে ভি পুরা করনে কা কাম করু, ইয়ে দেশ কি সুরক্ষা কা সওয়াল হ্যায়।
0: অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতিত্ব দিয়েছেন। গত ২ বছরে কেন্দ্র রাজ্য অংশীদারিত্ব রাজ্যের উন্নয়নকে ত্বরান্বিত করেছে এবং রাজ্যের পুনর্গঠনে সহায়তা করেছে বলে তিনি মন্তব্য করেন। তিরুপতি জেলার দামিনেদুতে আজ আস্থা, উন্নয়ন ও কল্যাণে ২ বছর শীর্ষক জনসভায় ভাষণে মুখ্যমন্ত্রী বলেছেন, এনডিএ সরকার ২০২৪ সালের নির্বাচনী বিজয়কে রাজ্য পুনর্গঠন এবং জনগণের আস্থা পুনরুদ্ধারের দায়িত্ব হিসেবে গ্রহণ করেছে। কেন্দ্র ও রাজ্য ডাবল ইঞ্জিন সরকার জনকল্যাণমূলক পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন এবং বিনিয়োগ প্রসারে শক্তিশালী ভূমিকা রেখেছে বলেও তার অভিমত। পাক অধিকৃত কাশ্মীরের ঈদগাহ ময়দানে হাজার হাজার নিরস্ত্র বিক্ষোভকারীর ওপর পাকিস্তানি সেনাবাহিনীর গুলি চালানোর ঘটনায়

16 জন প্রাণ হারিয়েছেন এবং 37 জন আহত হয়েছেন বলে খবর। সস্তায় আটা চাল বিদ্যুৎ এবং মৌলিক অধিকারের দাবিতে বিক্ষোভটি শুরু শান্তিপূর্ণভাবেই হয়েছিল, কিন্তু পাক সেনাবাহিনী AK-47 রাইফেল থেকে নির্বিচারে গুলি চালালে পরিস্থিতির দ্রুত অবনতি হয়। রাওয়ালকোটে প্রায় 60-70 হাজার মানুষ পাকিস্তানের দীর্ঘস্থায়ী দখলদারি এবং ওই অঞ্চলে তার নীতির বিরুদ্ধে স্লোগান দিতে জড়ো হয়েছিলেন। মঙ্গলবার বিক্ষোভকারীরা পাক অধিকৃত কাশ্মীরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে

0: রক্তে ভেসে যায়। শোকার্ত পরিবারগুলোর সদস্যরা তাদের নিখোঁজ স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন। বিদেশ প্রতিমন্ত্রী ডক্টর কীর্তিবর্ধন সিং বলেছেন, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও শুধুমাত্র একটি আঞ্চলিক সংগঠন নয়, বরং এটি ভারতের সঙ্গে ইউরেশিয়ার ঐতিহাসিক ও সভ্যতাগত অংশীদারিত্বের বিষয়ে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। তাজিকিস্তানে অনুষ্ঠিত এসসিও আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিদেশ প্রতিমন্ত্রী বলেছেন, এসসিওতে ভারতের সহযোগিতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা, যোগাযোগ এবং সুযোগ এই দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে তৈরি। মধ্য এশিয়া একটি গুরুত্বপূর্ণ অংশ বলেও তিনি উল্লেখ করেন। এটি ইউরেশিয়ার কৌশলগত সংযোগস্থলে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সংযুক্তির ক্ষেত্রেও সাহায্য করছে। এসসিও সদস্য রাষ্ট্র এবং অংশীদার দেশগুলির সংস্কৃতি মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি এবং সাংস্কৃতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই ফোরাম পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করবে, সেই সঙ্গে আন্তঃসাংস্কৃতিক আলোচনাকে উৎসাহিত করবে বলে আশা। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলতি সংঘর্ষের নেতিবাচক প্রভাব মোকাবিলায় স্থিতিশীল ও বহুমুখী সরবরাহ ব্যবস্থা, ধারাবাহিক কূটনৈতিক প্রয়াস এবং আরও বেশি আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। ফিনল্যান্ডে অনুষ্ঠিত কুলতারান্তা আলোচনায় উদীয়মান শক্তি ও নতুন ভূ রাজনৈতিক প্রতিযোগিতা বিষয়ক আলোচনার অংশ নিয়ে তিনি বলেন, সংঘর্ষের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকে না, তার প্রভাব বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে।
1: Today, our largest oil supplier, little less than 40%, is Russia. Our largest gas supply is the United States. And that was not the case till the 28th of February of this year. The main supplier was Qatar. So what is happening is the world is also de-risking on the region. People are looking for alternative energy sources and saying, okay, I'm prepared to buy at longer distance, maybe at a higher cost, but there is a greater security about it, predictability about it. So what I see in a way is that the global energy scenario will fundamentally change after this.
0: নেপালের কাভরে জেলার সেলফি ডান্ডায় আজ একটি যাত্রীবাহী বাস পড়ে গেলে 8 জন নিহত এবং 15 জন আহত হয়েছেন বলে খবর। পুলিশ জানিয়েছে, বাসটি কাঠমান্ডু থেকে প্রায় 60 কিলোমিটার পূর্বে বিপি হাইওয়ের উপর বুচ্চাকোটের কাছে দুর্ঘটনার শিকার হয়। বাসটি রশিক গ্রামীণ পৌরসভার অন্তর্গত বানিপা থেকে সুঙ্গুরের দিকে যাচ্ছিল। ভারতের বিশিষ্ট শুটিং কোচ এবং এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী যশপাল রানা প্রয়াত, বয়স হয়েছিল 49 বছর। সম্প্রতি মিউনিক শুটিং বিশ্বকাপ থেকে ফেরার সময় বিমানের হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে দিল্লির একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে আজ সকালে যশপাল রানা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 2024 সালের প্যারিস অলিম্পিকে মানু ভাকারের ঐতিহাসিক ডাবল ব্রোঞ্জ পদক জয়ের ক্ষেত্রে পরামর্শদাতা হিসেবে যশপাল রানা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যশপাল রানার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন। সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বলেছেন, শুটিংয়ে অসাধারণ কৃতিত্বের মাধ্যমে যশপাল রানা দেশকে গৌরবান্বিত করেছেন। একজন পরামর্শদাতা হিসেবে তরুণ ক্রীড়াবিদদের গড়ে তোলার ক্ষেত্রে তার অবদানের কথাও তিনি স্মরণ করেন। মেক্সিকো সিটিতে গতরাতে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুটবল বিশ্বকাপ 2026 শুরু হয়। উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় দক্ষিণ কোরিয়া চেক প্রজাতন্ত্রকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। ভারতীয় সময় রাত 12:30 আগামীকালের প্রথম ম্যাচে কানাডা বসনিয়ার বিরুদ্ধে খেলবে। দ্বিতীয় ম্যাচে আমেরিকা মুখোমুখি হবে প্যারাগুয়ের। মহিলাদের দশম টি-20 ক্রিকেট বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে। খেলা শুরু ভারতীয় সময় রাত 11:00। ভারত আগামী রবিবার একই মাঠে তাদের প্রথম ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। আর্থিক অন্তর্ভুক্তি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজের উপর হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স জেসন মিক্সকে ফের তলব ভারতীয় বিদেশ মন্ত্রকের। প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের সংকল্প নিয়েছেন বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। পাক অধিকৃত কাশ্মীরে ঈদগাহ ময়দানে পাক সেনার গুলিতে 16 জনের মৃত্যু। ভারতের বিশিষ্ট শুটিং কোচ এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ী যশপাল রানা প্রয়াত। উপমহাদেশের খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ

জীবন চলছে অনন্ত হয়ে, হাটিবাজারি লোকালয় নির্জনই চলছে জীবন, গল্প বাঁধা হচ্ছে সেই জীবনের, রেলগাড়িতে স্টেশনে ওয়েটিং রুমে আড্ডায় বাসর ঘরে উৎসবে এক জীবন রসিক সেই তরঙ্গে লগ্ন হয়ে বুনছেন কাহিনী, নেহাতি ঘটনার ছবি আঁকা নয় কোনো মন্তব্য, রেখায় রেখায় গাঢ় হচ্ছে অনুভূতি, প্লাবিত হচ্ছেন পাঠক, তিনি নির্মোহ এক কথক যার সকল কাহিনীর বুকটিতে গীতিকবিদের মতো মমতা সহানুভূতি, সেই জীবনের গুণগান সোপ্রানোয় যিনি তোলেন তিনি বনফুল, বলাইচাঁদ মুখোপাধ্যায়, যার নিছক সরল বেঁচে থাকার গল্প স্বাভাবিক মিলমিশে আত্মস্থ করেছে বাংলা সিনেমা বারবার। আজ ছায়াছবি এবং গল্পগাছার লেনদেন, বাংলা সিনেমার বনফুলে রাত গুলজার হবে, গান শোনার জন করেছি আপনাকে আমন্ত্রণ, সঙ্গে আছি আমি সৃজিতা। আজ প্রথমে শুনব এক বিখ্যাত ছবির গান, এই নাম আপনাদের সকলের পরিচিত, বনফুলের নিজের ভাই কানাই মানে অরবিন্দ মুখোপাধ্যায় ওরফে ঢুলুদা ছিলেন এই ছবির ডিরেক্টর, উত্তম কুমার অমর হয়ে আছেন নাম ভূমিকায় অগ্নিশ্বর। সেই ছবি থেকে আজকের অনুষ্ঠানের প্রথম গান, কালজয়ী সাফল্যের সঙ্গে ভাবতে হবে অগ্নিশ্বর এক জনদরদীপ উপন্যাসও বটে।

সত্যি কি ভোলা যায়? অগ্নিশ্বর সাহিত্যিক বনু ফুলের এক অনবদ্য সৃষ্টি এই উপন্যাস। উপন্যাসের একদিকে তিনি ডাক্তার, আরেকদিকে বিখ্যাত সাহিত্যিক মূল চরিত্র। প্রথমটি তার পেশা আর দ্বিতীয়টি এনে দিয়েছিল নাম যশ। যে ডাক্তার মানবিক, যে ডাক্তার ব্যতিক্রমী, তিনি দুর্দম। আদতে মাস্টারমশাই বনবিহারী মুখোপাধ্যায়ের জীবনীকে কাহিনী রূপ দিয়েছিলেন বনফুল। অগ্নিশ্বর ছবিতে চরিত্রদের উজাড় করে দেওয়া অভিনয়ে উত্তম কুমার ছাড়াও মাধবী মুখোপাধ্যায়, জহর রায়, অসিত বরুণ, সুলতা চৌধুরী, পার্থ মুখোপাধ্যায়, সুমিত্রা মুখোপাধ্যায়, অসীম কুমার অপূর্ব অভিনয় করেছেন। অগ্নিশ্বর বাংলা ছবির এক হিট। কবিতা, নাটক, ছোট গল্প, উপন্যাস সহ সাহিত্যের বিভিন্ন শাখায় স্বচ্ছন্দ বিচরণ করছেন বনফুল। চলচ্চিত্রে বনফুলের রচনার প্রথম ব্যবহার হয় নিউ থিয়েটার্স প্রযোজিত মন্ত্রমুগ্ধ ছবিতে 1949 সাল। ছবির পরিচালনা করেছিলেন বিমল রায়। বলার কথা, এই ছবিতে রবীন্দ্রনাথের লেখা গানের পাশাপাশি বনফুলের লেখা গানও ব্যবহৃত হয়। একই কাহিনী অবলম্বনে ওই একই নামে আরেকটি ছবি 1977 পরিচালনা করেন অরবিন্দ মুখোপাধ্যায়। সিনেপর্দায় প্রথম হাতিখড়ির সেই বনফুল কাহিনীর গান এবার শুনবো।

অগ্নিশ্বরের রেশ ধরে আসতে হয় হাটিবাজারেতে। হাটিবাজারে উপন্যাসটি রবীন্দ্র পুরস্কার যেমন পেয়েছিল, এই ছবি একাধিক অ্যাওয়ার্ড পায়। সবচেয়ে বড় পুরস্কার বলতে পারেন দর্শকের ভালো লাগা। পরিচালক তপন সিনহা, মুখ্য অভিনয় অশোক কুমার, বৈজয়ন্তীমালা। বম্বে থেকে অভিনেত্রীকে বাংলা ছবিতে কাস্ট করা তখন বলতে পারেন রেভলিউশন। রুদ্রপ্রসাদ, ভানু বন্দ্যোপাধ্যায়, শ্যাম লাহা, চিন্ময়, গীতা দে, সমিতা বিশ্বাস, সমিত ভঞ্জ, অজয় গঙ্গোপাধ্যায়, পার্থ মুখোপাধ্যায়, কত শিল্পী যে অভিনয়ে ছিলেন। উজ্জ্বল হয়ে এই ছবিতে আছেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। অনেকের কাছে এই ছবির এক খারাপ লাগা তিনি। আসলে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে খারাপ লাগাটাই হয়ে উঠেছিল ভালো লাগা। কেন বলছি এ কথা? এই ছবির প্রধান খলনায়ক ছিলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। এই ছবিতেও বীরভূমের এক সহৃদয় ডাক্তারের কাহিনী। হাটিবাজারে সামাজিক জটিলতা এবং কর্তব্যে স্থির থাকার আখ্যান। অগ্নিশ্বরের মতোই ডাক্তারের আড়ালে এক আদর্শ মানুষ। আসুন সেই হাটিবাজারের একটিমাত্র বাংলা কম্পোজিশন আজ এবার শুনি।

বিষয় বৈচিত্র্যে বনফুল অফুরন্ত। বলতে পারেন স্বর্গ মর্ত পাতাল জুড়ে তার শিল্পীসত্তা বিষয়ে অন্বেষণ করেছে। তার বৈশিষ্ট্য কি জানেন? যে বিষয়গুলি নিয়ে ভাবতেও পারেনি বাংলা সাহিত্য যে এগুলিও কাহিনীর বিষয় হতে পারে, বনফুল অত্যন্ত দক্ষতার সঙ্গে নানা তুচ্ছাতিতুচ্ছ বিষয় ঘটনা কলমে আবদ্ধ করেছেন। জীবন সমুদ্রের বিবিধ কত তুচ্ছাতিতুচ্ছ ঘটনা প্রবাহে ডুব দিয়ে গল্পের বিষয়ে আহরণ করে, মানে ছিনে এনে তাতে নির্মোহ দৃষ্টির প্রয়োগে তিনি অনন্য। প্রগাঢ় জীবনবোধ এবং জীবন সত্য রূপায়িত করেছেন বনফুল। এই কথা বলতে বসে উল্লেখ করতে হয়, বনফুলের বিষয় বৈচিত্র্য সৃষ্টিতে এক বড় ভূমিকা পালন করেছে বিভিন্ন শ্রেণীর মানুষের চরিত্র। জানেন তো, জীবন সন্ধানী বনফুল মানুষকে দেখেছিলেন মানুষ হিসেবে। তার লেখা পড়লে অনায়াসেই কেমন করে যেন আমরা জেনে ফেলি, তাই না? যেখানে মানুষের ভালো মন্দ, হাসি কান্না, ভণ্ডামি বলুন বা শঠতা, স্খলন পতন, এমন আচার আচরণ নিবিড় পর্যবেক্ষণে প্রকাশিত। এই দেখাই যা তিনি দেখেছেন তা আমাদের দেখিয়েছেন। নেহাত সাধারণ ঘটনা তিনি এনেছেন, করেছেন তাকে বিশেষ। 1969 সালে মৃণাল সেনের প্রথম ব্যবসায়িকভাবে সফল ছবি ভুবন সোম। বলতে হয় বলাইচাঁদ মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে এই নির্মাণ। ভারতীয় ফিল্ম ফাইন্যান্স কর্পোরেশনের অর্থায়নে তৈরি হয়েছিল হিন্দি ভাষায় মূলত এই ছবি, মাঝে মাঝে বাংলার ব্যবহার। যে ভুবন সোমে প্রথমবারের মতো কনভেনশনাল সিনেমার ধারণাকে প্রত্যাখ্যান করে সিনেমার ফর্ম নিয়ে নিজের

মতো খেলা করেছিলেন মৃণাল সেন। কোনো তরুণ আকর্ষণীয় হিরো ছিল না, ছিল পঞ্চাশোর্ধ এক নিঃসঙ্গ ব্যক্তি। গান ছিল না, ছিল কিছু চমৎকার সুর। জাঁকজমকে মোরা কাহিনী ছিল না, ছিল শুধু রোজকার নিয়ম ভেঙে ঘর ছেড়ে বাইরে বের হওয়া এক মধ্যবয়সী লোকের একদিনের অভিযানের বর্ণনা। বুঝছেন শ্রোতা বন্ধু, কাহিনীর সাধারণত্বেরও কেমন টান থাকে। ভুবন সুন ছবি থেকে গান শোনানোর অবকাশ এই অনুষ্ঠানে নেই, তবে আমাদের সংগ্রহে ঘাটতিও নেই। মনুফুল মন্ত্রমুগ্ধ ছাড়া আর একটি ছবিতে গান লিখেছিলেন, তার নাম পাকা দেখা। তাঁরই গল্প নিয়ে ১৯৮০ প্রযোজনা। সেই গান বেজে উঠুক নাকি।

বনফুলের লেখা প্রায় 600 ছোট গল্প বলুন বা উপন্যাস, মানুষের চরিত্রের অন্তহীন বৈচিত্র্য তাতে যেমন ছিল, তেমনি মানুষের চরিত্রের যে শুদ্ধতা তুলে ধরেছেন সব কটিতে। বলতে পারেন মানুষের প্রতি অন্তহীন ভালোবাসাই বনফুলকে বড় শিল্পী করে তুলেছিল। বনফুল সমাজের অবক্ষয় দেখেছিলেন, মানুষের চরিত্র স্খলনে বিদ্রুপ

করেছিলেন, কিন্তু মানুষের জীবনকে নিরাশার দৃষ্টি দিয়ে কখনো দেখেননি। আপনারাও নিশ্চয়ই লক্ষ্য করেছেন তার গল্প পড়ার সময় বা পর্দায় তার লেখা গল্প উপন্যাসে যখন ছবি হয়েছে, কেমন এক বিশুদ্ধ আত্মবিশ্বাস, বলতে পারেন আত্মশুদ্ধি তার গল্পে শেষ পর্যন্ত জয়লাভ করেছে। বিশ্বযুদ্ধের পর বাংলার সাহিত্যক্ষেত্রে আবির্ভূত হয়েও সেই যুগের যে জ্বালা যন্ত্রণা, সব কিছুকে নীলকণ্ঠের মতো ধারণ করে অমৃত পরিবেশন করেছিলেন। বিনোদন মাধ্যম তাই তাঁর কাছে সঞ্জীবনী পেয়েছিল, বারবার তাঁর কাহিনীর রূপান্তর হয়েছে সিনেমায়। এই যেমন ধরুন ভীমপল শ্রীনামের এক ছোট গল্প, তাকে আশ্রয় করে চিত্ত বসু 1967 তৈরি করে ফেললেন একটি রাত, অভিনয় উত্তম সুচিত্রা। ভুল বোঝাবুঝি বলা বলিতে প্রাণান্তকর হাস্যরসাত্মক এক কমেডি। তুলসী চক্রবর্তী, জহর রায়, পাহাড়ি সান্যাল, অনুপ কুমার, কমল মিত্র, ভানু বন্দ্যোপাধ্যায়, না একটু দম ফেলি, নাকি একটা গান। গান যখন শুনব বলে রাখি, এই গান ছিল বনফুলের অত্যন্ত প্রিয়। প্রচলিত এই গানের বাণী হাটি বাজারের ছবিতে এই গানটি ব্যবহার হয়, শুধুমাত্র বনফুলের ভালো লাগার কারণেই।

কে কি ভুলল বা ভুলল না তা যদি মাথায় নাও রাখে, হারানো দিনের গান আগামীকাল আপনাদের জন্য কি নিয়ে অপেক্ষা করছে মোটেই ভুলে যাবেন না। রূপলী পর্দার গ্ল্যামার আর অভিনয়ের নিখুঁত আভিজাত্য, এই দুইয়ের মেলবন্ধনে তিনি হয়ে উঠেছিলেন বাঙালির প্রাণের বেনুদি। সোনার হরিণ থেকে মন নিয়ে কিংবা বিলম্বিত লয়, ছায়াছবির চির সবুজ গানের ডালি এবং জীবনের গল্প নিয়ে আগামীকাল হারানো দিনের গানের অনুষ্ঠানে চিরভাস্বর নক্ষত্র সুপ্রিয়া চৌধুরীর জীবনের কিছু স্বর্ণালী অধ্যায়, সুরে ও স্মৃতিতে সাজানো এই নস্টালজিক সফরে আপনাদের সঙ্গে থাকবেন অনন্যা গঙ্গোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে ভারতীয় সময় ঠিক রাত 11টায় শুনতে ভুলবেন না। যেন হারানো দিনের গানে আজ আছি বাংলা ছবি এবং বনফুল এই অধ্যায়। বনফুলের জগতে গেলেই শ্রোতাবন্ধু আপনাদের অনেকেরই নিশ্চয়ই মনে হয়েছে হিয়ারিন গডস প্ল্যান্টি, মানে এই যে সৃষ্টি আমাদের সভ্যতা, তার মতোই এক লেখক তার কলম বোধহয় বিচিত্র বর্ণবহুল। ছবির প্রয়োগেও বাক্যের বৃথা ব্যয় ছিল না, উদ্দিষ্ট লক্ষ্যের প্রতি কাহিনী নাটকীয় ভঙ্গিতে বেশ তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে। এই যে বনফুলের কাহিনী তৈরির নাটকীয় কৌশল, দর্শক বলুন বা পাঠক সকলের কাছে আকর্ষণ তো বটেই, ড্রামাটিক সাসপেন্সকে ক্রমশ ছোট করে পুঞ্জীভূত করে অত্যন্ত সন্তর্পণে অথচ স্বভাবসিদ্ধ আনমনে শিল্পী যেন জীবনের ভাঁজ খুলে চলেছেন একের পর এক, প্রতি ভাঁজে নতুন উৎকণ্ঠা, নতুন কৌতূহল, নতুন উদ্দীপনা। এই অর্থেই বনফুলের কন্টেন্টকে বিজ্ঞানী প্রবণতার সৃষ্টি বলতে পারেন, কারণ ওই যে ভাঁজে ভাঁজে সংকুচিত জীবন সত্যকে ধাপে ধাপে আবিষ্কার করে এগিয়ে চলেছেন এক লেখক। প্রতিটি পদক্ষেপ ছিল তার নির্ভুল, তার প্লট তৈরি হচ্ছে যেন অঙ্কের হিসেবে, প্রতিটি বাক্য পরিচালিত মাপা, এমনকি প্রতিটি শব্দ। গল্প রহস্যের উন্মোচনে এই যে কঠিন এক বন্ধন, কঠিন হয়েও কোথাও কাহিনীর গলায় আটোসাটো হয়নি। এই জন্যই বনফুলের কাহিনীর এক একটি মোচড় দাগ কেটে যায়। এইসব সাসপেন্স বলুন বা ক্লাইম্যাক্স, তাকে পরিমার্জিত করার উপায় কোনো পরিচালকই সেভাবে দেখেননি। মনে হয়েছিল নির্মেদ ছায়াছবির রসদ বলাইচাঁদ মুখোপাধ্যায়। ধরে নিন 1950, মানদণ্ড এবং দৈরথ দুটি ছবি মুক্তি পেয়েছিল বনফুলের লেখা গল্পে, এই দুটি ছবি দেখতে হয়। সেই ছবি থেকে আমাদের পরের গান, কানন দেবী এবং পঙ্কজ কুমার মল্লিকের কণ্ঠে।

Oh, that's the sound of the

আপনারা অনেকেই নিশ্চয় খেয়াল করেছেন, বনফুলের কাহিনীতে অতিকথনের কোনো অবকাশ ছিল না। বিষয় ব্যাখ্যা বিশ্লেষণের জন্য যেটুকু শব্দ বাক্য আয়তনের প্রয়োজন সেটুকুই তিনি নিয়েছিলেন। এই কারণে তার কাহিনীর কোনো একটি ঘটনা বা বাক্য এমনকি শব্দ কার্যত বাদ দেওয়া অসম্ভব হয়েছিল চিত্র পরিচালকদের কাছে। বনফুলের প্লট তাই বলতে গেলে বৃত্তান্তহীন বৃত্তান্ত, কোনো বাড়তি আবেগময়তায় না ভেসেও যে অল্প কথায় অনেক গভীর কথা বলা যায়, বলাইচাঁদ মুখোপাধ্যায় তার প্রমাণ। জীবন ব্যাখ্যায় কোনো ব্যাঘাত সৃষ্টি করে না এই অল্প কথা, এতটুকু টোল খায় না। তারপর ধরুন বনফুল বাস্তববাদী লেখক, তবে সেই বাস্তবের চিত্রণে যে কল্পনা স্থান পায়নি তা নয়, কল্পনাকে নিয়ন্ত্রণ করেছিলেন শিল্পীর মতো সংযমে, আবেগ এবং কল্পনাকে সঠিক খাতে পরিচালনা করার নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা বনফুলের ছিল। এও বলতে পারেন বনফুলের বিশেষত্ব। যেমন ধরুন কিছুক্ষণ নামের ছবির কথা যদি বলেন, 1959 সালে তার মুক্তি, শুধুমাত্র কাহিনী নয় দৃশ্য নির্মাণ অলঙ্করণ দাগ কেটে গেছে সেই ছবি থেকে। পরের গান।

বনফুলের গল্পের মধ্যে এমন এক আকর্ষণীয় শক্তি বলুন বা উদ্ভাবনী ক্ষমতা বলুন, এমন কিছু ছিল পাঠককে প্রতি মুহূর্তে বিস্ময় কৌতূহল আনন্দ দিত। বনফুলের কাহিনী নিয়ে তৈরি ছায়াছবির বৈশিষ্ট্য বলতে গেলে বারবারই আসবে তাঁর পরিমিতিবোধের কথা। আখ্যানধর্মী গল্প বলছেন, অথচ কি সহজ সরল বর্ণনায়, ঋজু স্পষ্ট। আবার কখনো যদি তির্যক হয়েছেন, সেখানে অতি অল্প কথায় ভঙ্গিমা বদলে যাচ্ছে, অদ্ভুত চরিত্র আকার কলম তার। ব্যঙ্গাত্মক সরস দৃষ্টিভঙ্গি ছিল তার পরেও, এবং ওই যে সিনেমায় যা প্রয়োজন হয়, গল্প শেষে আকস্মিকতা আর প্রাণখোলা হাস্যরস সব মিলেই বনফুল। বলাইচাঁদের চিন্তা বা লেখা কিছুতেই কখনো একঘেয়েমি

আসেনি। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, এক কথায় বিবিধ সাহিত্য শাখায় স্বচ্ছন্দে পদচারণা করেছেন। জীবনকে যতটা বিস্ময় বা কৌতূহলের দৃষ্টিতে দেখতে পেরেছিলেন, বলতে হয় তার চেয়ে বেশি বিস্ময় আর মুগ্ধতা দিয়েছিলেন বোধহয় পাঠককে তার সৃষ্টি দিয়ে। যেমন ধরুন, আলোর পিপাসা ছবির কথা যদি ধরেন, বলতে হয় রোশনিবাইয়ের গল্প। কে রোশনিবাই? একজন পতিতা, যে নিজের সন্তানকে সুরক্ষিত রাখতে তার পরিচয় গোপন করে, সন্তানের জন্য জীবন উৎসর্গ করে। পরবর্তীতে একজন সিনিয়র ডাক্তার এক জুনিয়র ডাক্তারের কাছে রোশনির সংগ্রামের হৃদয়স্পর্শী গল্প বর্ণনা করছেন। ঘটনাচক্রে যিনি বলছেন, তিনি আসলে রোশনিবাইয়ের ছেলে। কেমন মোচড় ভাবুন তো, জীবনের অখণ্ড গভীর পরিচয়।

গান শুনলাম আলুর পিপাসা ছবি থেকে। এরপর আরও এক সিনেমার কথা বলবো, বনফুলের কাহিনী অবলম্বনে তিলোত্তমা। এই তিলোত্তমা ছবিটির কথা যদি ধরেন, বলতে হয় জীবনরসিক স্ক্রিন প্রেজেন্স।

দেখতে পাই আমরা নিয়ত চলমান জীবন থেকে টুকরো টুকরো ঘটনা আহরণ করে বনফুল পীড়িত বঞ্চিত দুর্দশাগ্রস্ত জীবনের প্রতি সহানুভূতি প্রকাশ করছেন। বলছেন এক মেয়ের গল্প, যে মেয়ে বাস্তবতাকে কখনো এড়িয়ে যায়নি, বিকৃত পাঁক থেকে উঠে এসে জীবনের পরম সত্য সন্ধানে সবসময় মন দিয়েছে। একজন স্রষ্টা হিসেবে এই যে জীবনের সত্য প্রকাশ করছেন বনফুল, সেখানে নির্মম নিষ্ঠুর, কোনো ভাবালুতা নেই, অথচ তিনি সংযত। বনফুলের বিচিত্র স্বাদের এইসব কাহিনী নিয়ে তৈরি সিনেমার মধ্যে জীবনের বহু উদ্ঘাটন হয়নি এমন রহস্য বলুন বা অনাবিষ্কৃত দিক। আসলে দর্শকরা চমকে গেছেন, আমাদের প্রাত্যহিক জীবনের নানা দিক স্ক্রিনে এসেছে, জনপ্রিয় হয়েছে, সেই তো স্বাভাবিক। বনফুলের মতো স্রষ্টা, বিশেষ করে যখন কাহিনী নির্মাণে সত্য এবং সুন্দরের পূজারী বনফুলের গভীর অনুভব শক্তি আরও একটি ছবিতে মুগ্ধ করেছিল দর্শকদের, 1964-তে আরোহী। মানব চরিত্রের যে বহির্মুখী এবং অন্তর্মুখী চেতনার দ্বন্দ্ব এই ছবিতে দর্শক দেখেছিলেন। বনফুলের গল্প থেকে তৈরি চলচ্চিত্র, তার গান আজ আমরা শুনছি, তিলোত্তমা ছবির গান এবার।

এবং নিয়মনিষ্ঠ মানুষ তৈরির চেষ্টায় সেলুলয়েডে তাঁর জয় জয়কার। দৈনন্দিন জীবনের খুব ছোটোখাটো জিনিসগুলোই তাঁর ছবির পরিচালকেরা স্ক্রিনের মাধ্যমে বলতে চেয়েছিলেন। এই বলতে চাওয়ার রাস্তাতেই এনেছেন নতুন ফর্ম মৃণাল সেন বা তপন সিনহা। বনফুল তার সহায়ক হয়েছিলেন। সিনেমা তখনই হয়ে উঠেছে সাহিত্য কিংবা চর্চার অন্য এক মাধ্যম। হোক না নীরব, তবু মাধ্যমের এই মিশে যাওয়া তো সংস্কৃতির অন্য এক দিশা। বনফুল এবং বাংলা সিনেমা সেই পথেরই দিশারি। আজ আপনাদের সঙ্গে হারানো দিনের গানে ছিলাম আমি সৃজিতা, বনফুলের অগ্নিশ্বর ছবি থেকে প্রিয় গান যেতে যেতে। শুভরাত্রি শ্রোতাবন্ধু।

হারানো দিনের গান অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময়ে সকাল 5:56 এবং বাংলাদেশ সময়ে 6:26। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 এবং বাংলাদেশ সময় 12:29। একটু পরেই শুনবেন DTH বাংলার সম্প্রচার।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে বাংলা আধুনিক গানের অনুষ্ঠান।

ডিটিএইচ বাংলা পরিষেবায় আধুনিক গানের অনুষ্ঠানে আজ প্রথমেই শুনছেন সুমন কল্যাণপুরের কণ্ঠে বাংলা আধুনিক গান।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। সুমন কল্যাণপুরের পর আজকের আধুনিক গানের শিল্পী তালাত মাহমুদ।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক বাংলা গান। তালাত মাহমুদের পর আজকের শিল্পী নির্মলা মিশ্র।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন আধুনিক গান। আজকের পরের শিল্পী জটিলেশ্বর মুখোপাধ্যায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা আধুনিক গান। জটিলেশ্বর মুখোপাধ্যায়ের পর আজকের শিল্পী আশা ভোসলে।

আধুনিক গান শুনলেন আশা ভোসলের কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা আধুনিক গানের অনুষ্ঠান। আজকের পরের শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়।

আধুনিক গান শুনছেন তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। আধুনিক গানের অনুষ্ঠানে আজকের পরের শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়।

মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি দিয়েই শেষ হলো ডিটিএইচ বাংলা পরিষেবায় আজকের আধুনিক গানের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং নিউজ অন এআইআর অ্যাপে। শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে প্রথমে শুনুন কৃষ্ণ সুদামা ছায়াছবির গান। প্রথম গানটির সুমন কল্যাণপুরের কণ্ঠে।

কৃষ্ণ সুদামা ছায়াছবির গান শুনছেন। সুমন কল্যাণপুরের পর শিল্পী আরতি মুখোপাধ্যায়।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনলেন কৃষ্ণ সুদামা ছায়াছবির গান। পরের ছবি কবিতা, প্রথম গানটি লতা মঙ্গেশকরের কণ্ঠে।

কবিতা ছায়াছবির গান শুনছেন, পরের গানটি শুনুন কিশোর কুমারের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন ছায়াছবির গান। কৃষ্ণ সুদামা ও কবিতা ছবির পর এবার শুনুন অভিমান ছায়াছবির গান। প্রথম গানটি কিশোর কুমারের কণ্ঠে।

অভিমান ছায়া ছবির গান শুনলেন আশা ভোসলের কণ্ঠে। আজকের ছায়া ছবির অনুষ্ঠানে এরপর শুনুন শেষ গানটি শুনলেন অনুরাধা পাড়ওয়ালের কণ্ঠে, এরপর শুনুন প্রক্সি ছায়াছবির গান, প্রথম গানটি আশা ভোসলের কণ্ঠে।

ওরে ওরে ওরে ওরে ওরে বাসা বাসা, কি মুশকিল মে পড় গিয়া প্রভু। কি করে বোঝাই, কি করে বোঝাই।

0: সারি সারি গাছ,
1: কচি কচি পাতা,
0: কাঠ ফাটা রোদ, আরে ধুত্তেরি ছাতা, সারি সারি গাছ, কচি কচি পাতা, কাঠ ফাটা।

লুচির উপর পড়ে ডাল, বামুন নাচে তালে তাল, দে দই পাতে ওরে বেটা হাড়ি হাতে, লুচির উপর পড়ে ডাল, বামুন নাচে তালে তাল, দে দই পাতে ওরে বেটা হাড়ি হাতে হাতে হাতে, তারপর তারপর কি গা হ্যাঁ গা গুলিয়ে যাচ্ছে গো হ্যাঁ।

প্রক্সি সিনেমার গান শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে। পরের গানটি হেমন্ত মুখোপাধ্যায় ও আরতি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে, ছবির নাম প্রক্সি।

প্রক্সি ছায়াছবির গান শুনছেন। হেমন্ত মুখোপাধ্যায়ের পর শেষ গানটি শুনুন লতা মঙ্গেশকরের কণ্ঠে।

প্রক্সি ছবিতে লতা মঙ্গেশকরের গাওয়া এই গানটি দিয়েই শেষ হলো ডিটিএইচ বাংলা পরিষেবায় ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবায় এখন শুরু হচ্ছে নানা রঙের

আজ নানা রঙের গান অনুষ্ঠানে প্রথম গানটি শুনুন শ্রাবণী সেনের কণ্ঠে একটি অতুল প্রসাদের গান।

শ্রাবণী সেনের কণ্ঠে শুনলেন অতুল প্রসাদের গান। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। পরের গানটি অর্ঘ্য সেনের কণ্ঠে, একটি রজনীকান্তের গান।

দ্বিজেন্দ্রলাল রায়ের গান শুনলেন মিতা হকের কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এরপর শুনুন পরপর দুটি বাউল গান, শিল্পী পূর্ণদাস বাউল।

পরপর দুটি গান শুনলেন পূর্ণদাস বাউলের কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন নানা রঙের গান। এবার শুনুন নজরুল গীতি, প্রথম গানটি ফিরোজা বেগমের কণ্ঠে।

নজরুল গীতি শুনলেন, প্রথমে ফিরোজা বেগম ও পরে মোহাম্মদ রফির কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গান অনুষ্ঠানে এখন শুনুন দুটি লোকগীতি শিল্পী অর্জুন খেপা।

দুটি লোকগীতি শুনলেন অর্জুন খেপার কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গান অনুষ্ঠানে সব শেষে শুনুন বাংলা ব্যান্ডের গান। আজ শুনুন চন্দ্রবিন্দুর পরিবেশনায়।

0: চন্দ্রবিন্দুর পরিবেশনায় এই গানটি দিয়েই শেষ হল ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গান। একটু পরেই শুনবেন রেইনবো অনুষ্ঠান।
1: স্টুডিওর ঘড়ি বলছে টাইম ভোর চারটে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন খেয়াল, রাগ নাটভৈরব, শিল্পী পণ্ডিত দীননাথ মিশ্র, তবলায় প্রশান্ত দে রায়, সারঙ্গিতে রশন আলী, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী। রাগ নাটভৈরব।

নাট ভৈরবের আগে খেয়াল শুনলাম শিল্পী ছিলেন পণ্ডিত দীননাথ মিশ্র। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। বেহালাবাদন বৈরাগীর আগে শিল্পী শুভ্রজিৎ নাথ।

0: এতক্ষণ বৈরাগীর আগে বেহালা বাদন শুনলাম। শিল্পী ছিলেন শুভ্রজিৎ নাথ, তবলায় দেবাশিস চৌধুরী। প্রভাতী আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবো।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।

কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 13 জুন শনিবারের চিরন্তনীর সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো আমাদের জানাতে পারেন হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে, 9903653992 এই নাম্বারটি আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগের নাম্বার। আজ শুরু করব একটি শরৎচন্দ্র পণ্ডিতের গান দিয়ে, দাদা ঠাকুরের গান, শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়।

গানটি ছিল একটি। দাদা ঠাকুর বললেন যে বেশ, রাধাকৃষ্ণের নাম হচ্ছে সকলবেলা ভালোই হচ্ছে, কিন্তু নামের আগেই আর একটা জিনিস আগেই দরকার সকালে, সেটি হচ্ছে

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজ শনিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি উজ্জ্বল। আজ শুরুর গানটা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটু অন্যরকম তীর্যক ব্যঙ্গ একটা রয়েছে আজকের অনুষ্ঠানের মধ্যে। আসলে আমাদের বাস্তব জীবন সেটা অনেক সময় আমাদের মনোমতো হয় না। কেন হয় না বা কি জন্যে হয় না সেসব নিয়ে অনেক হয়তো প্রশ্ন, অনেক তর্ক, অনেক বিতর্ক থাকতে পারে, কিন্তু অনেক সময় আমাদের চাহিদা মতো আমাদের চারপাশটা ঠিকভাবে গড়ে ওঠে না, আর তখনই আমাদের বিভিন্ন ক্ষেত্রে সংঘাত তৈরি হয়, দ্বন্দ্ব তৈরি হয়। তো এই সংঘাত বা দ্বন্দ্ব আমাদেরকে অনেক সময় খুব ডিপ্রেসড করে ফেলে। অনেক সময় মনে হয় যে চারপাশে সব কিছু ঠিকভাবে ঠিক যেন হচ্ছে না, কিন্তু এর মধ্যে থেকেই আমরা যদি বাস্তব অবস্থাটা বুঝতে পারি যে এটা এভাবেই হয়, সেটা আমরা মেনে নিতে পারি অথবা না পারি, যখন সেটা আমরা মেনে নিতে পারবো, অ্যাডমিট করতে পারবো, তখন আমরা আমাদের

0: চিন্তা ভাবনা কিংবা পরবর্তী করণীয় কাজ সেভাবে গড়ে তুলতে পারি। আজ একটি গল্প শোনাব রুশ কথা সাহিত্যের বিখ্যাত লেখক আন্তন চেকভের এটা খুব জনপ্রিয় ব্যঙ্গাত্মক ছোট গল্প খ্যালিয়ন বহুরূপী যার বা গিরগিরি বাংলায় কোন লেখানিটা আসে তো বহুরূপী নামেই সেটা বেশি প্রচারিত। তো এইরকম একটি গল্পের বাংলা অনুবাদ আপনাদেরকে শোনাব আজকে। গল্পটা হয়তো অনেকেই জানেন পড়েছেন কারণ খুব পপুলার গল্প। শুরু করা যাক আন্তন চেকভের গল্প বহুরূপী, কারণ আমরা এই চিরন্তনীতে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে বিভিন্ন রকমের জিনিস আপনাদের জন্য নিয়ে আসি এবং ভালো থাকার উপায় বা ভালো থাকার যে বিভিন্ন রকমের ধরন সেগুলোকে আমরা খোঁজার চেষ্টা করি আমাদের বহু চিরন্তনীতে। আজকের গল্প আন্তন চেকভের বহুরূপী। পুলিশ ইন্সপেক্টর উচুমেলাভ হেঁটে যাচ্ছিলেন বাজারের মধ্যে দিয়ে, গায়ে তার নতুন ওভার কোট, হাতে একটি পুটলি এবং পেছনে এক কনস্টেবল। চুলের রংটা তার লাল, হাতের চালনিটা ভর্তি হয়ে গেছে বাজেয়াপ্ত করা গুসপেরিতে। কোথাও কোনো সারা শব্দ নেই, বাজার একেবারে খালি। খুদে খুদে দোকান আর সরাইখানার খোলা দরজাগুলো যেন একসার ক্ষুধার্ত মুখগহ্বরের মতো হাঁ করে আছে। ধারে কাছে একটা ভিখিরি পর্যন্ত নেই। হঠাৎ একটা কণ্ঠস্বর শোনা গেল,
1: কামড়াতে এসেছে হত ছাড়া বটে, ওকে ছেড়ো না, হে ছেড়ো না, কামড়ে বেড়াবে সে আইন নেই আর, পাকড়ো পাকড়ো, হে পাকড়ো।
0: কৃষকের ঘ্যান ঘ্যান ডাকও শোনা গেল একটা। অচুমেলাও সেদিকে তাকিয়ে দেখতে পেলেন একটা দোকানির কাঠগোড়া থেকে বেরিয়ে এসে একটা কুকুর তিন ঠ্যাঙে লাফাতে লাফাতে ছুটছে আর তার পেছু পেছু তারা করছে একটা লোক। গায়ে তার মরমরে স্ত্রীর জামা ছাপা কাপড়ের জামা, ওয়েস্টকোটের বোতাম সব খোলা, সারা শরীর ঝুঁকে পড়েছে সামনের দিকে। হুমুই খেয়ে পড়ে লোকটা কুকুরের পেছনের পাটা চেপে ধরল। কুকুরটা আবার করে উঠল, আবার চিৎকার শোনা গেল, পাকড়ো পাকড়ো। দোকানগুলো থেকে উঁকি মারতে লাগলো নানা তন্দ্রাচ্ছন্ন মুখ, দেখতে যেতে যেন মাটি ফুঁড়ে ভিড় জমে উঠল কাঠগোলার কাছে। কনস্টেবল বলল,
2: বেআইনি হল্লা বলে মনে হচ্ছে হুজুর।
0: ওচেমুলুব ঘুরে দাঁড়িয়ে দুমদুম করে গেলেন ভিটার কাছে। কাঠগোলার ফটকটার ঠিক সামনেই তার নজরে পড়ল বোতাম খোলা ওয়েস্টকোট পরা সেই মূর্তিটি দাঁড়িয়ে। ডান হাত উঁচু করে লোকটা তার রক্তমাখা আঙুলখানা সবাইকে দেখাচ্ছে। তার মাতাল চোখ মুখগুলো যেন বলছে,
1: আজকে দেখে নেব। আঙুলটা যেন তার দিগ্বিজয়ের নিশান।
0: লোকটাকে অচুমেলাভ চেনেন, শ্যাকরা ক্রিউকিন। ভিড়ের ঠিক মাঝখানটাতে বসে আছে আসামি, অর্থাৎ বর্জই জাতের একটা বাচ্চা কুকুর। চোখা নাক, পিঠের ওপর হলদে একটা ছোপ, সর্বাঙ্গ তার কাঁপছে। সামনের দুপা ফাঁক করে সে বসে, সজল দুই চোখে ক্লেশ আর আতঙ্কের ছাপ। ভিড় ঠেলে ঢুকতে ঢুকতে অচুমেলাভ জিজ্ঞেস করলেন,
1: ব্যাপারটা কি, গে লাগিয়েছো তোমরা? হ্যাঁ, আঙুলে তুলে রেখেছিস কি জন্যে? চেল্লাচ্ছিল কে?
0: ক্রিউকিন মুঠো করা হাতের ওপর একটু কেশে নিয়ে শুরু করলেন,
1: আরে হুজুর, হেঁটে যাচ্ছিলাম নিজের মনে কারুর কোনো ক্ষতি না করে। ওই তো রয়েছে মিস্ত্রি মিত্রিচ, ওঠে লোকরির দরকার ছিল হুজুর, তা খামোকা হুজুর এই এই কুকুরের বাচ্চাটা এসে আমাকে কামড়ে দিল একেবারে। বুঝুন হুজুর, মেহনত করে খেতে হয় আমাদের, আমার ব্যবসার কাজটিও তেমন সাদা মাটা নয় হুজুর, এর লেগে ক্ষতিপূরণ করে করান দিকে যা গতিক তাতে আঙুলটি তো আর হপ্তাখানেক লড়া

0: করবে বেনে। আইন তো এসব নাই হুজুর, কি বুনো জানোয়ার টানোয়ারদের সহ্য করতে হবে আমাদের? সব কিছুই যদি কামড়াতে লেগে যায় তবে জীবনে সুখ কি রইল আগে?
1: বটে, গলা খাঁকারি দিয়ে ভুরু কুচকেও চুমিল, বললেন কড়া সুরে, আচ্ছা কার কুকুরটা? এ আমি সহজে ছাড়ছি না, কুকুর ছেড়ে রাখার মজা দেখিয়ে ছাড়বো। যেসব ভদ্রলোক আইন মেনে চলতে চান না তাদের ওপর মন দেওয়ার সময় এসেছে, এটার ওপর জরিমানা করব আমি। দাও, ব্যবস্থা করছি, বলে উচুমিলব কেসে টেসে যখন বললেন, এমন শিক্ষা দেব যে রাজ্যের গরু ভেড়া কুকুরকে চড়তে ছেড়ে দেওয়ার মানে কি? কত ধানে কত চাল তার টের পাওয়াচ্ছি। কনস্টেবলের দিকে তাকিয়ে উচুমিলব হাঁকলেন,
2: তল্লাশ লাগাও কার কুকুর, আর একটা এজাহারলিকে ফেলো, যা মনে হচ্ছে কুকুর খ্যাপানা হয়ে যায় না ওটাকে সাওয়ার করে ফেলা দরকার এক্ষুনি। কার কুকুর এরা, জবাব দাও কার কুকুর?
0: ভিড় থেকে কে যেন বলে উঠল, আগে মনে হচ্ছে জেনারেল ঝিগাবেলমের কুকুর।
3: হ্যাঁ, জেনারেল ঝিগাবেলমের।
2: আমার কোটটা খুলে দাও।
3: বাবারে কি গরম, বোধহয় বৃষ্টি পড়বে।
1: আসলে জেনারেল ঝিগালাবের কথা শুনেই উচুমিলব, ইন্সপেক্টর উচুমিলবের গরম লাগতে শুরু করে দিয়েছে, কারণ অত কিছু কথা বলেছে, কুকুরের মালিক কে তাকে দেখে নেব।
0: তো যাই হোক, দেখা যাক এরপর কি হয়। ইন্সপেক্টর ক্রিউকিনের দিকে তাকালেন, মানে যাকে কুকুরটা কামড়েছে,
1: কিন্তু একটা ব্যাপার আমার মাথায় ঢুকছে না, তোকে কামড়ালো কি করে? একেবারে হাতের আঙুলে গিয়ে কামড় বসালো, এটা কিরকম? এইটুকু একটা বাচ্চা কুকুর আর তুই বেটা এমন মদ্য জোয়ান, আলোয়াত ও আঙুলে তুই পেরেক টেরেক খুঁচিয়ে এমন মতলব করেছিস, ক্ষতিপূরণ আদায় করা যায় কিনা তোদের চিনতে আমার বাকি নেই, শয়তানির বার সব।
2: ওই লোকটা হুজুর, ওই লোকটা তামাশা করে কুকুরটার নাকে সিগারেটের ছ্যাঁকা দিতে চেয়েছিল, কুকুরটা উনি কামড়ে দিয়েছে। ওই ক্রিউটকিন হুজুর চিরকাল বদমাইশি করে বেড়ায়।
1: পাশ থেকে একটা লোক বলে উঠল। তখন ক্রিউটকিন বলল,
2: মিছে কথা বলছিস, টেরা চোখে কোথাকার আমাকে ছ্যাঁকা দিতে দেখেছিস, তবে মিছে কথা বলছিস কেন? হুজুরের বুদ্ধি বিবেচনা আছে, উনি নিজেই বুঝতে পারবেন কে কি মিছে বলছে আর কে ধম্ম কথা বলছে। মিছে কথা বললে আদালতে আর বিচার হবে? আইন হয়ে গেছে, সব মানুষ এখন সমান। না জানো তো বলি, আমারই এক ভাই কিন্তু পুলিশে আছে।
1: এই তর্ক করো না বলছি, ইন্সপেক্টর ওম বেলা বলে উঠলেন। তখন কনস্টেবল বিচক্ষণের মতো মাথা নেড়ে বলল,
2: এটা জেনারেলের কুকুর নয় হুজুর, এমন কোনো কুকুরই নেই জেনারেলের, ওনার সবকটা কুকুরই শিকারি কুকুর, ঠিক জানিস?
3: ঠিক জানি হুজুর,
2: ঠিকই বটে, আমিও তাই ভাবছিলাম। জেনারেলের কুকুরগুলো সব দামি দামি উঁচু জাতের কুকুর, আর এটা তাকাতে ইচ্ছে করে না, হত কুচিত খেকি একটা, অমন কুকুর কেউ পোষে নাকি? তোদের মাথা খারাপ?
1: মস্কো কি পিটার্সবুর্গে ওরকম কুকুর দেখা গেলে কি হতো জানো? আইন দেখতো না, পেলেই দফা রফা করে ছেড়ে দিত।
0: ক্রিউটকিন, তোমাকে কামড়েছে মনে রেখো, সহজে ব্যাপারটা ছাড়া হবে না, শিক্ষা দেওয়া দরকার, সময় হয়েছে। যেই শুনল যে সেটা জেনারেলের কুকুর নয়, আবার তার সঙ্গে সঙ্গে মত পাল্টে গেল, বক্তব্য পাল্টে গেল। বাস্তব জীবনেও কিন্তু আমরা এভাবেই দেখি, যখন কোনো একটা ঘটনা ঘটে তার একটা তাৎক্ষণিক প্রতিফলন আমাদের মনের মধ্যে হয়, একটা তার জন্য রেসপন্ড বাড়ি একটা আমরা করি, কিন্তু যখন আমরা ঘটনাটাকে আরেকটু গভীর করে দেখি তখন তার
1: সঙ্গে সঙ্গে আমাদের চিন্তা ভাবনারও কিন্তু পরিবর্তন হয়। আমি কতখানি সেফ রয়েছি, আমার কতখানি সমস্যা

সমস্যা হতে পারে এর সঙ্গে যুক্ত থেকে অথবা না থেকে, সেই অনুযায়ী কিন্তু আমরা আমাদের মতামত পাল্টাই। যাই হোক, এখানে তো ইন্সপেক্টর, দোকানিরা সব, যাকে কামড়েছে কনস্টেবল, সবাই মিলে তো একটা বেশ গুঞ্জন হচ্ছে। তারপর কি হবে আমরা শুনবো বা জানবো, তারপর কি হবে। তবে ছোট্ট একটা গানের বিরতি নিয়ে নিই এই মুহূর্তে। চিত্রলেখা চৌধুরীর একটি গান, এবং আজকে যেহেতু একটু ব্যঙ্গাত্মক গল্প সেই জন্যে এই গানটা একটু হাসির গান। হেসে নাও, দুদিন বই তো নয়।

নতুন কথায় সাজানো চিরন্তনি শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনি, চিরন্তন কথায় সাজানো চিরন্তনি 107 FM রেইনবোতে। শনিবারের চিরন্তনি শুনছেন, আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আর আজ শুনছি আন্তন চেখভের একটি বিখ্যাত গল্প যার বাংলা অনুবাদ বহুরূপী। ইন্সপেক্টর যখন বলল, যখন শুনল যে সেটা জেনারেলের কুকুর নয় কনস্টেবল, যখন আপন মনে বলল, তখন ইন্সপেক্টর একদম তেড়ে ফুঁড়ে উঠে বলল, হ্যাঁ আমিও তাই ভাবছিলাম, জেনারেলের কুকুরগুলো খুব দামি দামি উঁচু জাতের কুকুর, আর এটা

খেতে ইচ্ছে করে না, অত কুচ্ছিত কেঁকি একটা, এমন কুকুরকে পড়বে না কি? তোদের মাথা খারাপ? মস্কো কি পিটার্সবুর্গে এরকম কুকুর দেখা গেলে কি হতো জানো? আইন দেখতো না, পেলেই দফা শেষ করে ছাড়তো। ক্রিফটকিন, তোমাকে কামড়েছে, মনে রাখো ব্যাপারটা সহজে ছাড়া হবে না, শিক্ষা দেওয়া দরকার, সময় হয়েছে। এই সময় কনস্টেবল আপন মনে বলতে শুরু করলো, তা জেনারেলের কুকুর হলেও হতে পারে শেষ পর্যন্ত, চেহারা দেখে কি কিছু বলা যায়? সেদিন জেনারেলের উঠোনে যেন এরকম একটা কুকুর দেখেছিলাম। সঙ্গে সঙ্গে ভিড়ের মধ্যে থেকে একজন বলে উঠল, জিজ্ঞেস করেছো তো, বলবে আমি কুকুরটা পেয়ে তাই পাঠিয়েছি, আর বলবে অমন করে যেন রাস্তায় ছেড়ে না দেয়, হয়তো বা দামি কুকুর। যদি এসব মানে খারাপ লোকগুলো সিগারেট দিয়ে এমন করে ছ্যাঁকা দেয় নাকে, তবে দামি কুকুরের বারোটা বেড়ে যেতে পারে। কুকুর হলো গিয়ে আদুরে জীব, আর তুই বেটা আহম্মক, হাত দাও শিখিরে, ও জীবকের মতো আঙুল করছিস কাকে? হ্যাঁ, তোরই তো দোষ। সঙ্গে সঙ্গে একজন বলল, ওই তো জেনারেল বাবুর্চি এসে গেছে, ওকেই জিজ্ঞেস করা যাক। ব্যাপারটা বোঝা গেল। হ্যাঁ, অচুমেলা বললেন, বেয়ারিশ একটা কুকুর, হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলতানি করা আর কি। হ্যাঁ, বলছি বেয়ারিশ কুকুর, ব্যাস ওটাকে খতম করে ঝামেলা চুকিয়ে দেওয়া যাক। তো তখন সেই লোকটি বলল যে, এটা আমাদের নয়, এই কিছুদিন হলো জেনারেলের ভাই এসেছেন, এটা তারই কুকুর, বর্জই জাতের কুকুরের সম্পর্কে আমাদের জেনারেলের কোনো শখ নেই, কিন্তু ওর ভাই, ওর পছন্দ হলো গিয়ে। কি বলে? জেনারেলের ভাই ভ্লাদিমির ইভানিচ এসেছেন? অচুমেলাপ চেঁচিয়ে উঠলেন, তার সারা মুখে ভরে উঠল এক অপার্থিব হাসিতে, কি কাণ্ড, আর আমি কিনা জানি না এখানে থাকবেন তিনি? হ্যাঁ থাকবেন, কি কাণ্ড, ভাইকে দেখতে এসেছেন, আর আমি খবর পাইনি, কুকুরটা তাহলে ওরই? হ্যাঁ, ভারী আনন্দের কথা, নাও হে নাও, ওটিকে নাও, তোফা ছোট্ট কুকুর, আহলি বাবলি বাবলি, ওর আঙুলে কামড়ে দিয়েছিল। আরে তুই ভয়ে কাঁপছিস কেন? বিচ্ছুটা চটেছে, কি তোফা বাচ্চা। প্রখর মানে জেনারেলের বাড়ির সেই বাবুর্চি কুকুরটাকে তুলে নিয়ে সেই কাঠগোড়া থেকে চলে গেল। ভিড়ের লোকগুলো হেসে উঠলে, খিটকিনের দিকে চেয়ে। আর অচুমেলাপ হুমকে দিলেন, দাঁড়া তোকে আমি দেখাচ্ছি পরে, কুকুরকে সিগারেটে ছাঁকা দেওয়ার চেষ্টা করা, দাঁড়া। তারপরে ওভার কোটটা ভালো করে গায়ে টেনে নিয়ে বাজারের মধ্যে টক টক টক টক করে হেঁটে চললেন। গল্প এখানেই শেষ। তারপর গল্প শেষ হলেও তো নোটে গাছ মুড়োয় না, কিছু কথা আছে। ফিরে আসছি অলোক রায় চৌধুরীর এই গানটির পর। রবীন্দ্রনাথের গান।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজকে শনিবারের চিরন্তনী, আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আজকে যে গল্পটি শুনলাম আন্তান চেখভের বিখ্যাত গল্প চেমেলিয়ানা উপলক্ষে, এবং সেটির বাংলা অনুবাদ বহুরূপী। আমাদের চারপাশের বিভিন্ন মানুষকে আমরা দেখি যাদের সেই অর্থে কোনো ব্যক্তিত্ব নেই কিংবা মানসিক জোর নেই। তারা বলেন জল উঁচু তো উঁচু, জল নিচু তো নিচু। তারা তো সামতকারী সুবিধাবাদী স্বভাবের মানুষ। আসলে আমাদের বিভিন্ন রকম চারপাশের ঘটনা থেকে আমাদের সাহিত্য, আমাদের জীবনবোধ গড়ে ওঠে, আর সেগুলিরই ছোট ছোট রূপ আমরা চারপাশে পাই। যে বাংলা প্রবচন বা বাগধারার কথা বলছিলাম, জল উঁচু তো উঁচু, জল নিচু তো নিচু, আসলে বিভিন্ন রকম ঘটনা চারপাশে ঘটে যখন কোনো ক্ষমতাবান মানুষ সেই কথাগুলো বলেন, তখন চারপাশের তোষামতকারীরা বলে হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই বলছেন। যার নিজস্ব কোনো মতাদর্শ নেই, ব্যক্তিত্ব নেই, সবল বা সময়ের সাথে তাল মিলিয়ে চলে, তাদেরকে এভাবে বোঝানো হয়। আজকের যে গল্পটি পড়লাম, সেই গল্পটির মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে ইন্সপেক্টর, সে যখন একটি কুকুর, তার সম্বন্ধে একটা অভিযোগ এসেছে যে সে একজনকে কামড়েছে, তখন প্রথমে কুকুরটার ওপর খুব চিল্লামিল্লি করছিল, কার কুকুর, কে এভাবে ছেড়ে রেখেছে। কিন্তু যখন শুনলো যে সেটা একজন বিশেষ ক্ষমতাবান মানুষের কুকুর জেনারেলের, তখন তার বক্তব্য সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে গেল। কিন্তু আবার যখন শুনলো না না জেনারেল এরকম একটা কুকুর বুঝতে পারেন না, তখন আবার তার বক্তব্য পরিবর্তিত হলো। আবার যখন শুনলো জেনারেলের ভাই এসেছেন, তাঁর কুকুর এটা, তখন আবার পরিবর্তিত হলো। এরকম প্রতি মুহূর্তে আমরা দেখতে পাই আমাদের চারপাশের বিভিন্ন মানুষের চিন্তাভাবনার মধ্যে, তাদের বক্তব্যের মধ্যে এরকম পরিবর্তন ঘটে। আমরা যদি সেই অর্থে এটাকে মেনে না নিতে পারি, তাহলে আমার মনের মধ্যে কিন্তু দ্বন্দ্ব তৈরি হবে, একটা খারাপ লাগা, একটা ভীষণ রকমের মনের মানসিক দ্বন্দ্ব নিয়ে কিন্তু আমাদের চলতে হবে। আমরা যাই কিছু করি না কেন, প্রথম কথা মনে রাখতে হবে আমার নিজের মানসিক স্থিরতাটা খুব প্রয়োজন। চারপাশের কোনো ঘটনা যেন আমার মানসিক স্থিরতাকে